নতুন দক্ষতা শিখল, ধৈর্য ধরে এগিয়ে চলল। এইভাবে অনেকগুলো দিন, প্রায় 2 বছর পরে ওর ব্যবসা সাফল্যের মুখ দেখল। ওই অঞ্চলের বহু যুবকের ও কর্মসংস্থান করল। ওর ওই অনলাইন

রহস্য কি? অর্ণব হাসল, বলল, দেখো আমি খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু একটাই জিনিস শিখেছি, অস্থিরতা আমাদের শক্তি নষ্ট করে, আর স্থিরতা সেই শক্তিকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া আর তাকে সফল করার জন্য অবিচল হয়ে থাকা। আসলে জীবনের সব সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ, কিন্তু অস্থিরতা আমাদের এক জায়গায় আটকে রাখে, আর স্থিরতা ধীরে ধীরে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়। যে মানুষ তার ভয়কে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে সিদ্ধান্তে অবিচল থাকে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়।

6599 চলে এসেছেন যারা, তাদের লেখাগুলো একটু পড়ে নিই। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত। ভোরের আকাশ ভাসছে এখন আলোর জোয়ারে, এমন সময় চিরন্তনী কড়া নাড়ে আমারে মনের দুয়ারে। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত। এরপর সুপ্রভাত, দার্জিলিংয়ে বসে আজ চিরন্তনী শুনছি, সাথে অসাধারণ গান ও গল্প, জমি উঠবে আসর আজ। বাহ, সৌভিক সরকার! এটা আমরা ফ্রম কসবা হালতু বলতে অভ্যস্ত, কিন্তু আজ ফ্রম দার্জিলিং। খুব ভালো, বেড়ানো হোক। সুপ্রভাত। এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। বিশেষ অস্থিরতার কথা, শনিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, আমরা ভালোবাসার টানে বেঁধে বেঁধে থাকি, সব দিন সবসময় বেতার সাথে রাখি। ভক্তিমূলক গানের সুধায় চিরন্তনী আজ গলা এখনও দিচ্ছে কষ্ট, অল্প কথাই থাক। অস্থিরতায় সঠিক পথ দেখাও যে তুমি জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণ ঋণী। বন্ধু তুমি নতুন নতুন ভাবনা দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিসা। বাহ, কি সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ। শুভ সকাল দিদিভাই, সাথে আছি শুনবো বলে চিরন্তনীর গান গল্প বসে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল। আজকের অনুষ্ঠানের শুরুতেই শ্যামাসঙ্গীত, ও আচ্ছা, স্থির হয়ে বস স্বরাজ রায়ের গান শুনে খুব ভালো লাগলো। আজ গল্পের সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আমাদের মন যখন চঞ্চল থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই, তারপর অস্থিরতা দিগ্ভ্রম হয় জীবনের পথ চলা। সত্যি মন ছুঁয়ে গেল আজকের গল্পটি। বাহ, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। সুপ্রভাত। এরপর লিখছেন দিদিভাই সুপ্রভাত, শুরু থেকেই সুন্দর লাগছে, ভালো থেকো, গলার যত্ন নিও। গলাকে এত যত্ন নিচ্ছি এবার মনে হচ্ছে বড্ড বেশি হচ্ছে। রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন সুপ্রভাত, চিরন্তনী শুনতে শুরু করলাম, মনে হচ্ছে গলার অবস্থা ভালো নেই, আস্তে আস্তে কথা বলুন, আমি শুনতে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণীদি, চিরন্তনীর গল্প শুনছি, ভালো লাগছে, কিন্তু এটা ভেবে কষ্ট হচ্ছে যে এখনও গলা ঠিক হয়নি, তাই বলছি কথা অল্প বলে গান শোনান। থ্যাংক ইউ। লিখছেন কে, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। থ্যাংক ইউ, সুপ্রভাত। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, খুব ভালো লাগলো আজ অর্ণবের গল্প। এটা সত্যি, যখন মন চঞ্চল হয় তখন জায়গাটা একটু পাল্টালে মনটা অনেকটা স্থির হয়, একদম ঠিক কথা। এরপর কে লিখছেন, শান্তিপুরের অর্ণবের গলা গল্প শুনলাম, কিন্তু দিদিভাই গলা ভাঙা কথা হচ্ছে, তরাই এলাকায় তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। দণ্ডবত নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণ জ্যোত, রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি,
দার্জিলিং। বাহ, গুড নিউজ। গুড মর্নিং দিদিভাই, আমি চিরন্তনীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগলো। সোনালী ঘোষ, দেবগ্রাম, নদিয়া। গুড মর্নিং সুপ্রভা চিরন্তনী। গত সপ্তাহে তোমাদের অনুষ্ঠানে আসতে পারিনি। নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা বেশ, অনেকটা লিখেছেন, নামটা বললাম। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর। অর্ণবের গল্প বেশ ভালো লাগলো। সবাইকে প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী অস্থিরতা নিয়ে গল্প, অর্ণবের অস্থিরতা থেকে স্থিরতা আর সেখান থেকে সাকসেস, বেশ ভালো লাগলো। গলার যত্ন নিন মাধবী শীল, রহিমপুর, হুগলি। অনেক ধন্যবাদ সুপ্রভাত। সুপ্রভাত দিদিভাই, কণ্ঠস্বর কাশীবাসী না হলেও পুরোপুরি কলকাতা বাসা হয়নি। কে লিখছেন? সাধন ঘোষ, মধ্যমগ্রাম থেকে। মুশকিল। এবার লিখছেন সাগিনা মাহাতো, সিন্দ্রি চাষ, পুরুলিয়া। গুড মর্নিং ইন্দ্রানিধি, চিরন্তনী শুনছি, ভালো লাগলো, আপনাকেও। গুড মর্নিং। ছাত্র শিক্ষকের বর্ণনায় আমরা বাস্তবের সঙ্গে মিল পাই, সব সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ, ঠিক বলেছেন। তারপরে কে লিখছেন? উচিল দহ, কাছারিপাড়া থেকে, নিখিল রাউত, মায়া রাউত। এরপর লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, অস্থিরতা গল্প খুব ভালো ছিল, সঙ্গে গানগুলো, ধন্যবাদ, আপনাকেও। সুপ্রভাত। শুভ সকাল দিদিভাই, শনিবারের চিরন্তনী শুনছি আর সবজি গাছে জল দিচ্ছি। বাহ, দুটো কাজই একসঙ্গে হচ্ছে। রেডিও এমন একটা জিনিস যেখানে শুনতে শুনতে রদ দেখা কলা বেচা, মানে রেডিও শুনতে শুনতে অন্য কিছু কাজও করা যায়। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর। শুভ সকাল আপনাকেও। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। উত্তর বাউলি থেকে আপনার দ্রুত সুস্থতা প্রার্থনা করি, অনেক ধন্যবাদ সুপ্রভাত। ইন্দ্রাণী দিদিভাইয়ের সঙ্গে চিরন্তনীর সকল শ্রোতাকে কলঙ্কের বৃষ্টি ভেজা ভরে জানালাম, সুপ্রভাত। আলপনা মণ্ডল, আসাম। বাহ, নতুন আপনি, রোজ আসবেন, সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। ভালো লাগলো, ধন্যবাদ সুপ্রভাত। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী, গল্প গান ভালো লাগলো। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদক পাড়া। আপনাকেও জানাই শুভ সকাল। এরপর লিখছেন নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী, লিখছেন উৎপল আদক, বেথুয়া বাটি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শহর নিবেদিত গানটি, আর এবার 990

একটু এবার হোয়াটসঅ্যাপের পর মেসেজ। জুন মাসের প্রথম শনিবারের ভোরে অসীম কুমার মিত্র, থ্যাংক ইউ, সুন্দর লিখেছেন। এরপর গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো।

I am hearing Chirantani with the story of restlessness by your sweet presentation. Rajbandhu Shorshuna. Good morning. এরপর লিখছেন, আমার এখন রাতে পড়তে বসলে রেডিও সাথে নিয়ে বসি, নইলে ঘুম পাই। আচ্ছা, শিবাশিস, বেশ। আর কে লিখেছেন দেখি। গুড মর্নিং, জয়িতা ঘোষ, চিরন্তনীর গল্প শুনলাম, ভালো লাগলো। আচ্ছা, জয়িতা ঘোষ, দেবগ্রাম, নদিয়া। পড়েছি একটা গল্প, আসলে অনেকের মনের অনেক কথাকে তার মতামত বলে প্রকাশ করে, আর প্রকাশ করে গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অপালা বসুর গলায় এই গানটি। সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি, আসবে কখন শুক্র শনি রবি ভোরের সাথী। চিরন্তনী প্রেরণাদায়ক গান গল্প দিয়ে সাজানো ভোরের সাথী। লিখেছেন শশাপোতা খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল। সুপ্রভাত। এবার এদিকে কে লিখছেন, শুভ সকাল, তাড়াতাড়ি গলাটা রিপেয়ার করো, ভালো থেকো। লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগরদিঘি, মুর্শিদাবাদ। থ্যাংক ইউ, শুভ সকাল। আর কেউ লিখেছেন কি না একটু দেখে নি। হোয়াটসঅ্যাপে মেসেজে, বেশ, আজকে সময় বলছে প্রায় শেষের দিকে, বরং আজকের মতো আর লেখালেখি থাক। আগামীকাল আপনাদের কাছে চিরন্তনীতে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর একটু পরেই ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন সমক রায়। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

গান তো থাকবেই, আর তার সাথে তোমাদের পছন্দের বিষয়, যেমন আমরা প্রত্যেক মাসে নিয়ে আসি। আর জুন মাসের শুরুতে আজ প্রথম জুন মাসের শনিবারের ভোরাইতে আমি সোমক নিয়ে এসেছি মনের মতো ম্যাগাজিন। জুন মাস জুড়ে আমরা এই বিষয় রেখেছি, আর আজ 6th June শনিবার। তোমাদের সঙ্গে আমি সোমক, 7টা পর্যন্ত। স্টুডিওর ঘড়ি বলছে 6:03:50। এই পুরো সময়টা, এই এক ঘন্টা সময় তোমাদের পাঠানো বার্তা পড়ব। আজ 6 জুন, আমি সোমক, আর বিষয় মনের মতো ম্যাগাজিন। মনের মতো ম্যাগাজিন এই বিষয় নিয়ে যে প্রথম বার্তা এই মাসে পড়ব, সে বার্তা পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর ২৪ পরগনা থেকে। মনের মতো ম্যাগাজিন এক একজনের এক এক রকম। আমার যেটা মনের মতো অন্যের সেটা নাও হতে পারে। বয়স লিঙ্গ ভেদে সেই পছন্দ আলাদা হওয়াটাই স্বাভাবিক। শিক্ষা, সাহিত্য, ভ্রমণ, বিনোদন বিভিন্ন বিষয়ে বাংলাসহ নানা ভাষায় একাধিক ম্যাগাজিন রয়েছে। বাঙালি একসময় দৈনিক পত্রিকার পূজাবার্ষিকী ম্যাগাজিনে নামি অনামি লেখকদের নতুন সৃষ্টির স্বাদ পাওয়ার অপেক্ষায় সারা বছর হাপিত্তেশ করে বসে থাকতেন। দেশ, কৃতিবাস, কলেজ স্ট্রিট, নবকল্লোল, কবিতাপত্র, কবিতা পাক্ষিক, এই যুগের সাহিত্য বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন। কল্লোল, কফেলা একসময় অবিচ্ছিন্ন বাংলার জনপ্রিয় সাহিত্য ম্যাগাজিন ছিল। কিশোরদের জন্য আনন্দমেলা, কিশোর ভারতী, ছোটদের এই পত্রিকাগুলো খুবই সমাদৃত। মহিলাদের রান্না বান্না, ফ্যাশন, স্বাস্থ্য বিষয়ক পারিবারিক পত্রিকা হিসেবে সানন্দা, সুখী, গৃহকোণ অত্যন্ত আদরণীয়। ভ্রমণ পিপাসুদের জন্য আছে ভ্রমণ ম্যাগাজিন। বড়দের বিনোদন বিষয়ক অতি জনপ্রিয় ম্যাগাজিন আনন্দলোক। আমার কলেজ জীবনে সিনে অ্যাডভান্স নামে সিনেমা সংক্রান্ত একটি ম্যাগাজিনের খুব রমরমা ছিল। সোশ্যাল মিডিয়ার যুগে ম্যাগাজিনের কদর আর আগের মতো নেই। না চাইতেই হাতের নাগালে পেয়ে যাচ্ছেন সব খবরাখবর, পিডিএফ আকারে সব কিছু সহজলভ্য। এখন সমস্ত নামই প্রকাশনীর ই পত্রিকা পাওয়া যায়। আমার মতো বেতার প্রেমীদের কাছে বেতার বন্ধন একটি বিশেষ আকর্ষণীয় পত্রিকা। হাতে নিয়ে স্পর্শ করে পড়ে কি যে তৃপ্তি পাই তা বলে শেষ করা যাবে না। বেতার বন্ধন আমার মনের মতো ম্যাগাজিন, সেরার সেরা। অনন্তকাল বেঁচে থাক এই ম্যাগাজিন। মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর ২৪ পরগনা। স্টুডিওর ঘড়িতে সময় 6:06:10, আর আজ 6 তারিখ, 6 জুন শনিবার। ভোরাই নিয়ে FM রেনবোতে রয়েছি আমি সোমক, থাকব 7টা পর্যন্ত।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: শুভ্রসাচী বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন বার্তা আলমবাজার কলকাতা 35 থেকে। তখন আমার বয়স 5 কি 6। আমার পিসি আগে ব্যাগ ভর্তি একখানি পত্রিকার ছোট ও বড় আকারের বেশ কখানি সংখ্যা পাঠিয়ে দিলেন। বইগুলির পাতায় পাতায় বিস্ময়, মনোজদের অদ্ভুত বাড়ি, সবুজ দ্বীপের রাজা, রুকুশুকু পাহাড় চূড়ায় আতঙ্ক, ডুডু তাতাই বসুবাড়ি, খেলতে খেলতে ইত্যাদি সব রচনা, খেলা পড়াশুনো শব্দ জব্দ টিন টিন গাবলু কি নেই সেখানে। সেই প্রথম আমি ম্যাগাজিনের প্রেমে পড়লাম। অতি সম্প্রতি সেই পত্রিকাটির 50 বছর বয়স হল। সংগ্রহযোগ্য সুবর্ণ জয়ন্তী সংখ্যাটি হাতে নিয়ে মনে হল অনেক কিছুর পরিবর্তন হলেও এই পত্রিকাটির সঙ্গে আমার বন্ধুত্ব রয়ে গিয়েছে একই রকমভাবে। আমাদের ছাত্রজীবনে বাড়িতে যে সাহিত্য পত্রিকাটি আসত তার আকর্ষণ কম ছিল না। প্রথমে তো কেবল পাতাই উল্টে যেতাম। সে সময় লোটা কম্বল, সাতকাহন, দেখে নাই ফিরে, কাণ্ডজ্ঞান, মাধুকরী, মানবজবিন ইত্যাদি ধারাবাহিক প্রকাশিত হচ্ছে। এরপর যখন নিজে সেই সাহিত্য পত্রিকা পড়বার সময় এলাম, তখন পূর্ব পশ্চিম, প্রথম আলো, চক্র, অবরোহী, রসিক, প্রতিবেশী, অগ্নিবলাকা, জ্ঞানগম্যি, লাজুক লতা, মৈত্রেয় জাতক ইত্যাদি ধারাবাহিক রচনার জন্য অপেক্ষা করতাম। এক একখানি ছোট গল্প যেন বিদ্যুতের ঝলকানি। চলচ্চিত্র ও গ্রন্থ সমালোচনার সঙ্গে কলকাতায় অনুষ্ঠিত বিভিন্ন সঙ্গীত আসরের কথা জেনে সাংস্কৃতিক জগতের আনাজ কানাজ চিনেছি আমি এই পত্রিকা থেকেই। ইন্দিরা গান্ধী, সমরেশ বসু, হেমন্ত মুখোপাধ্যায়, বিমল মিত্র, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় বা আরও কয়েকজনের প্রয়াণের পর যে বিশেষ সংখ্যাগুলি প্রকাশিত হতো তা আমার কাছে আকর গ্রন্থ হিসেবে রয়ে গিয়েছে আজও। এখন এমন ম্যাগাজিন পড়তে ইচ্ছে করে যেখানে সাহিত্যভিত্তিক ধারাবাহিক রচনা আছে। শুধুমাত্র স্বামী বিবেকানন্দ এক অনন্ত জীবনের জীবনী বা দাদা ঠাকুরের জীবনাশ্রিত ধারাবাহিক দুটি পড়ব বলেই একটি বিশেষ ম্যাগাজিন পড়তাম। গৌতম বুদ্ধের জীবন আধারিত শেষ চিহ্ন ধারাবাহিক রচনাটি পড়ব বলেই কিশোরদের জন্য প্রকাশিত ম্যাগাজিনটি নিতাম তখন। সাম্প্রতিককালে একটি ত্রৈমাসিক পত্রিকা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এই পত্রিকার মুখ্য উপদেষ্টা সন্দীপ রায়ের পরামর্শে কলেজ স্ট্রিটের 3 তরুণ তুর্কি বছরে 4-5টি সংখ্যা প্রকাশ করে চলেছেন। কমেডিয়ান, কমিক্স, দেবব্রত বিশ্বাস, রহস্য রোমাঞ্চ, শিহরণ সাসপেন্স ইত্যাদি সংখ্যায় বর্তমানের সাহিত্যিক সমাজ তাঁদের রচনায় আমাকে সমৃদ্ধ করে চলেছেন। এইভাবেই আজ এত বছর ধরে প্রিয় বেশ কিছু ম্যাগাজিনে আমি মগ্ন হয়ে রয়েছি, থাকব আগামীতে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35।

আশিস চক্রবর্তী পাঠিয়েছেন পরের বার্তা, ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতুন পশ্চিম মেদিনীপুর থেকে। ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপের জগতে মনের মতো ম্যাগাজিন, হাসালে ভোড়াই তুমি হাসালে, তোমার তৃষ্ণা তোমার ক্ষুধা, গুগল ফ্রেন্ডকে একটু ছোঁ, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তোমার তৃষ্ণা ক্ষুধা মিটিয়ে দেবে, তবু আশ মেটে না। ম্যাগাজিনের প্রিন্টের একটি সুন্দর গন্ধ তোমাকে খুশি করবেই। গৌরচন্দ্রিকা না করে বলি, ম্যাগাজিন ছিল, আছে এবং বেঁচে থাকবে স্বমহিমায়। এবার আসি মনের মতো ম্যাগাজিনের কথাতে। হাজারো ব্যক্তির হাজারো মন, মনানুযায়ী টেবিলে বিদ্যমান থাকে তোমার ম্যাগাজিন সখা। সখার অন্তরালোকে নাই বা গেলাম, কিন্তু সখা দর্শনই পরম তৃপ্তি। কলেজ জীবনে পড়তাম সিনে অ্যাডভান্স, কি আসক্তি! সিনেমা জগতের পরিচয় শুধু নয়, উঠতি বয়সে এক ভালো লাগার অনুভূতি গড়ে উঠেছিল। এখন সে অতীত, এখন প্রৌঢ় বয়সে ভালোবেসে ফেলেছি কিশোর জ্ঞান বিজ্ঞান। পড়ি না পড়ি বর্তমান সংখ্যা টেবিলে শোভা পেলেই আমার আনন্দ। এই প্রসঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ধারাবাহিক রেডিও ম্যাগাজিন অন্বেষে আমার খুব ভালো লাগে। একবার যদি প্রেমে পড়ো তাহলে না শ্রবণে তৃপ্তি নেই। আশিস চক্রবর্তী পাঠিয়েছেন এই বার্তা ছোট শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে।

মনের মতো ম্যাগাজিন, এই হলো এই জুন মাস জুড়ে বিষয় শনিবার আর রবিবারের ভোরাইয়ের। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 6:23, আমি সুমক আছি 7টা পর্যন্ত আজ 107 FM রেইনবোর ভোরাই নিয়ে। আর ভোরাইয়ের বিষয় এই মাস জুড়ে মনের মতো ম্যাগাজিন। আর এই বিষয়ে বার্তা পাঠিয়েছেন এই মুহূর্তে পম্পা সরকার, মানে আগেই পাঠিয়েছেন, এই মুহূর্তে আমি পড়ছি, পম্পা সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। আমার ছোটবেলা কেটেছে যে শহরে, সেখানে খবরের কাগজ আসতো দুপুরের পর, ততক্ষণে কাগজের সব খবর কলকাতায় পুরনো হয়ে গেছে। সে যাই হোক, যে কাকু কাগজ দিতেন তিনি নিয়ম করে চাঁদ মামা দিয়ে যেতেন, আর ডাকে আসতো মেজ কাকুর সোভিয়েত দেশ পত্রিকা। স্কুল ছুটির পর বাড়ি ফিরে চাঁদ মামার গল্প পড়া ছিল নেশা। সোভিয়েত দেশের সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যেতাম। আবার কোনো বন্ধুর সঙ্গে আড়ি হলে ভাব করার ব্রহ্মাস্ত্র ছিল ওই বইগুলোই। বন্ধুকে চাঁদ মামা পড়তে দিতাম কিংবা সোভিয়েত দেশের সুন্দর ছবি দেখতে দিতাম, ব্যাস অমনি ভাব। একদিন বাবা নিয়ে এলেন বাটুল দি গ্রেট বইটা, প্রচ্ছদ দেখি তো হেসে অস্থির একেবারে। সন্ধেবেলা আমার বন্ধু এসে বলল সেদিনই তার বোনের জন্মদিন, আমার নিমন্ত্রণ, তক্ষুনি যেতে হবে। মাকে বললাম কি উপহার দেব, অগত্যা বাটুল দি গ্রেট চলে গেল বন্ধুর বাড়ি। একবার স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করছি, ট্রেন দেরি আছে, বাবা আনন্দমেলা কিনে দিলেন মায়ের জন্য মনোরমা। এরপর ট্রেনে উঠলাম, ভীষণ ভিড়, দাঁড়াতেও পারছি না, ব্যাগ থেকে উঁকি দিচ্ছে বই দুটো। একজন মাকে বললেন বইটা একটু দেখব, মা দিলেন, আর ঠিক তখনই ভদ্রমহিলা ওনার পাশে মাকে বসার জায়গা করে দিলেন। ম্যাগাজিনের কি মহিমা, মনের মতো ম্যাগাজিন বলতে নির্দিষ্ট কোনো পত্রিকার নাম বলা যায় কি? যায় না। বয়সের সঙ্গে অনেক ধরনের ম্যাগাজিন পড়ার সুযোগ হয়েছে, ভ্রমণ পত্রিকা পড়ে লেখকের বর্ণনার সঙ্গেই বেরিয়ে আসি দেশ দেশান্তে, কত রকম পশু পাখি, বিচিত্র সব খাবার দাবার, পোশাক আশাক, এসবের বর্ণনা এবং ছবি খুব আকৃষ্ট করে জানো। আবার অনেক ম্যাগাজিনে গল্প কবিতার সঙ্গেই অন্দরসজ্জা, রান্না, ফ্যাশন, শরীর স্বাস্থ্য, শব্দছক, ধাঁধা, হরেক বিষয় এক মলাটে পাওয়া যায়, তাই ম্যাগাজিন খুব আকর্ষণীয় হয়। অবসরে কিংবা ট্রেনে সফরের সময় সুন্দর সময় কাটাতে ম্যাগাজিনের জুড়ি মেলা ভার। পম্পা সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন এই বার্তা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: 6:30 হয়ে 20 সেকেন্ড, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে। পরের বার্তায় চলে আসি, আর বিষয় তো বলেই দিয়েছি, আর বিস্তারিতভাবে এই মুহূর্তে আপনারা জেনেও গেলেন। যারা যারা এখনও পাঠাননি তারা পাঠিয়ে দেবেন মনের মতো ম্যাগাজিন। এই মুহূর্তে সেই বিষয় নিয়ে বার্তা পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। যে সময়ের কথা বলছি তা আজ থেকে অন্তত ওই 45-46 বছর আগের। আমি তখন সবে মাত্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তখন থেকেই আমার মাসিক ম্যাগাজিন পড়ার উপর একটা আলাদা আকর্ষণ তৈরি হয়ে গেছিল, বিশেষ করে ছোটদের একটা ম্যাগাজিন সুকতারা, যার নাম সবাই জানে। প্রতি মাসের প্রথম দিকে সংবাদপত্র বিক্রেতা যখন সুকতারাটি বাড়িতে পৌঁছে দিয়ে যেতেন, বিদ্যালয় থেকে বাড়ি ফিরে সেটি না দেখা পর্যন্ত স্বস্তি পেতাম না। প্রথমেই পড়ে নিতাম নারায়ণ দেবনাথ রচিত কার্টুন গল্প বাটুল দি গ্রেট ও হাঁদা ভোঁদা নামক ছবিতে গল্প দুটি। তারপর ধীরে ধীরে এগোতাম অন্যান্য গল্পের দিকে। তার মধ্যে কয়েকটি ধারাবাহিক গল্প আমার মনে এমন দাগ কেটেছিল যে এখনও স্মৃতির পাতায় উজ্জ্বল। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পাণ্ডব গোয়েন্দার গল্প তার মধ্যে অন্যতম। সেখানে বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছুদের অভিযান খুবই ভালো লাগত। এছাড়াও আরও কয়েকটি আকর্ষণীয় গল্পের নাম মনে পড়ছে, যেমন প্রখ্যাত লেখক অখিল নিয়োগী রচিত মুখ দেখে কি মানুষ চেনে। এটি একটি দরিদ্র গ্রাম্য সহজ সরল ছেলে এবং আরেকটি অহংকারী শহুরে ছেলেকে কেন্দ্র করে গল্প। এছাড়াও

যা ছিল হাস্যরসাত্মক, ভৌতিক বা কল্পবিজ্ঞানের, সবকটাই ছিল আমার খুব প্রিয়। পরবর্তীকালে কর্মজীবনে প্রবেশ করার পর ভ্রমণ সম্পর্কিত এক রঙিন ম্যাগাজিন আমার প্রিয় হয়ে উঠেছে। ম্যাগাজিনটির পৃষ্ঠাসহ মুদ্রণ ও ছবির গুণমান ছিল বেশ উচ্চমানের। সেই পত্রিকায় রয়েছে সারা দেশ তথা বিশ্বের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের আকর্ষণীয় বর্ণনা, যেটি পাঠ করলে জ্ঞানের পরিধি বৃদ্ধির সাথে সাথে মানুষ ভ্রমণটাও বেশ হয়ে যায়। অরূপ সরকার পাঠিয়েছেন এই বার্তা আসানসোল পশ্চিম বর্ধমান থেকে।

তুমি আছো, আমি আছি, এবার দু দুটো বার্তা একসাথে আছে। সনুদ ঘোষ খালোর বাগনান হাওড়া থেকে প্রথম বার্তা পাঠিয়েছেন। প্রিয় ভোড়াই, জুন মাস বাংলার ঋতু বৈচিত্র্যে বর্ষার মাস, তবুও বৃষ্টি নামুক না নামুক কালটা বর্ষাই। আর সেই বৃষ্টি দিনে ম্যাগাজিনের পাতায় চোখ রাখাটা বোধহয় হয়ে ওঠে না, কারণ বৃষ্টি দর্শনই তখন উপভোগ্য বিষয়। আছে ই ম্যাগাজিন, সুতরাং আগ্রহী পাঠকের পড়া হয়ে যায় স্মার্টফোনেই। বাণিজ্যিক পত্রিকায় স্থান পাওয়া সহজ বিষয় নয়। সেই আমরা যারা নিয়মিত চর্চার মধ্যে আছি, যে সমস্ত পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে বা হচ্ছে তার সযত্নে সংগ্রহে রাখি, আর সেই সংখ্যাটাও নেহাত কম নয়। সেখানে যেমন আছে দৈনিক সংবাদপত্র, তেমনি লিটল ম্যাগাজিন, তারে কিছু হলো কালান্তর, নিউজ বাংলা, দৈনিক স্টেটসম্যান, সুখবর, সবমি, তথ্যকেন্দ্র, কলম, বর্তমান, যুগশঙ্খ ইত্যাদি। কিছু না কিছু লেখা প্রকাশিত হয়েছে সেসবে, তাই পেশা চাকরি কিন্তু অবসরের সঙ্গে খাতা কলম। সাহিত্য সৃষ্টির মধ্যে যেন

থাকি দুঃখ যন্ত্রণার কথা, তাই যেখানে নিজের লেখা প্রকাশিত হয় সেই পত্রিকাই হয়ে ওঠে মনের মতো। সনদ ঘোষ, খালুর, বাগনান, হাওড়া। আর একই সাথে আরও একটি বার্তা পড়ে দিই। ছন্দে ছন্দে লেখা বিশ্বজিৎ কর বোড়াল মেইন রোড গড়িয়া থেকে পাঠিয়েছেন। ভোরের সাথী ভোড়াই বড় মন ছোঁয়া বিষয়, অদ্ভুত এক ভালো লাগা অবশ্য আলোকময়। প্রথমেই মনে পড়ে মিষ্টি স্বাদের সন্দেশ, শিশু মনের বিকাশ রয়ে গেছে সেই দেশ। শুকতারার উজ্জ্বলতা আজও হয়নি মলিন, কিশোর ভারতীর উচ্ছ্বাসে কেটেছে কতদিন। আনন্দমেলা পাঠে ছেলেবেলা দেয় উঁকি, দেশ খেলা একান্ত পাঠে আজও নেই ফাঁকি। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে পাঠিয়েছেন এই বার্তা। আমি সমক আছি আজ সাতটা পর্যন্ত, শনিবার অর্থাৎ 6ই জুন, শনিবারের ভোড়াই নিয়ে বিষয় মনের মতো ম্যাগাজিন। 6:38 হয়ে 7 সেকেন্ড, আরও এখনও 22 মিনিট আছি তোমাদের সঙ্গী হয়ে, তোমাদের বার্তা নিয়ে। আমি সমক।

বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন পরের বার্তা, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। আধুনিক ইন্টারনেটের যুগেও ছাপানো কাগজের গন্ধ মাখা মনের মতো ম্যাগাজিনের আবেদন আমার কাছে অম্লান। ম্যাগাজিন শুধুমাত্র একটি সাময়িকী নয়, বরং এটি প্রথাগত বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং মননশীলতার এক জীবন্ত দলিল। ম্যাগাজিন বা সাময়িকী আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি অবসর যাপনের এক চমৎকার সঙ্গী। পছন্দের বা মনের মতো ম্যাগাজিন হল এমন এক পঠনযোগ্য মাধ্যম যা কেবল বিনোদন দেয় না, বরং পাঠকের মনন, কল্পনা এবং আবেগকে এক সুতোয় বাঁধে। সাহিত্য, প্রযুক্তি, ভ্রমণ এবং শিল্পকলার নিখুঁত মিশ্রণ ও দৃষ্টিনন্দন উপস্থাপনা একে পাঠকের একান্ত আপন করে তোলে। একটি মনের মতো ম্যাগাজিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্য। এতে এক

সাথে থাকবে সাম্প্রতিক বিশ্বের খবরাখবর, স্বাস্থ্য বিষয়ক টিপস, প্রযুক্তি জগতের নতুন আবিষ্কার এবং অনুপ্রেরণামূলক মানুষের সাফল্যের গল্প। এর পাশাপাশি কবিতা, ছোট গল্প ও ভ্রমণ কাহিনী ম্যাগাজিনটিকে ভিন্ন মাত্রা প্রদান করে। বর্তমান যুগে শুধু ভালো লেখা থাকলেই চলে না, লেখার উপস্থাপনাও হতে হয় আকর্ষণীয়। সুন্দর ফন্ট, দৃষ্টিনন্দন ছবি, ইনফোগ্রাফিক্স এবং সঠিক রঙের ব্যবহার ম্যাগাজিনকে পাঠকদের কাছে দৃষ্টিনন্দন করে তোলে। পাতায় পাতায় রঙিন ছবি ও স্কেচ পড়ার আগ্রহ বহু গুণ বাড়িয়ে দেয়। মনের মতো ম্যাগাজিন হলো এমন একটি দর্পণ যেখানে পাঠক তার নিজের চিন্তাভাবনা, আবেগ এবং স্বপ্নের প্রতিফলন দেখতে পায়। এক কাপ গরম চায়ের সাথে একটি দারুণ ম্যাগাজিনের পাতা উল্টানো যেন সারাদিনের ক্লান্তি দূর করে এক নতুন আনন্দের জগৎ তৈরি করে দেয়। বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দিলীপ কুমার চন্দ্র পোদ্দারপাড়া গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন পরের বার্তা। ম্যাগাজিন নাম শুনেই মনটা উদ্বেলিত হয়। কিশোর বয়সে ভ্রমণ সংক্রান্ত ম্যাগাজিন দেখতে পেলেই একটু হাতি পাওয়ার জন্য মন ছটফট করত। অজানাকে জানার, অদেখাকে দেখার সে এক অদম্য অনুভূতি। কত দুর্গম পাহাড়, পর্বত, অতল সমুদ্র, গহীন বনানী তাদের সংস্পর্শে থাকার জন্য এবং তাদের জানার জন্য মন চলে যেত ম্যাগাজিনের পাতায় পাতায়। গভীর অরণ্যের হাতছানি আমাকে বারবার ডাকে। কত নাম না জানা বিশাল গাছ ও তাদের শীতল ছায়াতে বসে বনের মধ্যে নানা ঘটনার সাক্ষী হতে চলেছি। বনের ভয়ঙ্কর জীবজন্তু ও পাখি আমাকে ভীষণভাবে টানে। জানি সব জায়গা যেতে পারবো না, তবু তাদের সান্নিধ্য, তাদের কোমল পরশ আমি ম্যাগাজিনের মধ্যেই পাই। তাই ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন দেখলেই আমি টিফিন না খেয়েও ওই পত্রিকা কিনে ফেলি। আবার বেশি দাম বলে হয়তো কেনা সম্ভব হচ্ছে না, তাই লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিই ম্যাগাজিনটা এসেছে না কি। পাহাড়ের ঝর্ণা, বরফের চূড়া, তারই মধ্যে পর্যটকদের যাওয়া আসা, খরস্রোতা নদী কেমন করে এগিয়ে চলে, উত্তাল সমুদ্র কেমন করে পাড়ি দেয়, সেসব ম্যাগাজিন থেকেই পাই। মন্দির মসজিদের গোপন রহস্য ম্যাগাজিন থেকেই তো পাই। তাই ম্যাগাজিন আমার মনের খোরাক, হৃদয়ের ভালোবাসা, এর প্রতি আসক্তি আমার চিরদিনের। দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

রুমা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর হুগলি থেকে পাঠিয়েছেন। পরের বার্তা, কাগজ কাকু নিজের কাগজের ঝোলা থেকে টুক করে বেশ রংচঙে একটা বই ছুঁড়ে ফেলে দিয়ে যেত পাশের বাড়ির বারান্দায়। সে ম্যাগাজিন আমাদের বাড়ি আসত না, সেগুলো নাকি বড়দের, পাশের বাড়ির কাকিমা নিত সেটা। একদিন কাকিমার বাড়ি গিয়ে প্রথম হাতে নেওয়ার সুযোগ এলো। কি সুন্দর সেই বই, কেমন যেন একটা মিষ্টি গন্ধ বইতে, নতুন কাকিমার গায়ের মতোই। তার পাতাগুলো সব চকচকে, তাতে সুন্দরী মেয়ের ছবি, কত রকমের সাজ পোশাক তাদের। তখন সদ্য কিশোরী, মেক আপ কি জিনিস জানতাম না। সানন্দার পাতায় পড়লাম প্রথম অদ্ভুত সব নাম, ফাউন্ডেশন, কনসিলার, জানলাম গোলাপ জল আর চন্দন গুঁড়ো মিশিয়ে মাখলেই নাকি একদম নায়িকা। মুলতানি মাটি কেনার ধুম পড়ল, বুটিকে যে নিজের ইচ্ছে মতো পোশাক বানানো যায় সেসব।

প্রথম সেখান থেকেই শেখা। মনে হতো আমাদের দর্জি কাকুকে নিয়ে গিয়ে দেখাই, কাকু কিছুতে মানতেই চাইতেন না আমাদের পছন্দ অপছন্দ। আরও কত কি যে থাকতো বইটাতে, রান্নার রেসিপিও কাকিমা দেখে খাতায় টুকে রাখত, রাত তো কিনা সে জানা নেই, আর ছিল কিছু গোপন জগতের হাতছানি। তবে সেসব কাকিমার চোখ এড়িয়ে পড়া সহজ ছিল না। তারপর গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল, এখন আর কোনো বাধা নেই, তবুও সানন্দা দেখলেই কেমন যেন একটা নিষিদ্ধ কৌতূহল অনুভব করি, যেখানেই দেখতে পাই কিনে ফেলি। নিমেষে ফিরে যাই সেই সদ্য কিশোরীর কাছে, রুমা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর, হুগলি।

আজকের ভোরের শেষ বার্তা পড়ব, আর এই বার্তা পাঠিয়েছেন সজল কর্মকার আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। ভোর হলো দৌড় খোলো মানে নতুন ম্যাগাজিনের, সপ্তাহান্তে সকালেই চায়ের সাথে চাই ভালো একটা ম্যাগাজিন। আচ্ছা, প্রতিদিন তো খবরের কাগজে কত খবর জানতে পারছি, কিন্তু ঠিক মনের মতো একটা ম্যাগাজিন না হলে যেন মন ভরে না। অন্তত ভালো একটা ম্যাগাজিন ব্যাগে ভরা আছে, কাউকে দেখাতেই পারি বা পরে পড়ব, এটা জেনেও ভালো লাগে। আজকের টাটকা খবর, সাম্প্রতিক লেখকের লেখা, কোনো নতুন কবির প্রতিভার স্ফুরণ, এসব তো ভালো ম্যাগাজিনেই পাই। দাম কম অথচ নানা খবর, যেমন রাজনীতি, খেলা, রাশি, ফল, শব্দ ছক, সিনেমা,

সাহিত্য, আড্ডা, ছোটদের গল্প, বিজ্ঞান, এই সবে ভরা থাকবে ম্যাগাজিনটা। হ্যাঁ, কভার পেজটা কিন্তু রঙিন হওয়া চাই, আর প্রথম লেখাটাই আকর্ষণীয় হওয়া চাই। হ্যাঁ, বিজ্ঞাপন কিন্তু থাকবেই। না না, এটা না থাকলে নতুন খবরগুলো কোথায় পাবো বলো তো? তাই বিজ্ঞাপন থাক, তবে তা হোক নতুন এবং কম। দুপুরের খাওয়ার পর, রাতের অবসরে বা টিপটাপ বৃষ্টির সুরে তাল মিলিয়ে পড়ার জন্য মনের মতো ম্যাগাজিন পেলে মনটাও ভালো হয়ে যায়, আর সেই সঙ্গে মনে একটা টাটকা হাওয়াও পাই। মনে হয় আসুক না তর্কে কেউ, এই ম্যাগাজিনের খবরই অন্যদের উপকার করতে যথেষ্ট। তবে সময় নিয়ে পড়তে কিন্তু হবেই, শুধুই মোবাইলে চোখ রেখে চোখ নষ্ট করার চেয়ে মনের মতো ম্যাগাজিনে চোখ বোলালে চোখ দুটিও একটু অন্য বিশ্রাম পায়, আর নতুনত্বের অনেক স্বাদ থেকেও মনটা বঞ্চিত হয় না, তাই নাকি? সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।

আর এই ম্যাগাজিনকে নিয়ে তোমাদের প্রেম, তোমাদের ভালোবাসা মনের মতো ম্যাগাজিনে তোমরা ধরেছ মোবাইলে, আর পাঠিয়েছো আমাদের 9903653992 তে। আর এই বার্তা দিয়ে শেষ করছি আজকের ভোরাই। সঙ্গে রয়েছি আমি সমক, থাকবো 10টা পর্যন্ত। নমস্কার কলকাতাতেও, সঙ্গে থেকো তুমিও।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীরের বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1,076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ গতরাতে মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত PK অশোকবাবু। পরে ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে শ্রীমতী রড্রিগেজকে ভারতীয় ঐতিহ্য অনুসারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদ থেকে গতকাল পদত্যাগ করায় রাজ্যে বর্ষা আসার ঠিক আগে পদ ছেড়ে দিয়ে তিনি কলকাতার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেয়রকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন মেয়র যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেছেন পুরমন্ত্রী। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথাই জানিয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। পশ্চিমবঙ্গ সরকার আদিগঙ্গার সংস্কারের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত গতকাল পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, টালি নালা হিসেবে নয় আদিগঙ্গা হিসেবেই এই নদীর সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: শুনুন, আপনি কি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
5: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
4: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
7: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
6: परीक्षा से जुड़े किसी भी प्रश्न या समस्या के समाधान हेतु NCPCR द्वारा आयोजित लाइव स्ट्रीमिंग सेशन में विशेषज्ञों से सीधे बातचीत करें, जो कि 23 अप्रैल से लगातार चल रहे हैं। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘড়ি বলছে 7:30 আমি সমক আছি শনিবারের নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত। আর আজকের ভাবনা দিয়ে যেমন শুরু করি নমস্কার কলকাতা, ঠিক সেভাবেই আজকের একটা অন্যরকম ভাবনা, প্রত্যেক দিনের নতুন নতুন ভাবনা, আজ একটা খুব সুন্দর ভাবনা তোমাদের জন্য বেছে রেখেছি আমি। কে বলেছেন না খুঁজে পাইনি, কিন্তু কথাটা দুর্দান্ত। জীবনের সর্বোচ্চ আসন পেতে গেলে ব্যক্তিকে নিম্ন স্থান থেকে শুরু করতে হবে, আর তাহলেই সে সফলতার শিখরে উঠতে পারবে। একদম নিচ থেকে, মানে একতলা থেকে যেমন আমরা সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠি, ঠিক সেভাবেই আমরা যদি খুব ছোট জায়গা থেকে শুরু করি তাহলে একদিন ধীরে ধীরে আমরা উপরে উঠবই উঠব। কিন্তু হঠাৎ করে যে উপরে উঠে যায়, যার সে যোগ্যতা নেই, সে কিন্তু বেশি দিন সেই জায়গাটা ধরে রাখতে পারে না। একদিন না একদিন তার স্খলন হবেই, সে সেই জায়গাটা হারাবেই হারাবে। কিন্তু যদি আমরা ছোট্ট ছোট্ট শিক্ষা থেকে, ছোট্ট ছোট্ট জায়গা থেকে, একদম নিচ থেকে ধীরে ধীরে শিখতে শিখতে উপরে উঠি, কষ্ট করে উপরে উঠি, যোগ্যতার সাথে উপরে উঠি, তাহলে একদিন নিশ্চয়ই আমরা সেই জায়গায় পৌঁছব, সেই জায়গাটা, যেই জায়গাটা পাওয়ার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করে যাই। ঠিক একইভাবে আমরা চেষ্টা করতে করতে আস্তে আস্তে যদি ওপরে উঠি, তার মধ্যে অদ্ভুত একটা আত্মতৃপ্তি আমাদের মনের মধ্যে থাকে যে হ্যাঁ, যা করেছি নিজের যোগ্যতায় করেছি, সামনের দরজা দিয়ে বুক ফুলিয়ে ঢুকেছি, সামনের দরজা দিয়ে বুক ফুলিয়ে বেরিয়েছি, পেছনের দরজা দিয়ে ওই হঠাৎ করে শর্ট কোনো রুট অনেক সময় আমরা খুঁজে বের করি ঠিকই, কিন্তু সেটা কোথাও সারা জীবন ধরে মনের মধ্যে আমাদের যে বিবেকটা, সেটা আমাদের বারবার খোঁচা দিয়ে যায় আর বলে দিয়ে যায় তুমি আসলে ব্যাকডোর দিয়ে ঢুকে সামনের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করেছো মাত্র, কিন্তু সে যোগ্যতা তোমার নেই। তাই ছোট্ট ছোট্ট শিক্ষা থেকে, ছোট্ট ছোট্ট জায়গা থেকে যদি আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারি, তাহলে জীবনটাও সুন্দর হয়, আমাদের মনের মধ্যেও সেই তৃপ্তিবোধ আসে, হ্যাঁ যা করেছি নিজের যোগ্যতায় করেছি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:16 হয়ে 38 সেকেন্ড, 10:00 পর্যন্ত আছি শনিবারের নমস্কার কলকাতায় 107 FM রেইনবোতে। আমি সোমক। আজ বিখ্যাত বিখ্যাত প্রচুর মানুষের জন্মদিন রয়েছে, তাদের কথা জানাবো আজ কোন কোন মানুষদের জন্মদিন রয়েছে। তবে তার আগে বলছি, তোমরা গান মেলান্তির রিকোয়েস্ট পাঠাতে শুরু করে দাও। 9903652992 ইজ দ্য নাম্বার। 9903659992 এই নাম্বারে তুমি মেসেজ পাঠাও, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করো। কী করে পাঠাবে তোমরা জানো, তাও আরও একবার বলে দিই যারা নতুন পাঠাচ্ছ। তার প্রথমে হোয়াটসঅ্যাপ মেসেজই করো বা টেক্সট মেসেজ

করো, প্রথমে হ্যাশট্যাগ জিএম কথাটা লিখে দাও, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধে হবে, কারণ তারপরে আবার তোমাদের তো মেসেজ নেব। তাই গান মিলান্তির গানের রিকোয়েস্ট, হ্যাশট্যাগ জিএম লিখে, তোমার পছন্দের গান লিখে, গানের লাইনটা লিখে, শিল্পীর নাম লিখে, যদি কোনো ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে। তবে অবশ্যই সেই গানটা হতে হবে 90s পরবর্তী সময়ের কোনো গান, আর সেই গান আমাদের সংগ্রহে থাকতে হবে। এমন অনেক গান আছে।

কথাটা লিখে দাও, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধে হবে, কারণ তারপরে আবার তোমাদের তো মেসেজ নেব। তাই গান মিলান্তির গানের রিকোয়েস্ট, #GM লিখে, তোমার পছন্দের গান লিখে, গানের লাইনটা লিখে, শিল্পীর নাম লিখে, যদি কোনো ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে। তবে অবশ্যই সেই গানটা হতে হবে 90s পরবর্তী সময়ের কোনো গান, আর সেই গান আমাদের সংগ্রহে থাকতে হবে। এমন অনেক গান আছে তোমরা পাঠাও যেগুলো সত্যি দুর্দান্ত গান, কিন্তু সেই গানগুলো সবসময় আমাদের সংগ্রহিত থাকে না, কারণ আনলিমিটেড গানের ভাণ্ডার তো আমাদের আকাশবাণীর এই সংগ্রহশালা নয়। প্রচুর গান আছে ঠিকই, কিন্তু সব গান আমাদের কম্পিউটারে থাকে না। যে কটা গান আছে তার মধ্যে যদি তোমাদের রিকোয়েস্ট আসে, আর যদি সেটা হয় 90s পরবর্তী সময়ের, তাহলে সেই গান শোনাবো। বাংলা অথবা হিন্দি গানের রিকোয়েস্ট প্লিজ পাঠিও 9903659992 ইজ দ্য নাম্বার। তোমাদের মেসেজ পাচ্ছি প্রত্যেক ঘন্টায়, মানে 3 ঘন্টায় 3-3টে গান, 7টা থেকে 8টার ঘরে, 8টা থেকে 9টার ঘরে, আর 9টা থেকে 10টার ঘরে তোমাদের পছন্দের গান গান মিলান্তিতে শোনাবো আমি সমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: বলতে না বলতেই তোমাদের গান মিলান্তির গানের রিকোয়েস্ট চলে এসেছে। ফার্স্ট আওয়ারের গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন গৌর দাস ফ্রম আমতা। শুভমিতার কণ্ঠে এই গানটা রইল শুধু আপনার জন্য নয়, যারা যারা শুনছো আজকে শনিবারের নমস্কার কলকাতা উইথ সোমক, তাদের সকলের জন্য, সোমকের তরফ থেকে এবং আমতার গৌর দাসের তরফ থেকে এই স্পেশাল সং অ্যাজ গান মিলান্তি ফার্স্ট আওয়ারের। সবচেয়ে বড় কথা, এই চাওয়াটা শুধুমাত্র গৌর দাস বা আমার চাওয়া নয়, এটা এখন কলকাতা বাসীর চাওয়া, এটা এখন সারা বাংলার চাওয়া, এটা আমাদের দেশের চাওয়া।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: 6 জুন আজ বেশ কিছু বিখ্যাত মানুষদের জন্মদিন। কার কার জন্মদিন জানাবো, তবে একবারে নয়, দুবারে। তবে প্রথমেই বলি, প্রখ্যাত বাঙালি রহস্য কাহিনীকার ও চর্মরোগ চিকিৎসক ডক্টর নিহার রঞ্জন গুপ্তের কিন্তু আজ জন্মদিন, অধুনা বাংলাদেশের যশোরে 1911 সালের 6 জুন। এছাড়া চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, রাজনীতিবিদ সুনীল দত্ত, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনে 1929 সালে পাঞ্জাবের ঝেলাম শহরে। এছাড়া ক্রিকেটার সুনীল জোশি, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে কর্ণাটকে 1970 সালের 6 জুন। আর সিঙ্গার নেহা কক্কর, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল উত্তরাখণ্ডের ঋষিকেশে 1988 সালে। এইসব বিখ্যাত মানুষদের জন্ম আজকের দিনে। আর যেহেতু আজ চলচ্চিত্র অভিনেতা, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, রাজনীতিবিদ সুনীল দত্ত, তাঁর জন্মদিন, তাই ভাবলাম যে ফ্ল্যাশব্যাক সঙের 3-3টে গান, তার অভিনীত ছবির গান শোনাই তোমাদের। আর পাশাপাশি নেহা কক্করের আজ জন্মদিন, তিন গানের হ্যাট্রিকের 3-3টে গান নেহা কক্করের গাওয়া 3-3টে গান শোনাবো তোমাদের আজ শনিবারের নমস্কার কলকাতায়। আমি সুমক।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ বহু বিখ্যাত মানুষদের জন্মদিন, বেশ কিছু মানুষদের কথা আমরা পেয়েছি যাদের জন্মদিন আজকে, তারা বিখ্যাত হয়ে আছেন তাদের কাজের মাধ্যমে। আর সকলের কথা তো বলা হয়ে ওঠেনি, একটু আগেই বলছিলাম যে দু ধাপে বলবো। এতজনের জন্মদিন একদিনে না বললেই নয়, মানে একবারে না বললেই নয়, না একবারে বললে হয় না। ইনফ্যাক্ট এবার বলবো প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, সাংবাদিক এবং সাহিত্যিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁরও কিন্তু আজকের দিনেই জন্ম হয়েছিল, 1879 সালে হুগলির চন্দননগরে, আর দিনটা ছিল 6 জুন। এছাড়া এক্স পাকিস্তানি ক্রিকেটার আসিফ ইকবাল পাকিস্তানের হয়ে খেললেও তার জন্ম হয়েছিল কিন্তু আমাদের ভারতবর্ষেই। 1943 সালে হায়দ্রাবাদ শহরে, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ শহরে তাঁর জন্ম হয়েছিল। এছাড়া প্রখ্যাত জার্মান ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক টমাস মান, তাঁরও জন্ম হয়েছিল জার্মানির লুবেক শহরে 1875 সালের 6 জুন তারিখে। এছাড়া ভারত প্রেমিক, রবীন্দ্র স্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্স্ট, তাঁরও আজকের দিনে জন্ম হয়েছিল ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের ইয়র্কশায়ারে 1893 সালের 6 জুন। আর সবশেষে বলবো ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকার্নোর আজ জন্মদিন, 1901 সালের 6 জুন, সুরাবায়া, জাভার সুরাবায়াতে জন্ম হয়েছিল তার। এইসব বিখ্যাত মানুষদের পাশাপাশি যদি তোমার জন্মদিন আজ হয়, যদি হয় আপনার জন্মদিন, তাহলে একই দিনে এইসব বিখ্যাত মানুষদের সাথে সাথে আপনি বা তুমি পালন করছেন অথবা করছো, আজকে তোমাদের স্পেশাল এই ডেটা। তাই তোমাদের সকলকে, যাদের আজ জন্মদিন, তাদের সকলকে বলি শুভ জন্মদিন, খুব ভালো কাটুক আজকের দিনটা, সকলের সাথে খুব আনন্দ করে আজকে তোমার জন্মদিন কাটাও এইসব বিখ্যাত মানুষদের সাথে সাথে। স্টুডিওর ঘড়ি বলছে 7:36, আমি সমক আছি 10টা পর্যন্ত। আপাতত নিউ টিউন
0: FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। তিনে কে তিন,
2: তিনে কে তিন,
0: গানের হ্যাট্রিক,
2: গানের হ্যাট্রিক।
3: বলেছিলাম তিনে কে তিন গানের হ্যাট্রিকে আজ নেহা কক্কড়ের জন্মদিনে তাঁর গাওয়া তিনটে গান শোনাবো ব্যাক টু ব্যাক তিনে কে তিন গানের হ্যাট্রিকে। শোনাচ্ছি, শোনো তোমরা।

0: FM Rainbow তে 3 কে 3 3 কে 3 গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক শুনছেন নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: Rainbow Time Check. Rainbow Time Check.

7:52 হয়ে 45 সেকেন্ড, ফার্স্ট আওয়ার অলমোস্ট অ্যাট দ্য এন্ড, প্রায় শেষের মুখে ফার্স্ট আওয়ার। আর এই মুহূর্তে তোমাদের জন্য আজকের হোয়াটসঅ্যাপ টপিকটা দিয়ে দিই। ফোনে নেটওয়ার্ক পাওয়াটা কিন্তু সবসময় সত্যি বেশ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। সব জায়গায় কি নেটওয়ার্ক পাওয়া যায়? বাড়ির এক একটা জায়গা নেটওয়ার্কের এমন সমস্যা করে যে কারোর সাথে কথা বলাই রীতিমতো বিড়ম্বনার হয়ে দাঁড়ায়। তবে শুধু বাড়ি বা বলি কেন, বাইরে কাজের ক্ষেত্রে, ট্রেনে ট্রাভেল করতে করতে, বাসে যেতে যেতে, এক এক সময় নেটওয়ার্কের এত খারাপ অবস্থা হয় যে উল্টো দিকের মানুষ যে কি বলছে তা বোঝাই যায় না। অনেক সময় নিজের কথা উল্টো দিকের মানুষ শুনতে পায় না। ফোনের নেটওয়ার্কের কথা তো হলো, কিন্তু এমন কিছু মানুষও আছে যারা অন্য মানুষের নেটওয়ার্কটা ধরতেও পারে না। মানে হয়তো তোমার নেটওয়ার্ক 5G, আর সেই মানুষটিকে, মানে যাকে তোমার কথা বোঝানোর চেষ্টা করছো, সে এখনও পড়ে আছে 3G। এমন মানুষদের সাথে যখন কথা বলতে হয় বা যোগাযোগ করতে হয় বা কিছু বোঝাতে হয়, তখন ঠিক কী উপায়ে তোমার সিগন্যালটা লো করে বা তার সিগন্যালটা হাই করে বা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করো, সেটাই বলো আজ 9903653992। যাদের এখনও 3G নেটওয়ার্কে ধরা পড়েনি, তাদের জন্য আরও একবার ডান, জানি তোমাদের 5G নেটওয়ার্ক, কিন্তু তাও এমন তো হতেই পারে যে কেউ ব্যাপারটা বোঝুনি। সত্যি আমি মানে জোকস অ্যাপার্ট, মজাটা বাদ দিয়েই যদি বলি যে একবার একটা টপিক যখন দিই আমরা, আমরা যেটা ভেবে চিন্তে দিই সেটা হঠাৎ করে শুনলে ব্যাপারটা বোঝা যায় না একবারে। তাই আরও একবার তোমাদের সাথে কমিউনিকেট করছি, এবং এখানে কিন্তু আমরা যেভাবে কথা বলছি আর তোমরা শুনছো রেডিও থ্রুতে বা তোমার মোবাইলের থ্রুতে, সেখানে কিন্তু দারুণ তোমরা নেটওয়ার্ক পাচ্ছ আশা করি, এবং আমাদের সিগন্যালও দুর্দান্ত পাচ্ছ। তাই আরও একবার তোমাদের জন্য 9903653992 কী নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে অথবা টেক্সট মেসেজ করবে। ফোনে নেটওয়ার্ক পাওয়াটা সবসময় বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বাড়ির এক একটা জায়গায় নেটওয়ার্কের এমন সমস্যা করে যে কারোর সাথে কথা বলা রীতিমতো বিড়ম্বনার হয়ে দাঁড়ায়। তবে শুধু বাড়ি বা বলি কেন, বাইরে কাজের ক্ষেত্রে, ট্রেনে ট্রাভেল করতে করতে, বাসে যেতে যেতে, এক এক সময় নেটওয়ার্কের এত খারাপ অবস্থা হয় যে উল্টো দিকের মানুষ কি বলছে তা বোঝাই যায় না, বা উল্টো দিকের মানুষ কি বলছে আমরাই বুঝতে পারি না বা আমাদের কথা সে বুঝতে পারে না। কিন্তু ফোনের নেটওয়ার্ক বাদ দিলে এমন কিছু মানুষ তো আছে যারা অন্য মানুষের নেটওয়ার্কটা ঠিক ধরতে পারে না, মানে আমরা যে কি বলছি সেটা বুঝতে পারে না। মানে হয়তো তোমার নেটওয়ার্ক 5G, আর সেই মানুষটি যাকে বোঝানোর চেষ্টা করছো সে এখনও 3G পড়ে রয়েছে। এমন মানুষদের সাথে যখন কথা বলতে হয় বা যোগাযোগ করতে হয়, তখন ঠিক কী উপায়ে তোমার সিগন্যালটা লো করে বা তার সিগন্যালটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করো, সেটাই বলো আজ 9903653992 এই নাম্বারে। এমন অনেক হয়েছে, আমার ক্ষেত্রে তো হয়েছেই, যে আমি একটু মানুষের সাথে মজা করে কথা বলতে ভালোবাসি, আই লাইক দ্যাট, এবং সেই সেন্স অফ হিউমারটা যদি উল্টো দিকের মানুষ না ধরতে পারে, অনেক সময় এমন একটা কথার প্যাচ দিয়ে বা মার প্যাচে কথাটা বললাম, ভেবেছিলাম উল্টো দিকে সেটা রিসিভড হবে, সিগন্যালটা ঠিকঠাক রিসিভ করবে আমার কথাটা, কিন্তু অনেক সময় উল্টো দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমি যেটা বলার চেষ্টা করলাম বা যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম সেটা সে একেবারেই বোঝেনি। তখন ঠিক কীভাবে তার সাথে কমিউনিকেট করো, একটু অন্য ধরনের টপিক রাখলাম আজ। 9903653992 ইজ দ্য নাম্বার, 9903659999।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন এক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আশ্ববিশ্বাসের সঞ্চার করেছিল। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বিমস্টেক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থিতিস্থাপকতার বৃদ্ধিতে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে পারস্পরিক অংশীদারিত্ব আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজী থেকে ফেরার শওকতকে ধরা হয়। তবে মেয়ের অবশ্য দাবি, শওকত চিংড়িঘাটার কাছে আত্মসমর্পণ করেছেন। ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণের মামলায় তাকে গতরাতেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস আগামী 21 জুন, এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের এই অনুষ্ঠানে আয়োজন করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: তার টেবে যে 3 মিনিট হয়ে 3 সেকেন্ড, সেকেন্ড আওয়ারে ঢুকে পড়েছি সমক, আর সঙ্গে সঙ্গে গান মিলান্তির সেকেন্ড আওয়ারের প্রথম গান শুরু করলাম অমিত সামন্তের এই রিকোয়েস্ট দিয়ে। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন এই গান, সেই গান রইল তোমাদের সকলের জন্য।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একটু আগেই বলছিলাম তোমাদের যে 9903652992 তোমরা কী বিষয়ে মেসেজ করবে। বলেছিলাম যে অনেক সময় এমন হয় যে তুমি যাকে কমিউনিকেট করতে চাইছো, কোনো তোমার বন্ধু হতে পারে বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারে, তোমার পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, অনেক সময় হয় আমরা যে কথাটা বলতে চাইছি সেই কথাটা কিছুতেই বুঝে উঠতে পারে না, হয়তো সেটা আমরাই বোঝাতে পারি না বা সে বুঝতে পারে না, আবার আমাদের যখন কেউ কিছু বোঝাতে চাইছে হয়তো আমরা বুঝতে পারি না, দুটো নেটওয়ার্কের গণ্ডগোল হয়ে যায়। এমনকি কখনো হয়েছে তুমি কাউকে কিছু বোঝাতে চাইছো, সেটা হতে পারে কোনো মজার কথা, হতে পারে তুমি তাকে কোনো ইঙ্গিত দিতে চাইছো, যেটা আমরা অনেক সময় বলি যে যারা একটু সতর্ক থাকে তাদের জন্য ইশারাই কাফি হতা হয়, তো সেরকম কিছু কাউকে ইশারা দিয়েছো কিন্তু সে সেই ইশারাটা বুঝতেই পারল।

0: তখনটি কি করো, তুমি কি করে তাকে বোঝানোর চেষ্টা করো বা বোঝাও, সেটাই বুঝতে চাইছি আমি আজকে 2990365992। যেমন সৌভিক সরকার দার্জিলিং থেকে, সে কি ঢাকুরিয়া থেকে দার্জিলিং বেড়াতে গিয়েছে এই গরমের দিনে, খুব ভালো, দারুণ ব্যাপার, নিশ্চয়ই সেখানে নেটওয়ার্ক পাচ্ছ, তার জন্যই তোমার মেসেজ ঢুকেছে আমার কাছে। কিন্তু মানুষের নেটওয়ার্ক পাওয়া অনেক ক্ষেত্রে খুব সমস্যা হয়, আমরা যাকে যেটা বোঝাতে চাই অনেক সময় বোঝাতে পারি না, তাই নিয়ে কথা হচ্ছে আজ। আর সৌভিক লিখেছ, সত্যি ফোনে নেটওয়ার্ক খুব সমস্যা হয়, এই ধরো বসকে কিছু বোঝাতে গেলে দুবার বোঝাই, না বোঝালে বসের মাথায় কি চলছে বুঝি না, বসের ধারণা বোঝে সেটা কার সাধ্য। সৌভিক সরকার ফ্রম দার্জিলিং। আর সোমা গুড মর্নিং জানিয়েছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, স্থান কাল পাত্র বিবেচনা করে আমি কথা বলে থাকি। বুঝলাম, স্থান কাল পাত্র বুঝলেন, কিন্তু সবসময় কিন্তু সেটা বোঝা যায় না। আপনি যাকে যেমনটা ভেবেছেন যে সে আমার কথা বুঝবে, আপনি বললেন কিন্তু সে সেটা বুঝলো না, উল্টো দিকেও হয়, অন্য মানুষ বা আপনার উল্টো দিকে যে রয়েছে আপনাকে বোঝাতে চাইছে, আপনি বুঝতে পারছেন না, বা আমি বুঝতে পারছি না, বা তুমি বুঝতে পারছো না, তখনটি কীভাবে কমিউনিকেশনটা হয় বা সহজ করা যায় সেটার কথাই জানতে চেয়েছি তোমাদের থেকে 2990365992। আর এই মুহূর্তে শাওন বারাসাত থেকে মেসেজ করেছো, তুমি যদি 4G বা 5G থাকো, সেই সময় যদি মোবাইলে কথা বলার সমস্যা হয়, 2G বা 3G করে নেবে, দেখবে 2G বা 3G অনেক বেশি স্টেবল, যদিও এখন 3G নেই বললেই চলে, তাই 2G একমাত্র উপায়। ঠিক তেমনই তোমার সামনের মানুষটি যদি 2G হয়ে থাকে, সেই ক্ষেত্রে নিজেকে 2G নামিয়ে নিয়ে এসো, যেমনভাবে কথা বললে সে বুঝতে পারবে তাকে তেমনভাবেই বোঝাও, দরকার হলে সেরকম উদাহরণ দাও যাতে সে একেবারে ধরতে পারে। এই এক্সাম্পল কিন্তু একটা দারুণ জিনিস, আমরা যখন পড়াশোনা করতাম তখন টিচার্সরা আমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেন, সেটা চিরকাল মনে থাকতো। আর শাওন বলছো, আমি ঠিক এই পন্থাটাই নিই, সেটা সামনের কাউকে কিছু বোঝানোর জন্যই হোক বা কোনো স্টুডেন্টকে পড়া বোঝানোর জন্যই হোক, যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কাজ করে। তবে হ্যাঁ, সামনের মানুষটি যদি নো নেটওয়ার্ক কভারেজ জোনে থাকে, তাহলে তাকে কিছু না বোঝানোই ভালো, কারণ সেক্ষেত্রে তুমি যতই বা যেভাবেই বোঝানোর চেষ্টা করো না কেন, নেটওয়ার্কটাই তো নেই। শাওন ফ্রম বারাসাত। কিন্তু দেখো, শাওন যে কথাটা বলেছে আমরা সবাই বুঝতে পেরেছি, কারণ ওর কথার মধ্যে সেই মজাটা রয়েছে, সেই নেটওয়ার্কটা খুব স্ট্রং রয়েছে। কিন্তু অনেক সময় হয় যে আমরা হয়তো যে মানুষটি সামনে রয়েছে সেটা বন্ধু হতে পারে, সঙ্গী হতে পারে, অথবা আশেপাশের মানুষজন হতে পারে, তাদের সাথে কমিউনিকেট করতে চাইছি, একটা হয়তো খুব মজার কথা বেশ মজা করে বলতে চাইছি, কিন্তু সেটা খুব ডাইরেক্টলি বলছি না, ইনডাইরেক্টলি বলছি, বা তাকে কোনো ইন্ডিকেশন দিচ্ছি, হয়তো সে বুঝলো না, নিজেকে ভীষণ বোকা বোকা লাগে। তাই জানতে চাইছি এরকম পরিস্থিতিতে ঠিক কি করা উচিত বলে তোমার মনে হয় বা তুমি কি করো। 9903653992 is the number. Apatoto, flashback song.
1: FM Rainbow Te, Rainbow flashback song. Rainbow flashback song.
0: Sunil Dutt, তাঁর জন্মদিন আজ 1929 সালে, তাঁর জন্ম 6 জুন, তাই ফ্ল্যাশব্যাক সঙ্গে তার ফিল্মের গান।
2: পবন করে সোর
3: সাবন কা মহিনা, পবন করে সোর
2: পবন করে সোর
3: পবন করে সোর।
4: আরে বাবা, সোর নেই, সোর সোর সোর।
3: পবন করে সোর
4: জিয়ারা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: আপাতত শোনাবো দিনের ডায়েরি, অর্থাৎ আজকের দিনে বিভিন্ন সময় বিভিন্ন বছরে, অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে তাই জানাবো এবারে। তবে দুবারই, কারণ অনেক অনেক ঘটনা ঘটেছে একসাথে বললে তোমাদেরও ব্যাপারটা একঘেয়ে লাগতে পারে। দিনের ডায়েরি আজ 6 জুন, আজ শনিবার 2026 সাল। কিন্তু অতীতে যদি চোখ ফেরাই, যদি অতীতের ডায়েরিটা উল্টাই, তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন বছরে এই 6 জুন বিশেষ বিশেষ কারণে বিখ্যাত হয়ে আছে। প্রথমে বলি 1660 খ্রিস্টাব্দের কথা, 1660। সুইডেন আর ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধের অবসান হয়েছিল 6 জুন তারিখে 1660 খ্রিস্টাব্দে। 1752 সাল, একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর 18,000 ঘরবাড়ি সহ প্রায় 1/3 শহর পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছিল, 1752 সালের 6 জুন। এছাড়া স্পেন আর পর্তুগালের মধ্যে চুক্তি স্বাক্ষর

0: এ ছিল 1801 সালের 6 জুন তারিখে। আর নেপোলিয়নের দাদা জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হয়েছিলেন 1808 সালের 6 জুন। এরপরই বলবো 1809 সালের কথা। পরের বছর সুইডেনের সংবিধান প্রণয়ন করা হয়েছিল 6 জুন তারিখে। এছাড়া খ্রিস্টীয় যুবাদের দেহ মন চেতনা বিকাশের জন্য লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক সংস্থা YMCA বা ইয়ং ম্যানস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন ইন দ্য ইয়ার 1844 6 জুন। এছাড়া হীরালাল সেন প্রথম আলিবাবা ও 40 চোর নামে থিয়েটার চলচ্চিত্রায়িত করেছিলেন 1903 সালের 6 জুন। এই 6 জুন অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে বিখ্যাত হয়ে আছে, আরও বেশ কিছু ঘটনা ঘটে গেছে, সেই সব সালতাম আমি করব। তবে তার আগে আজকের নিউ টিউন
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: কোথায় পাবি রে আগুন মেশায় আবি রে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: বেশ কিছু মেসেজ পাঠিয়েছে তোমরা, সেই মেসেজগুলো পড়ে দিই। ভৈরবপুর মহাপ্রভু তলা পূর্ব বর্ধমান থেকে তিলক কুমার নন্দীর মেসেজ এসেছে। সুপ্রভাত দাদা, এই ধরনের নেটওয়ার্কের প্রবলেম হলে বাড়ির পাশে একটি আম গাছ আছে, সেই আম গাছের ডালে উঠে পড়ি। যতক্ষণ না কথা শুনতে পাচ্ছি ততক্ষণ একটু একটু করে উঠে পড়ি ওপরের দিকে গাছের ডালে। শুভেচ্ছা সহ তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভু তলা পূর্ব বর্ধমান। এই দৃশ্য কিন্তু আমরা

0: অনেক ফিল্মে দেখেছি। তবে এই নেটওয়ার্ক অবশ্যই, হ্যাঁ, এরকম ফোনের নেটওয়ার্ক না পেলে তো আমরা এটা করি সেটাও বলতে পারো। আর পাশাপাশি মানুষের নেটওয়ার্ক যখন পাওয়া যায় না, ফোন করে নেটওয়ার্ক পাওয়ার কথা বলছি না, মানে এমন কোনো কথা বলছি যেটা সে আমার কথার ধারটাই বুঝতে পারলো না, বা আমি কোন কথাটা বলতে চাইছি বা কোন ইঙ্গিতটা দিতে চাইছি সেটা অনেক সময় বোঝে না অনেকে, তখন কীভাবে তাকে বোঝানোর চেষ্টা করো তুমি বা কী করে বোঝাও তুমি, সেটাই জানতে চেয়েছি আজ 9903653992। যেমন যাদবেন্দ্র পাণ্ডা মেসেজ করেছেন জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত জানিয়েছেন, খুবই বাস্তব একটা কথা, এমন কিছু কথা আছে যা সরাসরি বলা যায় না, তাই আমি মাঝে মাঝে একটু ঘুরিয়ে বাড়ির মানুষদেরকে বলি। যেমন বইয়ের উদ্দেশ্যে মেয়েকে বলা, তারা প্রথমে আমার নেটওয়ার্ক বুঝতে না পারলেও পরে যখন বুঝতে পারে তখন আমার যা অবস্থা হয় না, তখন ম্যাগাজিন আর রেডিও নিয়ে বারান্দায় চলে যাই, মানে ভোরাইয়া নমস্কার কলকাতা দুটোই হয়ে গেছে, ম্যাগাজিনও হয়েছে ভোরাইয়ার আর রেডিও নমস্কার কলকাতা, সব মিলিয়ে আপনি বারান্দায় চলে যান। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আর লিখেছেন, ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে অসাধারণ বার্তা পাঠ আর কথার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়ার সঙ্গীতগুলো শুনলাম, এক কাপ গরম চায়ের সঙ্গে খুব জমে গেল, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো, খুব ভালো আর সুস্থ থেকো। জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মেসেজ, আপনিও খুব ভালো থাকবেন সকলকে নিয়ে। লালমোহন মাঝি জালালশি বৌবাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, গত বছর শীতকালের কথা, বিকেলে মাঠে গেছি, দেখলাম মদন খুড়ো চাষ করছে, জমিতে রয়েছে চারিদিকে হলুদ সর্ষে ফুল, মাঝে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলো, বিট, গাজর, আরও অনেক কিছু। দেখে বললাম, বাহ খুড়ো, তোমার চাদরটা তো বেশ। খুড়ো বলল, চাদর কোথায় খোকা বাবু, আমি তো গামছা পরে আছি। আমি বললাম, চাদরই তো এই যে তোমার ক্ষেত, চারিদিকে সর্ষে ফুল, মাঝে ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট, যেন চুমকি বসানো চাদর। খুড়ো একগাল হেসে বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ খোকা বাবু, আমি অত কি আর বুঝি, আমি বুঝি মাটি হলো মা আর আমি সেই মাটির মানুষ, এটুকুই বুঝি। লালমোহন মাঝি জালালশি বৌবাজার হাওড়া থেকে। এবার এটা একটা নেটওয়ার্কের ব্যাপার রয়েছে, এটা কি অন্য কিছু নেটওয়ার্ক দেওয়ার চেষ্টা করলেন যাকে সেই নেটওয়ার্কের কথা আমরা সেই সিগন্যাল না হয় নাই ধরলাম, কারণ আমরা সবসময় পলিটিক্যাল থাকারই চেষ্টা করি। বহর ঘোষপাড়া থেকে মাধাই দাসের মেসেজ এসেছে, শুভ সকাল জানিয়েছেন, সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা পরিবেশে বসে উপভোগ করছি নমস্কার কলকাতা, খুব ভালো লাগছে নমস্কার কলকাতা। এবার বিষয়ে আসি, অনুষ্ঠানে মাঝে মাঝে নেটওয়ার্ক ফেল করছে, সপনা, সেদিন আমার স্ত্রী গিয়েছিল বাবার বাড়িতে, বিকেলবেলা ফিরে আসার কথা ছিল, সঙ্গে ছিল বোতাম টেপা মোবাইল, মানে আনস্মার্ট মোবাইল যাকে বলে। ফোন করে আমি বলতে চেয়েছিলাম বেশি দেরি হলে আজকে রাতটা ফেরার দরকার নেই, যতবার যোগাযোগ করার চেষ্টা করেছি ততবারই বলছে আপনি যে নাম্বারে যোগাযোগ করতে চাইছেন সেটা নেটওয়ার্ক সীমানার বাইরে। অনেক চেষ্টার পর একবার লাইনটা পেলাম, সবে বলেছি বেশি দেরি হয়ে গেলে ব্যাস যোগাযোগ বিচ্ছিন্ন, কোনোভাবেই আর যোগাযোগ করতে পারলাম না। শেষে বড় শালির ফোনে যোগাযোগ করলাম, বললাম আজ যদি ফিরতে অসুবিধে হয় ওকে বলো আজ আর ফিরতে হবে না, এইভাবে সেদিন সমস্যা সমাধান করেছিলাম। মাধাই দাস, বহরু ঘোষপাড়া। আমি সমোক আছি নমস্কার কলকাতায়, শনিবারের নমস্কার কলকাতায়, 10টা পর্যন্ত আজ স্টুডিওর ঘড়ি বলছে, এখন সময় ঠিক 8:31 হয়ে 17 সেকেন্ড।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
4: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
3: परीक्षा से जुड़े किसी भी प्रश्न या समस्या के समाधान हेतु NCPCR द्वारा आयोजित लाइव स्ट्रीमिंग सेशन में विशेषज्ञों से सीधे बातचीत करें, जो कि 23 अप्रैल से लगातार चल रहे हैं। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
5: শুনছেন নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরির অর্ধেকটা উল্টেছিলাম, এবার বাকিটা উল্টে দেখব যে 6 জুন আজকের দিনে অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে কি কি ঘটনা ঘটে গেছে। 1919 সাল, 6th June, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ড যুদ্ধ ঘোষণা করেছিল আজকের দিনে। এছাড়া ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা চালিয়েছিল 1982 সালের 6 জুন তারিখে। কলকাতা দূরদর্শন সাদা কালোর বদলে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছিল আজকের দিনে 1983

সালের 6 জুন তারিখে। এছাড়া ভারতের সেনাবাহিনী পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের স্বর্ণ মন্দিরে অভিযান চালিয়েছিল এবং প্রায় 1000 গেরিলাকে হত্যা করেছিল 1984 সালের 6 তারিখ, অর্থাৎ 6 জুন। এছাড়া সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত হয়েছিলেন 1989 সালের 6 জুন। আর সবশেষে বলবো, কলম্বিয়ায় ভয়াবহ এক ভূমিকম্পে 1000 মানুষ নিহত হয়েছিলেন 1994 সালের 6 জুন তারিখে। স্টুডিওর ঘড়ি বলছে 8:39। আমি সময় আছি 1 ঘন্টা 20 মিনিট এখনও তোমাদের সঙ্গী হয়ে আজ শনিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। এই পৃথিবীর সব মানুষ সমান বুদ্ধির নয়, কেউ বোঝে অনেক কিছু, কাউকে বোঝানো দায়। নিজের মতো করে তুমি তাদের গড়ে তোলো, সহজ সরল ভাষায় তুমি তাদের কিছু বলো। মনের নীর তারাও ছোবে যেন একদিন, কথার ভাষা না বুঝলে আবেগের ভাষায় বুঝিয়ে দিন। আবেগের প্রতি পরিধি অনেক বড়, এটাই তুমি জেনো। আমরা সবাই এক, এটাই তুমি মেনো। আমরা সবাই এক, এটাই তুমি মেনো। অনুভূতিতে বুঝে নেবে সে তোমায় জানি।

বুদ্ধি হোক ক্ষীণ তবু বুঝবে সে অনুভূতির বাণী। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। ঠিকই, আমরা মানুষদের খুব সহজ কথা, রবি ঠাকুর বলেছেন না, সহজ কথা যায় না বলা সহজে। আমরা অনেক সময় সহজ কথা খুব সহজে বলতে পারি না, কিন্তু যারা বুঝতে পারছে না তাদেরকে খুব সহজে যদি বুঝিয়ে দিতে পারি তাহলে তার থেকে বড় কিছু হয় না। সবচেয়ে বড় কথা, অনুভূতিটা যদি ছুঁতে পারি তাহলেও অনেক মানুষ যারা ডাইরেক্টলি হয়তো বুঝতে পারছেন না তারা অন্যভাবে ঠিক বুঝে যান। একটা ছোট্ট মেসেজ এসেছে, এটা আমাদের এই টপিকের সাথে রিলেটেড নয়, বাট মেসেজটা পড়ছি। হাই দাদা, মাই নেম ইজ মেধাজিৎ, সম্ভবত মেধাজিৎ বা মেধাজিৎই হওয়া উচিত, মেধা আছে যার সেই মেধাজিৎ। টুডে ইজ মাই বার্থডে, আই অ্যাম আ বিগ ফ্যান। বিগ ফ্যান অফ হুম, ইউ ডিডেন্ট মেনশন, হোয়াট এভার। মেধাজিৎ, তোমার আজকে জন্মদিন, আমি শুরুতেই বলেছিলাম যাদের জন্মদিন তাদের কিন্তু আজকে উইশ করেছি, তোমাকে আলাদা করে উইশ করছি, কারণ তুমি নিশ্চয়ই মনে হচ্ছে তুমি ছোট্ট স্কুলে পড়ো, কোন স্কুলে পড়ো বা কোন ক্লাসে পড়ো সেটা জানলে আরও ভালো লাগতো, তোমাকে আরও ভালো করে উইশ করা যেত। হোয়াট এভার, মেধাজিৎ খুব ভালো করে পড়াশোনা করো, তোমার মেধা কাজে লাগাও আর সামনের দিকে এগিয়ে যাও। আর সব শেষে বলি, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, আজকে দিনটা স্পেশাল তোমার জন্য, শুধু তোমার জন্য নয় তোমার বাড়ির সকলের জন্য, সবাই মিলে খুব আনন্দ করো মেধাজিৎ, আর আজকের দিনটা খুব স্পেশালি এনজয় করো। সঙ্গে থেকো দশটা পর্যন্ত, আমি সোম কাছি দশটা পর্যন্ত, শনিবারের নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে আরও একটা মেসেজ না পড়লেই নয়, নিবেদিতা সেন ফ্রম শেওড়া ফুলি, গুড মর্নিং জানিয়েছ, সত্যি একথা ঠিক, অনেক সময় খুব অসুবিধা হয়, তখন বোঝাতে না পারলে পরের সাহায্য নিয়ে থাকি, যেমন আমার বন্ধুকে বলি আমার নেটওয়ার্ক কাজ করছে না তুমি বুঝিয়ে দাও, এটা দারুণ বলেছ। আজকের বিষয়ে আসলে আমার কথা বললে সে শুনবে না, একটু জটিল কাজ, তো আজ ইংলিশ গানের অনুরোধ করে ফেলেছি, এটাও একটা ভুল, ওই আর কি, একটা করতে আর একটা চলে যায় না। তুমি আজকে একটা মাইকেল জ্যাকসনের একটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছিলে, খুব স্পেশাল অকেশন ছাড়া আমরা হিন্দি আর বাংলাটাই প্লে করি, তাই প্লিজ পরের দিন নিশ্চয়ই অন্য কোনো গানের রিকোয়েস্ট তুমি পাঠাবে। আর এর আগেও তোমার গানের রিকোয়েস্ট পাঠিয়েছো এবং সেই গান বাজিয়েছি, সব দিন আমরা একটু চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে, যাতে একটু স্যাটিসফাই করা যায়। রেগুলার অনেকেরই রিকোয়েস্ট পাই, কিন্তু রেগুলার তাদের গান বাজালে বাকিরা একটু মান অভিমান করতে পারে, ভাবতে পারে যে না পার্শিয়ালিটি হচ্ছে, না পার্শিয়ালিটি আমরা একদম করতে চাই না। আসলে অনেকে আছে একদম শুরুতে পাঠিয়ে দেয়, তার জন্য আমরা শুরুতে যে গানটা পাই সেটাই বাজানোর চেষ্টা করি। তুমি যদি আগে থেকে রেডি হয়ে থাকো আর টুকটাক পাঠিয়ে দাও সাতটার পরপরই, তাহলে নিশ্চয়ই তোমাদের গানের রিকোয়েস্ট পাবো। আর সঙ্গে থেকো দশটা পর্যন্ত, স্টুডেন্ট ঘড়ি বলছে 8:46 হয়ে 4 সেকেন্ড, 1 ঘন্টা 14 মিনিট এখনও তোমাদের সাথে আছি 107 FM রেইনবোর শনিবারের নমস্কার কলকাতায়। আমি সোমক।

0: জীবন মানেই যেহেতু জল, তাই সেই জলটা খাঁটি হওয়া দরকার, যেমন খাঁটি হওয়া দরকার সোনা আর রূপো। দাম বলছি কিছুক্ষণের মধ্যেই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
0: মোটামুটি গতকালের যে রেটটা দেখতে পাচ্ছি, গতকাল অর্থাৎ 5 জুন, হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের, 1 গ্রামের দাম 55 টাকা, বেড়ে হয়েছে 14,865 টাকা। আর 10 গ্রামের দাম 550 টাকা, বেড়ে হয়েছে 1,48,650 টাকা। খুচরো পাকা সোনার কথা বলি, 24 ক্যারেট 10 গ্রামের, 1 গ্রামের দাম 60 টাকা, বেড়ে হয়েছে 15,640 টাকা। আর 10 গ্রামের দাম 600 টাকা, বেড়ে হয়েছে 1,56,400 টাকা। এবার পাকা সোনার বাটের দিকে তাকাই। 24 ক্যারেট 10 গ্রামের পাকা সোনার বাটের 1 গ্রামের দাম 60 টাকা, বেড়ে হয়েছে 15,565 টাকা। আর 10 গ্রামের দাম 600 টাকা, বেড়ে হয়েছে 1,55,650 টাকা। এটা তো গেল সোনার দাম। এবার রূপোর দামের দিকে তাকাই, যে দুটো মোটামুটি পাল্লা দিয়ে ছোটে, একটা হচ্ছে সোনা আর আরেকটা হচ্ছে রূপো। সেই রূপোর দাম মোটামুটি, রূপোর দাম কি দাঁড়াচ্ছে, খুচরো রূপো দাম কমেছে। খুচরো রূপো 100 গ্রামের দাম 145 টাকা, কমে হয়েছে 26,005 টাকা। আর খুচরো রূপো 1 কেজির দাম 1,450 টাকা, 1,450 টাকা, কমে হয়েছে 2,60,050 টাকা। রূপোর বাট 100 গ্রামের দাম 145 টাকা, কমে হয়েছে 25,995 টাকা। আর 1 কেজির দাম 1,450 টাকা, কমে হয়েছে 2,59,950 টাকা। জানিয়ে দিলাম সোনা আর রূপোর দাম। এছাড়া জ্বালানির দাম কীভাবে বেড়েছে বা কমেছে সে খবর তো আমরা মোটামুটি জেনেই নিয়েছি, তাও বলিনি। মোটামুটি পেট্রোলের দাম অনেকটাই বেড়েছে আগের থেকে। 1 লিটার পেট্রোলের দাম এখন দাঁড়িয়েছে কলকাতার দর 113 টাকা 47 পয়সা 1 লিটার পেট্রোলের দর। ডিজেলের দামও কোথাও খুব একটা কম নেই, প্রায় 100 ছুঁই ছুঁই। ডিজেলের দাম 1 লিটারের দাম দাঁড়িয়েছে 99 টাকা 82 পয়সা। আর রান্নার গ্যাসের, যে আমরা বাড়িতে যে গ্যাস ইউজ করি, চলতি যে গ্যাস অর্থাৎ কমার্শিয়াল পারপাসে যেই গ্যাস ইউজ করি সেগুলো নয়, বাড়ির গ্যাসের দাম 14.2 কেজির দাম দাঁড়িয়েছে 939 টাকা। এই মোটামুটি জানিয়ে দিলাম সোনা রূপো আর গ্যাসের দাম কি দাঁড়িয়েছে কলকাতা শহরে। 8:53 হয়ে 14 সেকেন্ড, আমি সৌমক আছি আজকের শনিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দুরকম নেটওয়ার্কের সমস্যা হয়, একটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা, সেটা দূর করার জন্য কি করো তুমি, আর আরেকটা হচ্ছে মানুষের নেটওয়ার্কের সমস্যা। অনেক সময় আমরা অনেক কথা অন্যকে বোঝাতে চাই, সেটা আকারে ইঙ্গিত হতে পারে বা ইনডাইরেক্টলি বলছি, বোঝানোর চেষ্টা করছি, অনেকের মাঝখানে বুঝতে পারছে না, তখন কি করে ম্যানেজ করো সেটাই জানতে চেয়েছি 9903653992 এই নাম্বারে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো, আর বলেছো ফোনে নেটওয়ার্ক না থাকলে তো নড়ে চড়ে বসলে তাও পাওয়া যাবে, কিন্তু মানুষকে বোঝাতে গিয়ে নেটওয়ার্ক না পেলে উদাহরণ দিয়ে চেষ্টা করি, তাতেও না বুঝলে জাস্ট ছেড়ে দিই। রজত বিশ্বাস বানপুর নদিয়া। আর আবির জানা বারুইপুর থেকে মেসেজ করেছো, আমি এমন এক বন্ধুকে একটা বিশেষ ব্যাপার বোঝানোর জন্য মেসেজ করেছিলাম দুপুরবেলায়, কিন্তু সে না বুঝে ভুলভাল কথা বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর যতবারই কিছু লিখে মেসেজ করি ওর কাছে আর মেসেজ সেন্ডই হয় না, তখন আমি ছাদের ওপর উঠে বলে হয়তো বিশ্বাস করবে না, অনেকক্ষণ ভাবতে ভাবতে দেখলাম যে আমার ওয়াইফাই তখন এই তো নেটওয়ার্ক কাজ করছে না, সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না, ওয়াইফাই তখন অনেক কষ্টে পাশের বাড়ি থেকে ওয়াইফাই ইচ্ছে, আমি সেদিনকে ম্যানেজ করেছিলাম আমার বন্ধুর সাথে সেই ব্যাপারটা, কিন্তু আমি তো ভাই ম্যানেজ করতে পারলাম না। আবির বারুইপুর থেকে মেসেজ করেছো, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিকঠাক করবে, যা হলে কিচ্ছু বোঝা যায় না ভাই, হাফ হাফ কথা বললে না কমিউনিকেশান একটু প্রবলেম হয়, তাই প্লিজ লাইভ শোতে ডাইরেক্ট পড়তে হয় তো, তাই মেসেজগুলো একটু পাঠানোর আগে একটু দেখে নেবে কেমন। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া,

0: শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। নিত্যযাত্রী হিসেবে অনেকেই পাশাপাশি অনেক কিছু বোঝাতে চায় বা বুঝিয়ে বলতে চেষ্টা করি অনেকেই, কিন্তু অনেক সময় আমার নেটওয়ার্ক কাজই করে না, তখন পাশাপাশি বন্ধুদের সাহায্য নিয়ে বোঝাতে চেষ্টা করি। অনেকে মোবাইলে ফুল সাউন্ড দিয়ে রিলগুলো দেখে আর শুনে, সত্যি কথা বলতে কি আমার খুব বিরক্ত লাগে এইসব মানুষদের প্রতি। যখন কোনো উপায় না দেখতে পেয়ে পাশের বন্ধুটাকে বলি, কি রে হেডফোন নিয়ে বেরোতে পারিস না, হেডফোন তো অনেক কিছুই কাজে লাগে যাতে অন্যের কোনো অসুবিধে না হয়। বহে তো বললাম, কি রে আস্তে কথা বলতে পারিস না, এত জোরে কথা বলারই বা কি দরকার আছে। এইভাবে আমার নেটওয়ার্ক না কাজে লাগলে বন্ধুকে উদ্দেশ্য করে আমারই নেটওয়ার্কটা কাজে লাগাই। দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া। অসাধারণ অসাধারণ এই যে সাজেশনটা তুমি দিয়েছো, এটা এরপর থেকে আমিও এটা প্রয়োগ করে দেখতে পারি। কারণ রিয়েলি যারা ওই রিলগুলো দেখে লাউড সাউন্ডে, ব্যাপারটা যে কতটা বিরক্তিকর লাগে সেটা যারা সহ্য করতে পারে না তারাই বুঝতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর মেসেজ। আরও মেসেজ পাঠাতে থাকো তোমরা 9903653992 এই নাম্বারে। আমি সোমক আছি আরও এক ঘন্টা, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 8:59 হয়ে 45 সেকেন্ড। স্টে টিউন টু 107 FM রেইনবো। শনিবারের নমস্কার কলকাতা উইথ সোমক আফটার আ শর্ট নিউজ ব্রেক।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বেশ কয়েক দশক পর কারাকাল নামের বিরল প্রজাতির এক বনবিড়ালের খোঁজ মিলেছে। সে রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টায় এটি অতি গুরুত্বপূর্ণ এক মাইল ফলক। সাম্প্রতিক একটি ক্যামেরা ট্র্যাপ জরিপের সময় এই বিড়ালটি নজরে আসে। অসম মন্ত্রিসভা সেখানকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ বর্তমানে 58% থেকে বাড়িয়ে 60% করার অনুমোদন করেছে। গুয়াহাটিতে গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে অসম মন্ত্রিসভা ডিব্রুগড়কে সে রাজ্যের দ্বিতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে দ্বিতীয় রাজ্য রাজধানী অঞ্চল উন্নয়ন পর্ষদ গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে। ডিব্রুগড় জেলার অন্তর্গত ডিব্রুগড় ক্যাপিটাল কমপ্লেক্সের 20 কিলোমিটার ব্যাসাদের এলাকা নিয়ে এটি গঠিত হবে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 6 জুনের পরিবর্তে 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুদের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 50,000 ত্রিপল দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ না করে গোপনে মজুদ করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ত্রিপল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল ত্রিপলের মজুদ দেখতে পান বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিশীত প্রামাণিক জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার FC-র বিরুদ্ধে অনিয়মের বহু অভিযোগ উঠেছে। সরকারের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ক্লাবের আর্থিক অবস্থা খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পন্সরদেরও তলব করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তের খবর শেষ হলো।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
0: লাস্ট আওয়ারে চলে এসেছি, 9:02 হয়ে 51 সেকেন্ড। আর লাস্ট আওয়ারের লাস্ট গান মিলান্তি, আর এই গানের রিকোয়েস্ট পাঠিয়েছো কবিতা দেবনাথ কালনা পূর্ব বর্ধমান থেকে। যদিও তুমিও এই গানটা ক্লিয়ারলি কিছু জানাওনি, শিল্পীর নাম লেখনি, শুধু বোধহয় মায়াবিনী গানটা শুনতে চাই এরকম লিখেছিলে, প্লিজ এরপর থেকে যখন গান শুনতে চাইবে তখন পুরো গানের লাইনটা লিখে আর শিল্পীর নাম লিখে একদম ডেফিনেটলি পাঠিয়ে দিও 9903653992। হোয়াট এভার তুমি যা ইন্ডিকেশন দিয়েছো ওই নেট

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে ডিউটি অফিসার বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার বুকে কোনো রকম মিছিল মিটিং নেই। আজকে সারাদিনের তেমন কোনো বড় পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর খবর এখনো পর্যন্ত আমাদের কাছে না থাকবার জন্য আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার,
3: ধন্যবাদ।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
4: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
5: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বহুদিন বাদে মফিজুল খান নন্দীগ্রাম থেকে একটা দুর্দান্ত মেসেজ পাঠিয়েছে, গুড মর্নিং জানিয়েছে। শুরুতে আমার তরফ থেকেও রইল গুড মর্নিং। এরকম একটা সময়ে যে মানুষটা বিশ্বাস করে উপরে কোনো এক সুপার পাওয়ার বসে আছে আর তার অঙ্গুলি হেলনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, দক্ষিণা বাতাস বইছে, নদীতে ঢেউ উঠছে, অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, তাদের এই বিশ্বাসকে সম্মান জানিয়ে এইটুকু বলতে পারি, এদের নেটওয়ার্ক আইসিটা খুব গোলমেলে। এদের জন্যই ভণ্ড বাবাদের ব্যবসা রমরমিয়ে চলছে, ডাইনি অপবাদে মানুষকে খুন হতে হচ্ছে। আমি ব্যক্তিগত স্তরে চেষ্টা করছি এই ধরনের মানুষদের নেটওয়ার্ক ঠিক করার, তাতে কিছু কটু কথা শুনতে হচ্ছে তা হোক, কিন্তু আমি তো সত্যি বলছি, যুক্তি দিয়ে বলছি, তাই আমার খারাপ লাগছে না। মফিজুল খান নন্দীগ্রাম। আর একটা কথা আমি বিশ্বাস করি পার্সোনালি, মানুষ যদি নিজের যে কনসায়েন্স, যিনি নিজের যে বিবেক, তার কাছে যদি পরিষ্কার থাকে তাহলে কাউকে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা থেকে কলকাতা 34 থেকে একটা মেসেজ পাঠিয়েছেন, বেশ মজার। কিছু ব্যক্তি আছেন যারা ফোনে কাজের থেকে অকাজের কথা বেশি বলতে ভালোবাসেন, সেক্ষেত্রে আমি মাঝপথে ফোন কেটে দিই, পরে তিনি আবার ঘুরিয়ে ফোন করলে আমি নেটওয়ার্ককে দোষারোপ করি, এটি নেটওয়ার্ক ডিস্টারবেন্সের পজিটিভ দিক। সত্যব্রত দত্ত জয়শ্রী পার্ক বেহালা কলকাতা 34।

0: জিনিস। আশা করি এই মেসেজের যে মেসেজের যে নেটওয়ার্কটা সেটা আমরা সকলে ধরতে পেরেছি, এবং দুর্দান্ত এই মেসেজটা ছোট্ট করে লিখেছেন কিন্তু অসাধারণ একটা মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ফর সাচ এ ওয়ান্ডারফুল অ্যান্ড সুইট মেসেজ। শঙ্কুচন্দ্র দে ছন্দে ছন্দে একটা দারুণ মেসেজ পাঠিয়েছেন, পরিধি সে কথা, সোজা কথা বললে তুমি একটু করে মজা, তার কাটাটা না বুঝলে পর ওড়াবে তোমার ধ্বজা, তোমার যদি 5 GB তার যদি হয় 3, কথা বলার প্রবলেমটা থাকবে প্রতিদিন, সোজা কথা বললে মজায় উল্টে বুঝলি রাম, নেটওয়ার্কের গণ্ডগোলে ভুলিয়ে দেবে নাম। তাই সোজা কথা সোজা বলো, নয় তো মজার ছলে হোক না 3 GB তার পড়বে না গণ্ডগোলে। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করেছেন। আর সকলকে বলছি 9903653992 এখনও খোলা রয়েছে, পাঠাতে পারো মেসেজ, কারণ আমি আছি আর 40 মিনিট আজকের শনিবারের নমস্কার কলকাতাতে। আমি সমক, 107 FM রেইনবোতে শনিবারের নমস্কার কলকাতাতে। আর এই মুহূর্তে তোমাদের জন্য 3-3 গান ব্যাক টু ব্যাক, না বিশেষ কোনো সিঙ্গারকে নিয়ে আজকের দিন আর কাটাচ্ছি না, কারণ সুনীল দত্তাকে মনে করে তার জন্মদিনে ফ্ল্যাশব্যাক টিউনে 3-3 গান বাজিয়ে দিয়েছি। নেহা কাক্কারের আজ জন্মদিন, 3-3 গান গানের হ্যাট্রিকে এর আগে ফার্স্ট হাফে বাজিয়ে দিয়েছি, ফার্স্ট আওয়ারে বাজিয়ে দিয়েছি, কিন্তু এবার 3-3 আমার পছন্দের গান তোমাদের শোনাচ্ছি ব্যাক টু ব্যাক। দেখো যদি ভালো লাগে আমারও ভালো লাগবে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: FM রেইনবোতে 3

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: চায়ের দোকানে টেবিল পাতা বসে বন্ধুজন ছুটির দিনে সেথায় আড্ডা তর্ক সর্বক্ষণ, কঠিন শাসন কঠিন বার্তা একটু যেন অভিনয়। রাজা এত ভালো মানুষ কি করে আবার হয়, বন্ধু গেল প্রচণ্ড রেগে ছুটে আসলো তেড়ে, নেটওয়ার্কের কমতি দেখে আসর দিলাম ছেড়ে। অঙ্কের ক্লাসে ছাত্রদের শেখাই কত ফর্মুলা, সময় মতো ধরলে পড়ে তাদের লাগে তীব্র জ্বালা। নেটওয়ার্কের গণ্ডগোল ক্লাসরুমেতেই বেশি, শিক্ষক হয়ে ওদের কাছে তখন বড্ড দোষী। গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি চলে সকাল বিকাল, নেটওয়ার্ক তুমি খুবই দুষ্টু, এইভাবে চলবে কতকাল? শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর তোমাদের কাছে আমি বলেছিলাম যে তোমরা বার্তা পাঠাও 9903653992 এই নাম্বারে, আর সেই নাম্বারেই তোমরা মেসেজ পাঠিয়েছ। আর আজকে কিন্তু বেশ দুর্দান্ত কিছু মেসেজ তোমরা পাঠাচ্ছ, যে মেসেজগুলো বেশ মজার। যেমন উত্তরা দাস এই মুহূর্তে বহর ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন আর লিখেছেন যে নমস্কার কলকাতাতে গানগুলো খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আর বিষয়টাও বেশ অভিনব। শুধু যে ফোনের নেটওয়ার্ক ফেল হয় এমনটা তো নয়, সাংসারিক জীবনে ভুল বোঝাবুঝির নেটওয়ার্ক অনেক সময় অভিমানের জন্ম দেয়। যেমন আজ সকালেই আমার কর্তা আড্ডার ছলে আমাকে একটা কথা বলেছিল, আমার মস্তিষ্ক নামক নেটওয়ার্কে ঠিক মতন ধরতে পারেনি সেই সিগন্যালটা। আমার ভীষণ অভিমান হয়েছিল কর্তার ওই কথায়। কর্তা প্রতিদিন কাজে বের হয়ে যাওয়ার সময় আসছি বলে বের হয়ে যায়, আর আমি প্রত্যুত্তরে বলি সাবধানে যেও। আজ কর্তা আসছি বলে বার হয়ে গেলেও আমি অভিমানবশত কোনো কিছু বলিনি, পরে নিজের ভুল বুঝতে পারি আর সেই সময়টা আমার মস্তিষ্ক নামক নেটওয়ার্ক কাজ করে নি, পরে ফোন করে সরি বলি। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, একদম বাস্তব কথা, সেটাই বলার মতন। আর আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে যে পরের মেসেজকে পাঠিয়েছেন, আরেকটা কি পড়ে দেবো, হ্যাঁ পড়ে দিই, কারণ ছোট্ট একটা মেসেজ আছে আর এটা কিন্তু বেশ মজার মেসেজ। চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, কিছু কিছু মানুষের নেটওয়ার্কের এমন সমস্যা, টাকা ধার নেবার পর চাইতে গেলে আর ফোনই ধরে না, এটা খুবই খারাপ লাগে। ঠিক টাকা নেওয়ার পর মানুষের নেটওয়ার্কটা ঠিকঠাক চলে না, একদম বাস্তব কথা। চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, আরেকটা মেসেজ পড়ে দিই, এটা বেশ মজার। বাবুল শান্তিপুর নদিয়া থেকে মেসেজ করেছেন, আমার তো মনে হয় এই পৃথিবীতে মানুষ যতদিন বাঁচে বোঝার বা বোঝাবার শেষ নেই। যখন ছোট ছিলাম তখন বাবা মা বলতো তুই কিচ্ছু বুঝিস না, বিয়ের পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন ছেলে মেয়ে বলে তুমি কিচ্ছু বোঝো না। দে এখন সব বুঝি ও না বোঝার ভান করে থাকি, আর ওদের একটা কথা বললেই বলি ঠিক বলছো তোমরা আমার থেকে বেশি বোঝো, তোমাদের 5GB আমি হয়তো 2GB। বাবুল শান্তিপুর নদিয়া থেকে। সত্যি সংসারে শান্তি কোথায়, তবে আপাতত শান্তি থাকুক বা না থাকুক নিউ টিউন আছে আমার হাতের ফিঙ্গার টিপে।
3: FM Rainbow, Rainbow New Tune, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল। জেনারেলি ক্লাউডি স্কাই, মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে সাধারণভাবে। থান্ডারস্টর্ম উইথ লাইট টু মডারেট রেইন লাইকলি টু অকার। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা আজ থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম ছিল গত 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াসের ধারে কাছে, আর যেটা ছিল স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি, 98%, সবচেয়ে কম। মিনিমাম রিলেটিভ হিউমিডিটি 69%, 69%, সেটাও খুব কম নয়, বেশ বেশি। আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিঁটে ফোঁটা। যারা সমুদ্রে মাছ ধরতে যেতে চান তাদের জন্য অ্যাজ সাচ কোনো রকম কোনো সতর্কবার্তা নেই, তবে আমার হাতে সময়ও নেই। আছি এখনও 15 মিনিট তোমাদের সঙ্গী হয়ে। আমি সোমক,

আজকের শনিবারের নমস্কার কলকাতাতে। তোমাদের কিছু মেসেজ জমে আছে, সেই সব মেসেজ পড়ব, আর তারপর আজকের মতো বিদায় নেব শনিবারের নমস্কার কলকাতা থেকে। এখনো আছি 15 মিনিট, স্টে টিউনড টু 107 FM রেইনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ছেড়ে যাওয়ার আগে সুমক তোমার মেসেজ পড়েছে, অত দুঃখের কিছু নেই। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে মেসেজ করেছেন, অবশ্যই মেসেজ না পড়ে যাব না। শুভ সকাল জানিয়েছেন, দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছেন ছন্দে ছন্দে। ভালো টপিক দিয়েছো তুমি, তাই জানাতে চাই আমি ধন্য জানিয়ে আজ বলছি, শোনো ভাই, বছর 30 আগের কথা, ছিল না স্মার্টফোন, চিড়ে খই বলছে আনতে, বুঝছে আর কোনজন, কষ্ট করে চিড়েটা বুঝি, খইটা পারি না বুঝতে, ক্লান্ত হয়ে ছাড়ি হাল, পারছি না আর বুঝতে। বললেন তিনি একটি কথা, নাই কাজ তো কি, বুঝে নিয়ে বলি তখন খই বুঝি নিচ্ছি। অসাধারণ একটা মেসেজ পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, দুর্দান্ত একটা মেসেজ, যেমন তুমি ছন্দে ছন্দে লেখো আবারও পাঠিয়েছো তুমি। দৃষ্টি আছে সবার কাছে, ভঙ্গিমাতেই ভেদ, একটুখানি অল্প জানি বিজ্ঞ সাজার জেদ, যদিও মরা জগৎ জোড়া, জ্ঞানের ভাণ্ড খুলি, উঁচু নিচু সবার কিছু ভর্তি জ্ঞানের ঝুলি, কারুর কাছে খেতাব আছে কারুর কাছে জ্ঞান, কারুর চেষ্টা জ্ঞানের তেষ্টা, কেউ জানে বিজ্ঞান, কারুর কাণ্ড রসের ভাণ্ড, কেউ বা রেগে লাল, কেউ বা বোঝে কেউ বা খোঁজে, কেউ বকে ভুল ভাল, কারুর কষ্ট সময় নষ্ট, কারুর দুঃখে দুঃখ, যদি তবে বুঝত সবে কতই হতো সুখ, কিন্তু ভালে নেই তাহলে নেই সুখেরই তরে, একটু হেসে ভদ্র বেশে এড়িয়ে চলার স্বরে, বলাই বেশ করছি শেষ, টানছি তবে ইতি, নইলে বাবু হবেন কাবু, ঘুচিবে সম্প্রীতি। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। এরপরে আর কিছু কি বলা যায় আদৌ? স্টুডিওর ঘুরিতে সময় 9:52 হয়ে 13 সেকেন্ড, দুটো গান শুনিয়ে আজকের মতো টাটা বাই বাই বলবো নমস্কার কলকাতা থেকে। সব যদি ঠিক থাকে তাহলে আগামীকাল রবিবার 6-10 পর্যন্ত রবিবারের ভোরাইয়া নমস্কার কলকাতা নিয়ে থাকবো হাজির। আমি সুমক তোমাদের সঙ্গী হব আবার। আর আজকের মতো বলি, যাওয়ার আগে যে কথা বলি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বিমস্টেক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে এগিয়ে চলেছে। ইরানের চারটি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সেদেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত হেনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতা এসে পৌঁছেছেন। তিনি বেলা 11টা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। রাজ্য সরকার আদি গঙ্গার সংস্কারের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত গতকাল পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বলেন, টালিনালা হিসেবে নয়, আদি গঙ্গা হিসেবে এই নদীর সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। ভারত আজ একমাত্র টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে খেলা শুরু হয়েছে সকাল 9:30। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় এসে পৌঁছেছেন। এরপর নবান্নে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। বৈঠক শেষে আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। রাজ্য সরকার আদি গঙ্গা সংস্কারের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত গতকাল পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, টালিনালা হিসেবে নয়, আদি গঙ্গা হিসেবেই এই নদীর সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
4: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
3: परीक्षा से जुड़े किसी भी प्रश्न या समस्या के समाधान हेतु NCPCR द्वारा आयोजित लाइव स्ट्रीमिंग सेशन में विशेषज्ञों से सीधे बातचीत करें, जो कि 23 अप्रैल से लगातार चल रहे हैं। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই গানটা শুনতে শুনতে আমরা বারবার একটা শব্দের পুনরাবৃত্তি গানটার মধ্যে খেয়াল করছিলাম, পথ। রবীন্দ্রনাথের অনেক গানে এই ধরনের অনেক শব্দ বারবার করে ফিরে ফিরে আসে, এবং এটা একটা মজার খেলার মতন রবীন্দ্রনাথের কাছে আমার ধারণা, যে বিভিন্ন শব্দ নিয়ে নানান রকমভাবে খেলা, এবং একই শব্দের যে কত রকম ব্যঞ্জনা থাকতে পারে সেটা গানগুলো পড়লে বা শুনতে শুনতে
1: আমরা দামি কথা বললে যেটা
0: মাঝে মাঝে পড়লে করি, সেই রকম ভাবে আমাদের কোনো প্ল্যান নেই যে আজকে আমরা কিভাবে
1: এগোবো। এটাই এটাই মজা, এই যে একটা রাস্তা। ছোটবেলা থেকে আমরা যখন খুব ছোট ছিলাম, সব ছোটবেলাটা তো মনে নেই, বাড়ির উঠোনটাকে রাস্তা মনে হতো। তারপরে বুঝলাম যে দরজাটা খুলে গেট খুলে, তখন আমার মফস্বলে বড় হওয়া, উঠোন টুঠোন ছিল, শহর নয়, গেটটা খুলে বেরিয়ে গেলে একটা রাস্তা, মাটির রাস্তাও দেখেছি, পিচের রাস্তাও দেখেছি, লাল মাটির রাস্তাও দেখেছি, ওই রাস্তাটা তোমাকে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে।
0: আমাদের মনে এইটুকু

0: উনি থাকে যে আমরা কোথায় যাব, কিন্তু সবসময় সেই গন্তব্যে যে আমরা পৌঁছতে পারি তা নয়, কিন্তু এই পথে চলার যে একটা আনন্দ, সেই আনন্দটাই আমাদের জীবনকে অনেকটা ভরিয়ে রাখে।
1: আর এই অবসরে আমরা জানিয়ে দিই যে আজকে আমরা কে কে আছি।
0: কণ্ঠ শুনে অনেকেই চিনতে পেরেছেন, সঙ্গে রয়েছেন মধুমিতা বসু এবং আমি সৌম্য।
1: পথ কি বলে, পথে চলার কি আনন্দ, এবং রবীন্দ্রনাথ পথকে শুধু তো পথ বলে দেখেননি, জীবন পথের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সেই গল্প, সেই ছবি তুলে ধরব তারই কথায়, তারই গানে।
0: আমরা শুরুটা করলাম শিল্পী শ্রীকান্ত আচার্য এবং ইন্দ্রাণী সেনের কণ্ঠে রবীন্দ্রনাথের গান দিয়ে। এর পরের যে গানটি শুনতে ইচ্ছে করছে, বরং বলা ভালো শোনাতে ইচ্ছে করছে, সেই গানটির শিল্পী শ্রাবণী সেন।

রানীচন্দ লিখছেন, বিকেলে কোণার্কের পশ্চিম দিকের বাগানে হাঁটতে হাঁটতে চলে এসেছেন। অনেকক্ষণ বাগানেই বসে কথাবার্তা বললেন। যাবার সময় কাঁকর বিছানো রাস্তায় এক জায়গায় ছাদ থেকে বৃষ্টির জল পড়ে খানিকটা জায়গা ঢালু হয়ে গিয়েছিল। সেখানে পা পড়তেই গুরুদেব টাল খেতে খেতে কোনো রকমে সামনে উঠলেন। হাঁটবার সময় ঝুঁকে পড়ে এত তাড়াতাড়ি হাঁটেন, ভয় করে। এক এক সময় মনে হয় হুমড়ি খেয়ে পড়েন বুঝিবা। অভিমান করে বললুম, কেন কিছুতে ভর দিয়ে চলেন না? সস্নেহে হাতখানি আমার কাঁধে রেখে বললেন, ভর দিয়ে চলতে বলছ? যাকে ভর দিয়ে চলতে পারতুম তাকে এখন কোথায় পাই বলো?

হুগু পায়ে চলার পথ, অনেককালের অনেক কথাকে তোমার ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোই কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অব্দি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্পবৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালির উৎসব?

রবীন্দ্রনাথ লিখছেন, আমাকে অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করেন, তুমি ইউরোপে ভ্রমণ করিতে যাইতেছ কেন? এ কথার কি জবাব দিব ভাবিয়া পাই না। ভ্রমণ করাই ভ্রমণ করিতে যাইবার উদ্দেশ্য, এমন একটা সরল উত্তর যদি দিই তবে প্রশ্নকর্তারা নিশ্চয়ই মনে করিবেন কথাটাকে নিতান্ত হালকা রকম করিয়া উড়াইয়া দিলাম। ফলাফল বিচার করিয়া লাভ লোকসানের হিসাব না ধরিতে দিলে মানুষকে ঠান্ডা করা যায় না। প্রয়োজন না থাকিলে মানুষ অকস্মাৎ কেন বাহিরে যাইবে, এ প্রশ্নটা আমাদের দেশেই সম্ভব। বাহিরে যাইবার ইচ্ছেটাই যে মানুষের স্বাভাবিক সিদ্ধ, স্বভাব সিদ্ধ, এ কথাটা আমরা একেবারে ভুলিয়া গিয়াছি। কেবলমাত্র ঘর আমাদিগকে এত বাঁধনে এমন করিয়া বাঁধিয়াছে, চৌকাঠের বাহিরে পা বাড়াইবার সময় আমাদের এত অযাত্রা, এত অবেলা, এত হাঁচি টিকটিকি, এত অশ্রুপাত, যে বাহির আমাদের পক্ষে অত্যন্তই বাহির হইয়া পড়িয়াছে। ঘরের সঙ্গে তাহার সম্বন্ধ অত্যন্ত বিচ্ছিন্ন হইয়াছে। আত্মীয় মণ্ডলী আমাদের দেশে এত নিরন্ত্র নিবিড় যে পরের মতো পর আমাদের আর কিছুতেই নাই। এই জন্য অল্প সময়ের জন্য বাহির হইতে হইলেও সকলের কাছে আমাদের এত বেশি জবাব।

0: ভক্তিহি করিতে হয়, বাঁধা থাকিয়া থাকিয়া আমাদের ডানা এমন বদ্ধ হইয়া গিয়াছে যে উড়িবার আনন্দ যে একটা আনন্দ এ কথাটা আমাদের দেশে বিশ্বাসযোগ্য নয়।
1: কি অপূর্ব কথা! মানে আমার না মনে হচ্ছে আমরা স্কুলে যেরকম বই পড়তাম ওই রকম আবার রিপিট করি, কথাগুলো পড়ি এবং খুব একটা ব্যক্তিগত কথা বলি এই সূত্রে, আমরা মনে হয় এরপরে একটি গান শুনতে পাবো কারণ আমাদের স্টাম্পের বিরতি নিতে হবে। বাড়িতে ধরো আমার বাড়িতেই যদি হয়, এত বেরোনোর কি দরকার বা আবার বেরোচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয় কিনা জানি না, মেয়েদের ক্ষেত্রে হয়। তখন তোমাকে বোঝাতে হবে যে তুমি বেরোচ্ছ, তোমার এই কাজ আছে, তোমার হয়তো এমনি কোনো মার্কেট প্লেস বা কোনো জায়গায় গড়িয়াহাট অঞ্চলে ঘুরে বেড়াতে ভালো লাগে, বেশ ভালো লাগে, গয়নার দোকান হানা তানা
0: অকারণে,
1: হ্যাঁ, কিন্তু তোমাকে সেটা জাস্টিফাই করতে হবে যে কেন তোমার ঘুরতে যেতে বা বেরোতে ভালো লাগে। এই যে অন্দর আর বাহিরের যে দুটো জীবনের যে শিক্ষা এই সুন্দর লেখাটার মধ্যে তুমি পড়লে, আমরা পড়ি তার কারণ তো শুধু পড়ার জন্য পড়ি না, তার কিঞ্চিত যদি নিজে গ্রহণ করতে পারি,
0: আহরণ করতে পারি,
1: যদি আরো কিঞ্চিত কাউকে পৌঁছে দিতে পারি, তাহলে সার্থকতা। এবং এখান থেকেই রবীন্দ্রনাথ আস্তে আস্তে আমাদের জীবন দেবতা হয়ে ওঠেন।
0: ঠিক,
1: এটা কিন্তু মেপে হবে না, এটা আপনার নিজস্ব অনুভব, নিজস্ব শিক্ষা, নিজস্ব আন্তরিকতা, নিজস্ব ভালোবাসা থেকে হবে। ওই নিজস্বতাটা অর্জন করতেই কিন্তু শিখিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ।
0: আমরা যে গানটি কিছুক্ষণ আগে শুনলাম শিল্পী মিতা হকের কণ্ঠে, তার আগের গানটি শুনছিলাম শিল্পী অর্ঘ্য সেনের কণ্ঠে।
1: কি অসাধারণ!
0: এবং এরপর যে গানটি শুনবো এবং শুনতে শুনতে আমরা স্টাম্পের খেলার দুনিয়ায় প্রবেশ করব, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: Dumped is a BBC Sport production for the BBC World Service in association with ABC and Akashvani.
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: পথের আসলে এইটাই মজা, কোথা থেকে যে কোথায় নিয়ে যায়। আবার আমরা রবীন্দ্রনাথের পথে ফিরে এলাম, সেই পথে আরও কিছুক্ষণ থাকবো আমরা। তবে এই মুহূর্তে খেলার দুনিয়া থেকে ফিরে এসে আবার রবীন্দ্রনাথের পথে ফিরতে যখন চাইছি, রবীন্দ্রনাথের সুরেই ফিরি।
3: হ্যাঁ, এবং তারই একটি এই যে পায়চলার পথ থেকে একটা জায়গার কথা বলছিলাম, সেখানে একটা জায়গায় লেখা আছে, ওই শব্দ দুটো খালি বলি যে এই পথ যে চলার পথ, ফেরার পথ নয়, সুতরাং আমাদের চলতেই হবে, আমরা এই পথ ধরেই চলব।
2: শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রনাথ লিখছেন, ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমিষ্টি আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে, তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ড রক্তের তালে তালে জয় ফিরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোর দিনের শেষ খেয়া পার হল। পান্থশালায় আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানাকানি তা বলা বলি করছে, বলতে বলতে কথা বেঁধে যায়, তারপর চুপ করে থাকে। তারপর আঙিনা থেকে উপরে চেয়ে দেখে, আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। সন্ধ্যা ও প্রভাত লিপিকার এই লেখাটাকে পড়লাম যে কোথা থেকে কোথায় তিনি মিলিয়ে দিতে পারতেন, এই শিক্ষাটা রবীন্দ্রনাথ বিনা আরো কারো

0: কাছ থেকে পেয়েছি বলে আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় না। এই যে আধার, এক পাশে আলো, আনন্দ এক পাশে দুঃখ, একদিকে পথে চলা আরেকদিকে পথের শেষ, এই যে টুইস্টটা যেটা জীবনে বারবার আসে, মানতে পারি না কখনো কখনো মানি, এই পথ এই চলা এই যে নিবিড় শিক্ষা, সবটুকুই বোধ হয় রবীন্দ্রনাথের কাছ থেকেই শেখা।
1: এবং রবীন্দ্রনাথ যে এই কাজটা খুব সচেতনভাবে করেছেন কিনা আমরা কেউই তো জানি না, কিন্তু আমরা যখন রবীন্দ্রনাথকে পড়ি, আমাদের মতন করে পড়ি, রবীন্দ্রনাথ আমাদের কাছে আমাদের মতন করে প্রতিভাত হন, এবং এটাই হয়তো রবীন্দ্রনাথকে খোঁজার একটা মজা, যে আনন্দে যে খেলায় আমরা প্রতিনিয়ত মেতে উঠি। এরপর যে গানটি শোনাব সেই গানটি গেয়েছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র।
0: কি কম্বিনেশন!

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘর্ষ এবং আকাশ

0: তেলের দাম বৃদ্ধির কারণে প্রভাবে লক্ষ লক্ষ মানুষের অনাহারে দিন কাটছে। সোমালিয়ায় অতিরিক্ত 25 লক্ষ, আফগানিস্তানে 23 লক্ষ এবং শ্রীলঙ্কায় 13 লক্ষ মানুষ তাদের খাদ্যের প্রাথমিক চাহিদা মেটাতে অসুবিধায় পড়েছে। জুন মাসের শেষে আরও 4 কোটি 50 লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার কবলে পড়তে পারে বলে চলতি বছরের মার্চ মাসে জানিয়েছিল WFP। বিশ্বজুড়ে ইতিমধ্যে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 31 কোটি 80 লক্ষ মানুষ। বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় এসেছেন। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে মেট্রো চড়ে নোয়াপাড়া আসেন। মেট্রো সফরের সময় যাত্রীদের সঙ্গে মতামত বিনিময় করেন তিনি। সেখান থেকে গাড়িতে নবান্ন রওনা হন রেলমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ আসন্ন রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে লিঙ্গামানেনি রমেশের নাম ঘোষণা করেছেন। আজ লিঙ্গামানেনি রমেশের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। নদিয়ার গয়েশপুরে গঙ্গার তীরবর্তী এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য, অবৈধভাবে মাটি কাটা এবং সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক ব্যক্তি ও তার সহযোগীরা সেখানে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন নদিয়ার সাংসদ জগন্নাথ সরকার। ভুক্তভোগী মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। কোচবিহারের মাথাভাঙা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে নেওয়া টাকা তাদের ফেরত দিয়েছেন। গত সন্ধ্যায় দুর্গা মন্দির প্রাঙ্গণে তিনি লক্ষাধিক টাকা ফেরত দেন। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত সমস্যা সমাধানের নাম করে হাজার হাজার টাকা ভয় দেখিয়ে নিয়েছেন এই কাউন্সিলর এবং শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়নজ্যোতি সাহা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: अगर टाइम मैनेजमेंट सीख ली और समय का प्रोडक्टिव यूज सीख लिया तो आप देखिए, आप कभी भी प्रेशर नहीं लगेगा, थकान नहीं लगेगी।
2: परीक्षा से जुड़े किसी भी प्रश्न या समस्या के समाधान हेतु NCPCR द्वारा आयोजित लाइव स्ट्रीमिंग सेशन में विशेषज्ञों से सीधे बातचीत करें, जो कि 23 अप्रैल से लगातार चल रहे हैं। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
4: कालो जोई बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गान दोरिया 107 FM रेनबो ते। गान दोरिया, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: এখন শুনবেন আবহাওয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। আগামী 2-3 ঘন্টার মধ্যে হাওড়া, কলকাতা, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অঞ্চলে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। জানিয়ে দিলাম আগামী 2-3 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস।

0: মাঠের মাঝখানে এই আমাদের আশ্রমের বিদ্যালয়। এখানে আমরা বড় ছোট একসঙ্গে থাকি, ছাত্র শিক্ষক এক ঘরে শয়ন করি। তেমনি এখানে আরও আমাদের সঙ্গী আছে। আকাশ, আলোক এবং বাতাসের সঙ্গে আমরা কোনো আড়ালের সম্পর্ক রাখি নাই। এখানে ভোরের আলো একেবারে আমাদের চোখের উপর আসিয়া পড়ে, আকাশের তারা একেবারে আমাদের মুখের উপর তাকাইয়া থাকে। ঝড় যখন আসে সে একেবারে দিক প্রান্ত ধুলায় উত্তরীয় দুলাইয়া বহু দূর হইতে আমাদের খবর দিতে থাকে। কোনো ঋতু যখন আসন্ন হয় তখন তাহার প্রথম সংবাদটি আমাদের গাছের পত্রে পত্রে প্রকাশিত হয়। বিশ্ব প্রকৃতিকে এক মুহূর্ত আমাদের দ্বারের বাইরে অপেক্ষা করিতে হয় না।
1: আমাদের ইচ্ছা পৃথিবীর মানুষের সঙ্গেও আমাদের এমনি একটা যোগ থাকে। সর্বমানুষের ইতিহাসে যে সমস্ত ঋতু আসে যায়, সূর্যের যে উদয়াস্ত ঘটে, ঝড় বাদলের যে মাতামাতি চলে, সমস্তকেই যেন আমরা স্পষ্ট করিয়া এবং বড় আকাশের মধ্যে বড় করিয়া দেখিতে পাই, ইহাই আমাদের মনের বাসনা। আমরা লোকালয় হইতে দূরে আছি বলিয়াই আমাদের এই সুযোগ আছে। পৃথিবীর সমস্ত সংবাদ এখানে কোনো একটি ছাঁচের মধ্যে

0: শিশুকাল থেকে যে পথের পানে চেয়ে বারে বারে মনে আগমনের হাওয়া লেগেছে, যে পথ দিগন্তের দিকে কান পেতেছে, দেখে বুঝেছিলুম ওপার থেকে রথ বেরোলো, সেই পথের দিকে আজ তাকালেম। মনে হলো সেখানে না আছে আগন্তুকের সাড়া, না আছে কোনো ঘরের। বিনা বললে দীর্ঘ পথে আমার সুরের সাথী যদি কেউ না থাকে, তবে আমাকে পথের ধারে ফেলে দাও। তখন পথের ধারের দিকে চাইলুম, চমকে উঠে দেখি ধুলোর মধ্যে একটি কাঁটা গাছ, তাতে একটি মাত্র ফুল ফুটেছে। আমি বলে উঠলুম, হায় রে হায়, ওই তো পায়ের চিহ্ন। তখন দেখি দিগন্ত পৃথিবীর কানে কানে কথা কইছে, তখন দেখি আকাশে আকাশে প্রতীক্ষা, তখন দেখি চাঁদের আলোয় তাল গাছের পাতায় পাতায় কাঁপন ধরেছে, বাঁশ ছাড়ের ফাঁক দিয়ে দিঘির জলের সঙ্গে চাঁদের চোখে চোখে ইশারা। পথ বললে ভয় নেই, আমার বিনা বললে সুর লাগাও।
1: স্বপ্নে আমার মনে হলো।

ঘরে পথিকেল দুই প্রহরে পথের আহ্বানানি ঘরে শিয়রে নীরব বিনয়।

0: বলাই বাহুল্য, গানটি শুনছিলাম শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।
1: কত কিছুই না মনে হলো না, এই যে লাস্ট কথাটা যে বিনা সুর লাগাও, এই সুর লাগিয়ে আমরা কোথায় যাই? আমাদের বাউল মন, আমাদের উদাস মন কি চায় তখন? পথকেই তো চায়। পথের মধ্যে না পৌঁছলে, পথের কাছে না গেলে জীবনের অনেক শিক্ষাই বাকি থেকে যায়। আমি যদি পথে নাই বেরোই, তাহলে আমি বুঝবো কী করে যে কীভাবে চলতে হবে, কোন পথটা আমার পথ, কোন পথটা আমি ধরে নেব? এই উদাসী মুহূর্তগুলো, এই না জানা মুহূর্তগুলো, তারাই তো জীবনে সঠিক ঠিকানা দেয় জীবনটাকে জেনে নেবার জন্য। এই জীবনের এই জার্নি কথাটা যদি বলি, সেখানে পথের একটা বিরাট ভূমিকা। শুধু শুধু এখানে ওখানে ঘুরে বেড়াবো, এই পথের গল্প তো রবীন্দ্রনাথ করেননি, আর এই কথাগুলো নিয়ে বারবার আলোচনা করবার আমাদের এই সুযোগটা ঘটে। একটু আগেই সৌম্যকে বলছিলাম যে দেখ, সবটা তো ভেবে আসা যায় না, সবটা মুখস্থ করেও আসা যায় না, তাহলে কি পারা যায়? আমাদের কোথাও আপনা আপনি একটা বোধ, একটা বোধোদয় তৈরি হয় কথা বলতে বলতে, এবং তখন বুঝি রবীন্দ্রনাথ লিখেছেন, আমরা যখন সে কথাটা বলি, এই বলার মধ্যে দিয়ে কথাটা যে প্রতিষ্ঠা পায়, সেটাও একটা নতুন পথই দেখায়। এই পথের মধ্যে দিয়ে চলতে হবে, আঁক বাঁক নানা পথ, ভালো মন্দ, কখনো দুর্গম, কখনো সুন্দর, কখনো কণ্টকাকীর্ণ, কিন্তু তার মধ্যে থেকেও কী বাঁচিয়ে রাখতে হবে? আমার ওই জীবনের শক্তিটুকু আর আমার ওই আনন্দের প্রবণতা, যেটা সারা জীবন পথের সঙ্গী হয়ে থাকবে।
0: ঠিক, আসলে আমরা যাই ভাবি না কেন, যেভাবেই ভাবি না কেন, রবীন্দ্রনাথের একটা রেফারেন্স কোথাও না কোথাও আমরা খুঁজে পেয়েই যাই। তুমি যে কথাগুলো কিছুক্ষণ আগে বলছিলে, তার প্রতিধ্বনি যেন রবীন্দ্রনাথের আরেকটি লেখায় রয়েছে, একটু পড়ি। রবীন্দ্রনাথ লিখছেন, কেবলমাত্র বাহির হইয়া পড়াই আমার উদ্দেশ্য, ভাগ্যক্রমে পৃথিবীতে আসিয়াছি, পৃথিবীর সঙ্গে পরিচয় যথাসম্ভব সম্পূর্ণ করিয়া যাইব, ইহাই আমার পক্ষে যথেষ্ট। দুইটা চক্ষু পাইয়াছি, সেই দুটা চক্ষু বিরাটকে যত দিক দিয়া যত বিচিত্র করিয়া দেখিবে ততই সার্থক হইবে। তবু এ কথাও আমাকে স্বীকার করিতে হইবে যে লাভের প্রতিও আমার লোভ আছে, কেবল সুখ নহে, এই ভ্রমণের সংকল্পের মধ্যে প্রয়োজন সাধনেরও একটা ইচ্ছা গভীরভাবে লুকানো রহিয়াছে।
1: কি সুন্দর কথা! এবং আমি খালি এটাই ভেবে ভেবে একটু আগে বলছিলাম না যে রবীন্দ্রনাথ যখন গান লিখেছেন দেখতে ইচ্ছা করে, এখন মানে তিনি যখন এই কথাগুলো ভেবেছেন লিখেছেন সেই সময়ে, সেই আবর্তনে একবার ঘুরে আসতে ইচ্ছা করে, সম্ভব না? তাই গানেই একটু খুশি থাকি।
0: শিল্পী লোপামুদ্রা মিত্র।

কেন বারবার এই ফিরে আসার ইচ্ছেগুলো থাকে? আপনার যদি কিছু কিছু ভাবনা তৈরি করে নিতে পারেন যেটা জীবনকে সুন্দর করে, ওই যে বলছিলাম শুরুতেই, যা কিছু ভালো আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। আপনি কোন পথ নেবেন, কীভাবে বড় হবেন, কীভাবে বাঁচবেন, এ কে ঠিক করে দেবে? হ্যাঁ, গাইড করে দেবে, রবীন্দ্রনাথ পথ দেখিয়ে দিয়েছেন, বা অভিভাবক আপনার হাতটি ধরে পথের প্রান্তে বা পথের শুরুতে এগিয়ে দিয়েছেন, আপনার উচ্চশিক্ষা আপনাকে অনেকটা উঁচুতে পর্যন্ত নিয়ে চলে গেল, কিন্তু আপনি কীভাবে কী পথে বাঁচবেন? জীবনটা বেশ অনেকটা বড়, মোটেও ছোট্টখাট্ট নয়। এই 80-85 বছরের একটা জীবন, আপনি নানান রকম অসুস্থতা টসুস্থতা নিয়ে, কর্মজীবনে সাফল্য নিয়ে, বেশ কিছু কারিকারি টাকা পয়সা নিয়ে ঠিক একটা গুছিয়ে টুছিয়ে বসলেন, তারপর আপনি খুঁজে পেলেন না যে আপনি কীভাবে বাঁচবেন, তখন আপনার হতাশা আসতে শুরু করলো। এটা তো কখনোই হবে না। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি তার সমস্ত জীবন দিয়ে বলে গেছেন যে পথ বাঁক নেবেই, তুমি কিছুদিনের জন্য নিশ্চয়ই একটু হতাশাগ্রস্ত হতে পারো, সেখানে কোনো দোষ নেই, কারণ তারও হয়েছিল। সোনার তরী কবিতা বলতে বলতে এই বড় বয়সে এসে আমার বারবার সেটা মনে হয় যে এটা কার জীবনের কথা বলেছে, কিন্তু সেখানে তিনি থেমে থাকেননি, নালে আর রূপনারায়ণের কুলে জেগে উঠতে পারতেন না। এই যে জীবন বোধের শিক্ষা পথে পথে তিনি দিয়ে গেছেন, একে কুড়িয়ে না নিতে পারলেন নিজেদেরই আফসোস, নিজেদেরই লজ্জা। রবীন্দ্রনাথের লেখনের মধ্যে এত

0: সুন্দর করে রেখে গেছেন, সম্ভবত পড়ছে, আমিও পড়ছি। এই অংশগুলো পড়তে পড়তে মনে হয় যে সময় হয় না, কিন্তু রোজ কেন কোনো মাস্টারমশাই একবার করে পড়ান না? যদি সে ছোটোবেলার মতো বুকে টুকে বলতেন পড়তেই হবে তোমাকে, পড়তেই হবে, তখন যেটা মানে ওষুধের মতো গিলে ফেলা মনে হতো, আজ তো তার অর্থ বুঝি, তাহলে সেই আনন্দটুকু তো আমারও নিতে হবে।
1: আর সেই আনন্দ ভাগ করে নিতেই আমরা বারবার ফিরে ফিরে আসি আপনাদের সঙ্গে, কিছুটা গল্প করতে, কিছুটা গান শোনাতে। আমরা আবার গানে ফিরবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নি, তারপর আবার আসছি, কেমন?
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: নানান রকমভাবে পথকে চেনা, পথকে জানা বা সেই পথ পরিক্রমার কথা আমরা বলছি। আসলে এক একটা গান এক এক সময় এক এক রকম পথে আমাদের নিয়ে যায়। অবশ্যই আমাদের কল্পনার হাত ধরে কোন গান কখন কোন মুহূর্তে কিভাবে আমাদের কাছে প্রতিভাত হয়, আমরা নিজেরাই মাঝে মাঝে সেটা ঠাহর করতে পারি না। আর এই যে এই অজানার পথে পাড়ি দেওয়া, এটাই বোধহয় পথে চলার আনন্দ। আমাদের আসরের পরবর্তী যে গানটি আমরা শুনব, সেই গানটির শিল্পী ইন্দ্রাণী সেন।

0: এটা আছে যে আমি পথ ভোলা এক পথিক এসেছে, কি দেখছি মালতি জুঁই সব সেজে উঠেছে। কোন পথে? আমাদেরই পথে, জীবনের পথ বা কাজের পথ বা পায়ে চলার পথ। কিন্তু এই পথকে চিহ্নিত করে দিলেন কে? রবীন্দ্রনাথ। কেন তাকে সর্বাগ্রে রাখি সে কথা বারবার মনে হয়। আর যতই ভাবি যে একটু পিছিয়ে রাখলে কি হয়, ততই তিনি বলেন যে আমি যে এসে তোমার হাত ধরেছি, তুমি আমাকে পিছিয়ে দেবে কোন পথে? উপায় নেই, একেবারে সামনের পথেই তাকে রাখতে হয়।
1: শান্তিদেব ঘোষ, তার কণ্ঠে যে গানটি শুনব সেই গানটির কথাটা বড় প্রিয়। রবীন্দ্রনাথ সেখানে লিখছেন, এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে, তাই হোক তবে তাই হোক এসো সহজ মনে, ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরী সাজাতে তোমার লওনা তুলে, কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে, তাই হোক তবে এসো হৃদয়ের মৌন পারে।
0: কি সুন্দর কথা!
1: শিল্পী শান্তিদেব ঘোষ।

0: আমরা যেভাবে গানটাকে শুনতে অভ্যস্ত, এই রেন্ডিশনটা তার থেকে কিছুটা আলাদা। আসলে এটাই হচ্ছে পথে চলার মজা, কখন যে কি অপেক্ষা করে আমাদের জন্য আমরা নিজেরাও জানি না। যদিও এই গানটা আমরা কিছুটা ওই প্ল্যান না করেই আপনাদের শোনালাম, আমরাও চমকিত হলাম, আমার বিশ্বাস আপনারাও হলেন।
1: দেখো, আবার পথের সঞ্চয়েরই কয়েকটা লাইন পড়ি। মানুষের জগতের সঙ্গে আমাদের এই মাঠের বিদ্যালয়ের সম্বন্ধটি অবারিত করিবার জন্য পৃথিবী প্রদক্ষিণ

0: দর্শন করিবার প্রয়োজন অনুভব করি। আমরা সেই বড় পৃথিবীর নিমন্ত্রণে পত্র পাইয়াছি, কিন্তু সেই নিমন্ত্রণ তো বিদ্যালয়ে 200 ছাত্র মিলিয়া রক্ষা করিতে যাইতে পারিব না। তাই স্থির করিয়াছিলাম তোমাদের হইয়া আমি একলাই এই নিমন্ত্রণ রক্ষা করিয়া আসিব। আমার একলার জন্যই তোমাদের সকলের ভ্রমণ সারিয়া লইব। যখন আবার তোমাদের আশ্রমে ফিরিয়া আসিব, তখন বাহিরের পৃথিবীটাকে আমার জীবনের মধ্যে অনেকটা পরিমাণে ভরিয়া আনিতে পারিব। মানে কি ভাইস ভার্সা করে ভাববার ক্ষমতা, কোথায় নিবিড় ক্ষমতাটা কি, যে এখান থেকে যা নিয়ে যাব আরো বেশি করে সেটা নিয়ে আসব। মানে খারাপ করে একটু শব্দ ব্যবহার করতে ইচ্ছে করে, যে বুকে হাত দিয়ে দেখুন তো এরকম ভেবেছেন কি না কোনো বিষয়ে, একেবারেই না। এই ভাববার যে একটা প্রচেষ্টা, একটা সৎ ইচ্ছে, মানসিকতা তৈরি হতেই কতটা সময় লেগে গেল। লিখছেন, যখন ফিরব তখন অবকাশ মতো অনেক কথা হইবে, এখন বিদায়ের সময় দু একটা কথা পরিষ্কার করিয়া যাইতে চাই। আমাকে অনেকেই প্রশ্ন করেন, তুমি ওই ইউরোপ ভ্রমণ করিতেছ কেন? এই প্রশ্নটা তো বারবার তার মধ্যে থাকে এবং বারবার তিনি বলেন যে অল্প বয়সে বিদেশে গিয়েছিলাম, তখন তার মধ্যে একটা আর্থিক উদ্দেশ্য ছিল, সিভিল সার্ভিসে প্রবেশ বা ব্যারিস্টার হওয়ার চেষ্টা, একটা ভালো কৈফিয়ত। কিন্তু যাহার মানে 52 বছর বয়সে ওই কৈফিয়তকে আর খাটে, এখন কোনো পারমার্থিক উদ্দেশ্যের দোহাই দিতে হইবে। মানে সুন্দর করে নিজেই একটা যুক্তি সাজিয়ে বললেন যে আগের যাওয়াটা আর এই যাওয়াটার মধ্যে অনেক তফাত। আমরা অনেক সময় বলি না, একটা জায়গায় একটা পথে একবার গেছি, আবার এক জায়গায় যাব, এটাও বোধ হয় সব ক্ষেত্রে খাটে না। বারবার করে এক জায়গায় গেলে, জায়গাটা শান্তিনিকেতন গেলেই আমাদের হয়, যেই না ওই ভুবনডাঙ্গার পথটা ধরি, প্রত্যেকবারই মনে হয় নতুন আবিষ্কার। দেখা আছে না 40-50 বছর ধরে হচ্ছে, তা ওই আবিষ্কারের মতো লাগে। সেটা কি, রাস্তা তো নতুন করে তৈরি হয়নি, গাছপালাও নতুন করে গজায়নি, কিন্তু মানুষ রবীন্দ্র অনুভবে তাকে নতুন করে প্রকাশ করেন, এটা একটা বড় কথা।
1: আর এই যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে পথে চলতে চলতে নতুন কত কিছুই অচকিতেই হঠাৎ করে আমরা পেয়ে যাই, তেমন কথা, তেমন অভিজ্ঞতার কথা রবীন্দ্রনাথ লিখছেন। আমার আরেক দিনের কথা মনে পড়িল, রাত্রে প্রবল ঝড় হইয়া গিয়াছে, সকালবেলা বাতাসের বেগ কমিয়া গেছে, কিন্তু নদী চঞ্চল। গোড়ায় নদীর তীরে আমার বোট বাঁধা, হঠাৎ মনে হইল নদীর মাঝখান দিয়া স্ত্রীলোকের দেহ ভাসিয়া চলিয়াছে, জলের উপর চুল এলাইয়া পড়িয়াছে, আর কিছুই দেখা যায় না। ঘাটের কাছে যাহারা ছিল আমি সকলকেই ডাকিয়া বলিলাম, আমার ছোট লাইফ বোটটি বাহিয়া উহাকে উদ্ধার করিয়া আনো, কি জানি হয়তো বাঁচিয়া আছে। কেহই অগ্রসর হইল না। আমি বলিলাম, যে কেহ যাইবে প্রত্যেককে আমি 5 টাকা পুরস্কার দিব। তখনই কয়েকজন লোক নৌকা ভাসাইয়া দিয়া তাহাকে তুলিয়া আনিল এবং মূর্ছিত স্ত্রীলোকটি ক্রমশ চেতনা লাভ করিল। পুরস্কারের আশা না থাকিলে কেহই যাইত না।
0: কি অপূর্ব না! এবং এতে অনায়াস ভঙ্গিতে প্রকাশ করা যায়, এই কথায় পাবো আর
1: একটা গান শোনাতে ইচ্ছে করছে শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য।

0: সত্যি সত্যি গল্পটার পরে গানটা যে অনুষঙ্গ রচনা করলো, এই পথকে তো জীবন পথই বলতে পারি। কোথাও কথা বলতে বলতে আমাদের সময় সংকুচিত হয়ে আসে, আজকেও একেবারে তাই। গান তো শুনবই, রবীন্দ্রনাথ পথকে নিয়ে এত সঞ্চয় করেছেন এবং সেই সঞ্চয় আমাদের উজাড় করে এনে দিয়েছেন। বিশ্ব পরিচয় পড়ছিলাম আমি যেবার প্রথমবার ইউরোপ যাই, আমি তখন ভাবলাম যে সালটা 14-14, তখনও মোবাইল টোবাইল এত সব গুগল ঘেটে টেটে শিখতে পারিনি আর কি, জানি না, খুব ভয়, খালি ফোন ধরা ফোন আসে এগুলোই জানি। তখন কোথা থেকে জানি, একটু তো কোথাও যেতে গেলে একটু জেনে যেতে হয়। আর বাড়িতে পুরনো ভ্রমণ বলে একটি বেড়ানোর বই ছিল, সেটা হচ্ছে এই দেশের মধ্যে বেড়ানোর সব গল্প, বিদেশের গল্প তো নেই। তখন রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় পড়া থাকলাম এবং পড়তে পড়তে দেখলাম এক দেশ থেকে আরেক দেশ তিনি কিভাবে ঘুরেছেন, কোন দেশ থেকে তিনি কি কি সংগ্রহ করেছেন, কোথায় তিনি কি দিয়ে এসছেন। এই করতে সুইজারল্যান্ডে গিয়ে আইনস্টাইনের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল এবং দুজনের পারস্পরিক কথাবার্তা, এবং তিনি বারবার একটা জিনিস প্রমাণ করে দিয়ে এসেছেন যে মানুষ না থাকলে প্রকৃতি বিজ্ঞান কারোরই কোনো দাম নেই। রবীন্দ্রনাথের বলা এই সত্যকে কিন্তু একটা সময় পৃথিবী মানতে শুরু করে। এবং এই যে আমি তো একটা ঘরোয়া সাধারণ মানুষ, কিন্তু রবীন্দ্রনাথ আমাকে বিশ্বের সঙ্গে তো পরিচয় করিয়ে দিলেন প্রাথমিকভাবে, তারপরে সেটা চোখে দেখে বুঝে এলাম। কিন্তু এই পথের নেশা, পথের দেখা তার কাছে ছাড়া আর কোথায় পেলাম।
1: এবং শুধু পথকে পথ বলে না ভেবে আমরা এর পরিধিটা যদি আরেকটু বিস্তৃত করতে পারি, রবীন্দ্রনাথ কত কিছুরই নতুন পথ খুলে দিয়েছেন এবং নতুন পথ আবিষ্কারেরও একটা পথ খোলা রেখেছেন, এভাবে আমরা ভাবতেই পারি, বলতে তো পারি। আর তাই এই মুহূর্তে আরেকটা গান শোনাতে ইচ্ছে করছে, যেখানে রবীন্দ্রনাথ লিখছেন যে পথ আসলে অন্তহীন, সে পথের শেষ নেই। শিল্পী ফিরোজা বেগম।

0: এতক্ষণ আমরা ছিলাম আপনাদের সাথে, আমি মধুমিতা বসু
1: আর আমি সৌম্য।
0: শেষ করতে ইচ্ছে করছে না, তো করতেই হবে।

আমরা জানি পথের কোনো শেষ নেই, পথ অন্তহীন, কিন্তু কোথাও কোথাও কিছুটা থামতে হয়। সেই বিরতি নিয়ে আমরা আবার নিশ্চয়ই কোনো একদিন ফিরব, রবীন্দ্রনাথকে নতুন করে জানতে, নতুন করে চিনতে। যেভাবে আমরা রোজ চিনতে চাই, জানতে চাই, তেমন করেই

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘর্ষ এবং আকাশছোঁয়া তেলের দাম বৃদ্ধির কারণে প্রভাবে লক্ষ লক্ষ মানুষের অনাহারে দিন কাটছে। সোমালিয়ায় অতিরিক্ত 25 লক্ষ, আফগানিস্তানে 23 লক্ষ এবং শ্রীলঙ্কায় 13 লক্ষ মানুষ তাদের খাদ্যের প্রাথমিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। জুন মাসের শেষে আরও 4 কোটি 50 লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার কবলে পড়তে পারে বলে চলতি বছরের মার্চ মাসে জানিয়েছিল WFP। বিশ্বজুড়ে ইতিমধ্যে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 31 কোটি 80 লক্ষ মানুষ। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা

2026 সালের 7 জুন আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত এক বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ওয়াকাথন তার চূড়ান্ত পর্ব। দীর্ঘ এক বছরব্যাপী এই অনুষ্ঠান সূচির অংশ হিসেবে কলকাতায় 14 মে একটি জমজমাট ধ্রুপদী সঙ্গীত সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর ফাজিলকার সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 8 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ সম্পন্ন হয়। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের লালগোলার সীমান্ত দিয়ে গরু পাচারে জড়িত থাকার অভিযোগে 149 নম্বর ব্যাটেলিয়ানের এক বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে লালগোলার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিএসএফের 149 ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর সুমিত সিংহের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই বিএসএফ জওয়ান সঞ্জু কুমার সহ মোট 3 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামো উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে ইতোমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 7টি নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত 1 দশকেরও বেশি সময় ধরে বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমানে 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। নতুন সরকার গঠনের পর ইতোমধ্যে রেলের বিভিন্ন প্রকল্প 40টিরও বেশি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজ রেলের

0: নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা সেবক রংপো রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বনসৃজনের উদ্দেশ্যে 20 একর জমি দ্রুত অনুমোদন করেছে রাজ্য সরকার। আরও 70টির বেশি রেল ওভারব্রিজ এবং আন্ডারপাস প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র অল্প সময়ের মধ্যে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা 2026 সালের 7ই জুন আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। এই মুহূর্তের খবর শেষ হল।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: That's all. Transplant complete. Stop heart and lung machine. Blood pressure, আর ECG রেকর্ডের দিকে কন্টিনিউয়াস ওয়াচ করবে মার্টিন। ডক্টর গ্রাহাম, আপনি বাকি কাজ সেরে ফেলুন। নার্স, হেল্প গ্রাহাম।
1: Yes, doctor.
0: I hope the operation is successful.
2: আজকের নাটক হৃদয় ঘটিত, রচনা অনিশ দেব, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান হৃদয় ঘটিত।
0: হ্যালো চৌধুরী, হাউ ডু ইউ ফিল নাও?
3: ফাইন, আপনার কাছে আমি কৃতজ্ঞ ডক্টর।
0: ও নাথিং নাথিং, পেশেন্ট হিসেবে আপনিও তো কম হেল্প করেনি আমাদের। ওয়েল, আপনার শুধু হার্টটাই উইক ছিল, বাট আদারওয়াইজ ইউ আর ভেরি স্ট্রং। ইভেন দেন অপারেশনের পর আপনাকে 10 দিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ফর রেস্ট, বিশ্রামের জন্য।
3: কোথা দিয়ে যে দিনগুলো কেটে গেল টেরই পেলাম না। জানেন ডক্টর, একজনের কথা খুব মনে পড়ছে এই সময়। মানুষই আমার ওয়াইফ। আমাকে হিউস্টনে পাঠিয়ে হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশনের জন্য ও কি না করেছে, চিঠি লেখালেখি করেছে, টাকার জোগাড় করেছে। টাকার অসুবিধার জন্য ওকে সঙ্গে আনতে পারিনি। এখন আমাকে সুস্থ দেখে ও ভীষণ খুশি হবে।
0: আর মাসখানেক অবজারভেশনের পরে আপনি দেশে ফিরতে পারবেন। বাট মাইন্ড ওয়ান থিং, খুব সাবধানে থাকবেন। নিয়ম কানুনের সমস্ত চার্ট আমরা আপনাকে দিয়ে দেবো।
3: একটা কথা বলতে একেবারেই ভুলে গেছি, বুকের ভেতরে যে নতুন হার্ট নিয়ে আমি এখন বসে আছি সেটা কে দান করেছে জানেন?
0: আপনারই মতো একজন ইন্ডিয়ান, নামটা ওয়েল মিস্টার কে রয়।
3: কে রয়? বাঙালি?
0: ইয়েস ইয়েস ইয়েস, উনি এই হসপিটালে ছিলেন, ক্যান্সারের টার্মিনাল পেশেন্ট। ওয়েল, কীভাবে যেন আপনার কেসটা সম্পর্কে আগেভাবে জানতে পেরে নিজের হার্ট ডোনেট করতে রাজি হন। তারপর
3: অদ্ভুত, হাজার হাজার মাইল দূরেও কীরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ ডক্টর,
0: ইয়েস,
3: আমার হয়ে একটা কাজ করবেন?

0: মিস্টার রায়ের ফ্যামিলির লোকজন নিশ্চয়ই আছেন, তাদের একটু বলে দেবেন মিস্টার রায়ের এই মহানুভবতার কথা আমি কোনোদিনই ভুলব না, আমি আজীবন কৃতজ্ঞ রইলাম।
1: সরি চৌধুরী, তার কোনো উপায় নেই। ইনফ্যাক্ট মিস্টার রয়ের কোনো রিলেটিভ নেই, খুব স্যাড লাইফ ছিল ভদ্রলোকের। ওকে, ইউ টেক রেস্ট, বাই বাই।
0: থ্যাংক ইউ ডক্টর। আর মাত্র কটা দিন, তারপরে সেই চেনা গাছপালা, চেনা আকাশ, চেনা বাতাস। আহ, মানুষে আমি আর অপেক্ষা করতে পারছি না। মনে হচ্ছে এই মুহূর্তে তোমার কাছে উড়ে যায়।

0: মানুষী মানুষী শিগগির ওঠো, কি দারুণ সানরাইজ দেখো, মার্ভেলাস।
1: আজ ওই জানলায় দাঁড়িয়ে সানরাইজ তুমি কি আজ নতুন দেখছো?
0: নতুন নয়, আমার আমার ফিল করার হাতটাই যে নতুন। সত্যি তোমার চেষ্টা ছাড়া এই নতুন জীবন পাওয়া সম্ভব ছিল না।
1: কি সব আজে বাজে বলছো?
0: আজে বাজে নয় সত্যি মানুষই, জানো হার্ট অপারেশনের আগে কতবার মনে হয়েছে আমার মতো মাঝ বয়স পেরোনো এক প্রৌঢ়ের বেঁচে থাকার তো কোনো মানে নেই।
1: খবরদার, ওসব কথা তুমি মুখেও আনবে না।
0: লক্ষ্মীরে আমাকে বলতে দাও, আমাদের এই দুজনের সংসার, তোমাকে নিয়ে আমি আর আমাকে নিয়ে তুমি, মাঝখানে তৃতীয় কেউ না থাকলেও ভালোবাসার বাঁধন নেহাত কম নেই। কিন্তু তবুও তবুও সব মন খারাপ করা কথাগুলো মনে হতো মানুষই। আর আর এখন কিছুতেই না,
1: অপারেশনের পর তোমার পাগলামি বেশ বেড়ে গেছে দেখছি।
0: বাড়বে না, মার্কিন মুলুকের সব ডাক্তাররা বলেছে আমার শরীরে শুধু হার্টটাই যা একটু উইক ছিল, এখন তো সেটাও পাল্টে একটা স্ট্রং হার্ট নিয়ে দেশে ফিরেছি। হিউস্টনে আমাকে প্রথম পরীক্ষা করে ডক্টর ডিবেকি কি বলেছিল জানো?
1: কি?
0: আ ব্যাড হার্ট, রিয়েল ব্যাড।
1: তারপর?
0: তারপর আর কি, স্ট্রেট বললাম, সাহেব বাঙালি হৃদয় বরাবরই একটু কোমল প্রকৃতির হয়, ফলে অল্পেতেই ঘায়েল হয়। অবশ্য তোমার নামটা ফাঁস করিনি। হৃদয় বদল করেছো কিনা জানি না, তবে আমাদের ক্যালকাটায় তোমার নামটা অনেক, আমার বউ অনেক আশা নিয়ে তোমার কাছে আমায় পাঠিয়েছে, অতএব যেমন করে পারো হৃদয়নাথ চৌধুরীর এই ব্যাড হার্ট কে গুড করে তোলো, নইলে নইলে আমার বউ তোমাকে এক হাত দেখে নেবে।
1: যত সব আমি চললাম চায় জল বসাতে,
0: আমারটা একটু বেশি চিনি দিও।
1: আচ্ছা,
0: কি রায় কি রায় কি তুমি তো জানি না, তবে তোমায় লক্ষ লক্ষ ধন্যবাদ। কি জানতো পৃথিবী এত সুন্দর, আমার পাঁচ ইন্দ্রিয় দিয়ে এই সৌন্দর্যের স্বাদ নেব আমি, আর তোমার হৃদয় দিয়ে সেই স্বাদ অনুভব করবে তুমি। তোমার জন্য আমার শরীরটা বেঁচে আছে, আর আমার জন্য বেঁচে আছে তোমার হৃদয়টুকু। কি বিচিত্র জীবন, কখনো ভাবিনি।
1: আহ, মানসী মানসী, কি হলো

0: দেখি মাথাটা একটু তোলো, খুব কষ্ট হচ্ছে তোমার। দেখি দেখি তোমার হাতটা সরাও একটু, আমি তোমার মুখে একটু হাত বুলিয়ে দিই, ডক্টর শুনবে একটা খবর দেব।
1: থাক, এটা খুব সিরিয়াস কিছু নয়, হার্ট অপারেশনের পর একাধবার এরকম হতেই পারে।
0: উঠতে পারবে? আস্তে আস্তে আস্তে বসো, হ্যাঁ বিছানায় বসো। তুমি তুমি সত্যি বলছো তো? ডাক্তারবাবুকে খবর দেওয়ার দরকার নেই? আমি তো এত সব কিছু বুঝি না।
1: চিন্তার কিছু নেই, তুমি বরং আবার চায়ের ব্যবস্থা করো, আমারটা চিনি একটু বেশি দিও।
0: আচ্ছা।
1: এই নিয়ে পাঁচ পাঁচবার এরকম হলো, মানুষকে যাই বোঝাই কিন্তু আমি বেশ বুঝতে পারছি কোথাও একটা গোলমাল হয়েছে। আমার কেমন যেন সন্দেহ হয়, ভয় হয়, মানসিকে মানসিকে সে কথা খুলে বলবো নাকি?
0: এই নাও চা, এখন কেমন লাগছে?
1: ভালো।
0: কি ভাবছো?
1: কই, কিছু না তো।
0: বলবে না সে কথা বলো?
1: না মানুষী, ঠিক তা নয়, তবে এই মানে একটা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি।
0: কি ব্যাপার?
1: তোমাকে কখনো বলিনি, বলতে পারিনি। ব্যাপারটা হয়তো আমার মনের ভুলও হতে পারে। মানুষে যে নতুন হৃৎপিণ্ডটা আমার বুকের ভেতরে বসানো রয়েছে, সেটা না, সেটা যেন মাঝে মাঝে আমার সঙ্গে ছলনা করে, চলতে চলতে হঠাৎ হঠাৎ বাজনা বন্ধ করে থমকে দাঁড়ায়। আমার আমার দম আটকে যায়, আমি ভয় পাই। যখন ভাবি সে সময় বুঝি এসে পড়ল, তখনই তখনই ওটা আবার চলতে শুরু করে।
0: কি বলছো তুমি?
1: ঠিকই বলছি মানুষে, আমি যেন আমি যেন স্পষ্ট বুঝতে পারি আমার বুকের ভেতরে অন্য একটা মানুষের হৃৎপিণ্ড খাপটি মেরে বসে আছে, মাঝে মাঝে আমাকে কষ্ট দিয়ে মজা দেখছে। এক এক নিষ্ঠুর রসিকতা, যেন যেন আমার আমার খুব ভয় করে, রাতে আমি ভালো করে ঘুমোতে পারি না।
0: ওই এসব তো তুমি আগে কখনো আমাকে বলনি, তাহলে তাহলে ডাক্তারের কাছে চলো।
1: ভেবেছি ভেবেছি আমার মনের ভুল, দুর্বল মনের কারসাজি। তবে এখন
0: আমার একটা কথা শুনবে?
1: কি কথা?
0: এসব সত্যি তোমার মনের ভুল, হার্ট ট্রান্সপ্লান্টের পর এরকম একটু আধটু হতেই পারে, তুমি তো একটু আগে বললে। আচ্ছা কি যেন নাম সেই ভদ্রলোকের?
1: কার কথা বলছো?
0: ওই যে যে তোমাকে নতুন হৃদয় দিয়েছে মশাই।
1: ও মিস্টার কে রায়?
0: এমা, পুরো নামটা জানতে পারোনি?
1: না, শুধুই কে রায়।
0: কে রায়, কে তা কে জানে?
1: সত্যি ভদ্রলোকের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আচ্ছা মানুষে, কাশীকান্তকে তোমার মনে আছে?
0: কে? কাশিদা?
1: হ্যাঁ, আমাদের কাশীকান্ত।
0: কাশিদাকে কখনো ভোলা যায়? তুমি বলো। হই হুল্লোড় তামাশা করে গোটা কলেজ একেবারে মাতিয়ে রাখত। বাপ্পা, তা হঠাৎ কাশিদার কথা কেন?
1: না, এমনি মনে পড়লো, ও আমার সঙ্গে খুব ঠাট্টা রসে কথা করত, খুব মজার বন্ধু ছিল।
0: আজ প্রায় ২০ বছর বাদে কাশিদা

0: এর কথা মনে পড়লো আমাদের, কি অদ্ভুত তাই না?
1: হুম, কাশী এখন কোথায় কে জানে। কলেজে পড়ার সময় মাঝে মাঝে চিঠিপত্র দিত, তারপর তো সব যোগাযোগই কেটে গেছে। তবে পাশ করে বেরোনোর বছর দুয়েক পর আমার এক বন্ধু অরুণের মুখে শুনেছিলাম কাশীকান্ত বিদেশ গেছে।
0: যাকে, ছেড়ে দাও সব পুরনো কথা, চলো বিকেলে ডক্টর সোমের কাছে তোমাকে চেক আপ করাতে নিয়ে যাব। আর আজ রাতে তুমি ঘুমের ওষুধ খেয়ে শোবে, বুঝলে? তাহলেই দেখবে মন থেকে ওসব আজে বাজে চিন্তা হুশ করে উবে যাবে।
1: বেশ, তোমার আদেশই শিরোধার্য হোক।

0: কে রায়, কাশীকান্ত। আচ্ছা, কাশীকান্তের পদবি কি ছিল? রায় না তো? অরুণের কাছে শুনেছিলাম ও বিদেশ গেছে শেষকালে, ওই ক্যান্সার বাঁধিয়ে। তোর কি সব আজে বাজে ভাবছি? বলতে গেলে 20 বছর যে বন্ধুর কথা আমার খুব একটা মনে পড়েনি, আজ হঠাৎ সত্যি আজ যেন বেশি করে ওর কথা মনে পড়ছে। স্পষ্ট দেখতে পাচ্ছি ও আর আমি কলেজের তেতলায় করিডোরে দাঁড়িয়ে আছি, কথা বলছি। সেদিনই কাশীকে প্রথম বলতে চেয়েছিলাম, মানসীকে আমি ভালোবাসি। সে কথা মানসীকে সরাসরি বলার সাহস আমার ছিল না।
1: কি রে, মুখটা এরকম পাঁচন খাওয়া ভীমরুলের মতো করে রেখেছিস কেন? দেখলে যে কেউ ভাববে প্রেম যুদ্ধে হয়ে পরাজিত সেনাপতি হয়েছে লাঞ্ছিত। কি হয়েছে বল দেখি।
0: না মানে তোকে একটা কথা বলার ছিল।
1: আরে কি কথা, জলদি বলে ফেল।
0: তোর তাড়া আছে?
1: নেই আবার, দেখ না এখনই 3:30 বাজে, ইস্ট বেঙ্গলের খেলা আছে রাজস্থানের সঙ্গে, সুজনটার সঙ্গে দেখতে যাব। এই মনে আছে গত বছর একটা পয়েন্ট নষ্ট করেছিল? এবার আর সেটি হতে দিচ্ছি না।
0: তুই কি রেফারি হয়ে মাঠে নামবি নাকি?
1: তা কেন, উইল পাওয়ার, উইল পাওয়ারের নাম তো শুনেছিস, আজ ফুল ফোর্সে উইল পাওয়ারকে খ্যাপা বুলডগের মতো মাঠে একবার লেলিয়ে দেবো, তারপর দেখিস কি হয়।
0: বেশ আছিস, তোকে দেখলে সত্যি হিংসা হয়।
1: আরে আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা জানিস? তোর যেটা সবচেয়ে উইক পয়েন্ট, বুঝলি কিছু? বুঝলি না?
0: না।
1: হার্ট, হার্ট, হৃদয়। তোরটা হলো গিয়ে হার্টের দুরি, আর আমারটা এস অফ হার্টস, হার্টের টেক্কা। ও ও সর্বনাশ, কটা বাজে দেখেছিস? সুজনটা যে আবার কোথায় গেল ওকে খুঁজতেই আবার 10 মিনিট সময় নষ্ট হবে।
0: কাশী
1: কি
0: ইয়ে, তোর কাছে একটা ব্যাপারে একটু সাজেশন চাইতেছিলাম। আমি মানে তোর একটু হেল্প দরকার।
1: আজ আর একদম সময় নেই রে, টিমকে আগে জেতাই, তারপর তোকে যত চাস সাজেশন দেবো, হেল্প করবো। এবার মুখটা একটু ওই ভিটামিন খাওয়া প্রজাপতির মতো হাসি হাসি কর দেখি। দেখি দেখি দেখি, ওকে চললাম। এই মানসীদের বলে দিস কিন্তু।
0: আশ্চর্য, সব সব কেমন স্পষ্ট মনে পড়ে যাচ্ছে। কাশী, কাশীকান্ত, আমাদের কলেজের প্রাণ, সব সময় টকবক টকবক করে ফুটছে। ও ছিল যেন হৃৎপিণ্ড, আর আমরা বাকিরা সব অঙ্গ প্রত্যঙ্গ। অবাক অবাক লাগছে, এখনো কি ব্যাপারটা অনেকটা তাই? আমার বুকের ভেতরে কাশীকান্তের স্ট্রং হার্ট বসে আছে, আর আমি ওরই নির্দেশে হাত পা নেড়ে ছেড়ে চলাফেরা করছি। এত কথা মনে পড়ছে, অথচ অথচ ওর পদবিটা মনে পড়ছে না। কাল সকালে মানুষকে জিজ্ঞেস করে দেখবো, ওর হয়তো মনে থাকতে পারে।

0: এই তোমাকে আর এক পিস টোস্ট দিই?
1: দাও।
0: কাল রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো?
1: মন্দ না। আচ্ছা মানসী, কাশীকান্তের পদবী কি রায় ছিল?

0: কি বলছো তুমি?
1: তুমি এমন আঁতকে উঠছো কেন? বলছি কাশীকান্তের পদবি তোমার মনে আছে?
0: তার মানে তুমি কি বলতে চাইছো? মানে মানে কি রায় আর কাশিদা?
1: হ্যাঁ মানুষী, কাল থেকে কথাটা আমার মনের ভেতরে কাঁটার মতো খচখচ করছে। হিউস্টনের সেই কে রায় আসলে আসলে কাশীকান্ত রায় নয় তো?
0: রায় রায়?
1: হ্যাঁ হ্যাঁ, একটু একটু মনে করে দেখো, চেষ্টা করো প্লিজ।
0: আচ্ছা আচ্ছা, তোমার মনে পড়ে একবার আমাদের কলেজের ল্যাবরেটরিতে আগুন লেগেছিল?
1: মনে পড়ছে, কাশীকান্ত নিজের প্রাণ বিপন্ন করে তোমাকে তোমাদের বাঁচিয়েছিল। ও সে কি আগুন!
2: এতক্ষণ বলিস নি চুপ করে রয়েছিস, কখন দমকল আসবে? তার কোনো ঠিক আছে? আমি দেখছি। এই অরুণ, আমাকে একটা লম্বা লাঠি ফাঠি দিয়ে
3: দে। কিন্তু তুই এভাবে যাবি? আগুন বেশ বেড়ে গেছে,
2: যাবো না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো?
4: শুধু দরজার মুখটা আগুনে বন্ধ হয়ে
2: গেছে। কাশির কি হলো দেখ, ও কত সব সরিয়ে চড়িয়ে আমাদের বের করে দিল, কিন্তু নিজে মনে আটকে পড়েছে।
5: সিরিয়াস কেস,
0: কোনো ভয় নেই তো ডাক্তার বাবু?
5: বার্ন কেসে আগে থেকে বলা বড় মুশকিল। আচ্ছা একটা কথা
0: বলুন,
5: ব্যাপারটা অ্যাক্সিডেন্ট বললেন তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট মানে আমাদের কলেজের ল্যাবরেটরিতে না হঠাৎ আগুন ধরে গিয়ে।
5: সে তো বলেছেন শুনেছি, তবে ভাবছি কলেজ স্টুডেন্ট, অল্প বয়স, ব্যাপারটা সুইসাইড অ্যাটেম্প্ট নয় তো?
6: সুইসাইড কি বলছেন আপনি? আমাদের বাঁচাতে গিয়ে ও নিজে এমন করে? উফ,
0: যে করে হোক ওকে ভালো করে তুলুন ডাক্তার বাবু।
5: হুম,
0: যেমন করে হোক।
5: আচ্ছা ওই ফর্মটা কাইন্ডলি একটু দিন তো। হ্যাঁ থ্যাংক ইউ। এবারে বলুন পেশেন্টের নাম।
0: কাশীকান্ত, কাশীকান্ত, কাশীকান্ত, কাশীকান্ত, পদবিটা যেন কি?

0: হ্যাঁ মনে পড়ছে, হাসপাতালে কাশিদার নাম জিজ্ঞেস করেছিল, তখন পুরো নামটা আমি বলেও ছিলাম, কিন্তু এখন এখন কিছুতেই পদবিটা মনে করতে পারছি না।
1: কাশি সেরে উঠতে 15-20 দিন সময় নিয়েছিল, কিন্তু হাসপাতাল থেকে ফিরে আবার যে কে সেই, কখনো গান গাইছে, কখনো তাস খেলছে, কখনো আবার বই মুখে করে পড়াশোনায় ডুবে আছে। ওকে বলতাম সবে হাসপাতাল থেকে ফিরেছিস, একটু রেস্ট নে, তাতে ও হেসে বলতো
2: রেস্ট নেব কিসের জন্য রে? বাবা, এই চিজটির নাম কাশিকান্ত, জলে ডোবে না, আগুনে পড়ে না, খিতি অপ তেজ মরুদ বোম সব কটাকেই আমি কলা দেখিয়ে দিয়েছি। আমার কি তোর মতো হার্টের দূরই নাকি রে? আমারটা হলো হার্টের টেক্কা, স্ট্রং হার্ট, যখন খুশি যেমন খুশি বাজাতে পারি।
1: কাশি কাশি, আমার বুকের ভেতরে বসে তোর কেমন খেলা, এখনো কি তুই যখন খুশি যেমন খুশি বুকের বাজনা বাজাবি? তোকে আমি
0: জানো, এই কাশিদার কথা না একটা কথা মনে পড়ে গেল।

0: কি কথা?
1: ললিতা, আমাদের ললিতা একবার কাশিদাকে না প্রেম পত্র লিখেছিল।
0: তোমাদের ক্লাসের ললিতা?
1: সে এক মজার ব্যাপার। কাশিদা না তখন খাদ্য আন্দোলন নিয়ে খুব ব্যস্ত। ললিতা চিঠিটা ডাকে পাঠিয়েছিল। তা যাই হোক, কাশিদা ওকে আর কিছু বলে না, আড্ডা হয়, এ নিয়ে সে নিয়ে অনেক কথা হয়, কিন্তু চিঠির ব্যাপারে কাশিদা একেবারে স্পিকটি নট।
0: তোমার প্রতিটি চিঠির উত্তর আমি কিন্তু পাওয়া মাত্রই দিয়েছি, কখনো ভুলে যাইনি।
1: আমিও তো কখনো সে ভুল করিনি। তবে তুমি কিন্তু দারুণ ভীতু ছিলে, মেয়েদের সঙ্গে কথা বলতে তোমার পা কাঁপতো।
0: সেটা কি আমার দোষ ছিল বলো? আমার হাটে ইতে ছিল যত গোলমাল, কাশি বলতো হাটের দূরি। তবে এটা সত্যি, তোমাকে দেখলেই না আমার পা কাঁপতো। কথা বলো তো দূরের কথা,
1: সেই জন্যই বুঝি কাশিদাকে দূত করে পাঠিয়েছিলে।
0: তাও কি কম চেষ্টা করে, ওর তো আমার কথা শোনার সময়ই হতো না, হয় বক্সিং, নয় কুস্তি, কি ফুটবল, নয় তো ওই যে বললে খাদ্য আন্দোলন, ওই সব নিয়ে তো এক পায়ে খাড়া। শেষে একদিন জোর জবরদস্তি করে ওকে পাকড়াও করলাম। এই কাশি,
2: হ্যাঁ
0: শোন এক মিনিট।
2: কি জলদি বল
0: কাশি। কাশি আমার আমার হয়ে একটা কাজ তো করে দিতে হয়, না বলে শুনবো না কিন্তু।
2: ও বলেই ফেল না, কি ব্যাপার?
0: আমি না, আমি মানুষকে ভালোবাসি।
2: তুই ওকে ভালোবাসি?
0: হ্যাঁ রে,
2: মানুষকে?
0: হ্যাঁ রে, তুই? হ্যাঁ রে, মানুষকে ছাড়া আমি
2: বাঁচবি না, তাই তো?
0: না তুই বিশ্বাস কর, কাউকে বলতে না পেরে না আমি দিনের পর দিন ছটফটিয়ে মরছি। মানুষকে যে গিয়ে সরাসরি বলবো সে সাহসও নেই, কিন্তু এভাবে আমি আর পাচ্ছি না রে। কাশি কাশি, তুই আমার বাঁচা। কাশি কাশি, তুই আমার অবস্থা একবার বোঝ তো। তোর এত এত সাহস, তুই তুই মানুষকে একটু আমার কথা জানিয়ে দে। কি রে, পারবি না? প্লিজ কাশি, আমার জন্য এটুকু তোকে করতেই হবে, লোকেটি প্লিজ।
2: বড় কঠিন সমস্যায় ফেলে দিলি রে। তবে তুই যখন এত করে বলছিস বলবো, কিন্তু মানুষই যদি তোকে ফিরিয়ে দেয়?
0: কাশি,
2: হ্যাঁ যদি ওর অন্য কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে? ঝুঁকি নিয়ে যখন এগোচ্ছ তখন পাশ ফেল দুটোর জন্যই তো তৈরি থাকতে হবে।
0: কিন্তু কিন্তু আমি যেভাবে আর পাচ্ছি না রে কাশি।
2: আরে আরে আরে আরে, করছিস কি? মনে একটু জোর না রাখলে চলে? সত্যি তোর হার্ট বড্ড উইক। আরে বাবা, একটুও ঘাবড়াস না, মানুষকে আমি বলছি, শুধু মনে রাখবি প্রেম যুদ্ধে জয় পরাজয় হোক না যা খুশি, আছে বড় ভয়।

0: চোখে দেখার জিনিস নয়, অনুভব করার জিনিস। আমার এক বন্ধু তার হৃদয় উপহার পাঠিয়েছে তোমার জন্য। তোমাকে দেখলেই নাকি তার হাত পা কাঁপে, অতএব দুঃসাহসী কাশীকান্তের উপরেই ভার পড়েছে ডাক পিয়ন হওয়ার। সুতরাং দেবী, লহ লহ তুলে লহ নীরব বীণা। আমার বন্ধুবরের হৃদয় বীণাটি গ্রহণ করে তার শাপ মোচন করো।
1: কে সে ভীতু বন্ধুটি শুনি?
0: সবার সামনে বলবো?
2: কি ঠাট্টা করছেন, রিহার্সাল হয়ে যাক, পরে কথা বলবো।
0: হ্যাঁ, সে না হয় বলো, তবে তার নামটি কানে কানে বলে যাই, নইলে তুমি সারাক্ষণ ছটপটিয়ে মরবে তো। হৃদয়নাথ। অবশ্য বেচারাকে এখন হৃদয় অনাথও বলতে পারো। কি লজ্জা পাওয়ার কি আছে?
1: ও মানুষই এই ব্যাপার,
0: এই ব্যাপার।
3: সেদিন খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কাশিদা বুঝি ললিতার মতো আমার সঙ্গেও ঠাট্টা করছে।
4: তারপর আমার চিঠি পেয়ে বুঝলে ঠাট্টা নয়। কিন্তু জানো, কাশি আমাকে এসব কথা কিছুই বলেনি, শুধু বলেছিল
0: অপারেশন সাকসেসফুল বন্ধু, তুমি জিতেছো, অতএব এবার আসরে সরাসরি নেমে পড়ো।

0: আর আমায় ছুটি দাও।
1: তোমার আমার ব্যাপারটা যখন একটু জানাজানি হলো, তখন থেকেই কাশীকে যেন অনেক পাল্টে যেতে দেখেছিলাম। আমার সঙ্গে যে ঠাট্টাগুলো করত, তাতে যেন ঠিক প্রাণ থাকতো না। তোমার কখনো এরকম মনে হয়নি?
2: না তো।
1: কিন্তু আমার মনে হতো জানো, বিয়ের কথাবার্তা পাকা হওয়ার কিছুদিন আগে ওর সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা। তখন আমি পাশটাশ করে চাকরি করছি আর তোমাকে নিয়ে মাঠে ময়দানে ঘুরছে ফিরছি। কাশী তখনও বোধ হয় চাকরি খুঁজছে। তো আমি ওকে বিয়ের খবর দিয়ে নিমন্ত্রণ করলাম। ও হেসে বলে, দেখি যদি কলকাতায় থাকি যাব। আমার কেমন খারাপ লাগছিল। বললাম,
3: কি ব্যাপার রে, হঠাৎ খুব সিরিয়াস হয়ে গেলি মনে হচ্ছে, আগে হলে তো মজা করতে ছাড়তিস না।
0: হৃদে, ওই মজা করাটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তোকে নিয়েও আমি মজা করতে গিয়েছিলাম, কিন্তু লাভের মধ্যে মজার ধারে আমার মুন্ডুপাত হলো। তোকে দেখে আমার হিংসে হচ্ছে বুঝলি, সাবাস সাবাস। হাটের দূরি হয়ে গেল চুরি। হ্যাঁ।

0: তবুও তবুও কোথায় যেন তাল কেটে গিয়েছিল মানুষের।
1: হার্টের তুরি হয়ে গেল চুরি, হার্টের টেক্কা অবশেষে অক্কা। মানুষই মানুষই আমার কষ্টটা তুমি বুঝলে না, আমার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে রইলে।
2: কি করে বুঝবো বলো, আমরা সকলেই মুগ্ধ হয়ে তোমাকে দেখতাম, মনে মনে তোমাকে চাইতাম। জানো, আমি তোমাকে স্বপ্নে পর্যন্ত দেখেছি, কিন্তু কিন্তু যখনই মনটা ছটফট করে উঠত তোমাকে কিছু বলার জন্যে, লেখার জন্যে, তখনই
1: তখনই কি মানুষে কি
2: ললিতার কথা মনে পড়ে যেত, মনে পড়ত ওর লেখা সেই চিঠিটার কথা, যে চিঠি তুমি পড়ার সময় পর্যন্ত পাওনি, যে চিঠি তুমি ওকে আবার লিখতে বলেছিলে। সে যে আমি মরে গেলেও পারতাম না, কি লজ্জা কি লজ্জা।
1: ললিতা, ললিতার সঙ্গে তোমার কোনো তুলনা হয় না মানুষই, বলো কখনো হয়?
2: যাকে চাই তার উপেক্ষার চেয়ে যাকে চাই না তার আমন্ত্রণ আমার কাছে অনেক দামি। তুমি যদি তুমি যদি একটিবার আমাকে মুখ ফুটে বলতে।
1: আমি ভীষণ বোকা মানুষই, জীবনে যখন যা চেয়েছি পেয়েছি, এত সহজে পেয়েছি যে সহজে পাওয়া যায় এমন অনেক জিনিসই আমার কখনো চাওয়া হয়ে ওঠেনি। চাইলেই পাবো এই বিশ্বাস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মানুষই। এই মানুষটার কথা তুমি একবার ভাবলে না?
2: আমি এখন কি করি কি করি? আমি
1: হার্টের দুরি হয়ে গেল চুরি, হার্টের টেক্কা অবশেষে অক্কা।
0: মানুষে তুমি কাঁদছ?
2: না, এমনি সারাটা সকাল তুমি শুধু আজে বাজে কথা শুনিয়ে কাটালে। যাই, তোমার ওষুধটা নিয়ে আসি।
0: না, ওষুধ খেয়ে আর কোনো লাভ নেই।
2: কেন এ কথা বলছো কেন?
0: 20 বছর পেরিয়ে গেছে কিন্তু কাশি ভোলেনি আমার।

0: বুকের ভেতরে বন্দি হয়ে ও ছটফটিয়ে মরছে। একদিন না একদিন শোধ ও তুলবেই।
1: কিসের শোধ? কি বলতে চাইছো তুমি?
0: কাশীকান্ত তোমাকে ভালোবাসত মানুষ।
1: না না, মিথ্যে কথা, মিথ্যে কথা।
0: মিথ্যে তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে ধ্রুব সত্যি। না, আমার আর কোনো সন্দেহ নেই।

0: যখন খুশি যেমন খুশি বাজাতে পারি,
1: কখনো মিনিটে 70 বার, কখনো 50 বার, কখনো 90 বার।
2: আবার মাঝে মাঝে হঠাৎ করে বাজনা থামিয়ে চুপটি করে বসে থাকে, দেখে আমি কিরকম কষ্ট পাচ্ছি। কাশি, কাশি, কি ভেবেছিস তুই? আমি কিছু বুঝি না। না,
3: কি ছেলে মানুষই করছো, থামো তুমি।
2: না, আমাকে বলতে দাও। অপারেশনের এই বিভৎস কাটা ছেঁড়া দাগের আড়ালে বসে ও কি ষড়যন্ত্রই না করছে। দাও দাও, এখানে হাত দাও, দাও দাও না, তা তুমি তুমি স্পষ্ট টের পাবে কাশি। তুমি ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ কেন তা জানি? 20 বছর ধরে যে লোকটার সঙ্গে তোমার দেখা নেই, তার হৃৎপিণ্ডের উপরে হাত রাখতে তোমার ভয়। মানুষটা নেই অথচ তার হৃদয় দিব্যি বেজে চলেছে। তুমি যদি সত্যি এতে ভয় পাও, তাহলে তাহলে আমার অবস্থাটা একবার বোঝো মানুষই।
3: প্লিজ তুমি একটু চুপ করো, তুমি এমন করো না, এ তোমার মনের ভুল। বিশ্বাস করো, বিশ্বাস করো, এ সব তোমার মনের ভুল। তুমি শুধু শুধু এমন করে কষ্ট পাচ্ছ।
2: মানুষই আমি বোধহয় পাগল হয়ে যাব। আমাকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমার যে কেউ নেই মানুষে। গত 20টা বছর ধরে তুমি আমাকে ঘিরে রয়েছ, আজ আমাকে ছেড়ে চলেছে না। লোকেটি, লোকেটি তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া।
3: এসব তুমি কি বলছো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? বছর আগে যদিও তা সম্ভব ছিল, আজ আর নয়। আজ তুমি আমি কেউই আলাদা নই, দুজনে মিলে মিশে তাল গোল পাকিয়ে একাকার হয়ে গেছি। কেউ আর আমাদের আলাদা করে চিনতে পারবে না। কাশি দাও না।
2: আমার খুব ভয় করে জানো মানুষে, ভয় না, আমার বুকটা কাঁপে।
3: তোমার কোনো ভয় নেই, আমি বলছি তোমাকে, তুমি বিশ্বাস করো, কাশিদার পদবী রায় ছিল না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজই তোমার সমস্ত পুরনো চিঠির তারাগুলো খুঁজে দেখব, সেখানে নিশ্চয়ই কাশিদার পুরো নাম খুঁজে পাবো, তখন তো তোমার বিশ্বাস হবে। এখন ওষুধগুলো খেয়ে একটু বিশ্রাম নাও দেখি।
0: হৃদে 20টা বছর আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি, আর নয়, তুই শুধু নামেই হৃদয়, কাজে রিটায়ার্ড হার্ট, হার্টের দূরি, হার্টের দূরি, হার্টের দূরি।
2: হার্ট অপারেশনটা বোধহয় না করলেই ভালো ছিল মানুষে।
3: তাহলে করলে কেন? অবশ্য আমি জোর করেছিলাম।
2: ছি ছি, অমন করে ভুল বুঝো না।
3: তোমার এরকম মনের অসুখ দেখা দেবে জানলে আমি মোটেই অপারেশনের জন্য জোর করতাম না।
2: মনের অসুখ?
3: না, নয়তো কি?
2: তুমি কি পুরনো চিঠিগুলো খুঁজে দেখেছো?
3: না, মানে আমি
2: থাক, আমি থাক, বুঝেছি, চিঠিগুলো চিঠিগুলো দেখতে তুমি ভয় পেয়েছো মানুষী।
3: ভয়? কি কিসের ভয়?
2: যদি কাশীকান্ত রায়ের ভালোবাসার কঙ্কালটা আচমকা বেরিয়ে আসে।
3: কি সব বলছো দাদা?
2: এক এক অদ্ভুত সমস্যা মানুষী, অদ্ভুত সমস্যা, তোমারও আমারও। তুমি তুমি আমাকে একসময় ভালোবাসতে। না না না, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন এখন আমার শরীরটা হৃদয়নাথ চৌধুরী, কিন্তু হৃদয়টা কাশীকান্ত রায়। তুমি তাহলে এখন কাকে ভালোবাসছো? হ্যাঁ, কাকে ভালোবাসছো হলো করে বলতে পারো? আর তোমাকে এখন কে ভালোবাসছে? আমি আমি না কাশীকান্ত?
0: মানুষই, মানুষই, এই মানুষটার কথা তুমি একবার ভাবলে না?
3: তোমাকে জোরহাট করে বলছি, দয়া করো, দয়া করে, তুমি এই তোমার পাগলামি

0: পাগলামি পাগলামি তকমা, এটা কি সত্যকে মিথ্যে করা যায় মানুষই?
1: সত্যকে মিথ্যে আমি করছি না। কি বললে বলো, কি বললে? তুমি বিশ্বাস করবে যে আমি চিঠিগুলো অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না, কোথাও পাচ্ছি না।
0: ওগুলো খুঁজে পাওয়া যাবে না, যাবে না। 20 বছর ধরে আমি অন্ধ হয়েছিলাম তোমাকে ভালোবেসে, কিন্তু বুকের ভেতরটা বদল হয়ে কাশীকান্ত জি আমার মধ্যে ঢুকে পড়ল, তখনই যেন এক নতুন চোখে সব দেখতে শিখলাম। বুঝলাম কাশীকে তুমি ভোলোনি। হ্যাঁ হ্যাঁ, তাই তাই চিঠি দেখতে তুমি ভয় পেয়েছো।
1: ভয় পেয়েছি?
0: তুমি ভয় পেয়েছো? তুমি বলছিলে আমরা মিলেমিশে এক হয়ে গেছি, আলাদা কোনো অস্তিত্ব নেই। এখন বুঝতে পারছি সব ভুল, সব ভুল। তুমি আছো, আমি আছি, আর আমাদের মাঝখানে আছে কাশীকান্ত।
2: তোকে আমার হিংসে হয়, হৃদয়ে ভীষণ হিংসে হয়, তবে জেনে রাখিস আমি জিতবই। এই চিজটির নাম কাশীকান্ত, জলে ডোবে না, আগুনে পড়ে না।
0: তোমার দিক থেকে কোনো টান না থাকলে কি করে কাশী এত সাহস পায় বলতে পারো? তোমার চোখের সামনে আমাকে নিয়ে কি করে এমন হেনস্থা করে?
1: আমি আমি
0: বলো বলো মানুষ, তুমি তুমি কাশীকে ভালোবাসতে বলো?
1: কি করছো তুমি? ছাড়ো, আমার লাগছে, ছাড়ো।
0: ওকে বারণ করো, ওকে বারণ করো মানুষে, ওকে বারণ করো। আমাকে নিয়ে এমন করে যেন ছিনেমিনি না খেলে। আমি আমি কথা দিচ্ছি, আমি তোমাদের মাঝখানে দাঁড়াবো না। আমি আমি কথা দিচ্ছি, আমি তোমাদের মাঝখানে দাঁড়াবো না।
1: ছাড়ো, ছাড়ো আমাকে। বেশ বলো বলো, কি শুনলে তুমি খুশি হবে, কি শুনলে বন্ধ হবে তোমার এই পাগলামি? জানতে চাও কাশীদাকে আমি ভালোবাসতাম কিনা? ভালোবাসতাম, এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি। কি বলো এবারে, খুশি তো? বলো বলো, তুমি খুশি?
0: তুমি ওকে ভালোবাসতে এখনো ভালোবাসো ওকে? মানুষই সত্যি বলছো?
1: এই সত্যি তো তুমি শুনতে চেয়েছিলে, নইলে রাত দিন তোমার এই পাগলামো, এই সন্দেহ আমাকে পাগল করে দেবে।
0: মানুষই

0: তোমার প্রতিটি স্মৃতি আমার কাছে মণিমুক্তর মতো। প্রতিদিন যত্ন করে তুলে রেখেছি কারুকাজ করা বাক্সে, আর আজ তা ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে গেল।
1: কি বললে, কি বললে তুমি? কারুকাজ করা বাক্স, গয়নার বাক্স? আমি আমি ওটা তো খুঁজে দেখিনি। চিঠিগুলো নিশ্চয়ই আছে ওর মধ্যে। আমি আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি।
0: কাশি, কাশি, তোকে তোকে মানুষই ভালোবাসত রে, এখনো ভালোবাসে। তুই জিতে গেলি শেষ পর্যন্ত কাশি। হাটের টেক্কার কাছে হাটের দূরি গেল। এখন আমি কি নিয়ে বেঁচে থাকি বলতো কাশি? সিলিং ফ্যানের কাছে টেনে নি। এবারে সব শেষ, এবারে সব শেষ। আমি চললাম কাশি।

0: আছি, আমি আমি আমি চললাম। বল বল এখন তুই খুশি তো? হ্যাঁ
1: তুই খুশি তো বল কাশি?
0: মানুষই তোমাকে ছেড়ে যেত খুব কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে বুকের ভেতরে, বিশ্বাস করো বুকটা যেন ফেটে যাচ্ছে।
2: দেখলে তো মশাই, শেষ পর্যন্ত আমার কথাই ঠিক হলো। মিছিমিছি সন্দেহ করে তুমি কষ্ট পাচ্ছি না? কাশীকান্ত রায় নয় সরকার। হ্যাঁ গো কাশীকান্ত সরকার, এবারে
3: তুমি কি করতে যাচ্ছিলে? দেখো দেখো, তুমি ভালো করে চিঠিটা দেখো দেখো, তুমি কি করছো?
0: কই দেখি,
3: দেখো দেখেছো? এবারে বিশ্বাস হলো তো, সব সব তোমার মনের ভুল। আমাদের মাঝখানে কেউ নেই, কেউ নেই, শুধু তুমি আর আমি, আর কেউ নেই।
0: কাশীকান্ত সরকার রায় নয়? আমি ঠিক দেখছি তো?
3: হ্যাঁ গো, সব সব তোমার মনের ভুল। এবারে সব বিশ্বাস হলো তো।
0: সত্যি সত্যি আমাদের মাঝখানে কেউ নেই, কাশীকান্ত নেই।
4: হার্টের দুরি হয়ে গেল চুরি, হার্টের টেক্কা অবশেষে অক্কা।
3: না কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না?
0: ওর হৃৎপিণ্ড তাহলে আমার বুকের ভেতরে নেই? মানুষে আমি বাঁচলাম, আমার বুকের শব্দ আর আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে না, আমার বুকে হাত রাখতে ভয় পাবে না তুমি। সত্যি বলো?
3: এই তো আমি তোমার বুকে হাত রাখছি।
0: মানুষে খুব মন দিয়ে অনুভব করে দেখো তো, ভেতরের এই শব্দটা তুমি চিনতে পারো কিনা। বল বল, চিনতে পেরেছো? বল।
3: হ্যাঁ গো হ্যাঁ, চিনতে পেরেছি। এই শব্দ আমার বহু দিনের চেনা, 20 বছর ধরে যে গান আমি রোজ শুনেছি, কাকে কখনো ভোলা যায়? কেউ ভুলতে পারে বলো? আসলে আসলে তোমার হাড়টাই বদল হয়েছে, হৃদয়টা নয়। নইলে এখনো তোমার বুকে কান পাতলে রক্তে বান ডাকে কেন? কেন মনে হয় আমি কৃষ্ণ চূড়ার ছায়ায় শুয়ে আছি বলো?
0: মানুষে আমাকে আমাকে ক্ষমা করো, একটু একটু শক্ত করে ধরো, আমাকে শক্ত করে ধরো।
3: এই তো আমি তোমার কাছে, এই তো।
0: মানুষে কে জানতো জীবন এত রঙিন, এত সুন্দর।
5: অনিশ দেব রচিত হৃদয় ঘটিত নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে ছিলেন কাশীকান্ত, দেবরাজ রায়, ডক্টর ডিবেকি,

0: দেবাশিস বসু, দ্বিতীয় ডাক্তার দীপেন্দ্রমোহন আচার্য, কলেজের ছাত্র শৈবেশ আদক, নার্স কৃষ্ণা দত্ত, হৃদয়নাথ সন্তু মুখোপাধ্যায় এবং মানুষের ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা সুভাষ দাস, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এখন শুনবেন আধুনিক বাংলা গান, আজ কবিতা থেকে তৈরি হওয়া গান। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সুরারোপ করেছেন অনাথ বন্ধু দাস, গানটি গেয়েছেন ভূপেন হাজারিকা।

পরের কবিতাটি অর্থাৎ কবিতা থেকে হয়ে ওঠা গানটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এবং তাতে সুরারোপ করেছেন শিল্পী অজিত পাণ্ডে। গানটি আমরা শুনব তাঁরই কণ্ঠে।

জানাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো। অমল কান্তের অদূর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রদ্দু, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে।

অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিলাম।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

0: আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছাই পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামো উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই বর্তমানে অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি মজবুত এবং আত্মনির্ভর হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী, সরবেরিয়া, অকলিগঞ্জ, কুমড়োখালী এবং মণিপুরে এই 4 জায়গায় তল্লাশি চালাচ্ছে NIA। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে 17টি আগ্নেয়াস্ত্র ও 35টি রাউন্ড গুলি উদ্ধার করেছে STF। আটক হয়েছে গোপাল। এরা দুজনেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে জানা গেছে। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য বিশেষ কর্মসূচি শুরু হতে চলেছে রাজ্যে।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করবেন। 2022 সাল থেকে দেশজুড়ে এই কর্মসূচি শুরু হয়। 2024 ডিসেম্বর থেকে 100 দিনের বিশেষ অভিযানে যক্ষ্মা দূরীকরণের লক্ষ্যে ব্যাপক পরীক্ষা ও রোগী শনাক্তকরণ করা হয়েছে। রাজ্যের সমস্ত মাদ্রাসার বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় সমীক্ষা চালিয়ে স্বীকৃত, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন থেকে শুরু করে অনিবন্ধিত মাদ্রাসাগুলির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি মজবুত এবং আত্মনির্ভর হয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা কমে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড আগস্ট ফিউচার 2% কমে ব্যারেল প্রতি $93.09 হয়েছে। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলি জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামো উন্নয়নে রাজ্যের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্য।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:09:46, আর একটু 19:20 হতেই পারে, কিন্তু আমরা 19:20 একদম করিনি। মানে রাজীব আর অঙ্কিতা যথারীতি তোমাকে কথা দিয়েছিল উইকেন্ড ক্যাফেতে আসবে এবং চলে এসছে। 6:30 অব্দি প্রচুর প্রচুর প্রচুর আড্ডা দেবো। আর তুমি বলো কি টপিক তোমার কাছে? তো এখন খবর মানে হট টপিক।
2: আমার কাছে প্রচুর খবর রয়েছে, কিন্তু খবরে যাওয়ার আগে সবাইকে জানাই যে ওয়েলকাম টু 107 FM রেনবো। অঙ্কিতা এবং রাজীব রয়েছে তোমার সঙ্গে। যেরকম অঙ্কিতা এক্ষুনি বললো যে 6:30 পর্যন্ত, মানে টানা 2.5 ঘন্টা তোমার কানের পাশে আমরা কিন্তু দুজনে গুনগুন চুনচুন অনেক কিছু করব, এবং সেটা তোমাকে কি বলে ওটাকে সহ্য করতে হবে। না না না না, একদমই ভুল বকবো না, ভুল বকবো না, মানে ভালোই বকবো, মানে চেষ্টা করব অ্যাটলিস্ট শ্রুতি মধুর কিছু তোমাকে শোনাতে। এবং মানে তার মধ্যে অবশ্যই 1 নম্বরে গান থাকবে, 2 নম্বরে ইনফো থাকবে, 3 নম্বরে এন্টারটেনমেন্ট থাকবে, এবং এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এটাই হলো আমাদের প্যাকেজ, যেটা 107 FM রেনবো সবসময় তোমাকে 24/7 সার্ভ করে থাকে। আজকে তার ব্যতিক্রম হবে না, প্রচুর খবর রয়েছে, প্রচুর নিউজ রয়েছে, যে নিউজগুলো জানলে তোমার গতি কিন্তু সাধারণের থেকে একেবারে, মানে আমরা সবসময় বলি না যে 107 FM রেনবো লিসেনাররা সবসময় একটু এক্সট্রা স্মার্ট, সেই স্মার্টনেসটার জন্য যে গতিটা প্রয়োজন সেটা আমরা কথা দিচ্ছি আমরা দুজন তোমাকে প্রোভাইড করব।
1: এক্স্যাক্টলি, আমাদের ঝড়ের মতো প্রবল বেগে আসা কথা এবং বৃষ্টি দুটো মিলে এক হয়ে যাবে, আর তার সঙ্গে তোমার কাছে এই আড্ডা টপিকটা থাকবে, জাস্ট ফিরে এসে বলবো। আর তার সঙ্গে হ্যাঁ, চিন্তা করো না, আড্ডার টপিক যেমন থাকবে তোমার কৈত্য বিকাশের জায়গাও থাকবে। তো ডেফিনেটলি আড্ডা তো জমে ক্ষীর হয়ে গেছে, কিন্তু আজকের ওয়েদার যেইটুকু বলছে তোমারও ইচ্ছা করছে কিনা দেখো ঐশ্বরিয়া রায়ের সঙ্গে একটু নাচতে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: এক্স্যাক্টলি তুমি শুনছো 107 FM রেনবো আর উইকেন্ড ক্যাফেতে অঙ্কিতা রাজীব রয়েছে। যেরকম তোমাকে কিন্তু আমরা কখনোই নারে নারে নারে এরমভাবে ডিসকারেজ করব না, যেরকম গুরু সিনেমাতে ঐশ্বরিয়া রায় সবাইকে দেখো নিজেরা ভিজছে, কচি কাচাদের সাথে নিজে ভিজছে, এবং সবাইকে আমার যেন মনে হয়েছিল অঙ্কিতা যে ডিসকারেজ করছে যে তুমি ভিজো না, আমি শুধু এবং আমরা এনজয় করি, কিন্তু আমি সবাইকে বলবো যে ভিজো ভিজো। এই
2: দেখো
1: ওয়েদার আপডেট যাই বলুক, কিন্তু খাতায় কলমে যতই কেরালাতে বর্ষা ঢুকুক, কলকাতায় বস এখনো বর্ষা ঢোকেনি। এই এত বড় বড়
2: কথা বলতে পারো না
1: দুপুরের পর থেকে বলছি, কারণ সকালবেলা যেভাবে ঘামছিলাম, গলদ ঘর্ম হচ্ছিলাম, তো দেখো সেখানে দাঁড়িয়ে প্রাক বর্ষার এই বৃষ্টি একটা আলাদা রোম্যান্টিসিজমের উদ্রেক করে, কি বলো?
2: আমরা মানে আলাদা রোম্যান্টিসিজমে তো যাবই, মানে ডেফিনেটলি সেই কথাই হচ্ছিল, কিন্তু আপাতত যা শোনা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন জায়গায় এই সপ্তাহ ভরে মানে বিভিন্ন

0: জায়গায় বর্ষা হবে এবং অন্যান্য জেলাও রয়েছে, মানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, এগুলো শুক্রবারের পর থেকে বলেছিল। এবং আমি মোটামুটি শুক্রবার দিন ভোর 5টার সময় হঠাৎ উঠে মনে হয়েছিল বিকেল হয়ে গেছে, মানে পুরো ঘোরতর কালো করে আকাশ ছেয়ে আছে এবং আমার বাড়ির চারপাশে প্রচুর গাছপালা, আমার খুব ভাল লাগে সেরকম ভাবে দেখছি ঝড় হচ্ছে, মানে বৃষ্টিতে হাওয়ায় দুলছে, মানে আমি ভোর 5টার সময় স্ট্যাটাস আপলোড করেছি।
1: খুব তাড়াতাড়ি মানে সদ্য মানে খুব রাতে খুব মানে 8টা 9টার মধ্যে শুয়ে পড়ো নিশ্চয়ই,
0: ভাই
1: উঠলে কি করে, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড,
0: ঠিকই
1: বলেছে। তবে সেই লে লাদাখের গল্প বলবো তোমাকে, আমাদের অনেক সেগমেন্ট রয়েছে, বিশেষ করে আজকে উইকেন্ড, উইকেন্ডে আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে এই চারিদিকের হাল হকিকত তোমাকে যেমন শোনাই, তার সাথে তোমাকে রাস্তার হাল হকিকতও শোনাই, আর তার সাথে যেটা করি সেটা হচ্ছে ধরো এই সপ্তাহে যদি এই টাইমে তোমাকে আমি সামনের উইকেন্ডে যাওয়ার ছোট্ট নুস্কা বা টুস্কা তোমাকে দিতে পারি, তাহলে সামনের উইকেন্ডটা তোমার অনেক বেশি ভালো হয়, ফ্রুটফুল হয়, তুমি চাইলে তোমার ফ্যামিলি,
0: তুমি কিন্তু হালকা করে কাটিয়ে যাচ্ছো, এই সমস্ত কিছু হবে না, আমরা গল্পে যাব,
1: আমরা গল্পে তো অবশ্যই যাব, এই যে এখানে ওখানে যাওয়ার ছোট ছোট কাছাকাছি যাওয়ার দেখা, তার জন্য সুদূর লাদাখে যেতে হবে না, তুমি বাড়ির কাছ থেকেও ঘুরে আসতে পারো, সেরকমই ছোট ছোট ইনফরমেশন তোমার জন্য আছে, কিন্তু আপাতত একটা গানে যাব, গান থেকে ফিরে আসবো, যেমন
0: এই যে গানের কথা মিষ্টি করে ভদ্রলোক বলে দিলেন, কেন বলো তো ওরকম ভাবে বাইরে থেকে ঘুরে এলে না, উইকেন্ড ট্রিপ তো না, আরে 7-8 দিনের ট্রিপ দিলে পরে তারপরে মনটা একটা কথাই বলে, বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, মানে সমস্ত কিছুই ফার্স্ট ক্লাস রয়েছে, শুধু অঙ্কিতার ওরকমভাবে যাওয়াটা হয়নি ঘুরতে টুরতে। তোমরা কোথাও ঘুরতে গেলে একটু গল্প টল্প করো শুনে নিয়ে আমিও না হয় ঘুরে নেবো, কিন্তু আপাতত আমাদের আজকের দিন যেটা বলছে আর কি, ওই জীবনে কিছু মানুষ থাকে না আর কি, মানে মশা মাছি আরশোলা এই সমস্ত একদম আমরা সহ্য করতে পারি না, তার মধ্যে আমিও পড়ি। ওয়ার্ল্ড পেস্ট ডে, মানে আজকের দিনে পেস্ট কন্ট্রোল করা, মানে ধরো কীট পতঙ্গ যে মশার উপদ্রব, তুমি কীভাবে সেটাকে পেস্ট সাইড দিয়ে নিজের বাড়িতে নিয়ন্ত্রণে রাখছো মশাটাকে, কারণ তার থেকে ম্যালেরিয়া ডেঙ্গু হতে পারে। কিংবা ধরো আরশোলা তোমার থালার প্লেটের মধ্যে উড়ে পড়ে বেড়ালো, তারপর তুমি খেয়ে নিলে পেট খারাপ হয়ে গেলো, এই সমস্ত থেকে বাঁচার জন্য তুমি একটা মানে স্প্রে ফে করো। তো সেইটাই সচেতনতা জানাতে আজকের দিনটাকে স্পেশালি অবজার্ভ করা হয়, ওয়ার্ল্ড পেস্ট ডে। কিন্তু তার থেকেও মারাত্মক একটা টপিক রাজীব রেখে দিয়েছে।
2: হ্যাঁ, টপিকটা হলো দেখো ওয়ার্ল্ড পেস্ট ডে নিয়ে যখন কথা হচ্ছে, যে এই যে পোকামাকড়কে নিয়ন্ত্রণ, পোকামাকড় যেন তোমার খাবার থালায় না আসে, এবং যে পোকামাকড়গুলো ভালো সেগুলো থাকুক, এবং যে পোকামাকড়গুলো আমাদের মানে জীবনযাত্রাকে খুব বেশি দুর্বিষহ করে দেয় তাদেরকে সরাতে হবে। তো সেখান থেকেই মাথায় আজকে একটা বুদ্ধি এলো, যে হ্যাঁ যে কী এলো বুদ্ধি, বুদ্ধিটা হলো এরকম যে ধরো এই ধরো পেস্ট কন্ট্রোল করার জন্য বাজারে ওষুধের অভাব নেই, প্রচুর ওষুধ তুমি চারিদিকে পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমাদের জীবনে মাঝে মাঝে আবির্ভাব হয় কীট পতঙ্গের মতো সমস্যার, ঠিক আছে, যা নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি হয়ে পড়ে, না হলে তোমার জীবন একেবারে 12টা বেজে যাবে। এরা জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তোলে। তোমার নিজস্ব টোটকা জানতে চাই যে কিভাবে তুমি তোমার জীবন থেকে মানে তোমার জীবনটাকে স্মুথ রাখো, মানে ওই পেস্ট বা পতঙ্গ এই যে পোকামাকড় এইগুলো যেরকম জীবনে মানে উৎপীড়ন সৃষ্টি করে সেগুলোকে দূরে সরিয়ে রাখো, মানে সেরকম আমাদের জীবনে চলার পথে দেখবে অনেক কিছু বিষয় আসয় যেগুলো আমাদের জীবনটাকে না মানে একদম সোজা রেল লাইনের মতো লাইনে থাকতে দেয় না, মাঝে মাঝে লাইনচ্যুত করে দেওয়ার উপক্রম করে। তো সেইগুলোকে কী করে তুমি কন্ট্রোল করো, কীভাবে তুমি তোমার জীবন থেকে অযাচিত মানুষদের সরিয়ে দাও, ছোট্ট টোটকা তোমার পার্সোনাল, এবং তুমি সেটা আজকে আমাদেরকে জানাবে 9903365999 2 তে। তুমি হোয়াটসঅ্যাপ করবে এবং মেসেজ করে জানাবে নিজের নাম এবং লোকেশন সহ, খুব শর্ট করে বলবো, অনেক বড় করে ভূমিকা করে বললাম,
1: চার লাইনে মিষ্টি করে লিখে পাঠিয়ে দেবে, এই ধরো মশা দেখলে মেরে দিলাম,
2: এটা তো মশা মারলাম, কিন্তু আমাদের মানে আরো সোজা করে বলতে গেলে
1: আরশোলার টোটকা কি বলতো, বাড়িতে চপ্পল দিয়ে পটাক করে বেড়ে যাওয়া। তো এই ধরনের
2: যে আরে এই সময় আরশোলার নাম না নেওয়াই ভালো, তাই না, চারিদিকে যে উপদ্রব চলছে। তো সহজ করে বলছি যে তোমার জীবনে অনেক সময় অনেক মানুষ পোকামাকড়ের রোল প্লে করে, তো তুমি চাও সেই পোকামাকড়গুলোকে এই যা যা যা করে সরিয়ে দিতে, তো সেই পলিসিটা কি সেটা আমাদের জানাও 9903365999 2 তে। রাইট,
1: আর আপাতত মধুবন্তি বাগছি, তোমাকে ওই মশার কামড় থেকে
2: মৌমাছি
1: উৎপাদন করে, এবং উৎপাদনের সঙ্গে না তুমি এখন ভুল বলবে না,
2: শ্রমিক

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे
1: বিশেষ করে মধুমন্দি বাচ্চি যখন এরকম করে একটা উইয়াম্মা বলে, হ্যাঁ, আর বিশেষ করে যখন আজকের এই বিশেষ দিনে, মানে বিশেষ করে পেস্ট কন্ট্রোল করা যায় কিভাবে বা পেস্ট কন্ট্রোল ডে, সেখানে দাঁড়িয়ে মানে আচ্ছা অঙ্কিতা তোমার
2: মানে লক্ষণ ভালো নাই আজকে এই ছেলে,
1: বলতে চাইছি ধরা যাক যে মশা কামড়ালে তুমি কখনো তুমি প্রথম প্রাথমিক রিয়াকশন তোমার কেমন হয়?
2: মশা কামড়ালে প্রথমত আমি বুঝতে পারি না, কিছু কিছু মানুষ আমার মতো হয়তো হয় অনেকক্ষণ ধরে, মানে আমি একটু মানে কি বলবো রক্তদানের ক্ষেত্রে আমি খুব মহীয়সী একজন মানুষ, যে মশা আমাকে পুরোটা রক্ত খেয়ে নেয় তারপর আমি মশাটাকে তাপাস করে মারি, এবং মারার পর যে ঘটনাটা হয় যে এতগুলো রক্ত খেয়ে নিয়েছে প্রত্যেকবার আমার এক্সপ্রেশন এরকম হয়েছে।
1: আচ্ছা কখনো এরকম হয়েছে ধরা যাক মানে মশাটা তোমাকে কামড়াচ্ছে, ঠিক আছে, তুমি খেয়াল করনি, কিন্তু কেউ একজন বললো দেখ দেখ তোর মশা তোর রক্ত খেয়ে উড়ে গেল, তখন না জায়গাটা সাংঘাতিক চুলকায় না?
2: প্রচুর আমাদের টপিকে ফিরতে চাই যে আর কি ওয়ার্ল্ড পেস্ট ডে উপলক্ষে আমাদের আড্ডার টপিক আজকে এটাই যে আপনি জিন্দগি কে কিরে মকোড়ে কো তুম কেসে নিচোড় কে বাহার ফেক দো, ইসকা এক ঘরোয়া টোটকা হাম লোগোকে ভেজ দো 9903653992 পে, হোয়াটসঅ্যাপ ভি কর সকতো ইয়া ফির টেক্সট ভি কর সকতো। না না আমি বাংলা ফিরে আসছি, বাংলা শো চলছে, কোনো চাপ নেই, বলো বলো বলো।
1: একেবারে যেটা বলছিল যে অঙ্কিতা এই যে একটু লাদাখের কথা বলছিল, এবার লাদাখটা একেবারেই কলকাতা থেকে অনেকটা দূরে, সেই লাদাখ যেতে গেলে মোটামুটি দুটো উপায় তোমাকে যেতে হতে পারে, একটা হতে পারে তুমি মানালি থেকে স্টার্ট করলে লাদাখের জার্নি, আর একটা

0: করতে পারে শ্রীনগর থেকে স্টার্ট করলে, ঠিক আছে? দুটো রাস্তা, মানে দুদিক থেকেই, মানে ধরা যাক একটা একটা তীর ধনুকের মতো, ঠিক আছে? মানে তুমি এদিক থেকে যদি ওঠো গিয়ে সেই লেতে যাবে,
1: টপে তুমি পৌঁছচ্ছো,
0: আবার তুমি যদি মানালি থেকে যাও তাহলে গিয়ে লেতে পৌঁছবে,
1: মানে কম্পাসের চাঁদা
0: একদম। এবং আমরা, আমার যে জার্নিটা ছিল সেটা মোটামুটি শ্রীনগর থেকে ছিল, তার ফলে আমি মোটামুটি ওই শ্রীনগর থেকে যে বিষয়টা কারগিল হয়ে আমি লেতে গেছিলাম,
1: সেটা তুমি আর কি কি ভ্রমণ করেছো আমাদেরকে একটু ঝুলি খুলে বলো।
0: ভ্রমণ করেছি ব্যাপারটা হয়েছে, যেটা হচ্ছে আমরা সবাই জানি লাদাখ হচ্ছে একটা মরু, মানে শীতল মরুভূমির একটা অঞ্চল, তো সেখানে আমাদের কাছে খুব একটা পূর্বাভাস ছিল না, যার ফলে খুব বেশি ঠান্ডার পোশাক নিয়ে যাইনি, কারণ বুঝতেই পারছো এই সময় কলকাতায় বসে ভেবেছিলে ওখানেও খুব ঠান্ডা হবে, এবং তাই খবর ছিল। কিন্তু হঠাৎ করে যখন জজিলা পাস ক্রস করছি, মানে দেখবে একটা গ্রাম আছে, গ্রামটা খুব শীতলতম গ্রাম বলা হয়, ভারতের দ্বিতীয় শীতলতম, রাদার পৃথিবীর, সেই দ্রাস সেই গ্রামটা, সেখানে আমরা যেতে গিয়ে বৃষ্টি পাই। এবার বৃষ্টি হওয়ার ফলে যেটা হয়েছে, মানে টেম্পারেচার যে হেল অ্যান্ড হেভেন ডিফার করে যায়, এবং সেটা ধরে রেখেছিল পুরো পুরো লাদাখ জুড়ে সেই টেম্পারেচারটা ধরে রাখার ফলে একটু বিপদে পড়তে হয়েছে। বাকি যখন প্যাংগংয়ে গেলাম তখন এরম বলেছে আলিজ ওয়েল, তো ওটা করতেই যাওয়া, যেহেতু বাবা রানছোড় দাসের ভক্ত, মানে আমরা কি বলবো, আমরা অনুগামী, তো সেই জন্য তো গিয়ে ওভারঅল যেটা এনজয় করলাম বা দেখলাম সেটা কিন্তু জন্ম জন্মান্তরেও ভুলিব না। তাই সবাইকে আবেদন করব, নিবেদন করব যে একবার লাদাখ যাওয়া যায়, মানে যাওয়া উচিত জীবনে। সেটার কারণ এটা নয় যে লাদাখ যাবে প্যাংগং লেক দেখবে বাড়ি চলে আসবে, সেটা না। একটা হচ্ছে খারদুংলা পাস, সেটার যে উচ্চতা প্রায় 18,000 প্লাস, একটা হচ্ছে চাংলা পাস, সেটার একটা উচ্চতা, সেটাও
1: এগুলো কি তুমি হেঁটে হেঁটে পার করেছো?
0: হেঁটে হেঁটে না, আমি তো পরিব্রাজক নই, আমি গাড়িতে করে বসে পার করেছি। তার থেকেও বড় কথা, লাদাখ হচ্ছে না একটা জার্নি, এই যে মানে একদম মাখনের মতো রাস্তা, সেই রাস্তা ধরে তুমি কানে হেডফোন গুঁজবে এবং গান শুনতে শুনতে যে যাওয়া, এদিক ওদিক যে রুক্ষ পাহাড়, পাহাড়ের যে বৈচিত্রতা, যে একটা পাহাড় কত রকমভাবে কালার চেঞ্জ হতে পারে সূর্যের সাহায্যে, সূর্যরশ্মির সাহায্যে, সেইটা দেখার জন্য লাদাখ যাওয়া উচিত।
1: রাজীব শোনালো, আমিও শুনলাম, তুমিও শুনলে, এবং সেখানে মনে মনে ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে, তুমি নিশ্চয়ই ইমাজিন করতে শুরু করে দিয়েছো আপাতত এমন একটা সিনেমা যেটা লাদাখেই শুট হয়েছে পুরোটাই, এবং সেই সিনেমার গানগুলো এক্সেবারকার এই কেউ শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে যে জিতে জি উনি যেরকম বললেন আর কি, মানে মিস্টার রাজীব আমাদেরকে বললেন যে একবার লাদাখে সবারই যাওয়া উচিত, তো জব তক হ্যায় জান তুমি একবার অন্তত লাদাখ ঘুরে এসো, এটাই বলবো। এবং বৃষ্টির কথাও বলেছে,
0: জব তক হ্যায় জান তব তক একবার লাদাখ জানা চাহিয়ে উসকে ভিতর।
1: সো ব্যাক টু ব্যাক তোমার জন্য গান রইলো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: শুভ বিকেল দাদাভাই ও দিদিভাই, সাথে আছি শুনছি সাবধানে বাড়িতে, যেও সন্ধেবেলায় বৃষ্টি হতে পারে। শর্মিষ্ঠা মুখার্জী সাঁকড়াইল থেকে। এই সন্ধেবেলা বৃষ্টি হতে পারে কি? এখন সর্বক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
2: এরকমই চাই যে আর গরম নিতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। একটু আমরা একটু প্রাক বর্ষার বৃষ্টিটা একটু আর একটু চাইছি যে আর একটু কাছে এগিয়ে আসুক। এই কয়েকদিন আগে বৃষ্টি গেল, সেই বৃষ্টিটাকে কেন্দ্র করে বেশ দুদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল,
1: হালকা হয়েছিল। হ্যাঁ,
2: কিন্তু কাল সকালে খুব কেস খেয়েছিলাম, মানে এত ঘামছিলাম, ভাবছিলাম কবে মেঘ হবে, কবে বাপি যা বাপি বাড়ি যার গানটা শুনবো।
1: ও আচ্ছা আচ্ছা, মানে ওটা আসলে রোদ থাকাকালীন শোনা যাচ্ছে না।
2: দুপুরে বিকেল দুপুরের দুপুরবেলা থেকে মেঘ করে এরকম, এবং ওয়েদার আপডেট তো জানাই গেছে।
1: আরে মানে বর্ষা ঢুকবে বলছিল, একটুখানি বলছিল না যাবো না না যাবো না, মান করেছি, তুমি গাছ কেন কেটে ফেলেছো আমি মান করেছি, এই সমস্ত কথা বলছিল আর কি বৃষ্টি আসবে চাইছিল।
2: এবং অন দ্যাট নোট, গতকাল কিন্তু পরিবেশ দিবস গেছে, এবং আমরা প্রচুর চারিদিকে লক্ষ্য করেছি, সেটা পাড়ার মানে অঞ্চলে থানা হোক বা অঞ্চলের ক্লাব হোক, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিটি থেকে গাছ বিতরণ হয়েছে, গাছ রোপণ হয়েছে। এই যে দৃশ্যটা আমরা দেখেছি, এটাতে কিন্তু আমার মনে হয়েছে খুব পজিটিভ একটা দিক।
1: ওই ছোটবেলায় একটা ট্যাগ লাইন থাকতো না, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একদম সত্যি কথা। না হলে এই টেম্পারেচার বাড়তে বাড়তে এবছর তো বলেইছে যে 50 ডিগ্রি তো ছুঁয়েই গেছে, মানে আমরা যেই দিন বৃষ্টি হলো শুক্রবার ভোরবেলা, বৃহস্পতিবার দিন এটা বলেছিল 50 ডিগ্রি, ইট সিমস লাইক মানে হিউমিডিটি 50 ডিগ্রি ছুঁয়ে গেছিল। তো এরপরে আর মানুষ নিতে পারতো না, হিটস্ট্রোকের পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গেছিল। যাই হোক, আমরা কিন্তু হিটস্ট্রোকে যাব না, এখন আমাদের মনের স্ট্রোকে যাব, মানে আমাদের কাছে কীট পতঙ্গকে কীভাবে দূর করা যায়, মনের কীট পতঙ্গকে বা জীবনের কীট পতঙ্গকে, তা নিয়ে টেক্সট চলে এসছে।

0: গুড আফটারনুন। সমস্যা যেহেতু কীট পতঙ্গের মতো আবির্ভাব হয়, তাই আমি প্রথমে সমস্যাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করি, তারপর তার উপরে স্প্রে হিসেবে পজিটিভিটি ছড়িয়ে দিই আর মাথা ঠান্ডা করি, কারণ জীবনের অনেক সমস্যা ঠান্ডা মাথায় সামলালে সব ঠিক হয়ে যায়। রজত বিশ্বাস লিখেছে বানপুর থেকে। তুমি না বড় ভালো মানুষ রজত, আমি একটু চেয়েছিলাম যে তুমি একটু ক্রিস্পি, মানে যেমন আমরা ক্রিস্পি চিকেন খাই, এরকম মানে স্পাইসি ব্যাপার হয়, ওরকম কিছু একটা এক্সপেক্ট করছিলাম। আর তুমি যদি এখনো টপিকটা না জেনে থাকো, তাহলে রাজীব তোমাকে আরো একবার টপিকটা বলে দেবে যে আজকে আমাদের স্পেশাল টপিক কি।
1: আজকে স্পেশাল টপিক হলো, ধরা যাক এই যে আজকে ওয়ার্ল্ড পেস্ট ডে, এই পেস্ট ডে মানে হচ্ছে যে এই পোকামাকড় নিয়ন্ত্রণ করার একটা দিবস। সেই দিবসে আমরা আমাদের জীবন থেকে পোকামাকড়গুলোকে কীভাবে তাড়াবো তারই পর্যালোচনা বা পদ্ধতি। তো সেখান থেকেই মাথায় ক্লিক করলো যে তোমার জীবনে আমার জীবনে অনেক সময় এরকম অযাচিত মানুষ বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে বা কোনো বিষয় কোনো ঘটনা, তো সেইগুলোকে কী করে সাইডে রেখে জীবনে সোজা পথে এগিয়ে যেতে হয়। 9903653992 ইজ দ্য নাম্বার, এখানে তুমি তোমার নাম লোকেশন লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো বা মেসেজ করে জানাও যে তুমি এরকম কোনো সমস্যায় পড়লে কিভাবে সেই সমস্যাকে একদম রাফ অ্যান্ড টাফলি পরিষ্কার করে সামনে এগিয়ে যাও। আচ্ছা, এগিয়ে যাওয়ার কথাতে বলতে গিয়ে মাথায় যে কথাটা ক্লিক করলো সেটা হলো এক একদম। এবার আমার বক্তব্য হচ্ছে ব্যাপারটা যে এই যে এখানে অভিনয় করেছেন রবি কিষণ এবং আমাদের মাধুরী দীক্ষিত, বিউটিফুল মাধুরী দীক্ষিত,
0: তৃপ্তি ধিমরে,
1: একদম তৃপ্তি ধিমরে, বাহ, মানে
0: মানে এখানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ক্লাসিক ওয়েতে তৃপ্তিকে আমরা সবসময় খুব হট সিন হট লুক আমরা দেখতে পাচ্ছিলাম, যেভাবে তাকে পাবলিশ করা হয়েছে লোকের কাছে, পোর্ট্রে করা হয়েছে। এই প্রথমবার তৃপ্তি ধিমরের প্রচণ্ডভাবে অ্যাক্টিং স্কিল ধরা পড়ে, যে রিপিটেডলি একজন মানুষ যখন ছোটবেলা থেকে একটা ফ্রাস্ট্রেশন নিয়ে এসছে সে কি স্পিডে কথা বলতে পারে, কি ভাষায় কথা বলতে পারে, কোন টোনে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু যাকে যাক, তুমি কিছু একটা বলছিলে।
1: সেটা আমি এটাই বলছিলাম যে তৃপ্তি ধিমরের মতো আমরা কিন্তু রবি কিষণকেও পেয়েছি, এবং রবি কিষণ একটা খুব উল্লেখযোগ্য কথা বলেছে অ্যাবাউট মাধুরী দীক্ষিত, যে মাধুরী দীক্ষিতের কোনো ট্যান্ট্রাম নেই, কোনো ব্যাপার নেই, মানে পুরো মাধুরী দীক্ষিতের সাথে অভিনয় করাটা মানে পুরো বাটারি ওয়ার্ক, মানে তুমি একদম চেরি অন টপ, মানে তুমি জাস্ট মাধুরী দীক্ষিতের সাথে ফ্রেম শেয়ার করবে, তোমার ফ্রেম 100% একটেকে ওকে। এটা আমি আমার কথা নয়, এটা দ্য ভেটেরান অ্যাক্টর রবি কিষণের কথা, যাকে আমরা লেডিস কি বলে
0: মনে হচ্ছে বাবা কি দরকার আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আমরা ওই মেরে ঢোলনার মানে আমাদের ভুল ভুলাইয়া 3 পর এই ভয়ানক শখ থেকে বেরিয়ে যখন মাধুরী দীক্ষিতকে নতুন রূপে দেখতে পেলাম, ভালোই লাগলো আর কি। ওই সাজানের কথা বললে মনে পড়ে গেল, কিন্তু রিসেন্টলি আরও একটা সিনেমায় আমরা তাকে দেখেছি যে ডান্স নাম্বারে ডান্স করতে উইথ রণবীর কাপুর।
1: আপাতত যায় মানে ভাবতে পারছি কাকে নাম্বার দেব, কোন কম বেশি সেটা পসিবল না, জাস্ট
0: সম্ভবই না।
1: হ্যাঁ, গানটা তো আমরা টিভিতে এনজয় করি, এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে ঘাগরা এনজয় করো তুমি যেখানেই থাকুক, তার জন্য তোমাকে আগ্রায় থাকতে হবে না।
2: মেহরবান আর দিল থাম কে বৈঠিয়ে, কিউকি আব আপকে সামনে তশরিফ লা রহি হ্যায় আগ্রা কি আজিম ফনকারা মালিকা হুসন নূর নজর মোহতরমা।

নাচানাচি করতে করতে করতে করতে আমাদের সময়টা যেখানে পৌঁছে গেছে না, মানে প্রথম ঘন্টাটা শেষ হতে চলেছে, মানে পাঁচটা দুই আবার ফিরে আসবো, একটা ছোট্ট নিউজ ব্রেকের ওপারে ফিরে আসবো রাজীব আর অঙ্কিতা। হ্যাঁ, তার আগে তোমাকে ডেফিনেটলি মেসেজ পড়বো, সেই মেসেজ পড়ে শোনাই। অঙ্কিতা অ্যান্ড রাজীব, গুড ইভিনিং। টেলিফোনের মাধ্যমে আমার জীবনে বিরক্ত করতে থাকা মানুষদেরকে আমি টেলি নং ব্লক করে দিই। সুভাষ চক্রবর্তী, উত্তর বাঙালি থেকে। আচ্ছা, তুমি এইভাবে সাফাই অভিযানটা চালাও। আরও কয়েকজন সাফাই অভিযানের কথা লিখে পাঠিয়েছে এবং মেসেজের পর মেসেজ আসছে, তো দেখি আরেকজন কে লিখেছে। প্রথমেই জানাই অকাল বৃষ্টির শুভেচ্ছা। অকাল বৃষ্টি কে বললো? এ তো একদম সকাল বৃষ্টি। আমরা মনুষ্য সমাজে কীট পতঙ্গের জীবনের ক্ষতি সৃষ্টি করি, আমি তাদের বলি তোরা ছাড়া বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়। আচ্ছা, মনিরুদ্দিন লিখতে চেয়েছে, পর কেনা ক্যা চাতে হো, সেটাই আমি। ও আচ্ছা, মানুষ যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি সব ফার্স্ট ক্লাস মনিরুদ্দিনের জীবনে, এটুকু বলতে চেয়েছে। তবে তুমি যদি এখনও মেসেজটা না করে থাকো, আর ভাবো এ মা আমি তো টেক্সট করতে পারবো না, আমি টপিকটা জানি না, তাহলে আরও একবার জানিয়ে দিই যে আজকের টপিক, যে তুমি তোমার জীবনের কীট পতঙ্গের মতো কিছু মানুষ রয়েছে যাদেরকে তুমি একেবারে সাফ করে ফেলতে চাও।

টোটকা মানে তোমার কাছে কি রয়েছে সেটা শেয়ার করো, ভালো কিভাবে তুমি তার তোমার জীবন থেকে তাদেরকে সাফ করো। আর ফিরে আসছি রাজীব আর অঙ্কিতা ঠিক 5:02।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামো উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে ইতোমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য পরিষেবা IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় রেল তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন শাখার আধিকারিক, ভারতীয় তথ্য পরিষেবার নবীন আধিকারিক এবং প্রসার ভারতীর শীর্ষ কর্তারা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে STF। এরা সকলেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে জানা গেছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সার্বিক পরিকাঠামোর উন্নয়নে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া অর্থ এবং নতুন বরাদ্দ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগামী 12 জুন সমগ্র শিক্ষা মিশন নিয়ে রাজ্যের সব রাজ্যের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে এ রাজ্যের আগামী 1 বছরের পরিকল্পনা তুলে ধরার জন্য মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে একটি এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বছরের পর বছর সন্দেশখালীতে অবৈধ অস্ত্র মজুদ এবং বিভিন্ন সময় হিংসা ছড়াতে তা ব্যবহার করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য রাজ্য পুলিশ, STF এবং বসিরহাট পুলিশ জেলার আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: এক্স্যাক্টলি তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে রাজীব এবং অঙ্কিতা।

0: ওকে, আমাদের স্টুডিওর ঘড়িটা বলছে ঠিক 5:25 হয়ে 25 সেকেন্ড। আর এই যে দেশ বিদেশের খবর, সমস্ত খবর টবর শুনিয়ে দিয়ে তোমাকে আমরা কিন্তু নেক্সট ঘন্টায় পদার্পণ করলাম, মানে এই পা রাখলাম।
1: মানে রাজীব যেভাবে বলছে আর কি, মনে হচ্ছে গৃহপ্রবেশ ঘটছে। না, আমরা ঘন্টায় প্রবেশ করেছি, পরবর্তী ঘন্টায় সেকেন্ডারে, মানে লাস্ট আর আমাদের কাছে থাকবে আর কি। ও সেটাই বলার চেষ্টা করছে আর খুব গম্ভীর ভাবে। আসলে
0: ট্রানজিশন হলো একটা, ও ঘন্টা থেকে এই ঘন্টা, মানে শানের গানের মতো আর কি।
1: কাদা ছিটকে গায়ের মধ্যে লেগে এলো, এই যে বিষয়টা। তার সঙ্গে মাঝিরে মাঝিরে বলে গঙ্গার ধার, এবং তার সঙ্গে পুরো গঙ্গার ধারে সে দৃশ্য, যদি বৃষ্টি হয় সে দৃশ্য দেখতে খুব অদ্ভুত হয়। কিন্তু আমাদের সঙ্গে এই সময় যে ট্রানজিশনটা খুব তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট ফার্স্ট ফার্স্ট বদল হতে হতে, 90s কিডস, মানে যারা এখন আর কি আধ বুড়ো হয়ে গেছে,
0: সারা সব সময় কিডসই থাকবে।
1: হ্যাঁ, মানে তারা,
0: যেমন আমরা,
1: হ্যাঁ আমরা আমরা অলওয়েজ কিডস থাকি, এবং তারপরে কিটকিট করতে করতে, কিটকিট খেলতে খেলতে আমরা বুড়োর দিকে এগিয়ে গেছি, সেটাই বলতে চাইছি আর কি। তবে আমাদের কাছে এতদিন ছিল কি অ্যান্টেনা গোল্ড ডিশ, যেটা আমরা ইউজ করতাম। এইবারে কিন্তু সেখানে একটা চ্যাপটা মতো জিনিস দেখা যাচ্ছে, যেটা গোল্ড ডিশের মতো হবে না। তো 1970s প্রায় এই গোল্ড ডিশ অ্যান্টেনার উপর ভরসা করে আমাদের পথ চলা শুরু হয়, এবং পুরনো ধাঁচকে বিজ্ঞানীরা বলেন যে এই অ্যারারি লিঙ্ক বা অ্যারে লিঙ্ক বলে একটা, মানে কি বলবো, ওই চ্যাপটা মতো যেটা বলছিলাম, ওই ধরনের ডিশ এবার দেখা যাবে। কারণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন এই অ্যারে লিঙ্ক। সেখানে তুমি দেখতে পাবে যে মহাকাশে ইউজুয়ালি ওই তোমার যখন স্যাটেলাইট পাঠানো হয় আর কি, সে ট্র্যাক করতে গেলে আমাদের ডিশগুলো অনেক সময় দেখতে ইন্টারনেট কানেকশনটা না কয়েক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড হয়ে যেত। আমরা সিনেমা দেখছি বা আমাদের বাড়ি বসেও যখন টিভি দেখছি, কিছু না কিছু অসুবিধে হতো। এবার থেকে সেই অসুবিধাটা হবে না বলে জানা যাচ্ছে। নিখুঁতভাবে ট্র্যাক করতেও যেমন স্যাটেলাইটকে পারা যাবে, তেমন আমাদের কানেকশনটাও বিচ্ছিন্ন হবে না। এটা হচ্ছে এই বিষয়টার মজা, অ্যারে লিঙ্কের মজা। তো আমরা আরও একটা ডিজিটাল যে লাইফটা চলছিল তার মধ্যে আরেক ধাপ এগিয়ে গেলাম। সান ট্রানজিশন ছিলেন আমাদের কাছে, বা এই মাঝিরে গানটা ট্রানজিশন ছিল, কিন্তু আমাদের কাছে আজকের ট্রানজিশনাল পিরিয়ডে 5:30 অবধি যেই আড্ডার টপিকটা চলবে, সেটা তো ডেফিনেটলি রাজীব এতক্ষণ ধরে বলছে, আমিও এতক্ষণ ধরে বলছি, মানে তোমার লাইফে কীট পতঙ্গর মতো যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে তুমি ধুয়ে মুছে সাফ করে ফেলতে চাও, কখনো মনে হয় ডিটারজেন্ট দিয়ে কেঁচে রোদে মেলে দিয়ে একেবারে দেখতে ইচ্ছা করছে না, তখন তাদেরকে কীভাবে তুমি সাফ করো, তোমার মনের কথা হাপুত্তাশা খুইলা আমাদেরকে বলে দাও। নাম্বারটা
0: 9903653992 নিয়ে আমরা হাজির হয়ে যাচ্ছি, তোমাদের জন্য বসে রয়েছি। হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে জানিয়ে দাও আমাদের তোমার নাম এবং অবশ্যই লোকেশন নিয়ে। একটা গানে যাচ্ছি, গানের ওপারে কিন্তু একটা সুন্দর, মানে মন দিল খুশ করে দেওয়া, মনে ফুরফুরে হাওয়া চালিয়ে দেওয়া একটা জায়গার সুলুক সন্ধান তোমাকে দেবো। তার আগে দেখি
2: ক্যা গানা বাজা রহে হো,
1: ওই অ্যান্টেনা ডিশের সামনে দাঁড়িয়ে ওই পাখার মতো ঘুরছে আর অক্ষয় কুমার আর সোনাক্ষী নাচছে।
2: হ্যাঁ, আমি নাচছি।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবো তে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: মানে বলছি পাঞ্চি না দিয়া বলে সবই ঠিক আছে, কিন্তু যাহারা টেক্সট করিয়াছো তাহারা বড় সিরিয়াস মানুষজন, একটু রসিকতা বুঝতে পারো নি, এটা বোঝা যাচ্ছে। কেউ কেউ লিখেছে যে কোনো পোকা মাকড়কে নিকেশ করা যায় বিভিন্ন রাসায়নিক ওষুধ ব্যবহার করে, তবে এতে জীব বৈচিত্র্যের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে ভারতবর্ষে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এর নির্দিষ্ট পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। তবে কি হোমিওপ্যাথি আরশোলা নিয়ে একটি হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কার করেছে ছিলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তখন এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, কিন্তু অখিল বন্ধুবাবু পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, ধন্যবাদ মেসেজটা করার জন্য। আমরা বলেছিলাম আপনার জীবনে যদি এরকম কীট পতঙ্গ থাকে, মানে এই কীট পতঙ্গ গোছের মানুষ থাকে যাদেরকে আপনার মনে হয় যে এরা আমার ক্ষতি সাধন করবে যদি তাকে আমি সাফ না করি, তাহলে কী টোটকা ব্যবহার করেন সেটা জানতে চেয়েছিলাম। তো পরের মেসেজে চলে যাই। ওরে বাবা রে, শাওর একটা মিষ্টি সুন্দর বড় এসএমএস করেছে, জীবন থেকে কীট পতঙ্গের উপদ্রব আটকানোর একটাই উপায়, নিজেকে এমনভাবে মসকুইটো রিপেলেন্ট ক্রিমের মতো বানিয়ে ফেলো, তাহলেই কেউ ধারে কাছে ঘেঁষতেও ভয় পাবে। রাজীব দার লাদাখের কথা শুনে আমার 16 বছর আগে লাদাখ ট্রিপের কথা মনে পড়ে গেল। রাজীবদা, তুই কিন্তু মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এখনো, মানে 1 ঘন্টা হয়ে গেছে, নেশা কিন্তু কাটেনি মানুষের লাদাখের, এটা ভাবতে হবে
1: সত্যি। মানে আমরাও ভাবছি, এবং তোমার কাছে যেটা বলার, যেটা জানানোর, সেটা হচ্ছে এই যে একটা জায়গায় যাওয়া, সেখান থেকে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মেমরি কালেক্ট করে নিয়ে আসা, এটার মধ্যেই সবচেয়ে ভালো একটা শিক্ষা কাজ করে আমার মনে হয়, যেটা কোনো বইতে কোনো রকম কারোর প্রবচনে সেই জিনিসটা রিপ্লেস হয় না যদি তুমি না সেইখানে গিয়ে উপস্থিত হও। ঠিক এরকম আমাদের কলকাতার খুব কাছে একটা জায়গার সুলুক সন্ধান আছে, কিন্তু তার আগে বোধহয় কোনো মেসেজ রয়েছে, তাই না?
0: লাদাখের গল্পটাই রাজীব দা একটু বলছে, তা আমার মনে হলো এই গল্পটা তুমিই পড়ো, লাদাখ ট্রিপের কথা মনে পড়ে গেল, তারপরে সে যা লিখেছে সেই অভিজ্ঞতাটা
1: কি লিখেছে একটু পড়ি ততক্ষণে, কিন্তু আমি পড়তে পড়তে কি আমাদের সময়টা হবে? আচ্ছা চলো পড়ে নিই।
0: বলো
1: রাজীব দা, লাদাখের কথা শুনে আমার 16 বছর আগে লাদাখ ট্রিপের কথা মনে পড়ে গেল। আমরা খারদুংলা পাশে বরফ পড়ার ফলে 13.5 ঘন্টা আটকেছিলাম। ও মাই গড, এটা তো মানে খুব প্যাথেটিক একটা বিষয়। তারপর কার্গিল থেকে শ্রীনগর যাওয়ার সময় জোজিলা পাশে বরফ পড়ার ফলে দ্রাসে সারা রাত কাটিয়েছিলাম, মানে দুটো রাত ওখানেই তোমার বেরিয়ে গেছিল। এরপর জোজিলা পাস থেকে বরফ পরিষ্কার না হওয়া অবধি কার্গিলে 5 দিন আটকেছিলাম। ও মাই গড, এর মধ্যে খারদুংলা পাস আর দ্রাসে তাপমাত্রা ছিল -10°C-এর কাছাকাছি, আর কার্গিলে সেটা শূন্যের কিছুটা ওপরে। সময়টা ছিল 2010 সালের মে মাসে, শাওন ফ্রম বারাসাত। আমি বুঝতে পাচ্ছি, আমি সদ্য ঘুরে এসেছি, আমি বুঝতে পাচ্ছি, এবং তুমি এত বছর আগে গিয়ে এত এইভাবে আটকে গেছিলে, এইভাবে কি বলবো, ন্যাচারাল ক্যালামিটির জন্য আটকে পড়েছিলে, এবং আমি জানি বিষয়টা হয়তো খুব ইজিভাবে আমি পড়লাম, ততটাও বিষয়টা সহজ ছিল না, কারণ তুমি এত দিন এত একাধিক জায়গায় আটকেছিলে বরফের জন্য। এবং আমরা সাধারণ, ধরা যাক আজকে বৃষ্টি, খুব গরমের মধ্যে আজকে বৃষ্টি হয়েছে, দেখবে খুব গরম পড়লে আমরা ফ্যান ইউজ করি, এসি ইউজ করি, কিন্তু যখনই বৃষ্টি হয় তখনই মনে হয় ফ্যানটা একটু 5 থেকে কমিয়ে 4 করে দিই, এসিটা যদি 30 থাকে তাহলে সেটাকে যদি 25 চলে আমরা বলি যে 28 করে দিতে। এই যে সাময়িক, মানে সবচেয়ে বড় আমাদের যে ট্রিটটা দেয় সেটা হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতির জোরের কাছে আমরা খুবই নগণ্য, নস্বাদ, নস্বিক। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা তো খুবই মূর্খামির কাজ হবে, তো সেখানে দাঁড়িয়ে প্রকৃতির জোরকেই আমাদের শিরোধার্য জোর হিসেবে মেনে নিতে হবে,
0: মানে প্রকৃতিকে জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে, প্রকৃতি আর অন্য কোনো অপশন ছাড়ে না। আমরা পরের মেসেজে যাব। কথা
1: আর এক কথা,
0: মাথাই দাস বহরু থেকে লিখেছে, প্রিয় অঙ্কিতা দিদিভাই ও রাজীবদা, বৃষ্টি স্নাত শনিবারের বৈকালিক শুভকামনা জানালাম। আজ 11:30 থেকে অবিরাম বৃষ্টি ঝরছে, কখনো ঝিরঝির, কখনো টিপটিপ, কখনো আবার মুষলধারে। বৃষ্টি উপভোগ করতে করতে শুনছি উইকেন্ড ক্যাফে, খুব ভালো লাগছে উইকেন্ড ক্যাফে। বিষয়ে বলি, জীবনে যেসব মানুষ কীটপতঙ্গের মতন জীবনের প্রবেশ করে দংশন করে, তাদের জব্দ করতে সেই কীটপতঙ্গ তাড়াতে আমি যা করি তা হলো তাদের থেকে দূরে থাকি, আর নয়তো তাদের সঙ্গে বন্ধুত্বের ছদ্মবেশে তাদের জীবনের দুর্বল জায়গাগুলো আবিষ্কার করে কীট পতঙ্গের মতো সেইখানটায় কামড় দিতে হবে। তো তখনই বুঝবে অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিও হতে পারে, তখন বাচ্চাদের বুঝবে কত ধানে কত চাল, এটা জব্দ করতে হলে এটাই ভালো উপায়, আর নেই। এই মাধাই দাস এক নাগারে বলে দিয়েছে। এবার পরবর্তী অনেকগুলো মেসেজ আমাদের কাছে রয়েছে, কারণ এই মেসেজগুলো একবারে পড়ছে।

0: কেন তুমি ভাববে হয়তো এরপরেই তো তুমি কবিত্ব সাহিত্য সব ফলাবে, কারণ 5:30 সময় তোমাকে একটা টপিক দেব, সেই টপিকে মানে একটা লাইন দেব, প্রথম লাইন বলবো, তুমি পরে দুখানা লাইন সাজিয়ে আমাদের দিয়ে দেবে।
1: একেবারে মানে তুমি একাধিক লাইনও দিতে পারো, কিন্তু তার আগে যেটা তোমাকে বলি যে এখন বাংলাদেশ বরিশালে বৃষ্টি হচ্ছে, রেডিও শুনছি, কিন্তু একটু সমস্যা হচ্ছে, 107-এর ভিতর অন্য একটা দেশের রেডিও ঢুকে যাচ্ছে। হুমায়ুন কবির বাংলাদেশ বরিশাল থেকে আমাদের শুনছে, থ্যাংক ইউ হুমায়ুন, বাংলাদেশ থেকে শুনছো, এবং আমাদের যে নিউজ অন এয়ার অ্যাপটা রয়েছে, এই অ্যাপটায় গিয়ে তুমি যদি আমাদের কলকাতার এই 107 FM রেনবোস্টার সার্চ করো, তাহলে তুমি কিন্তু একদম নির্ভেজাল ভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি তুমি আমাদেরকে শুনতে পাবে। এবং আমাদের যত শো রয়েছে সব কিন্তু এক নাগারে পর পর স্কেজুলের মতো তোমার কাছে চলে আসবে।
0: আমি না ছাড়তে পারছি না রাজি, কারণ তোমাকে আজকে কেউ দুর্ধর্ষভাবে প্রশংসা করেছে, আমাকে জাস্ট কি মানে পাশে রেখে দিয়েছে, কিন্তু তোমার প্রশংসাটা তুমি না হয় একটু পড়ো।
1: হাই চকোলেট বয় রাজীব, অনেকদিন পরে কথা, অনেকদিন পরে ঘুরতে গেছিলে, গরমে ছুটিতে ছিলে, শরীর ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে, অনেকদিন ভয়েসটা শুনতে পাইনি। সানডে গল্প স্বল্পে অভিনয় করেছ, তোমার হাসিটা বেশ লাগে, থ্যাংক ইউ।
0: এইটা রাজীব নিজে নিজেই পড়ে যাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে।
1: পেস্ট্রি সিপেট শুনছি, টপিকে আসলাম, আমার বাড়ির নেগেটিভ ছায়া না আসে, আচ্ছা নেগেটিভ ছায় আছে, তার জন্য সকালে ঘুম থেকে উঠে মেন গেটে জল দিই রাস্তায়, আচ্ছা গেটে জল দিই,
0: জল দিয়ে ব্লিচিং পাউডার সব দিয়ে ঠিয়ে আর কি ছড়িয়ে রাখি,
1: জল দিয়ে ধুয়ে রাখি আর চারদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখি। অ্যান্ডি লিখছে, থ্যাংক ইউ অ্যান্ডি, এত সুন্দরভাবে তুমি প্রশংসা করেছো, এবং তুমি যে নেগেটিভিটি দূর করার জন্য এতগুলো পদক্ষেপ নিয়েছো সেটা তো নিজস্ব বিশ্বাস নিজের কাছে, সেই বিশ্বাসকে সম্মান রেখে আপাতত একটা বিরতি আমরা যাচ্ছি,
0: তারপরে বিজ্ঞাপনী বিরতি, এবং তারপর তোমাকে আমি বলবো কীটপতঙ্গ সাফ করতে গেলে, হ্যাঁ ঘুরতে তো যাবো, কিন্তু কীটপতঙ্গ সাফ করতে গেলে তোমাকে আগে একটা কালার চশমা পড়তে হবে, বুঝতে পেরেছো?
1: আচ্ছা
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: ইয়েস ইয়েস ইয়েস, আগে আজকে তো যাচ্ছা হে গোড়ে মুখরে বে, এটা বলতেই হয়, কারণ আজকে রক্ষিত শেট্টি, মানে হ্যাঁ ওই 777 চার্লিতে যেই কুকুর ছানার সঙ্গে যে খেলাধুলো দেখিয়েছিলেন সেই রক্ষিত শেট্টি, আমাদের সকলের প্রিয় রেট্রো জামানার সুনীল দত্ত, মানে সঞ্জু বাবার বাবা, ঠিক আছে, আর আমাদের ক্রিকেটার রাহানে,
1: ওকে অজিঙ্কিয়া,
0: নেহা কক্কর,
1: সবার কি আজকে,
0: আজকে সবার জন্মদিন,
1: সবাই আজকে বার্থডে,
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: এবার আমরা সেই ছেলে ভোলানো কাজটা করি, 1 2 3 হ্যাপি বার্থডে, বললো না আমার সঙ্গে, বললো না, এইটাই আমি ভাবি,
1: বার্থডে টু অল অফ আমাদের সেলিব্রিটিজ,
0: একদমই তাই, এবং এই সেলিব্রিটির সঙ্গে আজকে যদি তোমারও জন্মদিন হয়ে থাকে তাহলে তোমাকেও, এক্স্যাক্টলি, তোমাকেও বলে এই ভালোবাসাটা এত সুন্দর করে কে ভালোবাসবে বলো তো তোমাদেরকে। না আগে এখন ভালোবাসার আরেকটা ঘটনা বাকি রয়েছে, সেটা হলো আজকের আমাদের সেকেন্ড আওয়ারের এবং ফাইনাল আওয়ারের জন্য টপিক। আর আজকের টপিক তোমার ভিতরকার যত খুচখুচ মুচমুচ যেই ধরনের ভাষা ভাষান্তর যা কিছু রয়েছে তোমার ভিতরকার, সেটা তুমি উগলে বের করে আনতে পারো, আজকে তোমার জন্য রয়েছে এবারে পরের দুখানা লাইন 9903659992 তে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে ফেলো, ঠিক সময়টা কিন্তু সোয়া ছটা অবধি, তারপরে এলে পরে মেসেজ পড়া বড় কঠিন হয়ে যাবে, প্লিজ।
1: আপাতত তিন তিনটে গান শুনবো, তারপর ফিরে আসব, একটা সুন্দর জায়গার খবর তোমাকে দেব, এবং এবং এবং এই যে ছড়া কাটিং, তুমি কতটা ক্রিয়েটিভলি আমাদের মানে একদম না ছড়িয়ে সুন্দর করে মেসেজটা পাঠাও বা হোয়াটসঅ্যাপ পাঠাও সেটাই লক্ষ্য করবো। 9903659992 তে ওয়েট করছে রাজীব এবং অঙ্কিতা, তিনটে গান এনজয় করো, আর এই যে সুন্দর লাইনটা অঙ্কিতা তোমার জন্য বেছে এনেছে, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, এর পরের লাইন কি হবে, ঝপ ঝপ ঝুমঝুম ঝমঝম করে পাঠিয়ে দাও আমাদের, আমরা দুজন বসে ভেজার অপেক্ষা করছি স্টুডিওতে।
2: FM রেনবোতে 3

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং। হ্যাঁ, ছড়া কাটিং তো চলছে 107 FM রেনবোর এই যে রেডিও স্টেশন তুমি শুনছো, সেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম, মানে তোমাকে বলেছিলাম আর কি, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, এর পরের লাইনটা কি হবে? 9903652992 ইজ ওয়েটিং ফর ইওর লাইন।
1: এসে গেছে অলরেডি, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, সেই ফাগুন পড়লো এসে আমার হৃদয়ে পড়ে, জল তরঙ্গ বাজে আজ মন আঙিনা জুড়ে, বাঁশির সুরে হৃদয় ভাসে দূর বহু দূরে, পায়েল ব্যানার্জি বেল ঘড়িয়া থেকে।
0: বাবা বাবা বাবা,
1: অসাধারণ পায়েল, তার জন্য তালিয়া।
0: দাঁড়ো, আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে তোমার,
1: তুমি তালিয়া বাজাবে তো, তার আগে আমি আরেকজনের কবিতাও পড়ে দিই, তাহলে তোমার তালিয়াটা বাজাতে সুবিধা হবে, একসঙ্গে মানে ডুয়াল তালিয়া বাজাবে। ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, টকবগিয়ে খিচুড়ি ফুটেছে আজ অনেকের রান্না ঘরে, তার সঙ্গে বেগুন আর ডিম ভাজা, খেলো সব থালা ভরে। হাওড়া থেকে রীতা, রীতা ওগো রীতা, আমি আর রাজীব আসবো, আমি আর রাজীব আমরা খিচুড়ি খেতে আসবো,
0: আমরা অ্যানালগ ভাবেই তালি হাততালি দিতে থাকি।
1: বেশ, আমরা হাততালি দিচ্ছি এবং আমাদের সঙ্গে আরো একটা কবিতা পড়ে দিই তাহলে, কবিতা তো মানে মানুষ যাতে পরপর পরপর তোমরা লিখে পাঠাতে পারো। একজন ঝমঝমিয়েটাকে না ঘুম ঘুমিয়ে করে দিয়েছে, ও দাদা বলি, ওটা ঘুম ঘুমিয়ে ছিল না, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, গাড়ি তুমি সামলে চালাও, খুশিতে তুমি পাখনা মেলাও, জিও নাকো, যেও নাকো পড়ে। ওকে নাইস, রঞ্জন অধিকারী রায়পুর ছত্তিশগড় থেকে। আর তার সঙ্গে ও আচ্ছা, তুমি তালিয়াটা দিবে,
0: একদম বাজি ভাজি ফাটিয়ে, দারুণ দারুণ অসাধারণ। ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, এর পরের লাইন কি হবে? 9903652992 তে ঝটপট লিখে পাঠিয়ে দাও। অঙ্কিতা, রাজীব ইজ ওয়েটিং ফর ইউ গাইস।
1: ফিরে আসি ঠিক 6:02 আর ততক্ষণের জন্য আজকের ইন্ডি পপ রইল তোমার জন্য।
2: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যের শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পরিকাঠামো সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো L&T চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর SN সুব্রমণিয়ামের সঙ্গে বৈঠক করেন। দিল্লি থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা বিমানবন্দরে ওই শিল্পকর্তার আলোচনা হয়। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের শিল্পোন্নয়নের রূপরেখা নিয়ে মত বিনিময় হয়েছে। শিল্পের বিকাশের জন্য শক্তিশালী পরিবেশ গড়ে তোলা, বৃহৎ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক বৃদ্ধির মাধ্যমে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেয়েছে। রাজ্য সরকার হাওড়া পুর নিগমের নতুন কমিশনার নিয়োগ করেছে। উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক 2017 সালের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের IAS তেজস্বী রানাকে নিগমের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দার্জিলিং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী হিমালয়ান রেলওয়ে DHR এর উদ্যোগে শুরু হল সামার ফেস্টিভ্যাল। 6 জুন থেকে 14 জুন পর্যন্ত চলবে এই উৎসব। শিলিগুড়ি, কার্শিয়াং, তিনধারিয়া এবং দার্জিলিং জুড়ে নানা সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে এই বিশেষ উৎসব। পাহাড়ের ঐতিহ্য, পর্যটন এবং স্থানীয় সংস্কৃতিকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে DHR কর্তৃপক্ষ। নিউ চণ্ডীগড়ে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে আজ আফগানিস্তানের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করে। অধিনায়ক শুভমান গিল 103 ও ঋষভ পান্ত 50 রানে অপরাজিত আছেন। KL রাহুল 17 রান করেছেন, সাইস সুদর্শন 81 রান করেন। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম 2টি, জিয়াউর রহমান 1টি করে উইকেট নিয়েছেন। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
2: Tumi Shuncho Weekend Cafe, 107 FM Rainbow Te. Weekend Cafe, Weekend Cafe.

0: একদম এই গানটা যখন শুনি তখনই মনে হয় যে ইউরোপের কোনো একটা ছোট্ট দেশে একদম প্রচুর টাকা পয়সা নিয়ে গিয়ে সামার ভ্যাকেশন কাটাচ্ছি,
1: যেখানে লোকজন সব করতে পারে, স্কুবা ডাইভিং করতে পারে থেকে শুরু করে মানে আকাশে ওড়া যা খুশি করতে পারে, এত টাকা পয়সা থাকলে পরে আমি আর তুমি এখানে বসে থাকতাম।
0: কিন্তু কিন্তু কিন্তু যেটা বিষয় তা হলো এই যে আমি ইউরোপে যেতে বলছি না, কিন্তু ধরো আমরা কলকাতায় থাকি, কলকাতার আশেপাশে অঞ্চলে থাকি, তো এখান থেকে এই গরমে পরেই আমাদের একদম বর্ষা একদম নক নক নকিং ডোর করছে, তো এই বর্ষাতে তুমি কিন্তু একটা জায়গার তোমাকে সুলুক সন্ধান দিচ্ছি, সেখান থেকে কিন্তু ঘুরে আসতে পারো। এবার বর্ষায় তুমি কেন যাবে, বর্ষায় আমি তোমাকে যে জায়গাটা বলছি সেই জায়গাটার নাম হলো শিমুলতলা। হ্যাঁ, একদম শিমুল গাছ ভর্তি, তার তলা নয়, এই জায়গাটার নামই শিমুলতলা। এবার বর্ষায় কেন যাবে তুমি, তার কারণ হচ্ছে বর্ষায় এখানে সৌন্দর্য প্রচুর বেড়ে যায়, চারদিকে সবুজের সমারোহ, পাহাড় বেয়ে নেমে আসে ঝর্ণা, কুয়াশায় মোড়া বনভূমি, মাটির সোঁদা গন্ধ মনকে একেবারে তোমার কি বলবো মানে রিচার্জ করিয়ে দেবে। আচ্ছা, কেন যাবে শিমুলতলা, শিমুলতলার সবচেয়ে বড় আকর্ষণ তার শান্ত পরিবেশ। এখানে নেই অতিরিক্ত ভিড়, নেই বাণিজ্যিক পর্যটনের কোলাহল, মানে তুমি একদম নিজের মতো করে অনাবিল একটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। আচ্ছা, কিভাবে পৌঁছবে চট করে বলে দিই, কলকাতা থেকে শিমুলতলার দূরত্ব প্রায় 362 কিলোমিটার, সড়কপথে NH-19 মানে 19 নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় 8 থেকে 9 ঘন্টার মধ্যে তুমি শিমুলতলায় পৌঁছে যেতে পারবে। এবার রেলপথে হাওড়া থেকে শিমুলতলা স্টেশনগামী বা জামুইগামী একাধিক ট্রেন তুমি তো পাবেই, সেখান থেকে গাড়ি ভাড়া করে তুমি চলে যাবে। প্রথম দিন ভোরে কলকাতা থেকে রওনা দিয়ে দুপুর নাগাদ শিমুলতলার হোটেল হোমস্টেতে যেখানে ইচ্ছা তুমি চাইলে চেক ইন করতে পারো, এবং বিকেলে ওই যে ঘুরে দেখবে লাট্টু পাহাড় আছে না, খুব বিখ্যাত সেই লাট্টু পাহাড়, তার আশেপাশের এলাকাটা, সন্ধ্যায় পাহাড়ি পরিবেশে একদম নিরিবিলিতে তুমি সময় কাটাবে। দ্বিতীয় দিন সকালে হালদি ঝর্ণা ও শিকোঠিয়া আশ্রম ঘুরে দেখতে পাবে, স্থানীয় গ্রামাঞ্চল এবং পুরনো বাংলো

0: খা ঘুরে সৌন্দর্য উপভোগ করবে। ব্রিটিশ আমল ও জমিদারি যুগের বহু পুরনো বাংলো এখনও এখানে অক্ষত রয়েছে, মানে বিক্ষত অবস্থায় রয়েছে, তবে অক্ষত দেখা যাবে, যা জায়গাটির ঐতিহাসিক গুরুত্বের সাক্ষী বহন করে। বিকেলে স্থানীয় বাজার থেকে খাঁটি ঘি বা ছানার বিখ্যাত মিষ্টি কিনে স্মারক হিসেবে রাতে কলকাতার উদ্দেশ্যে তুমি রওনা দেবে এবং তোমার বাড়ির লোকেদের জন্য, আশেপাশের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার জন্য মেমেন্টো তো বলা যায় না, সেই মানে পেটের ভোজনের জন্য তুমি মিষ্টি মানে গা মানে
1: ভাজা।
0: আমি জানি সময় হয়ে এসছে, 6:30 বাজতে যায়,
1: খাবারও খাবো, কোনো চাপ নেই,
0: শো শেষ করে কিছু খেতে হবে।
1: হ্যাঁ একদম, এইটাই আমি বলতে যাচ্ছিলাম, খাওয়াবে না বলতে যাচ্ছিলাম,
0: উসকো সমঝো,
1: ঠিক হ্যায় আপ ইতনা টেনশন মত করো। আমি মে বল রহি হু কি তুমি যদি আরো কিছু জায়গা ঘুরতে যেতে চাও, যেমন ধরো জুন মাসে, এখন যেমন জুন জুলাইয়ের যে অবস্থাটা, একটা পরিবেশ বলো, বর্ষাকাল বলো, সেই ব্যাপারটার ক্ষেত্রে চারপাশ ভরে যায় এমন একটা সুন্দর জায়গায় তুমি যেতে চাইলে মনোরম একটা টেম্পারেচার পাবে ঔলি উত্তরাখণ্ডে, সেখানে তুমি ট্রেকিং হাইকিং এগুলো করতে পারবে। আর এই সময় টেম্পারেচারটা মোটামুটি 16-20 ডিগ্রি থাকে, এখন কলকাতায় 33 ডিগ্রি বস, এই 16-20 ডিগ্রিতে যেতেই মজা। দার্জিলিং কালিম্পং সবাই জানে, আমি আর আলাদা করে বললাম না। এছাড়া মানে দার্জিলিংয়ে তুমি যেতেই পারো, সেখানে তোমার 15 জুনের পর গেলে মোটামুটি মেঘ বৃষ্টির খেলাটা যেটা হয়, মেঘ রোদ্দুরের খেলা, সেটা তুমি দেখতে পাবে, একটা মায়াময় পরিবেশ। স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশে রয়েছে, সেখানেও কিন্তু খুব সুন্দর পাহাড় ঘেরা একটা গ্রাম, সেখানে সমারোহ, মানে শহরেই বসতির থেকে অনেকটা দূরে গিয়ে যদি তোমার ভালোবাসায় থাকতে ইচ্ছে করে তাহলে এটাই করতে পারো। আর রাজীব অঙ্কিতা তোমার কাছে শুনছে ছড়া কাটিং এর গল্প। সো লাইনটা একবার বলে দিই, ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষা এলো, সরি, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে। পরবর্তী 2 লাইন তোমায় লিখে বাড়াতে হবে 9909365992 তে। আর আপাতত যেহেতু আমার কাছে রাজীব খুব বায়না করছিল, একটু শিলুদাকে শুনবো, একটু শিলুদাকে শুনবো, হ্যাঁ তোমাকে ঘুরতে বেড়াতে আমরা নিয়ে যেতে পারি না, গাইড করতে পারি, বাকি তো জল ফরিং হাতে দিতেই পারি।

0: ছড়া কাটিং একদমই ঝড়া কাটিং চলছে 107 FM রেনবোর এই দফতরে, মানে রেডিও দফতরে। ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, এরপর কে কি লিখেছে 9903653922 তে অঙ্কিতা?
1: একজনে লিখেছে, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাব কোথাও দূরে, ব্যারাকপুর ঘুষিপাড়া থেকে। ঘুষিপাড়া, ওকে, সুমিত সেন। অসাধারণ কবিতা চলছে, পরের কবিতে চলে যাই। অঙ্কিতা, ছড়া কাটিং এবং রাজীব একটা ডিজাইন করে লেখা আমাদের দুজনের নাম দুপাশে,
0: এটা তো একটা পরম পাওয়া।
1: হ্যাঁ, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, তাই আমারে মনে আনন্দের বাঁধ না ধরে। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
0: এই সুভাষদের জন্য এটা বাজাবো আমি, দাঁড়াও এক সেকেন্ড।
1: আচ্ছা, আমাকে উৎপল মাইতে, উৎপলদা একটা মেসেজ করেছিলেন একটু আগে, কিন্তু উৎপলদা তুমি ছড়া কাটিংটা শোনো এবং ছড়া কাটিংটা দাও আমাদেরকে জমা, সেটা তো আমি পড়বো নাকি। তার মধ্যে রজত বিশ্বাস বানপুর থেকে লিখেছে, ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, এখন শুধু রেনবো শুনছি আর চা খাচ্ছি বসে আমার ঘরে।
0: ও বা বা,
1: রজত বিশ্বাস। পরের আরেকজনের কবিত্ব পড়ব এবং তারপরে গানে চলে যাবো। ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, কিন্তু গরম কমছে কই, ভিজে যাচ্ছে ঘেমে নে শাওন বারাসাত থেকে। এটা কিন্তু খানিকটা হলো সত্যি কথা,
0: এটা একটু মানে এটা ঠিক ছড়া হয়নি, ছড়া কাটিং হয়নি, তবে এটা এটার মধ্যে ভাবটা প্রকাশ পেয়েছে।
1: হ্যাঁ, মানে কবি কবি ভাব, কবিতার অভাব এবং সমস্যার উদয়, এই সবটা মিলে আর ঝালমুড়ি হয়ে গেছে। তবে আমরা ঝালমুড়ি থেকে নিজেদেরকে আরো এগিয়ে যেতে বলবো এবং এগিয়ে দে বলতে বলতেই এগিয়ে যাবো, এবং সঙ্গে থেকো ঠিক 4 মিনিট 10 সেকেন্ড পর আবার ফিরে আসবো তোমার কাছে, ওনলি অন তোমার কবিতা নিয়ে, উইকেন্ড ক্যাফেতে।

0: একেবারে। দিদি, তোমাদের কতদিন পর শুনছি, খুব ভালো লাগছে। আমার একটা প্রিয় গান তুমি শোনাবে, গানটার নাম কিন্তু লেখেনি, তবে যে লিখেছে মেসেজটা করেছে সে হচ্ছে লিপিকা। থ্যাংক ইউ লিপিকা, এত সুন্দর একটা মেসেজ করার জন্য।
1: আচ্ছা, যারা যারা এরকম প্রিয় গান অনুরোধ করে লিখছো, এটা অনুরোধের আসর হয় না, ডেফিনেটলি এখানে আমরা কিছু গান বাজাই এবং সেই গানগুলো শুনে তুমি নিজেকে রিলেট করতে পারো, কানেক্ট করতে পারো, এটাই মজা। আমরা রিকোয়েস্টেড গান ডেফিনেটলি চালাই এবং সেটার জন্য তোমাকে কিন্তু 107 FM রেইনবো ফলো করতে হবে।
0: একেবারে, ঝরঝরিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, সাথে সাথে সূর্যের তাপও কিছুটা হলেও আকাশ আলোক করে। দেবদাস মুখার্জি বেহালা থেকে, তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ, আপনিও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিংয়ে আসি। ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, পুকুর পাড়ে কোলা ব্যাঙের চলছে মিটিং, ডাকছে জোরে জোরে মাধাই দাস বহরু ঘোষ পাড়া। আহা, আরে মুন্না ওয়া ওয়া ওয়া ওয়া করে উঠল। শুভ সন্ধ্যে দিদি ভাই দাদা ভাই, ছড়া হলো ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, ঘরের জানালা খোলা থাকাই গেল সে, খোলা থাকায় গেল সে আমায় রাঙে, ডোমজুর থেকে গণেশ।
1: আরে বাবা, এই সমস্ত কথা বললেই তো একটা অদ্ভুত ব্যাপার মনে পড়ে যায়, একটু মিষ্টি মিষ্টি মনে হয়। তাহলে কি সেই গানটা তোমাকে শোনাবো, যেটা শুনলে তোমার মনের জানালাটা একটু উড়ে যাবে?
0: একদম শোনাতে।

0: মনে ঢললো কি যে গণেশ, আমি জানি তোমার মনে এই ধরনেরই কথা উদ্রেক হচ্ছিল, কিন্তু হ্যাঁ বাকিদের কবিতাগুলো পড়তে হবে, ঘড়ির কাঁটা যা বলছে দৌড়চ্ছে, জাস্ট দৌড়চ্ছে
1: একেবারে, তাই ঝপঝপ করে পড়ে ফেলি। প্রিয় রাজীব দা, অঙ্কিতা দিদি ভাই, বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলা, সদ্য ফোঁটা বেল ফুলে সৌরভ ভরা, অপুরন্ত ভালোবাসা জানালাম, সরাসরি ছড়া কাটিং আসি, ঝমঝমিয়ে বর্ষা এলো, আকাশ আধার করে পুকুর পরে কোলা ব্যাঙের চলছে মিটিং, ডাকছে জোরে জোরে মাধাই দাস বহরু ঘোষ পাড়া থেকে, এটা আই গেস দুবার পড়লাম আমি, হ্যাঁ মানে একবার মেসেজেও পড়ে ফেলেছিলাম। তাই যারা মেসেজ পাঠাচ্ছ তারা, তুমি শুধু হোয়াটসঅ্যাপেই পাঠাও, আর হোয়াটসঅ্যাপে পাঠালে মেসেজে পাঠানোর দরকার নেই,
0: মানে যারা খুব সুন্দর কবিতা লিখিয়াছো তাদের জন্য,
1: চলো পরেরটা পড়ি,
0: আর যারা রিপিটেডলি লিখেছো তাদের জন্য এবার বলো।
1: ঝমঝমিয়ে বৃষ্টি এলো আকাশ আধার করে, এমন দিনে বউয়ের কথা ভীষণ মনে পড়ে, ভেবলি আই মিস ইউ ও মা, সোমেন বিশ্বাস বাতকুল্লা নদিয়া জেলা থেকে, আহা আহা
0: কি মিষ্টি করে লিখেছে ভেবলি বলে, এই এই কিউট নামগুলোই থেকে যায়।
1: ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, গাছের পাতা যাচ্ছে ভিজে টুপটাপ ওই বৃষ্টির সাজে, চলো না মন ভাসিয়ে দিই দুটি আঙুলকে জড়িয়ে ধরে, রূপকুমার হাওড়া থেকে, আহা
0: এই যে সাহিত্য, এটা আমরা কোথায় রাখবো,
1: তুলনাহীন সাহিত্য,
0: তুলনাহীন সাহিত্যের সঙ্গে, সাহিত্যের সঙ্গে আমাদের তুলনাহীন সময়টাও বেরিয়ে যাচ্ছে
1: একদম। ঝমঝমিয়ে বর্ষা এলো আকাশ আধার করে, বৃষ্টিস্নাত দিনের মাঝে তোমায় মনে পড়ে, কবিগুরু তুমি আছো সবার হৃদয় জুড়ে, সব ঋতুতে প্রেম বিরহে আছো প্রাণের সুরে, রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া।
0: বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ, এতগুলো সুন্দর সুন্দর,
1: এবং সবচেয়ে বড় কথা এত
0: ছড়া কাটিং,
1: একটা সুন্দর ছড়া কাটিং এ এত লোকের, এত মানুষের, এত লিসেনারের আমাদের পার্টিসিপেট করার জন্য, এবং আমাদের এই যে স্টেশনটা এটা কিন্তু 24/7 সব সময়, হয়তো অঙ্কিতা রাজীব থাকে না, অন্য কেউ থাকে, সবাই কিন্তু থাকে তোমাকে এন্টারটেইন করার জন্য, রাইট?
0: আর আজকে এই এন্টারটেইনমেন্টের পালা আপাতত রাজীব আর অঙ্কিতার থেকে এটুকুই, সফর এটুকু থাকলো, তোমার কাছে খুব সুন্দর একটা গান উপহার দিয়ে যাই, কারণ বর্ষা নেমে গেছে,
1: আর বর্ষা তেই কিন্তু গৃহপ্রবেশ হয়, গৃহপ্রবেশ বলতে সো কল বাড়িতে প্রবেশ নয়, গৃহপ্রবেশ মানে আমার মন থেকে তোমার মনের অন্তরে প্রবেশ, সেটাও হতে পারে, তাই তো?
0: সো আজকের জন্য টাটা, অলবিদা, আবার দেখা হবে অন্য কোনো দিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। ২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে এই মর্মে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। রাজ্যে শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পরিকাঠামো উন্নয়ন সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রমণিয়ান আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। কলকাতা বিমানবন্দরে এই বৈঠক হয় বলে জানা গেছে। পরে সমাজ মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিল্পোন্নয়নের রূপরেখা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। আজ তাকে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। শওকতকেই এই বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে। রাজ্য সরকার হাওড়া পুর নিগমের নতুন কমিশনার নিয়োগ করেছে। উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত 2017 সালের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইএএস তেজস্বী রানাকে নিগমের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে আজ কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ধৃত 91 জন মৎস্যজীবীকে আজ মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এরা ভারতের মধ্যে প্রবেশ করায় নৌবাহিনী তাদের আটক করেছিল। পরে তাদের জেল হেফাজতে পাঠায় আদালত। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে 4টি ট্রলারে এই 91 জনকে নিয়ে আন্তর্জাতিক জলসীমার উদ্দেশ্যে রওনা দেয় উপকূলরক্ষী বাহিনী। দুদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাদের বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশমন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু এবং রেল পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য সেবা এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপির দুই প্রার্থী তরুণ চুগ এবং রজনী সাগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে। এর ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল এবং চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী সংশোধন করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফডিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিভাজনে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

जाने अनजाने।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি আবারও চালু এবং রেল পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আজ একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বলেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আকাশবাণী ভবনে এই

0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন চলার সময় রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে এই মর্মে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকাত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। তাকে আজ বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। সওকাতকেই এই বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে। সওকাতই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেছিলেন বলে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থার বক্তব্য। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever.

0: বসার জায়গা পাই কিংবা না পাই, মাটন সেদ্ধ হোক কিংবা না হোক, বৃষ্টি হোক কিংবা না হোক, সিনেমা দেখতে ইচ্ছে হবেই। এই ফিলিং এর নাম হচ্ছে পিলিং, আর সেটা যারা বোঝে তাদের নাম আত্রেয় অ্যান্ড অভিপ্সা, আর অবভিয়াসলি তুমি তুমি তুমি। তাই উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে আমরা আবার হাজির।
1: এক্স্যাক্টলি, তাই কারণ 107 এফএম রেইনবো, আর উইকেন্ড মানে রিল্যাক্স, আর রিল্যাক্স করা মানে যেটা বোঝায় সেটা হচ্ছে সিনেমা। সেই কারণে 9টা থেকে 12টা সিনেমার নানা খবর টুকিটাকি সব কিছু নিয়ে আত্রেয় আর অভিপ্সা হাজির। তার কারণ হচ্ছে আজকে শনিবারের রাত, উইকেন্ড ফিল্মে ফিভার, তাই একটু সিনেমা দেখে মামা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
2: Yes, yes, yes. সিনেমার লড়াই শুধু গল্পে নয় বস, চলে বক্স অফিসে। ওকে মারলো টেক্কা, কার ঝুলিতে ঢুকলো সবচেয়ে বেশি টাকা, কোন ছবি এগিয়ে আর কে রইল পিছিয়ে, সেই সবের হিসাব কিশাক নিকেশ নিয়ে আত্রের অভিপ্সা হাজির টেক্কাতে। এই সপ্তাহে রিলিজ করে গেছে হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, সেটা প্রায় 95 কোটি টাকার কাছাকাছি খরচা করেছিল। তো এখনো তো বাকি আছে অনেকগুলো সপ্তাহ, এর মধ্যে 7.5 কোটি টাকা নিজের পকেটে পুরে নিয়েছে। এবার যদি আসি বন্দারের কথায়, তাহলে এটাও এই সপ্তাহে রিলিজ করেছে, এটা খরচা হয়েছিল 25 কোটি, এই যেটা দেখা যাচ্ছে ওই 1 কোটি ছুঁই ছুঁই।
3: হ্যাঁ, ব্যাপারটা সেরকমই হয়েছে, তাই খুব বিরাট যে কিছু একটা বক্স অফিসে ধুমতানানানা ব্যাপার হয়েছে তা বলা যেতে পারে না। কিন্তু এবার যদি একটু প্যান ইন্ডিয়া রিলিজের দিকে তাকাই, মানে পেড্ডির কথা বলি, তাহলে কিন্তু 5 কোটি 25 লাখের আশেপাশে ঘুরছে সেই সিনেমা যা 350 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে। এখনো প্রচুর চাপ, অনেক টাকা রোজগার করতে হবে, ইয়ে বহুত চাপ কা বাত হ্যায়। কিন্তু একমাত্র ইদানিংকালে মুখ রেখেছে সেই বাংলা, কিন্তু সিনেমাটা বাংলা সিনেমা নয়, এই সিনেমার নাম ভূত বাংলা। এবং এবং এবং 120 কোটি টাকার সিনেমা আপাতত 164 কোটির ওপরে রোজগার করে ফেলেছে, তাই ভূত বাংলার গান ছাড়া আত্র অভিপ্সা অন্য কিছু তোমাকে শোনানোর কথা ভাবতেই পাচ্ছি না। সুন্দর রোজগারে সুন্দরী গান।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: বলি ফুল পিসি নাকি ফুল ফিসি, তাই তো শোনা যাচ্ছে মার্কেটে। কিন্তু টেক্কাতেও কি সেই খবর, মানে বক্স অফিসেও কি এবারে শিবনন্দিতা সিনেমার সেই খবর? না, সেরকমটা নয়। হ্যাঁ, বাংলা ছবি শিবনন্দিতা জুটির তরফ থেকে এলে অবভিয়াসলি সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, বক্স অফিস হিট হয় তার কারণ লোকে যায়, অন্তত দেখতে যায়, দেখে তারপরে বলে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে মন্দ হয়েছে যা হোক একটা হয়েছে। তো ব্যাপার হচ্ছে এরকম একটা অনসাম্বল কাস্টওয়ালা সিনেমা, বাংলার মোটামুটি সমস্ত ভালো অভিনেত্রীদেরকে একসঙ্গে নিয়ে নেওয়ার যে ব্যাপারটা, যেটা এখন শিবনন্দিতার কাছে খুব জলভাত হয়ে গেছে, সেই সিনেমার বক্স অফিসে জলভাতের মতোই সোজাভাবে এগোচ্ছে। তার কারণ টিল ডেট প্রায় 1.5 কোটির কাছাকাছি ফুলপিসি ও এডওয়ার্ড ব্যবসা করে ফেলেছে অল ইন্ডিয়া জুড়ে, তাই মোটামুটি ফুল হিট বলা যায়, কি বলো অভিপ্সা?
2: দেখো, ফুল হিট না হাফ হিট সেটা বলতে পারছি না, তবে মুক্তির পর থেকেই কিন্তু প্রত্যেক দর্শকদের কাছে দারুণভাবে সাড়া পাচ্ছে এই ফুলপিসি ও এডওয়ার্ড। কারণ দেখা যাচ্ছে যে সারা ভারত জুড়ে 35টিরও বেশি হলে রীতিমতো হাউসফুল হচ্ছে। তো আশা করছি দেখা যাক এখনো কি হয়। তবে এই মুহূর্তে 107 FM রেনবোতে তুমি শুনছো উইকেন্ড ফিল্মে ফিভার, রয়েছে অভিপ্সা রাত্রে, আর আপাতত এই মুহূর্তে তোমার গানে গানে থাকছে একটা নিউ টিউন ফ্রম দ্য ফিল্ম ফুলপিসি ও এডওয়ার্ড।
0: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: ইন্টারনেটে
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: বোম্বে টকিজ, বোম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
3: বলিউডের সিনে ফান্ডা নিয়ে এইবার হাজির রাত্রি অভিপ্রসার। বলিউডের খবর মানে চমক, আর সেই চমকে যদি থাকেন গ্রিক গড তাহলে তো কথাই নেই বস। কারণ আজকের গসিপ কর্নারে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের গ্রিক গড ঋত্বিক রোশন। আর নতুন খবর কি সেটাই বলবে সুপারস্টার। কেন চর্চা রাত্র, কেন চর্চা?
4: সুপারস্টার কিংবা গ্রিক গড তাদেরও তো মন খারাপ হয় নাকি, এবং সেরকম মন খারাপ এখন আমাদের ঋত্বিক রোশনের একটু একটু হচ্ছে। তার কারণ তাকে যখনই তার এরকম জাবরা ফ্যানেরা জিজ্ঞেস করছে অভিপ্রাত্রের মতো, স্যার কেন বেশি বেশি করে সিনেমা করছেন না, কেন এত বাদে বাদে রোল করছেন, কেন এত পরে পরে আপনার সিনেমা বেরোচ্ছে, তখন তিনি বলছেন আসলে জানো তো ভাই ব্যাপারটা হচ্ছে যে ঠিক মনের মতন রোল পাচ্ছি না, সবাই আমাকে ওই ভালো ভালো রোলগুলোই দিতে চাইছে, মানে ভালো ভালো ক্যারেক্টারের, একটুখানি দুষ্টুমি করা যাবে, একটুখানি ডার্ক ব্যাপার থাকবে, একটুখানি মুখে এক মনে আরেক ব্যাপার থাকবে, যেরকম ওই লাক বাই চান্সে ছিল কিংবা ধরো ওয়ারেও ছিল বা ব্যাং ব্যাং এ ছিল, এই জিনিসগুলো না ঠিক পাচ্ছি না, ওই জন্যই এক ঘেয়ে ভালো ছেলে মার্কা রোল করতে আজ যে মন চায় না। বাই চান্স একটা এইরকম রোল কি কেউ ঋত্বিক রোশনকে দেবে
3: সেটা তো বলতে পারছি না, সেটা তো ডিরেক্টর বা প্রোডিউসারের কাজ। তবে এবার যেটা করতে পারি সেটা হচ্ছে বাই চান্স আমরা লাক বাই চান্সের একটা গান শুনে ফিরে আসতে পারি 101.5 রেনবোতে উইকেন্ড ফিল্মি ফিভারে।
5: মে তনহারা

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: অনেকদিন বাইরে থাকার পর নিজের ঘরে ফিরতে যেমন ভালো লাগে, দীর্ঘদিন রেস্টুরেন্টে খাবার পর আলু সেদ্ধ ভাতে ভাত খেয়ে যেমন মুখে রুচি ফেরে, অনলাইন শপিং করতে করতে যেমন 10-20 টাকার বার্গেনিং এ স্ট্রিট শপিং বেঁচে থাকার আনন্দ খুঁজে এনে দেয়, তেমনই কিছু কিছু গল্প থাকে যারা দর্শকের মনে আলাদা করে একটা কমফর্ট জোন তৈরি করে। বলছি গুল্লক সিজন 5 এর কথা। মিশ্রাতের মধ্যবিত্ত ছাপোষা পরিবার আর তাদের রোজ নামচা সন্তোষ, শান্তি, আমন, অন্নু, মিশ্রা নিবাসের এই চার চরিত্রকে নিয়ে অন্য সিজনের মতো এই সিজনের 7টা এপিসোডে গল্প এগিয়েছে। বাবা মায়ের সঙ্গে সন্তানের জেনারেশনাল গ্যাপ, ক্যারিয়ার নিয়ে মতের অমিল, যা কিনা ঘর ঘর কি কাহানি, বাড়িতে এসেছে নতুন ওয়াইফাই কানেকশন, তাতে নিজেদের কানেকশনে ছেদ পড়ছে মাঝে মাঝে, বাসন ঠোকাঠুকির মতো সম্পর্কে ঠোকাঠুকিও চলতেই থাকছে, সিরিয়াস মুহূর্তেও হাসি পাবে এই আটপৌড়ে ঝামেলা দেখতে দেখতে, ঘরের প্রতিটা কোণ জানে যে ওসব একটু আত্র হয়, সময় পাল্টালে ছেলে মেয়েরা বড় হলে এক পৃথিবীর দুই গোলার্ধের মতো একই টাইম লাইনে দু রকমের আবহাওয়া টের পাওয়া যায়, তবু পৃথিবীটা তো একই। জমজমাট স্ক্রিপ্ট এই ওয়েব সিরিজের প্রাণ, ইমোশন আর কমেডি যেখানে হৃদয় আর ফুসফুসের মতো হাত ধরাধরি করে চলে। জমিল খান ও গীতাঞ্জলি কুলকার্নি আগের মতোই দারুণ। এই সিজনে অন্নুর চরিত্রে এসেছে নতুন মুখ আনন্ত ভি যোশী। 4টি সিজন দেখে ফেলার পরে এই পরিবর্তন দর্শকের কাছে মন খারাপের হলেও তার অভিনয় কোনোভাবেই প্রশ্নের মুখে পড়ে না। আমি সৌমি গুল্লক সিজন 5 কে দিচ্ছি 7 এর মধ্যে 5টা রেইনবো কালার্স।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ওমা, তা জ্বর আসবে না, একেবারে হাউসফুল লেভেলে জ্বর আসবে। তার কারণ এই ফ্র্যাঞ্চাইজি যতবার এসেছে পর্দায় ততবার বক্স অফিসেও হাউসফুল হয়েছে। এবং অক্ষয় কুমারের যে যে কমেডির ওই সিরিজগুলোর জন্যই বলা যেতে পারে এখন, তার কারণ এতগুলো সিনেমা একই নামে উনি বের করেন 1, 2, 3, 4 করে, জাস্ট ফর পাবলিক ডিম্যান্ড এবং এন্টারটেনমেন্ট পারপাস। যে এক একটা সিনেমাকে এখন বলা যেতে পারে এইগুলো এক একটা ফ্র্যাঞ্চাইজি আলাদা করে, ঠিক তেমন হাউসফুল ফ্র্যাঞ্চাইজি। আমরা হাউসফুল 3 এর কথা বলছি কারণ অভিষাত্রীর হঠাৎ করে মনে পড়ে গেছে 3rd June 2016 তে রিলিজ করেছিল অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ এর সেই সিনেমা হাউসফুল 3। সেখানে ওই কেকাকে বিয়ে করবে এই নিয়ে মারামারি, লড়াই, বাবার সঙ্গে ঝগড়া, ওরে বাবা রে বাবা, একেবারে হাউসফুল লেভেলের একটা ধুম তানানানা ব্যাপার।
2: এক্স্যাক্টলি, দেখুন হাসি মজার বিনোদনে ভরপুর সেই ছবির যদি কথা আমরা বলি, সেটা প্রায় 10 বছর কমপ্লিট করে ফেললো এই আজকে 7 তারিখ হয়ে গেল, 3 দিন আগে কমপ্লিট করে ফেললো। কিন্তু এই সিনেমাটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে যে কথাগুলো বলার সেটা হচ্ছে যে বলা যেতে পারে 10 বছর একটা মজা। এবং যে সিনেমাটা যেখানে সাজিদ খানকে আর করা যায়নি ডিরেক্টর হিসেবে, এবং যেটা সেই 2002 সালে হ্যাঁ ম্যায়নে ভি প্যার কিয়া তে, যেখানে আমরা অভিষেক বচ্চন এবং অক্ষয় কুমারকে দেখেছিলাম, আবার হাউসফুল 3 তেও এই জুটিটাকে আবার দেখেছিলাম। এবং শুধু অভিষেক বচ্চন এবং অক্ষয় কুমার নয়, এবং অভিষেক বচ্চন এবং রিতেশ দেশমুখকেও দেখেছিলাম প্রায় 2005 সালে, দেখেছিলাম ব্লাফ মাস্টারে, তারপর আবার এই হাউসফুল 3 তে।
1: তুমি কি এক চিজ নোটিস কিয়া অভিষা, হাউসফুল আসবে, লোকজন চেঞ্জ হবে, কিন্তু একজন অক্ষয় হয়ে থাকবেন, কারণ তার নাম হচ্ছে অক্ষয় কুমার। তাকে আমরা যে ভালোবাসি, যে ইশক দেখাই, তা ফেক নয়, একেবারে 100% অরিজিনাল।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর।

0: কুইজের প্রথম খবর নিয়ে। সেটা তো বলবে, কিন্তু তার আগে ওই যে সিনে কুইজের অনেকবারই আমরা শুনিয়ে দিয়েছি 9903659992 তে তোমার মেসেজ আসছে। যারা যারা ভাবছো যে তোমরা কি আমরা কি উত্তর বলবো না, বলবো বলবো, ঠিক সময়ে বলবো। তবে এবার যদি দেখা যায় রিলিজের প্রথম খবর, সৃজিত মুখার্জি কিন্তু বলে দিয়েছেন এবারের পূজাটা আমাদের কাটবে সব্যসাচী এবং কার সঙ্গে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে।
1: কি মজা কি মজা! কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে গোটা টিজারে একমাত্র টোটার লুক ছাড়া আর অন্য কিছু তো মনে রাখার মতন হলো না সৃজিত দা। তার কারণ ওই যে একবার টোটা রায় চৌধুরী লিখতে লিখতে শরৎচন্দ্রের ভূমিকাটা করতে করতে ঘুরে তাকিয়েছেন এবং সুপ্রতিম রায়ের কণ্ঠটা আমরা শুনতে পাচ্ছি টোটা রায় চৌধুরীর রোলে, সেই সমস্ত ব্যাপারটার মধ্যে ওই মেকআপটা আমার অসাধারণ লেগেছে। শরৎচন্দ্র হিসাবে টোটা রায় চৌধুরীকে এত ভালো লাগছে যে কি বলবো। কিন্তু আলটিমেটলি যখনই ওই সব্যসাচীর কথা বলা হলো এবং আবির দুহাতে দুটো বন্দুক নিয়ে জানলায় এসে দাঁড়ালো, তখন এত লোক বাদামি হাইনার কবলের কথা বলে ফেললো না যে ওই সিনেমাটা আমি আরেকবারই প্রায় দেখে ফেললাম। আসলে কি জানো তো অভিপ্সা, এই উত্তম কুমার এবং সৃজিত মুখার্জির একটা রিলেশন আছে। উত্তম কুমার যে যে সিনেমাগুলো করে হেভি হিট হয়েছিলেন, সৃজিত দার বারবার বারবার বারবার বারবার বারবার বারবার ইচ্ছে করে সেই সিনেমাগুলো আবার করে তিনি করবেন। তিনি ভাওয়াল রাজাকে ছাড়েননি, তিনি জাতিস্বরকে ছাড়েননি, মানে অ্যান্টনি ফিরিঙ্গিকে ছাড়েননি, তাই তিনি সব্যসাচী কেউ ছাড়বেন না বলে একেবারে ডিসিশন নিয়েছেন। এ তুমি কেমন তুমি সৃজিত দা, বারবার উত্তম কুমারের সিনেমা রিমেক করো।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি গসিপ, ফিল্মি গসিপ। চুপ চুপ কে
1: চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে আমির খান আবার বিয়ে করতেছে। না না, লজ্জা করছে না অভিসার আত্মর বলতে, তার কারণ উনি তো জানিয়ে দিয়েছেন এতদিন, এই যে এত ঢাক ঢাক ঘুরঘুর, এই যে কোনো জায়গায় দেখা গেলেই তারকে ওই পাপারাজিরা বলছেন, আমির ভাই, আমির ভাই, ক্যা হোনে বালা হ্যায়, ক্যা হোনে বালা হ্যায়, আমরা কত কী ভাবছি, কত কী করছি। কিন্তু আলটিমেটলি আমির খান আবারও বিয়ে করছেন, গাঁট ছড়া বাঁধছেন গৌরী স্প্র্যাটের সঙ্গে।
2: এক্স্যাক্টলি, দেখেন দুটো বিয়ে, অসংখ্য সুপার ডুপারের ছবি, আর এবার নাকি জীবনের নতুন অধ্যায় এন্ট্রি নিতে চলে বন্ধুত্ব, আর তারপরে ওই সিনেমার মতো একটু প্রেম, আর তারপরেই বাঁধন, মানে স্লো বার্ন রোম্যান্স বলতে যা বোঝায়, মানে মনে হচ্ছে কোথাও যেন কি আমিরের জীবনে ওই রোম্যান্টিক মিউজিকটা বাজতে চলেছে। কারণ তবে হ্যাঁ, যেটা বলা যায় সেটা হচ্ছে ক্ল্যাপস্টিক পড়বে নাকি এখনো চলছে প্রি প্রোডাকশনের কাজ, সেটা তো সময়ই বলবে। যে প্রেম বন্ধুত্ব না, খানিকটা সাসপেন্স।
1: আসলে 60 বছরের জন্মদিনে বিয়ের কথাটা ঘোষণা করেছেন, তো আর দেরি না করাই ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে অভিষা, এখন থেকে আমাদের এসআরকে এবং আমির খানের দেখা হলে তারা কি বলবেন?
2: কি বলবেন
1: ভাই, আমাদের দুজনের বউয়ের নামই এখন থেকে গৌরী।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বলি স্টুডিও ক্লকে 9টা বেজে 54:56 হয়ে গেছে, এখনো যদি অভিশাত্রেও প্রথম সিনে কুইজের সঠিক উত্তর এবং তোমার নামটা না বলে তাহলে তুমি রেগে যেতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাগটাগুলোকে একটুখানি কমিয়ে দিয়ে একটা কথা কি চিন্তা করে দেখেছো যে আজকের প্রথম সিনে কুইজে কেন তোমাকে ওই গানটারই একটা ছোট্ট পাঠ শোনালাম এবং কেন সেই শিল্পীর নামটাই জিজ্ঞেস করলাম তার কারণটা বলবো, কিন্তু তার আগে তোমার নামটা বলে দিই, কি বলো অভিশা?
2: অবশ্যই।
1: মেঘনা মল্লিক মহিষাদল থেকে, রিঙ্কু ঈশানী সাপুই বাউরিয়া থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, রুবি অধিকারী ঘাটাল থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে, সোমনাথ ঘোষ সোনালী কালীঘাট রোড থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, রাজু দাস আন্দুল থেকে, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, অরিন্দম শিবম এবং অনুষ্কা ডোমজুর থেকে, শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে, হরিপাল থেকে, রাজকুমার রায়, রাখি সাহা বিরাটি থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, আবা হাওড়া থেকে। দাঁড়াও, এখন একটুখানি শোর মচানা জরুরি হতা হ্যায়। হ্যাঁ, হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিশা, আজকে কেন বলতো এই সিনে কুইজটাই ছিল?
2: তার একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণটা আমরা মুখে বলবো না, বরং আমরা ডিরেক্ট শুনবো তার কারণটা কি। কারণ জন্মদিন বলে কথা,
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।

0: সেই শিল্পীর জন্মদিন যাকে তুমি ভালো বলতে পারো, খারাপ বলতে পারো, কিন্তু উপেক্ষা করতে পারো না, তার কারণ তিনি পরপর পরপর সুপার হিটস দিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে অনেকে অনেক কথা বলে, কেউ বলে ভালো গায়, কেউ বলে ভালো গায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাতে তার কিছু যায় আসে না। তিনি কিন্তু একের পর এক কাজ করেন এবং প্রচুর সুপার হিট দেন, সেই 2005 থেকে করে যাচ্ছেন।
1: সেই কারণে তাকে নিয়ে আলাদা করে বিশেষ কোনো কারণ নেই। আর এই সময় এই মরশুমে যে জিনিসটা আমরা সব থেকে ব্যবহার করি সেটা হচ্ছে ছাতা, এবং ছাতার পাশাপাশি আরো একটা জিনিস আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কালা চশমা। সেটা অনেকদিন আগে নেহা কক্কর বাদশা এবং আমার আরশি আমাদের পড়িয়ে দিয়েছেন। আপাতত মনোসফের এফএম ফ্রেন্ড মধ্যে তুমি শুনছো উইকেন্ড ফিল্মে ফিভার, রয়েছে আত্রি অভিপ্সা, ফিরবো কালা চশমার পরে পরে ঘন্টায়।
0: আর আজকে জন্মদিনটা তো সেই কালা চশমা গাওয়া নেহা কক্করের। হ্যাপি বার্থডে নেহাজি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন।

0: quiz.
1: Yaadein, flashback fever. Yaadein, yaadein, flashback fever. Flashback fever.
2: এখন উইকডেজ বলো কিংবা উইকেন্ড বলো, যাই বলো না কেন, অভিশাত্র সবসময় মনে হয় যে ছোটবেলাটা না সাত রঙে সুন্দর ছিল, ঠিক যতটা রেইনবো সুন্দর, যতটা এফএম রেইনবো সুন্দর। এবং সেই জন্য আজকে হঠাৎ আমাদের রামধনুর কথা মনে পড়ে গেছে। 6th of June 2014 রিলিজ করেছিল শিবপ্রসাদ এবং নন্দিতার সিনেমা রামধনু। আর একটা অসাধারণ সিনেমা, সত্যি চাইল্ড সাইকোলজি নিয়ে এত সুন্দর সিনেমা। এই যে বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করাবো, আমার বাচ্চা যদি ভালো স্কুলে না ভর্তি হয় তাহলে আমার জীবন শেষ হয়ে গেল, এই হাহাকার থেকে বাবা মায়েরা একটুখানি বেরিয়ে আসতে পারলে যে তাদের জীবনটা বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর হয়, সেটা রামধনুতে একদম রামধনুর মতন উজ্জ্বলভাবে শিবনন্দিতা দেখিয়েছিলেন। আজকে সেই সিনেমাটার কথা বড্ড মনে পড়ে যাচ্ছে গো ইয়াদেতে।
3: এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা সিনেমার কথা না বললেই নয়, সেটা 2011 সালে 3rd June মুক্তি পেয়েছিল, সেটা দেব আর কোয়েলের একটা মানে জুটির একটা সিনেমা, যার নাম হচ্ছে পাগল করে দিয়েছিল। এবং শুধু তাই না, মানে সেই সময় পূজোর মণ্ডপ থেকে কলেজের ফেস্ট বলো, সরস্বতী পূজো বলো, যেখানে মণ্ডপে মণ্ডপে যে গানটা বাজতোই, মানে সেই একটা কমেডি, একটা জমজমার, একটা অ্যাকশন এবং দর্শকদের মন জয় করেছিল সুজিত মণ্ডলের হাত ধরে যে সিনেমাটা, সেই সিনেমাটাও মানে আজকে প্রায় 10 বছর না, তো আমি একটু গণনা করছি, 2011 সালে রিলিজ করে মানে 15 বছর, হ্যাঁ 15 বছর রিলিজ করেছিল। আর যে জিৎ গাঙ্গুলি, যিনি গান মানে বিভিন্ন রকম গান দিয়ে, সুপার ডুপার হিট গান দিয়ে আমাদেরকে একদম একদম কি বলো
2: পাগলু করে দিয়েছিল।
3: আর এরকম তো অসিমারটা চলতেই থাকবে। আর ওদিকে অলরেডি সিনেকুইজ 2 এর আর একটা আমরা প্রশ্ন দিয়ে দিয়েছি, তাই চটপট 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করো, কিন্তু যেটা করবে না সেটা হচ্ছে প্লিজ ফোন করবে না। কেমন
2: এবার ব্যাপার হচ্ছে যে পাগলু 1 হতে পারে, পাগলু 2 হতে পারে, 3, 4, 5, 6 যাই হোক না কেন, অভিশা অ্যান্ড আত্রেয় সেই সময়কার বাচ্চারা এখনও বিশ্বাস করে যে এইসব সিনেমা বেরোলে, এইসব গান বেরোলে হিট হবেই হবেই হবেই। এর নাম পাগলু বাবা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়, তা বলে ডেভিড ধাওয়ানের তৈরি বরুণ ধাওয়ানের সিনেমা দেখে ইতনা ডিসঅ্যাপয়েন্ট হোনা হ্যায়। একজন নিষ্ঠাবান নির্ভেজাল নাইনটিজ লাভার হওয়ার খাতিরে গরমকে গরম দেখিয়ে সিনেমা হলে গিয়েছিলাম, সেই হাই এনার্জিওয়ালা টুরু কমেডি দেখে একটা ফিল গুড ভাইব নিয়ে বাড়ি ফিরবো বলে। ও মা, হলের বাইরে বেরুতে না বেরুতেই কিনা আফসোসের এক শেষ। বলি, দ্য নাটখট কমেডি হিরো বরুণ ধাওয়ান মানে সিনেমার জস, আর তার বউ বাণী মানে মৃণাল ঠাকুরের লাইফ জুড়ে কেবলই হয়রানি। বর বলছে, বউ আমি কি বাবা হব না? আর বউ বলছে, আচ্ছা বর আমি কি কেরিয়ারে এগোবো না? প্রায় বিয়ে ভেঙে প্রজাপতি ফুরুত হবার জোগাড়, কিন্তু এর নাম প্রেম প্রীত, তাই হঠাৎ ঢুকে পড়ে প্রীত মানে পূজা হেগড়ে। জানি বস জানি, এমন বহু বহু পতি পত্নী অর বোহ ওয়ালা কমেডি দেখে দেখে তুমিও আমার মতোই বলো যে এই কমেডির একঘেয়েমি বড় বাড়াবাড়ি। তার উপর আবার নড়বড়ে স্ক্রিন প্লে, হাসি না পাওয়ার মতো রাশি রাশি ডায়লগস, ধীমি গতি কি ট্রেন মার্কা গল্পের চলন, এমনকি বাজারে ডাবের দাম বেড়েছে বলে ডাবি এ পর্যন্ত জল মেশানো ব্যাপার স্যাপার। আচ্ছা, ডেভিড ধাওয়ানের সেরার সেরা কমেডি ফিল্ম দেখে বড় হয়ে ওঠা লোকজনের কি এই বয়সে এসে সব সহ্য হয়? তবে ডেভিড স্যার যে মনটা বড় খারাপ করে দিলেন, আর হয়তো লাইটস ক্যামেরা অ্যাকশন বলবেন না উনি, তাই কি রিটায়ারমেন্টের আগে সেই সব পুরনো আইকনিক ফিল্মগুলোকে নিয়েই থাকতে বললেন? ঝকঝকে লন্ডনে চকচকে জামা কাপড় পরা গ্ল্যামারাস হিরো হিরোইনদের কমেডি না দেখতে পাওয়ায় হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় কে আত্রেও অনলি তিনটে রেনবো কালার্স দেতা হ্যায়।
2: রেনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেনবো, 107 FM রেনবো, রেনবো রিভিউ, রেনবো রিভিউ FM রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: તમે શુંછો વીકેન્ડ ફિલ્મી ફીવર 107 એફએમ રેનબો તે વીકેન્ડ ફિલ્મી ફીવર વીકેન્ડ ફિલ્મી ફીવર ઝલક દિખલા જા રિલીઝેડ પ્રથમ ખબર ઝલક દિખલા જા ઝલક દિખલા જા રિલીઝેડ પ્રથમ ખબર રિલીઝેડ પ્રથમ ખબર
1: Yes, yes, yes. আবার বন্ধুত্ব প্রেম সিনেমা আবার কখনো দুটোর মাঝখানে তৈরি হয়ে যায় এমনই একটা ককটেল যা নিয়ে বছরের পর বছর আলোচনা চলতেই থাকে আর আর আর যেটা করা সেই ধরনেরই একটা গল্প ফিরছে নতুন মোড় নিয়ে কারণ প্রকাশ্যে এসে গেছে ককটেল টু এর অফিসিয়াল ট্রেলার প্রায় 14 বছর পর ফিরছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি তবে এবারে নতুন মুখ আর নতুন সমীকরণ কারণ ট্রেলারে যেটা দেখা যাচ্ছে সেখানে আমরা শহীদ কাপুর কৃতি সেনন এবং রশ্মিকা মন্দানাকে বেঁধে ঘিরে একটা জটিল প্রেম বন্ধুত্ব আর আবেগের গল্প দেখতে পাচ্ছি
2: হ্যাঁ মানে আমরা যদিও সাইফ আলী খানকে দেখতে পাচ্ছি না যদিও দীপিকা পাডুকোনকে দেখতে পাচ্ছি না কিন্তু ব্যাপারটা ত্রিকোণ প্রেমেই থাকবে এবং একটা সিঙ্গাড়া কেস থাকবে এবং সেই সিঙ্গাড়ার পুটটা শুধু পাল্টে যাবে স্বাদটা একই রকমের থাকবে বলেই মনে হচ্ছে কিন্তু ওই কার সঙ্গে কার বিয়েটা হবে মানে দুজনের সঙ্গে দুজনের প্রেম হচ্ছিল খুব ভালো কথা তার মধ্যে আবার একটা সেই পুরনো বেস্ট ফ্রেন্ড ঢুকে পড়লো এবং তারপরেই যত কাণ্ড কোথায় গিয়ে কোথাও একটা ঘুরতে গেছে তা বুঝতে পেরেছি হেভি ভালো ভালো দেখছিলাম ঘুরতে যাওয়ার সিন আছে আমরা ঘুরতে যেতে পাচ্ছি না অভিশাত্র তাই জন্য সিনেমা দেখেই ঘোরার সঙ্গে মিটিয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত লম্বা ট্রেলার কেন করেন স্যার এ তো দেখতে দেখতে মনে হচ্ছে যে অর্ধেক সিনেমা দেখে ফেললাম
1: এক্স্যাক্টলি সেই কারণেই কিন্তু নতুন ট্রেলারের মধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে আর সবচেয়ে বড় চমক কি তার কারণ পুরনো ককটেলের সেই যে নস্টালজিয়া সেটাও কিন্তু এই ট্রেলারে উস্কে দিয়েছে আমাদেরকে একটুখানি হলেও
2: তাহলে ওই নস্টালজিয়াকে মনে রেখে একটা নতুন টিউন শুনে ফেলা যাক
0: এফএম রেনবোতে Rainbow New Tune

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।
2: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
2: হ্যাঁ, কুইজ তো আপনি খেলতে থাকবেনই, কারণ 12টা অবধি আত্রেয়ার অভিপ্রায় রয়েছে উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে। তবে এই যে বাংলার সিনে ফান্ডা, সেখানে এখন এমন একজনের নাম বলবো, তার কাছে না আছে শার্লক হোমসের মতো পাইপ, না যে ব্যোমকেশের মতো গম্ভীর ব্যক্তিত্ব, তবু তিনি বুদ্ধি পর্যবেক্ষণের অদ্ভুত রসবোধ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন একেন বাবু। আর এবার সেই প্রিয় গোয়েন্দা ঘিরেই নতুন চমক দেখা যাচ্ছে পর্দাতে।
3: চমক বলে চমক, তার কারণ একটা সিনেমার জাস্ট নাম রিলিজ হচ্ছে এবং সেখানে যারা প্রোডিউসার, যারা ডিরেক্টর, যারা মেকার, তারা

0: করেছেন যে সমস্ত তাবড় অভিনেতা অভিনেত্রীরা সেই এলাকা, যে এলাকা নিয়ে এই গল্পটা তৈরি, সেইখানকার শিল্পরীতি মেনে যে মুখোশ তৈরি হয় সেই মুখোশ পরে আসবেন এবং তারপরে এক এক করে তারা সেই মুখোশগুলো খুলবেন এবং তারপরে সেই অ্যাক্টাররা রিভিল করবেন নিজেদের। তাই সেখানে ভেরি মাচ এক্সপেক্টেড যখন একেন বাবু নিয়ে কিছু হচ্ছে, অনির্বাণ তো থাকবেনই, অনির্বাণ চক্রবর্তী, তাকে ছাড়া একেন ভাবাই যায় না, এবং সুভদ্র মুখোপাধ্যায় এবং সমক ঘোষ মানে একেনের দুই সহযোগী তারা তো থাকবেই, কিন্তু দ্য রিয়েল চমক ইজ রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মানে অভিষা তুমি ভাবতে পারছো এবারে পুজোয় কি হতে চলেছে? যেটা হতে চলেছে সেটার নাম দা একেন কেরালায় কুরুক্ষেত্র।
1: আর সেই কারণেই আমরা প্রত্যেকেই উত্তেজিত।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
1: না, অভিপ্সা রাত্র বুঝেছে যে আপনি একটা ঘোড়া পুষেছেন এবং আপনি যে লেভেলের এখনো ফিট রয়েছেন, আপনার যে এখনো ক্রেজ রয়েছে ঘোড়া, কেন আপনাকে আপনি হাতি পর্যন্ত পোষ মানিয়ে দিতে পারবেন, কিন্তু তা বলে আপনি ওয়েলকাম টু দ্য জঙ্গল নামে সিনেমায় অভিনয় করছেন বলে সেখানে লোকজনকে ঘোড়া দিয়ে ভয় দেখাবেন, এটা কিরকম ব্যাপার? এই ভদ্রলোককে কিছুদিন আগে কত কিছু ফেস করতে হলো, তারপরে আবার এখন আপনি সেটা ঘোড়া দিয়ে ভয় দেখাচ্ছেন? না, অক্ষয় কুমারকে এইরকমভাবে মেজাজ দেখানোর ক্ষমতা অভিপ্সা কিংবা আত্রেয়র কারোরই সামনাসামনি নেই, তাই জন্য আমরা অনেক সেটা পূরণ করে দিচ্ছি। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে ওয়েলকাম টু দ্য জঙ্গল বলে একটা সিনেমা তৈরি হচ্ছে এবং সেখানে যে কমেডি থাকবে বোঝাই যাচ্ছে, তার কারণ অক্ষয় কুমার এবং রাজপাল যাদব কোলাবোরেট করছেন ভাবা যায়। আর সেই সেটে নাকি অক্ষয় কুমার মাঝে মধ্যেই তার সেই পোষ্য ঘোড়াটিকে দিয়ে রাজপাল যাদবকে ভয় দেখায়। অভিপ্সা, কি কাণ্ড কারখানা দেখেছো!
2: এক্স্যাক্টলি তাই, তার কারণ হচ্ছে এই যে আমরা আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে আত্রেয় এবং অভিপ্সা রয়েছি, সেখানে যে গান চলার পাশে অফ এয়ার যখন আমাদের মধ্যে যে খুনসুটিটা হয়, ঠিক সেই রকমই বলিউডের মানে সেটেতে শুটিং যতটা হয় তার চেয়ে কমেডি বোধহয় আরো বেশি হয়। আর যদি সেই সেটে থাকেন অক্ষয় কুমার, রাজপাল যাদব, তাহলে হাসির ডোজটা বোধ হয় কোথাও গিয়ে এই যে একটু বেশি হচ্ছে সেটা বোধ হয় স্বাভাবিক। আর সেই কারণে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিং থেকে এই যে একটা বিহাইন্ড দ্য সিন, সব চরিত্র কাল্পনিক, সেটাই শেয়ার করেছেন অক্ষয় কুমার। সেখানে দেখা যাচ্ছে ওই ঠিক যেমনটা আশ্রয় বললো যে ঘোড়ার সাহায্যে মজার ছলে রাজপাল যাদবকে ভয় দেখানোর চেষ্টা করছেন তিনি, আর রাজপালের সেই প্রতিক্রিয়া থেকে হাসি চেপে রাখা সত্যি একটা কঠিন।
1: মানে

রাজপাল যাদবকে দেখেই হাসি পাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং রাজপাল যাদব ভয় পাচ্ছেন তা সেটাতেও লোকের হাসি পাবে। মানে রাজপাল যাদবের ব্যাপার নিয়ে লোকের দাবিটা কি, সমস্ত ব্যাপারে রাজপাল যাদবকে দেখলেই হাসতে হবে? কিন্তু এই যে অভিষেক আত্রেয়, আমরা বলছিলাম না যে আমরা যে খুনসুটিটা করি অফ এয়ার, কিন্তু বিশ্বাস করো আমরা একদম অনেস্টলি বলছি, স্টুডিওয় আমরা ঘোড়া আনতে পারি না। তাই সেই দুঃখে আপাতত ফির হেরা ফিরি সাউন্ড ট্র্যাক থেকে এই সাতানে বলা গানা রইল তোমার জন্য।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি তো উইকেন্ড ফিল্মি ফিভার শুনছোই আত্রেয় আর অভিপ্সাকে। তবে সিনে কুইজের পাশাপাশি 9903659992 নাম্বারে প্রচুর মেসেজ আসছে যে তোমরা কি আজকে লাইভ আসবে না। যদিও আমরা অন এয়ার লাইভ রয়েছি, কিন্তু এইবার এইবার 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রামে যে পেজটা রয়েছে, 107 FM রেনবো কলকাতার যে ইনস্টাগ্রাম পেজটা রয়েছে, সেখানে আত্রেয় অভিপ্সা আর কিছুক্ষণের মধ্যেই লাইভ আসতে চলেছে। তাই যদি এখন আমাদের ফলো করে না থাকো, তাহলে চটপট যাও ইনস্টাগ্রামে, সার্চ করো 107 FM রেনবো কলকাতা, ফলো করো, আর কিছুক্ষণের মধ্যেই আত্রেয় অভিপ্সাকে দেখতে পাবে। আর তার সঙ্গে সঙ্গে কানে কানে কি থাকবে?
2: কানে কানে থাকবে দ্য থ্রি মোস্ট সুপারহিট গান অফ দ্য টাইম, একদম পর পর তিনেকে তিন গানের হ্যাট্রিক। স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং আস।
3: FM Rainbow Tee 3x

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ।
1: ওটিটি তাবুতে নিউ খেলোয়াড় ইউটিউবার দুর্গা হাফ মার্ডারের চমক পেতে পাবলিক হলো মুরগা। 4th অফ জুন রিলিজ করলো সুরেশ ত্রিবেণীর রিটন অ্যান্ড ডিরেক্টেড মাল্টি স্টারার মুভি মা বহন। তবে নামের মর্যাদা রেখে ডিরেক্টর সুরেশ স্বয়ং নিজের হাতে সিনেমাটার মা মাসি কাকিমা বৌদি সব একেবারে এক করে দিয়েছেন। ধরতেই পারবেন না। হে মা, রেখা, জয়া আর

0: পসন্দ ঠেঙ্গা। আরে মশাই, রেখা ওরফে মাধুরী হইলেন সেই কদলিবালা, মানে এই ফিল্মের সেই কদলিবালা যিনি পুরুষকে বশ করতে জানেন সব রকমের ছলাকলা। এহেন রেখা কেমন করে রবি কিষণকে হাফ মার্ডার করে আর সেই অর্ধমিত্র লাশকে কি করে যে গ্যারেজ করতে চেষ্টা করলেন, এবং সেই গ্যারেজ করার ক্ষেত্রে রেখার দুই মেয়ে অর্থাৎ জয়া আর সুষমা দুজনে হাজির হলেন, সেটা ভাই দেখার মতো। আপনি ভাবছেন ঠিক এই সময় হাসবেন, কিন্তু ঠিক সেই সময় দেখবেন সিনেমার নেম কার্ড দেখাচ্ছে এবং আপনার মুখটা হঠাৎই কেমন যেন বিরিয়ানি আমি আর খাবো না বলে বিপ্লব করছে। আসলে পরেশ রাওয়াল হলেন এই বিরিয়ানির সেই এলাচ যেটাকে দেখলেই আপনার এমন বিরক্ত লাগবে যে মনে হবে জাস্ট সুইচটা অফ করে দিই। যেন বেমক্কা এন্ট্রি নিয়ে তিনি ডুবন্ত ডিঙ্গিকে একটা বড় গর্ত করে দিয়ে জাস্ট ভ্যানিশ করে গেলেন। নতুন ট্রেন্ড, ডিরেক্টর ভাবেন এক পিস ইউটিউবার কিংবা ইনফ্লুয়েন্সার রাখলেই সিনেমা ভাই তার জুবলি দেবেই। সেগুলো বোল্ডার গো দাইদা বাবু। সুষমার চরিত্রে ধর্ণা দুর্গা মোটেই ইনফ্লুয়েন্স করতে পারেননি, আর রবি কিষণের মতো একজন স্ট্রং অ্যাক্টরকে হাফ মার্ডার করে মাটিতে সর্বক্ষণের জন্য ফেলে রাখার বুদ্ধিটা ডিরেক্টরকে কে দিয়েছিলেন সেটা আমি এখনো ইনভেস্টিগেট করছি, জানতে পারলেই হাজতে পুরে দেবো। দুর্বল চিত্রনাট্য, মাধুরী দীক্ষিতের বোটক্স করা চেহারার এক্সপ্রেশনলেস অ্যাক্টিং, রবি কিষণ এবং তৃপ্তির ইনকমপ্লিট ক্যারেক্টারাইজেশন, এবং অযথা পরেশ রাওয়ালের মতো একজন স্ট্রং অ্যাক্টারকে প্রপার ক্যারেক্টার ট্রিটমেন্ট না দেওয়ার জন্য আমি মা বেহেনকে দিলাম সাতের মধ্যে দুটো, মাত্র দুটো রেইনবো কালার্স, ওনলি অন 107 FM রেইনবো। আর যে মহুয়া বলছে ওয়ান টাইম ওয়াচ আপনি করতেই পারেন, আদারওয়াইজ বলবেন টাইমটা জাস্ট ওয়েস্ট হলো।
1: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেইনবো, 107 FM রেইনবো, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ, FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
2: জব জব বন মে আগ লগি হমনে আঁখে সেকি হব জব বন মে নচি মোরনি আঁখে ভর কে দেখি হ্যায়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ। হ্যাঁ, সিনে কুইজ তিনের আগে সিনে কুইজ দুইয়ের উত্তরটা দিয়ে দিতে হবে, আর তার আগে তোমার নামটা বলতে হবে, কারণ প্রচুর সঠিক উত্তর এসেছে এবং প্রচুর প্রচুর নাম রয়েছে। কলকাতা থেকে অ্যান্ডি, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, আন্দুল থেকে রাজু দাস, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অরিন্দম শিবম এবং অনুষ্কা ডোমজুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শুভেচ্ছা ভট্টাচার্য কাটোয়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, অনুদর্শন রায় হরিপাল থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, পূজা গড়াই খাত্রা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, রাজীব ঘোষ বাঁকুড়া থেকে, কালনা থেকে আনন্দময়ী, অর্চনা সাফুইপাড়া থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলী শ্রীকৃষ্ণনগর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, রাজকুমার রায় চাঁদবাটি থেকে, অয়ন হালদার ডায়মন্ড হারবার থেকে, আরিফা খাতুন মহেশতলা থেকে, অজয় কুঁতি কোলাঘাট থেকে, কালীঘাট রোড থেকে সোনালী, সম্রাট মুখার্জি হাওড়া থেকে, হাওড়া থেকে আভা, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, এবং চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী। ইয়েস, এতগুলো নাম, এতগুলো সঠিক উত্তর, ये तो बनना है बॉस। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, বুঝেছি ব্যাপারটা। কিন্তু আজকে একটা বিশেষ বিশেষ বিশেষতম দিন, তার কারণ এই 6th of June আরও একজন লেজেন্ডারি মানুষের জন্মদিন। তার নামটা বলবে অভিশাচ, কিন্তু তার আগে একটু রেইনবোওয়ালা স্টাইলে তাকে আরও একবার স্যালিউট জানিয়ে নিই।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আসলে নায়ক অনেকেই হন, কিন্তু কিংবদন্তি হয়ে ওঠেন খুব কম মানুষ। হ্যাঁ, সুনীল দত্ত ছিলেন সেই বিরল মানুষদের মধ্যে একজন। আজকে তারই জন্মদিন, আর সেই জন্যই তার জন্মদিনের দিনই রইল আত্রেয় অভিপ্সা এবং 107 FM রেনবো পরিবারের সকলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে রিল লাইফে তো তিনি হিরো ছিলেনই, কিন্তু রিয়েল লাইফেও ছিলেন তিনি আরও বড় হিরো। আর জন্মদিন সেই কিংবদন্তি সুনীল দত্তের, যার নাম শুনলেই ভারতীয় সিনেমার একটা যে সোনালী অধ্যায় সেটা আমাদের চোখের সামনে জল জল করে ওঠে ঠিকই।
1: মানে মাদার ইন্ডিয়া হয়ে, পড়োশান হয়ে, যিনি নিজের ছেলেকে বারবার করে বলেন যে মুন্না ভাই MBBS এর স্ক্রিপ্টটাকে ওই রকম ভাবে গাড়ির ডিকেতে ফেলে না রেখে ওই স্ক্রিপ্টটা করো, ওটাই তোমাকে নতুন করে পরিচিতি দেবে, এবং সেখানে বাবার রোলটা আমি করছি। তাই এই রকম একজন আদর্শ বাবা, একজন আদর্শ অভিনেতাকে আরো একবার আমরা কুর্নিশ জানাবো না, তা কি হতে পারে, নামটা যে সুনীল দত্ত।
0: FM Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
2: হ্যাঁ, সিনেমার গল্প, তারকাদের খবর, গসিপ, এসব তো চলবেই। কিন্তু বলিউড হোক বা টলিউড, একটা জিনিস ছাড়া সব কিছুই অসম্পূর্ণ, সেটা হলো গান। আর যে গান কখনো আমাদেরকে প্রেম করতে শেখায়, যে গান কখনো আমাদেরকে নাচিয়ে তোলে, আবার কখনো কখনো যে গান আমার স্মৃতির দরজা খুলে দেয়, সেই সব কিছুই সুরের গল্প, গানের খবর আর মিউজিকের দুনিয়ার টাটকা আপডেট নিয়ে এই মুহূর্তে তাল সে তাল নিয়ে চলে এসেছে আত্রার অভিপ্রা।
3: ব্যাপারটা হচ্ছে টাটকারও আগে যদি কোনো লেভেল থাকে, মানে যখন চাষবাস হচ্ছে সেই পর্যায়ে এখন এই গানটা রয়েছে। তার কারণ আলিয়া ভাট, তার বর রণবীর, রণবীর কিন্তু রণভীর নয়, সেই রণবীর কাপুর এবং ভিকি কৌশল মিলে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে আসছেন, এবং তাদেরকে নিয়ে আসছেন সঞ্জয় লীলা বনশালী। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট নিউজ, এবং তার জন্য সবাই ওয়েট করে আছে, যেমন অভিষেক আত্রেয় ওয়েট করে আছে, তুমিও আছো। কিন্তু আজকে এই চারজন ছাড়াও আরেকজনের কথা বলতেই হবে, অ্যান্ড দ্য ম্যান ইজ বিজয় গাঙ্গুলি। তার নাম যদি তুমি এখনও না জেনে থাকো, শুনে থাকো, কোনো চাপ নেই, তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে। তার কারণ এই যে কিছুক্ষণ আগে 107 FM রেনবোতে 3-1 গানের হ্যাট্রিকের সারারাত বাজাচ্ছিলাম আমরা, সেই সারারাতের কোরিওগ্রাফার তিনি, এবং ধুরন্ধরের এই গানে কোরিওগ্রাফি করে তিনি একটা বিশাল ধুরন্ধর লেভেলের নাম করে গেছেন। আর লাভ অ্যান্ড ওয়ারেও তিনি কোরিওগ্রাফি করেছেন, এবং করার পরে তার এক্সপিরিয়েন্স, সঞ্জয়জির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স এতই ভালো যে তিনি বলেছেন যে এমন একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে গেলে না ভীষণ মজা লাগে। মানে আলিয়া ভাট, রণবীর কাপুরের মতন একটা এনার্জেটিক কাপলকে তিনি অনস্ক্রিন আনছেন, অসাধারণ আইডিয়া, এবং কোরিওগ্রাফারের সুবিধার জন্য যদি কখনো 5 দিনের দরকার পড়ে, তিনি প্রয়োজনে 6 দিন দিতে রাজি আছেন, হাত খোলকে দিয়ে দিতে হয়।
2: আর সেই কারণেই বোধহয় একটা জিনিস, কোরিওগ্রাফি হোক বা একটা গান হোক, সেটা বোধহয় মাস্টারপিস হয়ে যায়। যেমন আমরা গলতি সে মিস্টেকে দেখেছি, ঠিক আছে, তারপর যদি চাকাচাক ব্রহ্মাস্ত্র, মানে যদি কথা বলা যায়, তো সেইগুলো অনেকই রয়েছে। তো এই মুহূর্তে তোমার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে অলরেডি লাস্ট আওয়ারের সিনে কিউজ তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে। তাই সময় থাকতে থাকতে 9903659992 তে তোমার মেসেজ পাঠাও, উত্তর পাঠাতে হবে। আর আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু ব্রহ্মাস্ত্র, ফিরে আসি।

0: এই যে সেই ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে লাভ অ্যান্ড ওয়ারে পর্যন্ত এই বাবা মা এইরকম নেচে চলেছেন। আচ্ছা এরা কিভাবে ছেলে মেয়েকে সামাল দেয় বলো তো? দুজন মিলে যদি শুটিংয়ে বেরিয়ে যায় তারা কি তখন বলে বাবা একটুখানি চুপ করে থাকো, একটা সিরিজ দেখো, এক্ষুনি শুটিং করে বাড়ি চলে আসছি?
1: সিরিজ ফ্যাক্টরি রাতভোর।

0: binge watch series factory series factory
1: হ্যাঁ, ব্যাপার হচ্ছে সিনেলাভারদের কিবা দিন কিবা রাত, একবার যদি তাদের মাথায় সিনেমা কিংবা সিরিজের পোকা ঢোকে তখন তো দিন রাতের খেয়াল থাকে না, না সে যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন। তো সেই রকমই বিঞ্জ ওয়াচের লিস্টে কী আসতে পারে সেই সম্ভাবনা আচ্ছ এবং অভিপ্সা তোমাকে জানাবে। তো যেটা জানা যাচ্ছে, অনন্যা, অর্পণ এবং সৃজলা এই ত্রয়ী মিলে একটা সিরিজে অভিনয় করেছে, যে সিরিজের নাম কলকাতা কোলাজ, এবং খুব তাড়াতাড়ি সেই সিরিজ রিলিজ করতে চলেছে।
2: এক্স্যাক্টলি, তাই কারণ রবীন্দ্রনাথের ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথার ভাবনা থেকেই তৈরি হয়েছে এই কলকাতার কোলাজ, কলকাতা কোলাজ। তো কলকাতা অলিগলি সম্পর্কে নানা রং, প্রেম, পরিণত বয়সের অনুভূতি আর জীবনের ছোট ছোট মুহূর্তকে নিয়েই গড়ে উঠতে চলেছে অ্যান্থোলজি ঘরানার কলকাতা কোলাজ। পরিচালনায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন পার্থ সেন, আর অভিনয়ে যার কথা বলেই দিল একটু আগে আত্রেয়, দুলাল রাহিলি, বাসুদত্তা চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, সৃজলা গুহ, অনন্যা সেন, কৌশানী মুখোপাধ্যায়, এক ঝাঁক শিল্পীকে আমরা দেখতে পাবই। কোথাও গিয়ে জানো, মানে প্রেম মানেই শুধু যে আই লাভ ইউ বলে দিলাম, মানে সম্পর্ক মানেই শুধু সুখ গল্পের তো গল্প নয়, মানে জীবনের ছোট ছোট যে অনুভূতিগুলো রয়েছে আর সেগুলো নিয়েই কোলাজ কলকাতা আসতে চলেছে ওটিটি পর্দায়, যেখানে সেই গল্পগুলোকেই আমাদের দেখাবেন পার্থ ঘোষ,
1: পার্থ সেন। এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা ভালো কিনা মন্দ সেই তর্কে না হয় যাচ্ছি না, কিন্তু এই সিরিজটা যেন কোনোভাবেই মন্দ হয়ে না যায়, যেন অথই লেভেলের ভালো হয়। অর্পণ আছে সেই রাপ্পাড়ায়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: ক্রাইম থ্রিলার মুভিতে সবসময় একটা অস্বস্তিকর ব্যাপার থাকে, অনেক ক্ষেত্রেই অপরাধের চেয়েও চরিত্রগুলো

0: বয়ে বেড়ানো মানসিক বোঝাটাই আমাদের মনে গেঁথে যায়। পরিচালক অভিনয় দেওয়ার ওয়েব সিরিজ ব্রাউন বিষাদে পরিপূর্ণ, যেখানে প্রায় প্রতিটি ফ্রেমে দুঃখ বেদনার ছায়া পড়েছে। অন্ধকার ও বিষণ্ন কলকাতার পটভূমিতে গল্পটি শুরু হয় শহরের অন্যতম ধনী ব্যবসায়ী ধীরাজ জয়সওয়ালের মেয়ে অহনা জয়সওয়ালের মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তার মৃতদেহটি তার বাড়িতে পাওয়া যায়। আর এর কিছুদিন পরে উষা জয়ের নামে আরেকজন মহিলাকে একই রকম ভাবে খুন করা অবস্থায় পাওয়া যায়, যা একজন সিরিয়াল কিলার মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এমন আশঙ্কা বাড়িয়ে তোলে। মামলাটি সমাধান করার জন্য সমস্যায় জর্জরিত পুলিশ অফিসার ডিসিপি রীতা ব্রাউনকে দায়িত্বে ফিরিয়ে আনা হয়। অভিক বড়ুয়ার উপন্যাস সিটি অব ডেথ অবলম্বনে নির্মিত ব্রাউন সিরিজটি খুনির পরিচয় দিয়ে দর্শকদের চমকে দেওয়ার চেয়ে তদন্তে জড়িত ব্যক্তিদের মানসিক টানাপোড়েনকে বেশি তুলে ধরে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রীতা ব্রাউন, যিনি একসময় কলকাতার অন্যতম সেরা পুলিশ অফিসার ছিলেন, কিন্তু এখন এক বিধ্বংসী ব্যক্তিগত মানসিক আঘাতের সাথে লড়াই করছেন। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হোক বা প্রয়াত স্বামীর স্মৃতি নিয়ে লড়াই করা হোক, কিংবা সোনি রাজদান অভিনীত মা জেনিস ব্রাউনের সঙ্গে সম্পর্ক সামলানো, করিশ্মা কাপুর চরিত্রটিতে শক্তি ও দুর্বলতা দুটোই কিন্তু ফুটিয়ে তুলেছেন। ওয়েব সিরিজ মাঝে মাঝে একটু বেশি গুরুগম্ভীর মনে হলেও এর শক্তিশালী অভিনয় কিন্তু একটা আকর্ষণীয় রহস্যমোড়া পরিবেশ শেষ পর্যন্ত ধরে রাখে। আরো একটা প্রধান বিষয় হলো, এখানে কলকাতাকে শুধু একটি পটভূমি হিসেবে না দেখিয়ে তার চেয়েও বেশি কিছু হিসেবে ব্যবহার করা হয়েছে। শহরটির সরু জীর্ণ গলি, পুরনো দিনের আকর্ষণ এবং বাংলা সংস্কৃতির উল্লেখ সহ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের সূক্ষ্ম ব্যবহার এতে বিশ্বাসযোগ্যতা যোগ করেছে। সূর্য শর্মা হোমিসাইড স্কোয়াডের প্রধান ইন্সপেক্টর অর্জুন সিনহা চরিত্রে মুগ্ধ করেছেন, যিনি অপরাধ সমাধানের জন্য রীতার সঙ্গে হাত মেলান। থেরাপিস্ট সন্দীপ চক্রবর্তীর চরিত্রে যিশু সেনগুপ্ত এক গভীর ছাপ রেখে যান, যদিও তার চরিত্রটি ধীরে ধীরে উন্মোচিত হয়, তিনি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বলা হয়ে থাকে পার্শ্ব চরিত্র ছাড়া কোনো গল্পই সম্পূর্ণ হয় না, এবং ঠিক এখানেই ব্রাউন স্বতন্ত্র হয়ে উঠেছে। রীতার মায়ের চরিত্রে সোনি রাজদান ভালো, অন্যদিকে হেলেন রীতার নানি আন্টি বার্থার চরিত্রে অভিনয় করেছেন, তিনি গল্পে এক স্বস্তিদায়ক আবহ যোগ করেছেন। মাঝে মাঝে গল্পটা কিছুটা দীর্ঘায়িত মনে হয়, কিন্তু এটাই তো একটা ভালো ক্রাইম থ্রিলারের স্বভাব, এটা ধীরে ধীরে তার জগতে টেনে নিয়ে যায়। পরিচালকের জন্য চ্যালেঞ্জ হলো সেই ভারসাম্য বজায় রাখা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাউন গল্পের গতিকে মন্থর হতে না দিয়ে দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই আমি আরজে নম্রতা ব্রাউন ওয়েব সিরিজকে 7/4 রেইনবো কালার্স দিলাম।
1: Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow Te Rainbow Flashback Song Rainbow Flashback Song

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?
2: গীতা

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: ইয়েস, আত্রিয়র অভিপ্সা আবার একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে, কারণ এই সময়ে ফ্ল্যাশব্যাকে আমরা এমন একটা সিনেমার কথা বলবো যে সিনেমাটা বেশ সাহসী, বাস্তবধর্মী এবং সময়ের চেয়ে অনেকটা এগিয়ে ছিল। হ্যাঁ, আমরা বলছি সাংহাইয়ের কথা, যেটা 2012 সালে মুক্তি পেয়েছিল এবং একটি রাজনৈতিক থ্রিলার যার পরিচালনা করেছিলেন দিবাকর ব্যানার্জি। এবং এই ছবির একটা বড় আকর্ষণ হচ্ছে এই ছবিতে ছিলেন আমাদেরই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি ডক্টর আহমেদের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার ফলে যেটা হয়েছিল তিনি জাতীয় স্তরে গিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন। তবে হ্যাঁ, এখানে আরও একটা মজার ব্যাপার হচ্ছে এই ছবিতে

0: ইমরান হাশমিকে প্রায় চেনা দায় ছিল, কারণ তার ওই চরিত্রের জন্য তিনি তার ইমেজটাকে সম্পূর্ণ পরিমাণে বদলে ফেলেছিলেন। কারণ চরিত্রের প্রয়োজনে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদেরকে বেশ কাঠখড় পোয়াতে হয়, আর সেটাই ছিল প্রথম ছবি যেখানে একসঙ্গে দেখা গিয়েছিল ইমরান হাশমি এবং অভয় দেওয়ালকে। তবে হ্যাঁ, বক্স অফিসে হয়তো খুব একটা বড় হিট ছিল না, কিন্তু জাস্ট কয়েকদিন আগেই রিলিজ করেছিল এবং প্রায় 15 বছর কমপ্লিট করেছে এই সাংহাই সিনেমা, যেটা বলিউডের একটা অন্যতম সেরা পলিটিক্যাল থ্রিলার হিসেবে আজও বেশ জায়গায় আলোচিত হয়।
1: আরো 2 বছর পিছিয়ে যাই, 2012 কথা বলছিল অভিষেক, আত্রেয় বলবে 2010 4th অফ জুনের কথা, যেখানে রাজনীতি রিলিজ করেছিল, মানে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের রাজনীতি। সত্যি সেই সময় দাঁড়িয়ে একটা হাটকে স্ক্রিপ্ট এবং একটা জাগ্গা জাচুস দেখলে, একটা সাওয়ারিয়া দেখলে, একটা রাজনীতি দেখলে তখনই কিন্তু বোঝা যেত যে রণবীর কাপুর কি লেভেলের অভিনেতা। তখনও কিন্তু তার ঝুলিতে সঞ্জু আসেনি, এবং সেই সময় দাঁড়িয়ে ওই রকম কমপ্লিকেটেড স্ক্রিপ্ট, কিন্তু সেটা কমার্শিয়ালি হিটও হচ্ছে, সেই সিনেমাতেও গান থাকছে, সেই সিনেমাতে প্রেম তো থাকছেই, সামার এবং ইন্দুর প্রেমের কথা, এবং তার সঙ্গে আশেপাশের ওই কমপ্লেক্স পরিস্থিতির সঙ্গে একটা লড়াই করার ব্যাপার থাকছে। তা সেই 2010 দাঁড়িয়ে যে রাজনীতি রিলিজ করেছিল, আজও কিন্তু সেই রাজনীতির সাউন্ড ট্র্যাক আমাদের কাছে একই রকমের উজ্জ্বল।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: হ্যাঁ, খবরই বটে, তার কারণ একটা ডার্ক থ্রিলার যেখানে আরও একটা ডার্কার টপিক রয়েছে এবং ডার্কেস্ট পসিবল ওয়েতে সেই থ্রিলারটাকে এক্সিকিউট করা হয়েছে। আত্রেয় বালান দ্য বয়ের কথা বলছে, অবভিয়াসলি একটা

0: মাল্টি ল্যাঙ্গুয়েজ কাজ, এটা বিভিন্ন ভাষায় ডাবড হয়েছে, হিন্দিতেও ডাবড হয়েছে, সেই কাজ খুব তাড়াতাড়ি রিলিজ করবে। এবং সেই বালান দ্য বয়ের ট্রেলার দেখে অন্তত পক্ষে আত্রেয় আর অভিব স্যার যেটা মনে হয়েছে যে একটা ক্রাইম স্টোরি যার সেন্টারে থাকবে মার ছেলে, এবং তাদেরকে এমনই একটা লড়াইয়ে নামতে হয়েছে, এমনই একটা গল্পের মধ্যে ঢুকতে হয়েছে যে মাকে তার ছেলের নামটা পর্যন্ত পাল্টে দিতে হচ্ছে, কানে কানে বলতে হচ্ছে। আর এই গোটা ট্রেলারটা জুড়ে যতবার টাইটেল কার্ড আসছে না, ততবার একটা ওই কচি হাতের লেখায় টাইটেল কার্ড, অথচ গোটাটার মধ্যে মার্ডার, ক্রাইম, থ্রিল, অপরাধ সমস্ত কিছু একদম মিলে মিশে রয়েছে।
1: আর এরকমই আর একটা ক্রাইম থ্রিলার সিরিজের কথা আমি বলবো উপসা, সেটা হচ্ছে রাখের কথা। একটা রহস্য, দুজন নিখোঁজ কিশোর কিশোরী আর সত্যের খোঁজে নেমে পড়া এক পুলিশ অফিসার, আর এই কয়েকটা উপাদানই যথেষ্ট হচ্ছে গা শিউরে ওঠার জন্য। আর ঠিক আবহ নিয়েই প্রকাশ্যে অলরেডি এসে গেছে আবার একটা ক্রাইম থ্রিলার সিরিজ, যেটা হচ্ছে রাখ। আর যেখানে আমরা মুখ্য ভূমিকায় যাকে দেখতে পাচ্ছি, আলি ফজলকে দেখতে পাচ্ছি, সোনালি বিন্দ্রাকে দেখতে পাবো অনেক দিন পরে, এছাড়া দেখছেন আমির বশির। মানে 1970-এর দশকে দিল্লিকে যদি পটভূমি করে তৈরি করা যায়, তাহলে সেই যে একটা একের পর এক নিখোঁজ হওয়ার গল্প, আর সেই যে শহরকে আতঙ্কিত করে তোলা সেই তদন্তই সামনে আসে আরও অন্ধকার সত্য। তবে হ্যাঁ, আমরা এখন বলছি ঝলক দিখ রাজার কথা, অর্থাৎ ট্রেলারের কথা, যা সবথেকে বড় আকর্ষণ হচ্ছে ডার্ক টোন, ভিন্টেজ দিল্লির আবহ এবং আলি ফজলের সেই ইন্টেন্স লুক, যা সোশ্যাল মিডিয়াকে আরও আরও কৌতূহল তৈরি করেছে সিনেমাটাকে নিয়েই।
0: ব্যাপারটা হচ্ছে এই সিনেমায় আলি ফজলের নাম হয়েছে SIJ প্রকাশ, এবং অভিব শাহত্রেও বলছে যে এইখানে যে একটা লাইন আপনি বলেছেন না, হামে না কভি কিসি না কিসি কে লিয়ে হিরো বননা পড়তা হ্যায়, আরে স্যার আপনি তো কবেই হিরো হয়ে গেছেন, এবার একটুখানি SIJ প্রকাশ হয়ে সবাইকে খামোশ করে দিন তো, খামোশিয়ায় না নিয়ে গিয়ে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: সব সত্যি চোখে দেখা যায় না, আর সব বিচার আদালতেই হয় না। গত 5ই জুন মুক্তিপ্রাপ্ত বন্দর এমন একটা ছবি যা দর্শককে শুধু একটা গল্প শোনায় না, বরং সত্য, বিচার ব্যবস্থা, মিডিয়া এবং জনমতের জটিল সম্পর্ককে নিয়ে ভাবতে বাধ্য করে। পরিচালক অনুরাগ কাশ্যপ তার স্বভাবসিদ্ধ নির্মাণ শৈলীতে গল্পটাকে বাস্তবের মাটিতে দাঁড় করিয়েছেন। কোথাও অযথা নাটকীয়তা নেই, আবার কোথাও আবেগের ঘাটতিও নেই। ছবির কেন্দ্রে থাকা ববি দেওল অসাধারণ। তার অভিনয়ে একজন মানুষের মানসিক ভাঙন, অসহায়তা এবং লড়াই এতটাই বিশ্বাসযোগ্য যে বহু দৃশ্যে চোখ সরানো কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে সানিয়া মালহোত্রা অত্যন্ত সংযত অথচ শক্তিশালী অভিনয় করেছেন। তার চরিত্রটা গল্পের আবেগী ভারসাম্য রক্ষা করে এবং পর্দায় উপস্থিতি সবসময় প্রভাব ফেলে। সহ অভিনেতাদের মধ্যেও প্রত্যেকে নিজের চরিত্রে যথাযথ। ছোট ছোট চরিত্রগুলো গল্পকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ফিল্মটাকে আরো বাস্তব এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে। সিনেমাটোগ্রাফি ছবির অন্যতম বড় শক্তি। আলো ছায়ার ব্যবহার, ক্লোজ শট এবং ফ্রেম কম্পোজিশন চরিত্রগুলোর মানসিক অবস্থাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্লট ধীরে ধীরে স্তর খুলে এগোয়। এটা এমন গল্প নয় যা প্রতি 10 মিনিটে চমক দেবে, বরং ধৈর্য ধরে দেখলে তার গভীরতা অনুভব করা যায়। আর টুইস্টগুলো চটকদার নয়, কিন্তু কার্যকর। শেষের দিকে পৌঁছে অনেক ঘটনাকেই নতুনভাবে ভাবতে হয়। সব মিলিয়ে বন্দর পরিণত, শক্তিশালী এবং দীর্ঘদিন মনে থাকার মতো চলচ্চিত্র। আর তাই আমি আজ যেতে পারতে অনুরাগ কাশ্যপ পরিচালিত বন্দর ছবিটাকে দিলাম 5.5টা রেইনবো কালার্স। পরিশেষে এটাই বলা যায় যে সিনেমা শেষ হওয়ার পরেও দর্শকের মনে প্রশ্ন রেখে যায়। বন্দর ঠিক তেমনই এক অভিজ্ঞতা।
0: রেইনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review. Rainbow Review. FM Rainbow Day.

0: হ্যাঁ, মজা তো হবেই, তার কারণ সেকেন্ড ইনিংস শুরু করার পরে আপনি যা আরম্ভ করেছেন, আপনাকে ছাড়া আর কাকে হিরো নাম্বার ওয়ান করি বলুন তো।
1: হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে,
2: কে আবার, কে আবার, কে আবার, তিনি হচ্ছেন লর্ড ববি। কারণ বলিউডে লর্ড ববি ফেনোমেনন এখনো তুঙ্গে, কারণ ববি দেওয়াল এখন

0: হ্যাঁ, কারণ দেখো একসময় যিনি ছিলেন একদম বলিউডের চকলেট বয়, তিনি আজকে পর্দার অন্যতম শক্তিশালী একটা ভিলেন, ঠিক আছে? মানে ববি দেওয়াল কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে কামব্যাকও সুপারহিট হতে পারে বস।
1: ভাবা যায়, ওই যে লেফট রাইট টাইপের ডান্স যিনি করতেন, তিনি আজকে জামাল কুদুতে নাচছেন এবং নাচাচ্ছেন। ইতনা বড়া অ্যাচিভমেন্ট কো হাম লোগ কাইসে সেলিব্রেট করেঙ্গে অভিষা জামাল কুদু মে নাচকে।
0: জাস্ট এসে হি।

0: तुम्ही सुनछो विकेंड फिल्मी फीवर 107 एफएम रेनबो ते विकेंड फिल्मी फीवर विकेंड फिल्मी फीवर।
1: ব্যাপারটা হচ্ছে যে একবার যদি ধুম জ্বর এসে যায় তাহলে ঘুম না পাওয়ার অস্ত্র কি, সেই অস্ত্রের নাম হচ্ছে দ্য সুইটেস্ট অস্ত্র অব দিস ওয়ার্ল্ড, তার নাম চুপ কথা, যেটা চুপ করে শুনতে হয় আর মেসেজ করতে হয়। এবং চুপ কথায় আজকে দুজন থাকবে, কিন্তু আপাতত একজনকেই রিভিল করা যাবে, তিনি স্বকণ্ঠে একটু বলুন তো।
2: কণ্ঠ দিয়েই তো পরিচয়, আমার মনে হয় বলতে হবে না, তোমরাই বলে দাও কে। আর যদি বলতে পারো, হ্যাঁ তোমরা কিন্তু নাম বলবে না, ঠিক আছে? অভিপ্সা আর আত্রেয় তোমরা বলবে না যে আমরা কারা। আমার বিশ্বাস, এটা এতদিনের বিশ্বাস যে যারা শুনছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে চুপ কথায় আজকে কে কে আছে। একজনকে তো বুঝে গিয়েছো, কিন্তু আরেকজন আসছে। আর চুপ কথায় তোমাদের মনের সেই কথাগুলো নিয়ে আমরা কথা বলবো, যেগুলো হয়তো তোমরা কাউকে বলে উঠতে পারো না। যে কোনো কারণেই হোক, মন খোলা রইল আর আমাদের দরজাও 9903652992। এই নম্বরে তুমি নিশ্চিন্তে তোমার মনের সেই বোকা বাক্সটাকে একদম আমাদের পাঠিয়ে দাও, আমরা চাবি দিয়ে টুক করে খুলে ফেলবো।
1: চুপ কথায় কে কে থাকছে সেই নিয়ে যতই রহস্য ঘনীভূত হোক না কেন, কি কি সিনেমা আসতে চলেছে সেই নিয়ে কোনো রহস্য থাকবে না। অভিশাত্র বড় ভালো ছেলে মেয়ে।
0: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট,
1: তাছাড়াও 12th জুন রিলিজ করছে গভর্নর দ্য সাইলেন্ট সেভিয়ার এবং রক বলে একটি ওয়েব সিরিজ, যেটার কথা একটু আগেই আমরা বলছিলাম, কিন্তু এখানেই শেষ নয়, আরো রয়েছে
3: আবার হাওয়া বদল, সেটাও 12 জুন রিলিজ করতে চলেছে, 19 জুন রিলিজ করতে চলেছে অভিমান, না অভিমান করবো না, সেই কারণেই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে অভিমান। আর ককটেল 2 অবশেষে, প্রচুর অফিসিয়াল টিজার বলো ট্রেলার বলো প্রচুর গানের পর অবশেষে 19 জুন রিলিজ করতে চলেছে ককটেল 2। তাই শুধুমাত্র যে ক্যালেন্ডারটাই কাছে রাখতে হবে তার কারণে।

0: আর সেই সমস্ত ছবির কথা যেগুলো আমরা বলে দিয়েছি, সেই সমস্ত অপেক্ষাগুলো আপাতত হাজার হাজার সিনেমা প্রেমীগুলোর জন্য অবসান হতে চলেছে।
1: আসলে বুম্বাদাকে যতবারই নতুন নতুন আফতারে দেখি না, ততবারই আমাদের মতন ফ্যান্সরা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তাই এই অভিমানে বা বাংলার একদম অভিমানে তিনি যে সমস্ত গান করছেন তা দিয়ে তার মান সম্মান আরো বাড়বে কিনা জানি না, কিন্তু আপাতত অভিমানের একটা ব্র্যান্ড নিউ গান তোমাকে শোনাতেই হয়।
2: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: चुप के फिल्मी गॉसिप, फिल्मी गॉसिप चुप के।
1: টলিউডে নাকি এবার ছোট্ট ভাইয়ের শব্দ শোনা যেতে চলেছে। মানে গুঞ্জন বলছে যে অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি আর কি নিজের জীবনে নতুন অধ্যায়ের অপেক্ষায়। কারণ সোশ্যাল মিডিয়া থেকে টলি পড়ার আড্ডা সবখানেই এখন একটাই প্রশ্ন, সোহিনী শোভনের ঘরে কি সত্যি আসছে নতুন অতিথি? যদিও হ্যাঁ, এই জল্পনা নিয়ে এখনো পর্যন্ত দম্পতির তরফ থেকে কোনোরকম কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, ফলে খবরের চেয়ে কৌতূহলটাই আপাতত বেশি। তবে হ্যাঁ একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে বিয়ের খবরের পর এবার মা বাবা হওয়ার গুঞ্জন। সোহিনী শোভন যেন টলি পড়ার ফেভারিট কাপল হিসেবেই রয়ে গেলেন গসিপ পাড়ার বাসিন্দারা। তারা তো ইতিমধ্যেই বেবি শাওয়ারের মেনু পর্যন্ত ঠিক করে ফেলেছেন। কি তাই তো? হ্যাঁ, যেটা বলা যায় যেটা সত্যি কি মিথ্যা সেটা তো সময় বলবে। তবে টলি পাড়ায় এই মুহূর্তে সবচেয়ে মিষ্টি গুঞ্জন কিন্তু এটাই আত্রেয়।
2: অ্যাকচুয়ালি আমরা মানে অভিশার আত্রেয় টলিউডি পিসি এবং কাকা হবে কি হবে না সেই নিয়ে গুঞ্জনটা থাক, কিন্তু যেহেতু আমরা খবরটা যে কোনো উপায়ে পেয়ে গেছি তাই জন্য আবারও অনেক অনেক অনেক গুড উইশেস এই অসাধারণ কাপলকে। এইভাবেই নতুন করে তাদের একটা নতুন গল্প হোক না।

0: সিনে কুইজ।
1: অভিশাত্রে ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, এবার তোমার নামটা বলে দি। থার্ড সিনে কুইজে সঠিক উত্তর দিয়েছো অনুদর্শন রায় হরিপাল থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অয়ন হালদা ডায়মন্ড হারবার থেকে, খাতরা থেকে পূজা গড়াই বুম্বাদে জলপাইগুড়ি থেকে, ঈশানি সাপুই বাউরিয়া থেকে, মাধবী রানী রায় চাঁদবাটি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, শুভেচ্ছা ভট্টাচার্য কাটোয়া থেকে, চিত্তরঞ্জন আচার্য কাঁথি থেকে, রাজু দাস আন্দুল থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, পুষ্পিতা দাস হাওড়া থেকে, মনির লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, আভা হাওড়া থেকে, কলকাতা থেকে অ্যান্ডি, রমা দত্ত বেলতলা রোড থেকে, সঞ্জয় পাল বিজয়গড় থেকে, গাবলু মহেশতলা থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি শ্রীকৃষ্ণনগর থেকে, অরিন্দম শিবম অনুষ্কা ডোমজুর থেকে, সোনালি কালীঘাট রোড থেকে, বেলিয়াঘাটা থেকে রাজ, ভবানীপুর থেকে তন্ময়, গড়িয়া থেকে রিয়া, রীতা শ্রীমানী বেহালা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, এবং সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী। আরে এই কটা নাম তো হবেই, এত সোজা এত সোজা এত সোজা সিনে কুইজ। ঠিক আছে বাবা, রাত্রির হয়ে গেছে, বেশি আর চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। তাহলে অভিশা সঠিক উত্তরটা কি?
2: সঠিক উত্তর হচ্ছে শিল্পা শেট্টি, আর তার জাস্ট পরশুদিনই জন্মদিন। তবে না না না না না, কারণ আগামীকাল আবার ওই আত্রে অভিশা ফিরছে তোমার সঙ্গে রাত 9টায় আড্ডা দিতে। কিন্তু এই মুহূর্তে আপাতত আমাদেরকে স্টুডিও থেকে টাটা বাই বাই জানাতেই হবে। আর ওদিকে অপেক্ষা করছে চুপ কথায়, যার গলা একটু আগেই তুমি শুনেছো। না না না, নামগুলো আমরা বলবো না, কারা থাকছে আজ চুপ কথায় সেটা শোনার জন্য তোমাকে শুনতেই হবে চুপ কথা অনলি অন 107 FM রেনবো। আপাতত আত্রের অভিশা বলছে, নিজেকে খুব ভালো রেখো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।
3: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন ঠিক 12:05 হয়েছে, আর স্যাটারডে নাইট মানেই চুপ কথা, আর চুপ কথা মানেই তোমার না বলা কথা, না বলা কথা শুনতে স্টুডিওতে রয়েছে বিহু আর রয়েছে শ্রেয়া। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আজকে সকাল থেকেই মানে একটা অদ্ভুত একটা ওয়েদার, মোটামুটি 3-4 দিন ধরে অসম্ভব গরম গেছে, কিন্তু আজকে সকালবেলা যখন চোখটা খুলেছি তখন দেখেছি যে চারপাশটা লিটারেলি অন্ধকার, তখন 7:30-8, কিন্তু মনে হচ্ছিল যেন এখনও পর্যন্ত সূর্যই ওঠেনি, সারাটা দিনই এরকম ম্যাড ম্যাডে মানে একটুখানি ওরকম কেটেছে ঠিকই, কিন্তু যাই হোক এত দিন গরম টরম এর পরে একটু স্বস্তি তো ডেফিনেটলি। আর আজকে শ্রেয়া কি হয়েছে জানিস তো, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন আসছিলাম তখন মানে হয় না মানে যেতে যেতে ওই পাসিং শট টাইপের সেখানে একজনকে দেখেছি আমি, এবং দেখে আমি বেশ অভিভূত হয়ে গিয়ে বেশ খুশি খুশি মনে স্টুডিওতে চলে এসেছি। অসম্ভব সুন্দর একজন পুরুষ তিনি আমার পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেলেন, এটা আমি জানি না অন এয়ার বলা উচিত কিনা, তবে ঠিক আছে মানে হতা হ্যায় কারণ দিল তো বাচ্চা হ্যায় জি। যাই হোক, আমার মনের কথা যদি আমার সবটাই বলে ফেলি তাহলে তোমাদেরটা তো আর কি করে, এগুলো তো শুনতে হবে আমাদের, তাই তো?
1: বিহু বলছি যে মাঝে মাঝে একটু ডোপামিন রাশ হওয়া দরকার তো আমাদের,
0: এক্স্যাক্টলি
1: তাই না? আর আজকে যখন বিহু আর আমি মানে শ্রেয়া আর বিহু বহুদিন পর একসঙ্গে, প্রচণ্ড জমে যাবে এটা তো আমি একদম শিওর। আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরা যারা আমাদের কথার ওপরে বসে আমাদের শুনছো, আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য 9903653992 এই নম্বরে তুমিও তোমার গল্পগুলো শোনাতে পারো, ঠিক যেমন আজকে বিহুর একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, অদ্ভুত না বেশ একটা মিষ্টি কিউট একটা এক্সপিরিয়েন্স, তো এরকম নিশ্চয়ই তোমারও হয়, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তুমি আমাদের সঙ্গে শেয়ার করতেই পারো। আরে নট নেসেসারি, লাইফে কি সব কিছুর পরিণতি হতেই হয়? বা হয় না তো, তাই না?
0: একদমই নয়। আর তাছাড়া এই যে একটু আগেই শ্রেয়া বললো, আমার খুব ভালো লাগলো এই ডোপামিন রাশ বা অ্যাড্রিনালিন রাশ, আমরা সবাই কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, মানে তুমি না চাইতেও অনেক সময় এমন কিছু ফিলিংস তোমার মধ্যে চলে যায়, সেটা হয়তো ওই সময়তে কাউকে শেয়ার করতে তুমি পারো না, কারণ কি জানি লোকে হয়তো তোমাকে ভাবতে পারে তুমি বেহায়া, কিন্তু যাই হোক দিল তো বাচ্চা হ্যায় জি। আর তোমাদের সেই মনের কথা শোনার জন্য আমি আশ্রয়া রয়েছি রাত 12:00 অবধি, আপাতত একটা গান, ফিরে আসছি গানের ঠিক পরে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত বাড়ে আর রাত বাড়তে বাড়তে আমাদের আবার একটা নতুন দিনের শুরুর গল্প চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, হয়তো প্রতিটা দিন তোমাকে এমন কিছু কাজ করতে হয় যেগুলোর মধ্যে নতুন কিছু হয়তো নেই। এই যেমন ধরো, তুমি ঘুম থেকে ওঠো, উঠে তোমার কাজে যাও অথবা তোমার বাড়ির কাজকর্ম করো, করে নিজের খাবার রেডি করো, করে নিজের পরিপাটি করে নিয়ে আবার নিজের কাজে যাও, তারপর ফেরো, ফিরে এসে আবার সেই একই রুটিন। হয়তো কিছু কিছু জিনিস আমাদের জীবনে একই, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে যদি একটু পরিবর্তন আনতে পারি, মানে দেখবে কিছু কিছু খাবার আছে, ধরো সিম্পল একটা নর্মাল ডাল, সেই ডালের মধ্যে যদি একটা তড়কা লাগানো যায়, ব্যাপারটাই আলাদা হয়ে যায়। ঠিক সেই রকমই আমাদের জীবনে এই প্রতিদিনের একঘেয়েমিটা কাটাতে একটু লাইফেও কিছু তড়কা লাগানো দরকার, কি বিহু?
2: একদমই তাই। আর এই তড়কাটাই মনে হয় আমাদের জন্য তোমাদের নানান ধরনের মেসেজ আর হোয়াটসঅ্যাপ আর তোমাদের কাছে যে সমস্ত কথা তোমরা বলতে পারো না, চেয়েও পারো না, সেই সমস্ত তোমাদের ভাষায় তোমাদের টনিক, তোমাদের ওষুধ এবং তোমাদের সমস্ত ডিপ্রেশন, মন খারাপ, ভালো লাগা, মন্দ লাগা সঙ্গী চুপ কথা। যাই হোক, আজকে ফার্স্ট মেসেজ 9903653992 তে কে করেছে শ্রেয়া?
1: আমাদের রেগুলার লিসনার, আমাদের ভীষণ প্রিয় একটা মানুষ,

0: সেটা হলো আনুষ্কা। হ্যালো আনুষ্কা, ডিয়ার চুপ কথা, জানো তো গত সপ্তাহে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই শুনতে পারিনি। জানো তো এই একটা মাস ধরে ছুটি কাটানোর পর নিজের প্রিয় মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করার সেই ইচ্ছেটা লাইফে ফিরে যেতে, আচ্ছা সেই টাইম স্পেন্ড করার পর এখন আর ওর ডেলি লাইফে ফিরে যেতে একটু কান্না পাচ্ছে। তাও যদি, আচ্ছা একটা প্রশ্ন ছিল তোমাদের কাছে যে তোমরা এভরি উইক এত এনার্জেটিক বা এত মোটিভেটেড থাকো কি করে, যেখানে রাত বাড়লেই ফিলিংসগুলো হেভি হয়ে আসে, কি করে থাকো?
1: সবসময় যে ভীষণ এনার্জেটিক হয়ে, অ্যাকচুয়ালি কী বলতো, মানে আমি এটা, মানে এটা আমার চুপ কথার অডিয়েন্স বা লিসেনার্স যাই বলি না কেন, তারা জানে যে বিগত এক মাস ধরে, ধর আমি বিগত এক মাসে তিনটে চুপ কথা করেছি, আগের সপ্তাহ চুপ কথা আমার ছিল দিব্যার সঙ্গে। এবার সবসময় যে আমরা ভীষণ রেডি হয়ে আসি, মানে ভীষণ মুড ভালো থাকে, এরকম নয়। ইনফ্যাক্ট আমি কনফেসও করেছিলাম যে বিগত কিছু মাস ধরে আমার সঙ্গে যা যা হচ্ছিলো, মানে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন্স গেছে, পারিবারিক ভীষণ বিপর্যয় গেছে, সব কিছু মিলিয়ে ভীষণ ডাউন ছিলাম। একটা মাস, গোটা মাস আমি আসতে পারিনি, শো করিনি। এবং তারপর যখন গত মাসে, মানে মে মাসে যখন আমি আবার, মনে হলো যে না এভাবে তো হয় না, এভাবে জীবন থেমে থাকে না, বিকজ আমার লিসেনার্সরা আমার জন্য ওয়েট করছে, আমার নিজের ভালো লাগার জায়গা এটা, আমাকে আসতে হবে, আই হ্যাভ টু ফাইট ব্যাক, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। এবং সেই কারণেই আমার আশা এবং প্রথম সই ছিল চুপ কথা। এবং সেই চুপ কথা, মানে মে মাসের ফার্স্ট চুপ কথা আমি যখন এলাম, সেদিনও আমার পার্টনার ছিল দীপদা। এবার আমি লোকের সমস্যা কি শুনবো, আমার তো তখন নিজের জীবন জুড়ে সমস্যা, আমি সেটা অনেস্টলি ওপেনলি বলেছিলাম যে আজকে মনটা ভালো নেই, বিগত বেশ কিছু মাস ধরেই ভালো নেই। কিন্তু ওই যে একটা কথা, কমিউনিকেশন ইজ দ্য কি। এবং যখন আমি বাকি লোকের, বাকি আমাদের লিসেনার্সদের মেসেজগুলো পড়লাম, হোয়াটসঅ্যাপগুলো আসতে শুরু করলো, আমার মনে হলো কোথাও গিয়ে আমার জীবনের থেকেও সমস্যা বোধ হয় অনেকের জীবনে আরও বেশি রয়েছে। সুতরাং এই যে কথা বলতে বলতে কোথাও গিয়ে সেই মন খারাপটা একটু লঘু হলো, এবং এটা তো ঠিক আছে, আমার কাছে চুপ কথার মতো একটা অপশান আছে বলে আমি সেখান থেকে রেহাই পেতে পারি। কিন্তু ধরো এমন একজন মানুষ, সে হয়তো কমিউনিকেট করতে পারে না, তার ক্ষেত্রে কিন্তু মানে নিজের খারাপ লাগা বা ডিপ্রেশন এগুলোকে দূর করা ভীষণ কঠিন। এবং সেক্ষেত্রে অন্য ওয়ে আউট আছে, মেডিকেল হেল্প। এই যে ও বললো যে এনার্জেটিক কীভাবে থাকো, অ্যাকচুয়ালি ওই তোমাদের এত সুন্দর মেসেজ, এবং কোথাও গিয়ে মনে হয় যে খুব কাছের একটা শো, তো আশেপাশের মানুষগুলোকেও ভীষণ চেনা। আমি যখন শ্রেয়া একটু আগেই বলছিলি তুই যে অনুষ্কা আমাদের ডেইলি লিসেনার, মানে কিছু কিছু নাম যারা আমাদের রোজ মেসেজ করে ধর বা হোয়াটসঅ্যাপ করে, তাদের নামগুলো তো আমাদের মনে থেকে যায় না। তো কোথাও গিয়ে মনে হয় যে মানুষগুলোকে আমরা দেখিনি, তারাও আমাদের দেখেনি, কিন্তু কোথাও গিয়ে দ্যাট ইজ আ কানেকশন উইচ ইজ ইনভিজিবল, এবং সেটা ভীষণ স্ট্রং। আর এই কারণেই বোধ হয় ভেতর থেকে আমাদের এনার্জিগুলো আসে। যতক্ষণ তোমরা থাকো, পাশে থাকো, ততক্ষণ আমাদেরও এনার্জিগুলো এভাবেই আরও বাড়তে থাকে, অন্তত আমার সেটা মনে হয়। তুই কি বলবি?
0: একদমই বিহু, আমিও তোর সাথে একেবারে একমত। এবং অনেকদিন বাদে তোর সঙ্গে আজকে আমার দেখা। আমার মনে আছে আমরা লাস্ট যে চুপ কথাটা করেছিলাম তখন বোধহয় ডিসেম্বর মাস ছিল।
1: ওরে বাবা!
0: আর হ্যাঁ হ্যাঁ, আমার একদম মনে আছে,
1: এই বছর আমাদের প্রথম চুপ কথা।
0: ইয়েস, এই বছরের প্রথম চুপ কথা, এবং অনেকদিন পরে। আর এই যে আমাদের লাইফের এই আপস অ্যান্ড ডাউনসগুলো নিয়ে যেভাবে তুই বললি, এক্স্যাক্টলি তাই আমাদের কাছে, না তোমরা কোথাও আমাদের ইন্সপিরেশন, তোমরা আছো বলে আমরা এইভাবে প্রতিটা দিন নতুন নতুন করে বাঁচতে শিখি। হাই চুপ কথা, মেটিয়া ব্রুজ থেকে বলছি, বিআর মোল্লা আমার। আচ্ছা, তা তুমি তোমার ওয়াইফের জন্য গানের রিকোয়েস্ট করেছো, আমরা নিশ্চয়ই চেষ্টা করব শোনাতে। হাই, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের মেসেজ করছি। আমি কল্যাণী থেকে বলছি, আমার নাম দীপঙ্কর। একটা ডিসিশন আমি নিতে পারছি না, তাই তোমাদের কাছ থেকে সাহায্য চাই। প্লিজ দয়া করে সাহায্য করো, আমার পড়াশোনা সব কমপ্লিট, বুঝতে পারছি না লাইফে কি করব। আমার বয়স 25, বাড়ি থেকে চেন্নাই গিয়ে কাজ, আচ্ছা বাড়ি থেকে বলছে চেন্নাইতে গিয়ে কাজ করতে, কারণ আমাদের বাড়ির এখানে কাজ করে একজন, সে বলেছে এখানে এসে কাজ করতে। এর আগে আমি একবার ব্যাঙ্গালোর গিয়েছিলাম, সার্ভাইভ করতে পারিনি বলে ফিরে এসেছি। তাই এবার ভয় করছে কি করব, ডিসিশন নিতে পারছি না, বাড়ি থেকে সবাই বলছে যেতে, তাই খুব একটা কিছু বুঝতে পারছি না, তোমরা যদি একটু সাহায্য করো উপকার হবে।
1: প্রথমত দীপঙ্কর, তুমি কি নিয়ে পড়াশুনো করেছো, বা তোমার স্ট্রিম কি, বা তুমি কি কোন সাবজেক্টে ছিলে বা কোন প্রফেশনে ছিলে, এটা যদি আমাদের একটু ডিটেলসে বলো তাহলে আমার আমাদের তোমাকে সাজেশন দিতে বা আমাদের

0: তোমার জানাতে বেশি সুবিধা হয়। তবে একটা কি কথা জানো, মানে হোম সিকনেস না আমাদের কম বেশি সকলের মধ্যে আছে। একটা সময় আমার যেমন ভীষণভাবে আমি হোম সিক, মানে আমার মনে হয় যে আমি বাড়ি ঘর বাবা মা প্রিয়জন সবাইকে ছেড়ে আমি কি করে যাব, আমার ভীষণ মানে একটা এরকম হয়। কিন্তু কোথাও গিয়ে পরিবারের জন্য এবং বাকি তোমাকে জড়িয়ে যে মানুষগুলো রয়েছে তাদের জন্য আমাদের হয়তো কিছু ব্যক্তিগত স্বার্থ মানে ত্যাগ করতে হয়, এটা হয়তো হয়ে থাকে। ডেফিনেটলি বিগত বেশ কিছু বছরের গ্রাফ দেখলে এটা সত্যি সবাই অ্যাকসেপ্ট করবে যে বাইরের রাজ্যে কাজের সুযোগ কিন্তু বেশি, এবং তোমার স্ট্রিমটা কী সেটা জানলে আরও সুবিধা হতো আমাদের পক্ষে সাজেশন দেওয়ার। এটা যদি আমাদের আরেকটা মেসেজে তুমি একটু বিশদে জানো, আমার মনে হয় আমি বা শ্রেয়া তোমাকে আরও একটু ওপেনলি আরও একটু ভালোভাবে বলতে পারবো।
1: হ্যাঁ প্লিজ তুমি একটু দেখো যদি এই বিষয়টা একটু অর্গানাইজ করে আমাদেরকে জানাতে পারো। আচ্ছা একটা সলিউশন দেবে, আমি না আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চাই, বাট বাড়িতে কি বলে বোঝাবো বুঝতে পারছি না, প্লিজ হেল্প করো। আসলে আমার বাড়িতে জানে না আমার বয়ফ্রেন্ড আছে।
0: চিরাচরিত সেই সমস্যা। এটা কিন্তু কিউট, এটা আমার সবচেয়ে কিউট, যদিও এটা লাভ জাংশন নয় বাট স্টিল দিস ইজ ভেরি কিউট। দেখো মানে আমি অনেয়ার তোমাকে মিথ্যা কথা বলা সাজেশন তো দিতে পারি না, দ্যাট ইজ অনৈতিক, মানে এটা আমি করতে পারি না। বাট হ্যাঁ, আমরা যারা এখন মোটামুটি ওই টিনেজ টাইমটা পার করে এসেছি, মিড টোয়েন্টিজ বা লেট টোয়েন্টিজে বিলং করছি, তারা কম বেশি সবাই বাড়িতে এই কাজটা করেছি আর কি সেই সময়তে, যদিও হাইলি নট রেকমেন্ডেড, একদম নয়, বা আমাকে সদা সত্য কথা বলবে বলা উচিত। তবে আমার মনে হয় যে দেখো বাবা মারাও বোঝেন যে তোমাদের মতো বয়সে বা এই বয়সে ছেলেমেয়ে একটু বন্ধুর বাড়িতে যাচ্ছি বা বন্ধুর জন্মদিন বা টিউশন আছে বা এক্সট্রা ক্লাস বলে ছেলেমেয়ে যে কোথায় যেতে পারে সেটা বাবা মাও বোঝেন, তারাও তো ওই বয়সটা পার করেছেন, তারা এতটাও বোকা নন। হ্যাঁ হয়তো আমাদের মতো এত সহজে এরকমভাবে স্মার্টলি হয়তো মিথ্যাটা বলতে পারেন না, কিন্তু তারাও বোঝেন, তারাও হয়তো গিয়েছেন তাদের প্রাইমে। বাট আমার মনে হয় যে বাড়িতে মাকে একটু বলো, বোঝানোর চেষ্টা করো, বয়ফ্রেন্ড না বললেও বলো ভালো বন্ধু, বিশেষ বন্ধু। আর দেখো বাবা, যেখানেই যাও যাই করো সাবধানে থেকো, সুস্থ থেকো এবং ঠিকভাবে বাড়ি ফিরে এসো। অকারণ মিথ্যে কথা বলার টিপস বিহু বা শ্রেয়া দেয় না, কারণ সেটা আমাদের জায়গা থেকে দেওয়া অত্যন্ত খারাপ। বাকি একটু যারা প্রেমটেম করছে বন্ধু বান্ধব তাদেরকে জিজ্ঞেস করো, আমাদের থেকে বেটার সলিউশন অন্ততপক্ষে এই ক্ষেত্রে তারা তোমাকে বেটার দেবে।
1: কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না বিহু, কি মা বাবাকে জানিয়ে প্রেম করছে
0: না করছে,
1: এইটা আমি বুঝতে পারছি না।
0: এক্স্যাক্টলি
1: এইটাই তো কথা, প্রেমটা কি আর মা বাবাকে তুমি জানিয়ে করছো, তাহলে ঘুরতে যাওয়ার সময় এত ভাবছো কেন এটা বুঝতে পারছি না।
0: সেটাই, আর পড়াশোনা করছো, কত অপশনস রয়েছে, এক্সট্রা ক্লাস টাস দেখো, আর কি ভাবে বলবো, আর বলতে পারবো না।
1: তবে কি জানো তো একটা কথা তোমাদের বলি, সেটা হলো যে কিছু ক্ষেত্রে না মিথ্যে বলা ভালো, সব ক্ষেত্রে নয়। এই যেমন ধরো তুমি যদি মিথ্যে বলে কারোর ভালো করতে পারো তাহলে তুমি বলবে, কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে মিথ্যে বলাটা ঠিক নয়। যদি উদ্দেশ্য সৎ থাকে, তুমি একটা মানুষকে দিয়ে একটা মানুষকে মোটিভেট করার জন্য ধরো মিথ্যেটা কাজে লাগছে, তো তুমি সেটা করো, কিন্তু কোনোভাবেই অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। হাই চুপ কথা, আমি আচ্ছা আমার নাম পল্লবী, আমি 7-এ পড়ি, এই প্রথমবার তোমাদের মেসেজ করছি, প্লিজ পড়ো। পড়ে ফেলেছি পল্লবী, তুমি প্রথমবার আমাদের মেসেজ করেছো, ক্লাস 7-এ পড়ো, থ্যাংক ইউ, মন দিয়ে পড়াশোনা তো করবেই, করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে হ্যাঁ চুপ কথাও শোনো, মৌরিমিল বাজার হাওড়া থেকে রেণুকা মুখার্জি, সুরজিৎ মুখার্জির, আচ্ছা শুধু হাই লিখেছো তোমরা, মানে ওনার মা হচ্ছে রেণুকা মুখার্জি এবং উনি সুরজিৎ মুখার্জি,
0: মানে উনি শুনছেন যে কথা সেইটা উনি জানান দিয়েছেন। যাই হোক, 9903653922-তে তোমরা বিহু আর শ্রেয়াকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো। দেখো এটা ঠিক যে সবসময় যে প্রত্যেক দিন নানান ধরনের সমস্যা নিয়েই কথা বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চুপ কথা এমন একটা শো, মানে এমন একটা পারপাসে এই শোটা করা হয়েছিল, যেখানে কিনা মানুষ যে কথাগুলো বা যে ফিলিংসগুলো আশেপাশের মানুষদের বলতে পারে না, এখানে তারা সেই ফিলিংসগুলোই শেয়ার করে। হতে পারে সেটা ভালো ফিলিংস, হতে পারে সেটা একটু কম ভালো ফিলিংস, যা মনে আসছে তাই লিখতে পারো আমাদের। তবে আপাতত তোমাদের জন্য রইল ব্যাক টু ব্যাক দুটো গান, আর গানের পরে ফিট।

ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঘড়ি কাটা বলছে এখন 12:34, তোমরা শুনছো চুপ কথা, আর এই চুপ কথায় রয়েছি বিহু, রয়েছে শ্রেয়া, আর তোমাদের একের পর এক মেসেজ কিন্তু আমাদের কাছে ঢুকছে ক্রমাগত। যাই হোক, শ্রেয়ার হাতে লম্বা একটা লিস্ট পড়বো ডেফিনেটলি, কিন্তু তার আগে যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা একবার নাম্বারটা নোট করে নাও। আস্তে আস্তে বলছি, 9903653992, এখানে রাত 3টে অবধি বিহু এবং শ্রেয়াকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর মেসেজ করতে পারো। যাই হোক, নেক্সট মেসেজ কে করেছে শ্রেয়া?
1: হাই চুপ কথা, আমি বর্ষা বারাসাত থেকে বলছি। গতকাল একজন কাছের মানুষকে হারিয়েছি না ফেরার দেশে, মনটা খারাপ, শান্ত থাকাই আজকে দিন সবচেয়ে বড় জয়। চারপাশে যখন মিথ্যে অপবাদ আর তর্ক, তর্কের পাহাড়, তখন চিৎকার করে নিজেকে প্রমাণ করা অর্থহীন। কিছু আঘাতের উত্তর না দিয়ে হাসি মুখে সরে যাওয়া দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় সাহসের পরিচয়। মানুষ অনেক কিছু বলবে, বিধিয়ে দেবে, কটু কথা বলবে, তুমি যদি পাল্টা বলো তবে শান্তি হারাবে চিরতরে। তাই হৃদয়ের সব ঝড়কে নিজের ভেতরেই থামিয়ে দাও। বাইরে থাকুক স্নিগ্ধ প্রশান্তি আর গভীর নীরবতা, দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে সবাইকে হারিয়ে নয়, নিজেকে জয় করেই তুমি শ্রেষ্ঠ। প্লিজ মেসেজটা পড়ো।
0: এত সুন্দর মেসেজ আমরা পড়বো না সেটা কি করে হয়? ডেফিনেটলি, জানো তো একটা সময় মনে হতো যে মানে যে যা বলছে খারাপ কথা বা বিধিয়ে যে কথাগুলো বলছে সব কটার উত্তর দেব, মনে হতো যে তর্কে না জিততে পারলে মনে হয় আমি হেরে যাব, মানে আমাকে এটা প্রমাণ করতেই হবে যে আমি তোমার চেয়ে বেটার, এবং সেটা আমাকে প্রমাণ করতে হবে কথার মাধ্যমে। কিন্তু বয়স যত বেড়েছে, অভিজ্ঞতা যত বেড়েছে এবং আশেপাশের মানুষদের যত দেখেছি, তত মনে হয়েছে যে এইভাবে আলটিমেটলি জেতা যায় না, বরঞ্চ নিজের এনার্জি লস হয়, নিজের মাথা গরম হয়। তো সেই কারণে কাজ দিয়ে তার পরিচয় দেওয়া বোধ হয় বেটার। মানে তোমাকে যদি আজকে কেউ কিছু বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুমি পাল্টা তার সঙ্গে ডিফেন্ড করতে গেলে যে কে বলেছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা তো হবে, আমি এই করেছি সেই করেছি, না, ডোন্ট ডু দ্যাট, করো না। তার চেয়ে বরং যে লোকটা তোমাকে বলছে যে তুমি কিছু করতে পারবে না, তুমি একটা জিরো, বিগ জিরো, তাকে কাজ দিয়ে প্রমাণ করে দাও, এবং তারপর সেই লোকটার কাছে যাও, সেই মানুষটার কাছে যাও এবং তার মুখের এক্সপ্রেশন দেখে একটা অদ্ভুত অদ্ভুত তৃপ্তি অনুভব করো। বিশ্বাস করো, এর থেকে সুখের ফিলিংস লাইফে আর কিচ্ছু হয় না।
1: সত্যি তাই, কখনো কখনো উত্তর না দেওয়াটা বোধহয় সবচেয়ে বড় উত্তর তোমার জন্য। অব্রনীল লিখছে, বাইরে এখন কি দারুণ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির রাতে আপনাদের শোটা শুনতে শুনতে মনের ভেতর থেকে এক রাশ চুপ কথা যেন উঠলে উঠল। সামনেই সোমবার পরীক্ষা, বিটেক থার্ড ইয়ারের স্টুডেন্ট আমি, মাথায় এখন প্লেসমেন্টের একটা বিশাল চাপ, ক্যারিয়ারের চিন্তা আর তার সাথে মা বাবার প্রতি দায়িত্বের একটা বড় অনুভূতি। বড় ভাইয়ের এই বাস্তবতার চাপটা যখন ঠিক কাঁধের ওপর এসে বসেছে, তখনই আপনাদের কথাগুলো শুনতে শুনতে হঠাৎ করেই ক্লাস 12-এ সেই রাত জাগা দিনগুলোর কথা মনে পড়ে গেল। মনে আছে তখন আমাদের একমাত্র চিন্তা ছিল বোর্ডের পরীক্ষা, আর ওটাকেই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে হতো। আর আজ যখন ভবিষ্যতের চিন্তায় রাত জাগি, তখন মনে হয় কত সহজ আর সুন্দর ছিল আমাদের সেই দিনগুলো। পরীক্ষার নম্বরের জন্য রাত জাগতাম, আর আজ জাগি ক্যারিয়ার আর মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। এই বৃষ্টির রাতে পরীক্ষার স্ট্রেসের মাঝে আপনাদের শোটা, আপনাদের গলার আওয়াজটা অদ্ভুত একটা মানসিক শান্তি দিচ্ছে। মনে হচ্ছে এই লড়াইয়ে আমি একা নই। আর একটা গান ডেডিকেট করবেন আমাদের মতো সমস্ত থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য, যারা এই মুহূর্তে ক্যারিয়ার আর নস্টালজিয়ার মাঝে দাঁড়িয়ে আছে। লাভ ইউ বোথ। এভাবেই আমাদের রাতগুলো সুন্দর করে তুলতে থাকুন, এবার পুরো পারফেক্ট হয়েছে তো। রেডিও হোস্টসদের পাঠানোর জন্য একদম জমজমাট। আচ্ছা, লিখে আবার আমাদেরকেই জিজ্ঞাসা করছে অব্রনীল। প্রথমত অব্রনীল, তোমার এই নামটা ভীষণ সুন্দর নাম, এটা আমার একটা খুব পছন্দের নাম। আর তুমি যেভাবে লিখেছো, যা যা তুমি বললে, আমাদেরও নিজেদের কথাগুলো মনে পড়ছে, সেই স্কুল লাইফের

0: জাগা আমি ওই রকম রাত জেগে জেগে পড়তাম বিহু।
1: অরুণিল মনে হয় একটা চ্যাট জিপিটি কে বলেছে যে লিখে দিতে, এবং লাস্ট লাইনটা ওকে চ্যাট জিপিটি বলেছে এবং জিজ্ঞেস করেছে বা জেমিনাই কেউ একটা আমি ধরে ফেলেছি
0: না, কিন্তু মাঝখানে একটা দুটো মিস্টেক আছে
1: পরীক্ষার আগে। আমার জন্ডিস হয়েছিল জানিস তো, মানে কি এক্সপিরিয়েন্স সেই 6.5 বিলিরুমিন, তখন আর মাত্র 20 দিন না 22 দিন বাকি, তো হঠাৎ করে বমি টমি, তো টেস্ট হলো দেখা গেল 6.5 বিলিরুমিন, প্রচন্ড জন্ডিস। আমার মনে আছে যে আমি শুয়ে আছি, মানে মাথা তোলার শক্তি নেই, মা পড়ছে আর আমি শুনছি, ঠিক আছে। এবার ওরম করে করে মাধ্যমিক দিয়েছিলাম, যাই হোক ভালো হয়েছিল রেজাল্ট, কেন কীভাবে হয়েছিল জানি না তবে হয়েছিল। তারপর মাধ্যমিকের পরে আরও বড়, এবার মা মানে মা বলতো বারবার করে যে মাধ্যমিক যদি পুকুর হয় তাহলে উচ্চ মাধ্যমিক হচ্ছে সমুদ্র, কারণ একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স পুরো, একদম সিলেবাস বল সব কিছু মিলে 12 হলো। ও মা, তারপর থেকে শান্তি নেই জীবনে, গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স, তারপর চাকরি, তারপর এখন প্রতিদিনই মনে হয় যে কী হবে কী হবে। দেখো মানে দিস ইজ মানে এই যুদ্ধে বা এই এই জীবনের যুদ্ধে ইউ আর নট অ্যালোন অভ্রনীল, আমরা সবারই একই কোথাও না কোথাও গিয়ে স্টোরিটা এক। হ্যাঁ হয়তো কেউ একটু বেশি এক্সপ্রেসিভ, কেউ একটু কম এক্সপ্রেসিভ, কেউ হয়তো তোমাদের সামনে রোজ মাইকের সামনে কথা বলছে, মানে তাদের জীবন যে ভীষণ সুন্দর, তাদের জীবনে কোনো ক্রাইসিস নেই, না এটা ভাবাটাও বোধ হয় ঠিক না। আমাদের লাইফে ক্রাইসিসগুলো হয়তো হুট করে আমরা বলতে পারি না অন্যান্য শোতে, আমাদের হয়তো কিছু সময় প্রিটেনশিয়াস হতে হয়, গলাতে এমন একটা ভাব রাখতে হয় যাতে করে দুঃখগুলো একটু চাপা পড়ে যায়, কিন্তু চুপ কথাতে, আবারও বলছি আমি জানি না শ্রেয়াও একমত হবি, যে আমরা এমন কিছু কথা বা এমন কিছু ব্যক্তিগত জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যেটা হয়তো এই শোটাকে বাকি শোগুলোর থেকে অনেকটাই আলাদা করে দেয়।
0: একদম সত্যি। আর একটা বিষয় কি, যখন রাত বাড়তে থাকে না আমরা আনফিল্টার হতে থাকি, আসলেই তাই হই, কারণ রাত্রেবেলা আমাদের অ্যাক্টিভিটিগুলো অনেক কমে আসে আর আমাদের ফ্রন্টাল লোব, মানে আচ্ছা যাই হোক আমি সেই সেই দিকে ঢুকছি না,
1: কিন্তু আমাদের
0: না আমাদের না আমাদের যেটা হয় এটা একদম সত্যি কথা, আমাদের ব্রেনের মধ্যে যে জিনিসপত্রগুলো রয়েছে কিছু কিছু অ্যাক্টিভিটি, আমরা সারাদিন যেরকম দৌড়চ্ছি, খাচ্ছি, দাচ্ছি, কাজ করছি, ঘুরছি, কারোর ইনস্ট্রাকশন ফলো করছি কাজের ক্ষেত্রে বা যেমন যেমন হোক আমরা করে যাচ্ছি, কিন্তু রাত্রেবেলা না আমরা একদম শান্ত থাকি, তো সেই সময়তে আমাদের ফিল্টারগুলো সরে যায়, এবং এই জন্য যেটা হয় ওই রাত্রেবেলা যে কোনো কাজই না খুব ভেবে চিন্তে করতে হয়। এটা কিন্তু একটা সাবধানবাণীও দিলাম, যেমন করে আজকে বিহু ওই ওই দৃশ্য ভুলতে পারছে না।
1: একটা মজার ব্যাপার হচ্ছে, তুই কি লক্ষ্য করেছিস, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার এবং শ্রেয়ার সামনে, আমাদের স্টুডিওতে দুজনের সামনেই কম্পিউটার খোলা এবং সেখান থেকে আমরা গান চালাই। এবার অভ্রনীল আমাদের বলেছে যে একটা গান ওর মতন এবং ওদের যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদের জন্য একটা গান ডেডিকেট করতে, তো অদ্ভুতভাবে একটা ব্যাপার হয়েছে, আমিও কিন্তু শ্রেয়ার কম্পিউটারে দেখিনি, শ্রেয়াও আমার কম্পিউটারে দেখেনি, আমি যে গানটা তুলেছি মানে আমার কম্পিউটারে যেটা সিলেক্ট করেছি বাজাবো বলে, শ্রেয়াও ওই একটা একই গান নিজের কম্পিউটারে নিয়েছে বাজাবে বলে,
0: এটা প্রথম থেকে হচ্ছে কিন্তু।
1: হ্যাঁ মানে আমরা দুজনে একই ভাবে ভাবছি, এটা কি করে হতে পারে রে ভাই,
0: এইটাই তো, এইটাই তো ভাইব, মানে আমাদের ভাইব লেগে যাচ্ছে।
1: যাই হোক ঠিক আছে, তোমরাও আমাদেরকে মেসেজ করতে থাকো, আপাতত যে সমস্ত মানুষগুলো আজও বেঁচে আছো কিন্তু ছোটবেলাটা ভীষণ ভীষণ মিস করো, সেই সব মানুষগুলোর জন্য এমন একটা গান যেটা গিয়েছেন লিখেছেন অনুপম রায়। রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের ঠিক পরে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা, আর তোমার সঙ্গে চুপ কথায় আজ এই রাতে আমি আর যে শ্রেয়া এবং আর যে বিহু। আর একদম শুরুতে আজকে বলেছিলাম যে তোমরা গেস করো তো কে আছে। এই ভরসাটা, এই বিশ্বাসটা তোমাদের ওপর রয়েছে যে তোমরা অন্তত আমাদের ভয়েস শুনে আইডেন্টিফাই করতে পারবে আমরা কে। অ্যান্ডি আমাদের লিখে পাঠিয়ে দিয়েছিল অলরেডি যে ওয়েলকাম শ্রেয়া, আর আমার সাথে কে থাকবে ও গেস করতে পারছিল না, এখন তো বুঝেই আছো আমার সাথে কে। আর তুমি যদি এক্ষুনি টিউন করে থাকো তাহলে যেটা করতে পারো, তুমি এবং তোমার আরও অন্যান্যরা, মানে তোমার আশেপাশে আরও যারা আছে, অনেক সময় আমাদের হয় যে রেডিওটা টিউন করলাম 107 FM রেনবো, হয়তো একটু অসুবিধা হচ্ছে শুনতে, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা ক্রমে গিয়ে, গুগল বা যে কোনো ক্রমে গিয়ে 107 FM রেনবো কলকাতা লাইভ এটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটা প্লে বাটন আসছে 107 FM রেনবো লেখা, সেটা ক্লিক করে সেখান থেকে শুনতে পারো, অথবা নিউজ অন ইয়ার অ্যাপে গিয়ে 107 FM রেনবোটা শুনতেই পারো। আর আমাদের সঙ্গে যদি চাও দেখা করতে, সেটার জন্য ইনস্টাগ্রাম তো আছে, তবে আপাতত 9903652992 এই নাম্বারে তোমার মেসেজ পড়ব। তুমি লিখেছ, আমার আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, কলেজে আমার হিস্ট্রি অনার্স ছিল, আর আমি চাকরির জন্য 2 বছর পড়েছিলাম।

0: অনেক চাকরির পরীক্ষা দিয়েছি, বাট তেমন কোনো ফল হয়নি, তাই এখন ভাবছি কি করব। তোমরা যদি একটু বলো বেটার হয়। আমার মনে হয় বিহু, তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছ এটা বেশ সুন্দর একটা সাবজেক্ট, হিস্ট্রি। অনেকেই এই সাবজেক্টটা, এটা ভীষণ এনজয় করার মতন একটা সাবজেক্ট, এবং যেই সময়টা এই সাবজেক্টটা মন দিয়ে পড়িনি পরে রিয়েলাইজ করেছি কত ভুল করেছি। স্কুলে পড়তে খুব মন দিয়ে পড়তে ইচ্ছে হতো না প্রথম দিকে, কিন্তু পরে সত্যি সত্যিই বুঝেছি এই সাবজেক্টটার মধ্যে কী ম্যাজিক আছে। তবে তোমায় একটা জিনিস বলতে পারি, তুমি যেহেতু বলছো তুমি অনেক এক্সাম দিয়েছো অলরেডি, তুমি যেটা নিয়ে পড়েছো সেটা তো তুমি মন দিয়েই পড়েছো আশা করা যায়। তুমি কি চেষ্টা করতে পারো টিউশন দেওয়ার অথবা নিজের একটা চ্যানেল খোলার যেখানে তুমি হিস্ট্রিটা পড়াবে? কারণ সত্যি বলছি এখনও পর্যন্ত প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ফলো করে পড়াশোনা করে, তাই এটাতে না অনেক মানুষের হেল্প পাবে এবং তোমার প্র্যাকটিসটা থাকবে। তুমি কি, কারণ যেটা তুমি পড়েছো সেটা কাজে লাগানোর জন্য এই চেষ্টাটা তো একটু করা যেতে পারে, একবার করে দেখো যদি পারো। আর যদি তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো হতেই পারে যে হিস্ট্রি ওরিয়েন্টেড নয়, খুব স্বাভাবিক, সেটা সেখানে অন্যান্য অনেক কিছু থাকে, জেনারেল নলেজ থেকে শুরু করে অনেক কিছু, সেইগুলোর প্র্যাকটিসটা ছিল না। কারণ কি হয়ে যায় কখন বলা যায় না, এটা বোধহয় আমাদের টুয়েলথ ফেল সিনেমাটা ভীষণ ভীষণভাবে শিখিয়ে দিয়েছে।
1: ডেফিনেটলি। আর আরেকটা কথা দেখো, সত্যি কথা বলতে একটা খুব হার্শ রিয়েলিটি বলছি, মানে যেহেতু তোমরাও একদম খোলাখুলি কথা বলছো, এখন আমি গ্র্যাজুয়েশন করে লোকে যদি ভাবে যে আমি একটা চাকরি পেয়ে যাবো কোনো একটা এমএনসি বা জাতীয় বেসরকারিতেও, সেটা সম্ভব নয়। কারণ কম্পিটিশান বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, প্রত্যেক বাড়িতেই মোটামুটি একটা পরিবারই মানুষজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। সেই কারণে আজ থেকে 20-30 বছর আগে ব্যাপারটা যতটা ইজি ছিল এখন কিন্তু ততটা ইজি নেই। আর সত্যি হিস্ট্রি একটা ভীষণ সমৃদ্ধ সাবজেক্ট, আমার আমার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট। আমার ইংলিশ অনার্স ছিল আর আমার পাসে ছিল হচ্ছে হিস্ট্রি অফ পল সায়েন্স। আমার খুব ভালো লাগে হিস্ট্রি পড়তে। ওই যেটা শ্রেয়া বললো একদম অন পয়েন্ট, নিজেরটা নিজেকেই দেখতে হবে। আর সেটা তো যদি করতে পারো নাথিং লাইক ইট, কিন্তু ধরো তুমি ধরো ইউটিউব খুললে, প্রথমেই তো তোমার মানে ইনকাম হবে না, ইটস আ লং প্রসেস, 1-1.5 বছর 2 বছর লাগতে পারে ক্লিক করতে। দেখো চাকরি বাকরি কিন্তু রয়েছে, আমি জানি যে অনেকেই ভীষণ ট্রাস্টেড হয়ে যাও এখন, কিন্তু ট্রান্সলেটর জব বা ধরো কি বলবো, মানে এআই তো এখন ভীষণভাবে অ্যাক্টিভ, তো এআই এর জন্য না ভীষণভাবে ট্রান্সলেটর খুঁজছে বিভিন্ন ইউএস কোম্পানি থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান কোম্পানি, এবং তার জন্য খুব ভালো ভালো কিছু ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু ট্রান্সলেটর চায়। মানে তোমাকে একটা ইংরাজিতে জিনিস দিল, তা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার মাদার টাং হচ্ছে বাংলা, তোমাকে বললো সেগুলোতে বাংলায় তোমাকে ট্রান্সলেট করতে হবে। ওই প্রত্যেকটা প্রজেক্টের উপরে তারা ঘন্টা বেসিসে তোমাকে পে করে, কিন্তু তোমাকে একটু খুঁজতে হবে ভালো করে। প্রচুর জালি, প্রচুর ভুলভাল সাইটও আছে যারা পয়সা ফসা দিতে বলে, প্রচুর মানুষের স্ক্যাম হয়ে যায়। তো সেখান থেকে তুমি মানে একটুখানি, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে তোমাকে কোন সাইটগুলো অথেন্টিক আর কোনগুলো অথেন্টিক নয় তার একটা হিসেব কিন্তু তারা দিয়ে দেবে। আমি খুব জেনুইনলি বলছি, শুধুমাত্র ওকে বলে নয়, বাকি যারা যারা শুনছো, আমার প্রচুর বন্ধু যারা ধরো এখন কী বলবো, মানে একদম গতানুগতিক চাকরি করতে তারা ইন্টারেস্টেড নয় বা পাচ্ছে না, তারা কিন্তু এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে, যতই মানুষ বলুন বাংলায় তো ফ্রিল্যান্সিংয়ের বাজার খুব খারাপ না, তোমাকে একটু সার্চ করতে হবে। আমি চাইলে বলতে পারি মানে আপওয়ার্ক তো সবাই জানো, মানে এইগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ, কিন্তু হ্যাঁ বুঝে শুনে একটু চোখ কান খোলা রেখে মার্কেট ভ্যালিউ আর প্রাইস বুঝে তোমাকে সেখানে নিজেকে জয়েন করতে হবে। একটুখানি খোঁজখবর নাও, একটুখানি জিজ্ঞেস করো বিভিন্ন এআই টুলগুলোকে, ওরাই তোমাকে ভীষণ ভালো গাইড করবে। অল দ্য বেস্ট। নেক্সট রূপকথা যেন আমি শুনি যে তুমি কিছু একটা ফ্রিল্যান্সিং নিজের জন্য জোগাড় করেছো, হবে
0: বিহু। একটা মজার কথা মনে হলো, হ্যাঁ আমার কিছু বন্ধু আছে যারা খুব ঘুমোতে ভালোবাসে, ঠিক আছে, তাদের বক্তব্য যে এই যে বাড়ি থেকে বেরিয়ে কষ্ট করে কাজ করতে যেতে হয়, এটা যে কি কষ্টে যদি একটু ঘুমানো যেত। তাদের জন্য একটা ভালো চাকরি আছে।
1: কি চাকরি?
0: প্রফেশনাল ন্যাপার। এটা, এবং এই চাকরিতে তুমি যদি ভাবো তুমি প্রচুর ঘুমোতে পারো বলে তোমাকে প্রফেশনাল ন্যাপারের জব দেবে, না না, নিয়ম আছে, তোমায় নিয়ম মেনে ঘুমোতে হবে, এবং সেই ঘুমের নির্দিষ্ট টাইমিং আছে। সেখানে একটা যন্ত্র আছে যেখানে ওই

0: পুরো রিডিংটা ওঠে এবং তোমার ঘুমটা প্রপারলি হচ্ছে কি না, মাঝখানে ব্রেক হলে হবে না, এই ব্যাপারগুলো আছে, সেটা ফলো করে তোমায় নিজেকে তৈরি করতে হবে। যেমন ধরো একজন অ্যাক্টর অথবা একজন মডেল, তারা যেমন নিজেকে তৈরি করে, এখানেও কিন্তু তোমাকে নিজেকে তৈরি করতে হবে, করে তবে তুমি এই জবটা পাবে। এবং প্রফেশনাল ন্যাপার হিসেবে মানে তুমি সকালবেলা উঠে স্নান করে খেয়ে দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ে ঘুমোতে যাবে, এটা শুনতে মজা লাগছে, কিন্তু প্রফেশনাল ন্যাপারের জবটার কথা একবার ভাবতেই পারো। আমি যতদূর জানি বিহু, বেশ কিছুটা সময় আগে ম্যাট্রেসের কোম্পানিগুলো এই ধরনের কিছু কম্পিটিশন করেছিল এবং তাদের লোকজন গিয়ে ব্যাপারটা তত্ত্বাবধান করে একদম তাদের বাড়িতে থেকে বা কোনো একটাভাবে কোনো ওই কোথাও একটা এরকম জায়গা ফিক্স করা হয় যেখানে তারা আসবে থাকবে কিছুটা সময় ধরে। আমি যতদূর জানি যে উইনার হয়েছিল সেই মেয়েটি শ্যামনগর থাকে সম্ভবত, এবং সে বলছে আমি ভাবতে পারিনি আমি যে এই আমার জীবনের ঘুমটা যে আমার এরকম একটা কাজে লাগবে, এবং সে প্রচুর একটা অ্যামাউন্ট পেয়েছিল, প্লাস ম্যাট্রেস তো পেয়েছিল। তো এই জবগুলো কিন্তু, এই সুযোগগুলো কিন্তু আসে,
1: একদমই তাই। মানে লোকে বলে না রে যে চাকরি, ডেফিনেটলি চাকরি আমাদের কি অবস্থা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, এখন আশা করছি বেটারমেন্ট হবে, কিন্তু তা সত্ত্বেও লোকে যদি বলে যে মানে একদম চাকরি নেই, আমি কিন্তু মানে পুরোপুরি অ্যাগ্রি করতে পারবো না। হ্যাঁ হয়তো তোমাকে কেউ মানে একদম সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে সাজিয়ে সেই ধরনের চাকরি নেই, সত্যি কথা বলতে পাওয়া যাচ্ছে না, দ্যাট ইজ ট্রু, আই অ্যাকসেপ্ট। কিন্তু এটাও সত্যি যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু অপশনস আছে বস, মানে তোমাকে একটু খুঁজতে হবে। হ্যাঁ অনেক স্ক্যাম হওয়ার চান্সেস রয়েছে, প্রচুর প্রচুর ভুলভাল ওয়েবসাইট যারা বলে যে আগে আমাকে এতগুলো টাকা দাও তারপরে তোমাকে আমি শিওরলি তোমাকে আমি কানেক্ট করিয়ে দেবো, সেই সব ট্র্যাপে পা দিও না। আমি কি বলবো, রেডিট টেডিট অনেক ওয়েবসাইট রয়েছে, আমাদের এরকম ওপেনলি বলাও যায় না, কিন্তু তোমাদের জন্য
0: একটু খোঁজ করো, নিশ্চয়ই তোমরা পাবে।
1: একদমই তাই, প্রচুর ওয়েবসাইট রয়েছে যেখানে প্রচুর অপশনস রয়েছে, খালি একটু মাথা ঠান্ডা করে কদিন একটু স্টাডি করো, তিন চার দিন, যে হ্যাঁ আমাকে একটা যে করেই হোক চাকরি পেতেই হবে, সেইভাবে ফোকাস করে করো, ডেফিনেটলি পারবে, বিশ্বাস করো।
0: একটা ভীষণ কিউট একটা মেসেজ, সেটা হলো প্রিয় চুপ কথায় যখনই তোমাদের শুনি মনের ভেতরটা, আচ্ছা মনে ভেতর তো অনেক কিছুই হয়, বেশ ভালো লাগলো জানে। আমি বিগত কয়েক মাস চেক আপ করাতে একটি হসপিটালে যাচ্ছি, যেই ডক্টর আমায় চেক আপ করে তাকে মনে মনে পছন্দ করে ফেলেছি, কিন্তু প্রবলেম হলো আমি একটি ছোট্ট ব্যবসা চালাই আর সেই ডক্টর মাঝে মাঝে মনে হয় আচ্ছা বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছি, আমি বেশ দ্বিধাগ্রস্ত, কিন্তু দিল তো বাচ্চা হে জি, রিন্টু ফ্রম নিউ আলিপুর।
1: না একদমই না, ভীষণ মিষ্টি একটা মেসেজ। আমার মনে হয় না যিনি যিনি মানুষটা এত পড়াশুনো করে ডাক্তার হয়েছেন তার মাইন্ডসেট এতটা ছোট হবে বলে। হ্যাঁ তবে ডেফিনেটলি তার হয়তো কোনো জায়গায় তার মন বাঁধা আছে কিনা সেটাও দেখতে হবে, তাই না? আর ধরো দেখো চেক আপ করতে গিয়ে প্রপোজ করে দেওয়াটা নতুন কোনো ব্যাপার নয়, জানিস তো আমি ছোটোবেলায় অনেক ছোটোবেলায় একটা সিরিয়াল হতো, বাড়িতে কোটা সিরিয়াল টিরিয়াল দেখতে দিত না, তবে এই সিরিয়ালটা আমি লুকিয়ে ছড়িয়ে দেখতাম, সেটা হচ্ছে দিল মিল গেয়ে, আমার হেভি ভাল লাগতো সিরিয়ালটা, সেখানে তুমি দেখতি
0: না?
1: ওকে, সেখানে ছিল, সেটা কোন জানালে হতো আমি ভুলে গেছি, তো একটা ছেলে ছিল ডক্টর আরমান, মানে কারণ সিং গ্রোভার যে এখন বিপাশা বসু, তো সে হচ্ছে লিড ক্যারেক্টার আর মেয়েটা রিদিমা, রিদিমা মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যেত, তো সেখানে সব ডাক্তাররা ডাক্তারি করতে না এসে প্রেম করতো, সবাই সবার সঙ্গে প্রেম করতো, ঠিক আছে? তো ও বললো আমার ওইটা দেজাভু হলো কোথাও গিয়েছে দিল মিল গায়ের থিয়েটার, ভীষণ মিষ্টি একটা গান ছিল। যাই হোক, কামিং ব্যাক টু ইয়োর কনফেশন বা ইয়োর মেসেজ, আমার মনে হয় নিজে থেকে এই ক্ষেত্রে অন্তত পক্ষে উনি তো একটা চাকরি একটা পেশার দায়িত্ব নিয়ে ওখানে গেছেন, রিঙ্কু এখনও এখনই কিছু গিয়ে বলো না, কারণ ইউ নেভার নো, মানে উনি অন্যভাবেও নিতে পারেন, একটা তারপরে যখন তুমি আবার তাকে ভিজিট করতে যাবে একটা অস্বস্তিকর পরিবেশ, যদি উনি অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, একটু কিছুদিন সময় নাও। দেখো উনিও যদি তোমাকে সেমভাবে পছন্দ করেন তুমি কিন্তু সেই ইঙ্গিতটা কিছুটা হলেও বুঝতে পারবে, বোঝা যায়। একটু অবজার্ভ করো তাকে, একটু দেখো যে তার হালচাল কীরকম, মানে সে কি তোমাকে বাড়তি মানে পাল কোনো অ্যাটেনশান দিচ্ছেন নাকি আর পাঁচজন যেমন পেশেন্টের মতোই তোমাকে ট্রিট করছেন, সব কিছু অবজার্ভ করে যদি মনে হয় হ্যাঁ একটু বেশি প্রায়োরিটি লিস্টে তুমি রয়েছো তাহলে তুমি বলতেই পারো, আদারওয়াইজ কিছুদিন অবজার্ভ করে আমার মনে হয় তারপরে এগোনোটাই বেটার।
0: একদম, বাট হ্যাঁ তোমার এই প্রেমটাই না, আমরা আছি তোমার সাথে, তুমি চালিয়ে যাও,
1: ভালো লাগে
0: ভীষণ ভীষণ। ইনফ্যাক্ট একটা কথা বলি তোমায়, দেখো তুমি ডক্টর তো চেঞ্জ করবে না এটা বুঝে গেছি,

0: তুমি তার কাছেই দেখাতে যাবে। যদি আলটিমেটলি এটা পরিণতি লাভ না করে, ধরো তুমি প্রপোজ করতেও পারলে না, এবং বা তুমি প্রপোজ করলেও হলো না, ফাইনালি কিছু হলো না, কিন্তু হ্যাঁ মনে রেখে দিও।
1: আর তোর যারা পেশেন্ট আসে কোনোদিন হয়েছে তারা তোর প্রতি ক্রাশিত হয়ে গেছে?
0: ওটা একটা অন্যরকম ব্যাপার, এটা মনে হয় আমার মুখে কিছু বলতে হবে, মানে ডিওর জিন্দেগি যারা দেখেছে
1: হ্যাঁ
0: তারা বুঝতে পারবে যে কি হতে পারে।
1: মানে তো হয় না, তোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, তোর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গেল। এক্স্যাক্টলি,
0: একটা জিনিস খুব ভালো হলো বিহুত, এটা যে তুই বললি, আমার একটা কথা বলতে ভীষণ ইচ্ছে হচ্ছে।
1: প্লিজ বল না।
0: এই বিষয়টা যখন হয়, মানে একটা মানুষ আমার কাছে সেশন দিতে এলো, তারা নিচ্ছে, নিতে নিতে একটা সময় পর তাদের মনে হতে শুরু করে।
1: যারা জানো না তাদের বলে দিই, শ্রেয়া কিন্তু প্রফেশনাল সাইকোলজিস্ট, ওর নিজের মানে চেম্বার রয়েছে এবং অগন্তি ওর মানে পেশেন্টও রয়েছে। যাই হোক বল, তুই তোর স্টোরিটা বল, আমার খুব ইন্টারেস্টিং লাগছে।
0: ব্যাপারটা যেটা হয় সেটা হলো যে যখন আমরা একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে যখন কাজ করছি, সেটা করতে গিয়ে যে মানুষগুলো আসে বা আরও যারা এই কাজ করেন, তার যে মানুষগুলো আসে তাদের ব্যাপারটিকে হয়, তারা না যখন সেশন নিচ্ছে নিচ্ছে নিচ্ছে নিতে নিতে নিতে একটা সময় পর তারা যখন মোটিভেটেড হয়ে যায়, একটা আনকমফর্ট নিয়ে এসেছিল আমাদের কাছে, আস্তে আস্তে মোটিভেটেড হলো, সে নিজের প্রবলেমের সলিউশন নিজে করতে শিখে গেল। এবার একটা সময় পর তাদের না মনে, কারোর কারোর, সবার নয়, মনে হতে শুরু করে একমাত্র পৃথিবীতে ওই যে আমায় বুঝবে, আর কেউ নেই। তাই তাদেরকে বলি, এই বোঝার জন্য কিন্তু আমি একটা পারিশ্রমিক নিচ্ছি, ওটা আমার কাজ তোমাকে মোটিভেট করা, আমি বা যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল। তাই এই জায়গাটাতে একটু গুলিয়ে যায়। তাই ডিয়ার জিন্দেগিতে আমার মনে আছে যখন আলিয়া ভাট একদম শেষে এসে শাহরুখকে বলল, তখন শাহরুখ বলছে না ইটস ওকে, এটা হতেই পারে, বাট ওকে তুমি বলেছো তোমার মনের কথা, ঠিক আছে, কিন্তু এবার তুমি তোমার জীবনের প্রতি মোটিভেটেড হও।
1: সেই
0: তো এখন আমরা যেটা করব, তোমাকে একটু মোটিভেটেড করার জন্য আমরা চটপট বেশ কয়েকটা মেসেজ পড়ব, পড়ে আমরা দুটো গান শোনাবো, শুনিয়ে ফিরবো। তাই দেখো এর মধ্যে তোমার মেসেজটাও আছে কিনা। হ্যালো চুপ কথা, তোমাদের শো আমি ডেইলি শুনি, কিন্তু মাঝে আমি অনেক শো মিস করেছি। তোমাদের পুরো চুপ কথার পরিবারকে অনেক অনেক ভালোবাসা। আর আমার একটা প্রশ্ন হলো, কোন লাইফটা খুব আনন্দের, ছোটবেলা নাকি বড়বেলা, কোন কোনটা?
1: আমার মনে হয় বোথ,
0: একদম দুটো দু রকম সময়, দুটোকেই আলাদা করে এনজয় করাটাই বোধ হয় আমাদের কাছে জীবন। প্রিয় চুপ কথা, কেমন আছো দিদিভাইরা? অনেকদিন পর হস্টেল থেকে সঞ্চারী, এটা সঞ্চারী, হস্টেল থেকে বাড়ি এসেছি একদিনের জন্য, বাড়িতে পা দিয়েছি আর সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি যেন আমার ঘরে ফেরার অপেক্ষাতেই ছিল, চারদিকটা এত সবুজ লাগছিল যে জানলার ধারে বসে দেখছিলাম আমার ফলের গাছগুলোতে ফলন শুরু হয়েছে। তা দেখে মনটা খুব খুশি, বাবা এক ব্যাগ বাগানের মিষ্টি আম নিয়ে এসেছে। আর জানো তো, কিছুক্ষণ আগে মা বাবা আর বোনের সঙ্গে একটা মেলা থেকে ঘুরে এলাম, জানি এগুলো মিস করব, এর রেশ মনের মধ্যে যত্নে রেখে দেবো, আবার ঘরে ফেরার তাগিদে তোমরা ভালো থেকো, সঞ্চারী পূর্ব মেদিনীপুর থেকে। দেখেছো তোমাদের সাথে কীরকম কানেকশনটা হয়ে গেছে, একদম কিছুতেই এই কিছু মেসেজ আমরা পড়তে গিয়ে বুঝে যাই তোমরা কারা। ওকে, আমরা আর একটা মেসেজ পড়ে তারপরে চলে যাই। আজ অনেক অনেক দিন পর চুপ কথা শুনছি, কাজের জন্য রেগুলার শুনতে পারি না, কিন্তু যখনই চান্স পাই চুপ কথা শোনার ট্রাই করি। অনেকদিন পর শ্রেয়ার অসাধারণ ভয়েসটা শুনলাম, সাথে বিহুর সুদিং ভয়েসটা ইজ আ পারফেক্ট কম্বো। আজ রাতে ঘুমটা সুন্দর হবে, তারপর অনেক অনেক ভালোবাসার চিহ্ন দিয়েছে। বেশি কিছু বলবো না, তোমরা দারুণভাবে প্রেজেন্ট করো শোটা, সো কিপ অন ডুইং দ্য সেম, কিপ স্মাইলিং, এইভাবে আমাদের ভালো রেখো আর নিজেরা ভালো থেকো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শ্রেয়ার ফ্যান। আচ্ছা, প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়েছে নীল ফ্রম শ্যামনগর। ওকে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এই যে, আমরা বারবার বলি না, আমাদের চার্জার তো তোমরা, তুই তোমরা চার্জ না দিলে কী করে হবে? অ্যান্ড নীল, নীলের জন্য একটা নীল নীল গান হয়ে যাক।

ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা, আর এই চুপ কথায় তোমার কথাগুলো নিয়ে রয়েছে আমি শ্রেয়া। এবং বিহু আর অনেকদিন পর আমরা দুজন একসঙ্গে এই রাতে তোমার বাড়ির জানলা দিয়ে সেই দমকা হাওয়া হয়ে যদি তোমার মনটা ছুঁয়ে দিতে পারি তাহলে একদম এই চুপ কথার এক্সিস্টেন্সটাই কিন্তু আমাদের কাছে বদলে যাবে। এই মুহূর্তে তুমি যদি আমাদের সঙ্গে জুড়ে থেকে থাকো তাহলে তোমায় বলি 9903653992 এই নম্বরে তুমি তোমার মনের সেই কথাগুলো আমাদেরকে নিশ্চিন্তে লিখে পাঠাতে পারো। কারণ তুমি জানো যে এটা এমন একটা জায়গা যেখানে তুমি নিশ্চিন্তে তোমার মনের সবটা একেবারে উজাড় করে দিতে পারো।
2: ডেফিনেটলি, আর একের পর এক মেসেজ তো এসছেই, তার সঙ্গে কথাবার্তা চলছে। তবে ইন্টারেস্টিং একটা মেসেজ করেছে এখন এই মুহূর্তে রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত। সুশান্ত লিখছে, আমার কাছে এমন একটা জিনিস ঘটেছে, আমি মাটন খেতে এসেছিলাম দোকানে, সেখানে একটা মেয়ের সঙ্গে হাতে হাত ঠেকে গেল, মনে হলো যেন চাঁদ পেলাম হাতে। বাপ রে বাপ! আর ও লিখেছে, এটাই হচ্ছে আজকে আমার চুপ কথা।
1: ও মাই গড! এই যে এই ফিলিংসগুলো কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট। এই এইগুলো ব্যাখ্যা করা যায় না, এইগুলোকে নিয়ে জীবনে বিশাল কিছু একটা বড় সড়ো কিছু করে ফেলাও যায় না। কিন্তু এই ফিলিংসটা, ধরো আজ তোমার এটা হলো, বেশ কিছুটা সময় পর মুখে একটা হাসি আসবে এটা ভাবি। এবং জানো তো বিহু, মানে জানিস, সরি, মাঝে মাঝে জানো হয়ে যাচ্ছে আমাদের, এটা এটা এটা এটা অনেকের সঙ্গে হয় কিন্তু বিহুর সাথে হয় না।
2: আরে আর বলিস না, মানে আমার সঙ্গে সুনন্দার সঙ্গে শো থাকলেও আমরা তুই তুই, যেহেতু তোর সঙ্গেও তুই, আর দীপদাকে আমি তো তুই বলি, মানে দীপ দা বলে তুই বলি, আর দীপদাকে আমি একদিন বলেছি দীপ শোন, দীপ তো বলছে এত বড় নাম ধরে যাকে, ওটা আমার দীপদাই ডাকতে হয়, কিছু করার নেই।
1: হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে এরকম ফিলিংসগুলো আমাকে কয়েকদিন আগে আমার চেনা, আমার একটা মানে আমার ভাইয়ের মতন আর কি, সে আমাকে বলছে, আচ্ছা দিদি আমার একটা কথা বলো, এই যে জীবনে হঠাৎ করে একটা মানুষ আসবে, বেশ কিছুটা সময়ের জন্য খুব আনন্দ হবে, তারপর না হয় চলে গেল, কিন্তু আমার সঙ্গে এটা হয় না কেন, একটু বলো না কেন এটা হচ্ছে না, কেন আমার জীবনে হঠাৎ করে একটা মানুষ চলে আসছে না।
2: খুব স্যাড লাইফ। যাই হোক, এই যে যেমন একটা মেসেজ যে করেছো নাম লেখনি, ইটস ওকে, চুপ কথায় তোমরা ইচ্ছা করলে তোমার নাম লোকেশন নাও জানাতে পারো, বা যদি জানাও আমাদের লিখে দেবে, যে তোমরা যদি বলতে না চাও তোমার নাম অন এয়ার সেটাও আমাদের লিখে দেবে, আমরা বলবো না, কনফিডেন্সিয়াল থাকবে। যাই হোক, পরের মেসেজ, একটা দুর্ঘটনার জন্য আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, তারপর থেকে আমার জীবনটা থেমে গিয়েছে। প্রায় এক বছর হলো আমি বাড়িতে বসে আছি, কি করব কিছু বুঝতে পারছি না, ভবিষ্যতের জন্য ভীষণ চিন্তায় আছি।
1: ও নাম লিখেছে?
2: না, নাম লিখিনি, মনে হয় নামটা বলতে
1: চাই না। ও লিখেনি, লিখতে চাইনি। তবে কি জানো তো, দুর্ঘটনা আমাদের জীবনে, মানে জীবনে যেমন ভালো ভালো ঘটনা ঘটে তেমন দুর্ঘটনাও ঘটে, এটা হয়তো তুমি জানো। আমি তোমাকে এটা বলছি না এটা হয় এর জন্য তোমাকে ভাবতে হবে, এগিয়ে যেতে হবে, না এটা বলছি না। তুমি নিশ্চয়ই অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছো বা যাচ্ছ, যার জন্য আজকে তুমি এই কথাটা বলতে বাধ্য হলে। তবে সময় না বদলায়, আজ যে সময়টা আছে তোমার সামনে এটা থাকবে না, এটা বদলে যাবে। কিন্তু হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তোমাকে শারীরিকভাবে বা মানসিকভাবে অনেকটা হার্ম করেছে, কিন্তু তবুও তোমায় বলবো, তুমি যখন আইডেন্টিফাই করতে পেরেছো যে এটা কারণ, কারণ আইডেন্টিফাই করলে না খুব সহজ হয় রাস্তা খোঁজা। আমার মনে হয় যে তুমি রাস্তা খোঁজার জন্য নিজেকে তৈরি করতে পারবে, যাতে তুমি এরপর কি করতে পারো। কারণ আমাদের চারিপাশে না রাস্তা অনেক আছে, অন্ধকারে হয়তো একটু আড়াল হয়ে যায়, কিন্তু যদি একটু খুঁজি নিশ্চয়ই পাবো, আমাদের বিশ্বাস তুমি পাবে। তুমি যদি আরও কিছু লিখতে, বা তুমি কোন স্ট্রিম কী নিয়ে করেছো, কী পড়াশোনা করছো, কী করতে চাও, যদি আরও কিছু বলতে আমরা চেষ্টা করতাম, তবে যেটুকু তুমি বলেছো এইটুকুর ভিত্তিতে এটাই আমার মনে হলো।
2: আর কি বলো তো, মানে যেটা একটু আগেও একজনকে বলছিলাম, যে ওই কাজ কিন্তু আছে, একটু আমাদেরকে খুঁজে নিতে হবে। মানে হঠাৎ করে না, মানে দেখবি এক একটা সময় আসে জীবনে যে মনে হয় যে কিচ্ছু ভাল লাগছে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি সংসারের বোঝা, এবং তারপরেই মানুষ বিভিন্ন বিভিন্ন খারাপ পদক্ষেপ করে ফেলে মানে না চাইতেও। কিন্তু তার আগে জীবনটাকে একটু সুযোগ দিয়ে দেখো। মানে আমি আমি মনে করি একটাই জীবন, আমি জন্মান্তর খুব একটা যে বিশ্বাসী তা নই, আমি একটাই জীবন। তো সেখানে যদি দেখো আমি নেই, সেই দুঃখটা ভীষণ লিমিটেড সময়ের জন্য, মানে ইভেন আমার খুব কাছের লোকও তারা কি করবে, আজীবন দুঃখ পেয়ে বসে থাকবে? না, তাদেরকেও জীবনে এগোতে হবে, তারাও মুভ অন করবে একটা সময়ের পর, সেটাই খুব স্বাভাবিক, সেটাই হচ্ছে নিয়ম। তুমি যে চলে গেলে, তুমি যে থাকলে না, সেটা কিন্তু এক বছর দু বছর ব্যাস, তারপর কিন্তু আর কোনো ইম্প্যাক্ট ফেললো না। তাহলে ক্ষতিটা হলো কার, ক্ষতিটা হলো তোমার। মানে এই পৃথিবীতে এত কিছু রয়েছে, এত সুন্দর জিনিস রয়েছে, সেগুলো প্রত্যেকটা তুমি মিস করে গেলে। গত সপ্তাহের আগে দুজন পরপর অনুভবপ্রেত ঘটনা ঘটেছিল। একজন পরিচালক আমরা জানি তিনি জীবন শেষ করেছিলেন, এবং আরেকজন ভীষণ বাচ্চা মিষ্টি ইনফ্লুয়েন্সার, সেও তারও একই পরিণতি হয়েছিল। এবং প্রসঙ্গক্রমে ওই দিনকেই আমার চুপ কথা ছিল, এবং ওই দুটো ঘটনা পরপর দুদিনে হয়েছিল। এবং আসার পরে আমি খুব মেন্টালি ডিভাস্টেটেড ছিলাম, এটা ভেবে যে মানুষ কেন মানুষের নিজেকে একটা সুযোগ দেয় না, মানে এত কি করে মানে জীবনের প্রতি বিতৃষ্ণা আসতে পারে? এই পৃথিবীতে বহু কিছু রয়েছে, একটা দরজা বন্ধ হলে এক মাস, দু মাস, এক বছর, দেড় বছর, দু বছর, কোনো না কোনো রাস্তা ঠিক খুলে যাবেই। আর একটু খোঁজ নাও, দেখবে মানে নেট দুনিয়াতে প্রচুর ফ্রিল্যান্স ওয়ার্ক রয়েছে এখন, খালি তোমাকে কিছু স্কিল আপগ্রেড করতে হবে। স্পেশালি যদি তুমি এডিটিং জানো, ভিডিও এডিটিং জানো, বা তোমার ধরো এআই প্রম্পটের কোনো কোর্স থাকে, করা থাকে, তাহলে কিন্তু এখন ভীষণ ভীষণ বেনিফিশিয়াল এগুলো। যাই হোক, পরের মেসেজ। সবচেয়ে আমার ভালো লাগে, দেখো চুপ কথায় শুধুমাত্র যে আমাদের এই ইন্ডিয়ার লিসেনার বা ওয়েস্ট বেঙ্গল লিসেনার তা তো নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও কিন্তু মেসেজ আসে। এই মেসেজটা এরকমই, বাংলাদেশের কুষ্টিয়া থেকে আইচ, যে আমাদের টানা মেসেজ করছে, বিগত বেশ কিছু সপ্তাহ ধরুন মেসেজ পাচ্ছি আমরা। আইচ লিখছে, আপনাদের দুজনকে পেয়ে খুব ভালো লাগছে, আজকে অফলাইনে সুন্দরভাবে শুনতে পাচ্ছি, অনেকদিন পরে অনেকদিন পরে নিজেকে একটু স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারছি। চুপ কথাকে অনেক ধন্যবাদ, অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। যদিও এটা অনেক ক্ষেত্রেই দেখি, যেমন আজকে আমি দেখলাম, আমরা সাধারণ মানুষ যারা বিশেষ করে পড়াশুনো শেষ করেছি অথবা ওয়েল এডুকেটেড লোকজন সমাজের উচ্চ শ্রেণীতে আছি, আর যারা নিম্ন শ্রেণীতে আছে তাদেরকে বিভিন্নভাবে খারাপভাবে কথা বলা, এই সমস্ত চলতেই থাকে। সার্টিফিকেট থাকলেই তো আর শিক্ষিত হওয়া যায় না বা ভালো মানুষ হওয়া যায় না। অনেকেই দেখেছি ভ্যানওয়ালা যারা কুলি তাদেরকে ছোট করে কথা বলতে, কিন্তু প্রত্যেক মানুষেরই তো অবদান রয়েছে এই পৃথিবীতে, সবাই স্কিপ করে যায় এই জিনিসগুলো, কিন্তু আমি তো করতে পারি না, আমার মাথার মধ্যে ঘুরতে থাকে শুধু। ধন্যবাদ অগ্রিম, শ্রেয়াদি বিহুদি আর স্নেহাশিসদা কলকাতা ব্র্যাকেটে লিখেছো, কৌশিকদা বনগা, হুমায়ুন ভাই বরিশাল বাংলাদেশ, আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আইচ, ভীষণ মিষ্টি একটা ভালো অনেস্ট মানসিকতা তোমার, সেই জন্য তোমাকে কুর্নিশ। আর যে সমস্ত মানুষ, জানিস তো মানে আমি না আগে আমি মানুষকে খুব অবজার্ভ করি, তুইও তোর পেশাগত কারণে করিস আমি জানি। এবার কিছু কিছু মানুষ আছে, ধর কোথাও খেতে গেল, ওয়েটারকে ডাকে, এই এদিকে তো, এই শোনো, এই ওয়েটার, এরকম করে ডাকে। এবং ওই মানুষটা মানে আমার যদি মানে ধর আমি যদি কোনো ডেটেও যাই ওরম একটা, আমি ওখান থেকে পালিয়ে যাবো, আমি ওখান থেকে বেরিয়ে চলে আসবো,
1: রাইট?
2: বিকজ আমি স্ট্যান্ডই করতে পারবো না যে তুমি একজন মানুষের সঙ্গে ওরকম ব্যবহার করছো, মানে আজ বাদে কাল যদি আমি তোমার সঙ্গে ফিউচার প্ল্যান করি তুমি আমার সঙ্গে ওইভাবে ব্যবহার করবে, কারণ তুমি শিখেছো, তোমাকে ছোট থেকে তুমি শিক্ষা পেয়েছো যে যারা সমাজের তথাকথিত নিম্ন শ্রেণী বা তথাকথিত অন্তজ মানুষ তাদেরকে ওইভাবেই ব্যবহার করতে, এই রিক্সা, এরকম করে ডাকে, একদম মানে ধরে মারতে ইচ্ছা করে আমার। যাই হোক,
1: তবে না, তবে একটা জিনিস বলি, হয়তো কোনো একটা সময়ে যদি তোমার উপায় না থাকে, তুমি হয়তো এভাবে বললে, বলার পর একটু করেকশন করে নাও,
2: এক্স্যাক্টলি,
1: এটা না খুব ভালো হয়। এবং ওই মানুষগুলোর সঙ্গে তোমার হয়তো আর কোনোদিন দেখাও হবে না, কথাও হবে না, কিন্তু ক্ষণিকের ওই মুহূর্তটা যদি তুমি সুন্দর রাখো না, অনেক কিছু সুন্দর থাকবে জীবনে।
2: একদমই তাই, মানে ব্যবহারটাই সব কিছু, সবাই সব ভুলে যাবে, কিন্তু ধরো 10 বছর আগে তুমি মানুষের সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করে থাকো, তাহলে ইউ নেভার নো, হয়তো 10 বছর বাদে তারই ফল তুমি পাবে। যাই হোক, আরেকটা বড় মেসেজ, আচ্ছা দাঁড়াও, ক্লাস এইটে আমাদের একটা ছোট্ট বন্ধু লিখেছে,
1: শৌর্য
2: না তনুশ্রী।
1: আচ্ছা,
2: আমি দাসনগর থেকে তনুশ্রী বলছি, অনেকদিন ধরে তোমাদের শো দেখছি, দেখছো কি করে, আমাদের তো দেখা যায়
1: মন দিয়ে মনের চোখ দিয়ে।
2: বা আমি জানি আমার এই মেসেজটা অতটা ভালো দেখতে হবে না, এই রে আমি বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকি যার কারণে রাতে ঘুম আসে না, তাই জন্য আমি রাতের বেলায় প্রতি শনিবার তোমাদের এই এফএন রেনবো দেখি। অনেকবার

0: চেষ্টা করেছি এখানে মেসেজ করব, সাহস হয়নি। আজ প্রথমবার মেসেজ করছি, জানি না কতটা ভালো হবে। কেমন আছো? আচ্ছা, ও একটা গানের রিকোয়েস্ট করেছে, বলেছে যদি পছন্দের গানটা চালাও। একটা কথা, লতা মঙ্গেশকর একটা মিষ্টি গান রিকোয়েস্ট করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তনুশ্রী, প্রথমত থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মেসেজ করার জন্য। তুমি এতদিন কেন লাগালে আমরা জানি না, যাই হোক আমরা আরেকজন নতুন বন্ধু পেলাম। আর সেকেন্ডলি, এটা তো গানের রিকোয়েস্টের শো নয়, রাত 3টার পর থেকে গানের রিকোয়েস্টের শো আছে, তখন ডেফিনেটলি তুমি আরেকবার মেসেজ করো, তোমার গান ডেফিনেটলি তখন চালাবেন যিনি পরে আর যে রয়েছেন। হ্যালো চুপ কথা, কেমন আছো? আমি ঐশী বলছি। আগামী সপ্তাহে সেমিস্টার আছে, খুব টেনশন, ভয়ে আছি। তোমরা একটু মোটিভেট করো আমাকে, যাতে আমার পরীক্ষা ভালো হয়। টিচারদের আমার উপর অনেক এক্সপেকটেশন রয়েছে, আমি যেন সেটা ফুলফিল করতে পারি। তোমরা ভালো থেকো দিদি, রাত 3টে পর্যন্ত আছি।
1: ঐশী, তোমার ডান্স ক্লাস কেমন চলছে সেটা একটু জানিও। আশা করি তুমি ডান্সটা বাদ দাওনি, চলছে আশা করি। আর যদি ভেবে থাকো যে না কন্টিনিউ করবে না, সেটা ভুল করবে, প্লিজ ওটা করো না। আর তোমার এক্সামের জন্য অল দ্য বেস্ট, খুব ভালো করে মন দিয়ে তোমার প্রিপারেশন নাও, এবং নিজেকে মোটিভেট করার জন্য শুধু কন্টিনিউ পড়াশোনা করো না, মাঝে মাঝে নিজের ভালো লাগার কাজগুলো করো। আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তুমি বললে, সেটা হলো টিচারদের তোমার ওপর এক্সপেকটেশন ভীষণভাবে তৈরি হয়ে গেছে। ওকে, এক্সপেকটেশন যখন তৈরি হয়ে যায় সেটা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে যায়। মানে ধরো তোমার একটা পারফরমেন্স যখন কারোর ভালো লাগছে, সে যখন তোমায় এসে জানাচ্ছে, সেক্ষেত্রে তারপরে কিন্তু তোমার দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে, এটা ঠিকই। শুধু একটা ছোট্ট আমার একটা এক্সপিরিয়েন্স বলি, অনেক সময় দেখা যায় কিছু স্টুডেন্ট, সে স্টুডেন্ট হোক কিংবা ভবিষ্যতে সে পেশাগত জীবন হোক, তার যেই জায়গায় হোক না কেন, এটা ভীষণভাবে দেখা যায় যে ধরো সে ফার্স্ট হয় কিংবা সে একটা ভালো রেজাল্ট করে, এবার সেই ভালো রেজাল্টটা করতে করতে কোনো একদিন ফার্স্ট থেকে কখনো যদি সে সেকেন্ড হয়ে যায়, হয়তো তাকে ভীষণভাবে এটা শুনতে হয় যে আর কয়েকটা নাম্বার কেন, কোথায় যে কম হলো, কেন যে এটা পেলি, আর একটু নাম্বার পেতে পারলি না, দেখেছিস তো এই জন্যে বলেছিলাম, আর একটু পড়, আরও একটু পড়লে কিন্তু তুই ফার্স্ট হতি, অথবা আর একটু পড়লে কিন্তু তুই 90 পেয়ে যেতি, কেন 70 পেলি, 70 একটা মার্কস হলো। এই ব্যাপারগুলো খুব ঘটে। এবার এই জিনিসটা না, মানুষ প্রত্যেকটা মানুষের নেওয়ার ক্ষমতা তো এক নয়। কোনো একটা মানুষ ভাবছে ঠিক আছে আমি যা পেয়েছি পেয়েছি, আমার এফার্ট যতটুকু দিয়েছে আমি পেয়েছি, আমি খুশি। কিন্তু কেউ কেউ ওই সোসাইটির চাওয়াটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় যে না আমি তো ফার্স্ট হতাম, এই যে আমি সেকেন্ড হলাম, আমি এবার মুখ দেখাবো কী করে, অথবা আমি যে মার্কসটা পেতাম আমি যদি সেটা না পাই, বা আমার বাড়ির সকলে তো এই এই এই অমুক তমুক তমুক প্রফেশনে, আমি যদি সেটা না করি আমাকে তো মানে কোথাও একটা বোধ হয় আমি সেই সার্কেলের মধ্যেই পড়বো না, সবাই ভাববে এই বাড়ির মেয়ে হয়ে এই বাড়ির ছেলে হয়ে এটা করলি এটা কর ওটা হলো। তো সেই সময় কী হয়, কিছু মানুষ ওই সোসাইটির ঠিক করে দেওয়া, ফ্রেম করে দেওয়া, যে ফ্রেমটা সোসাইটি দিচ্ছে সেই ফ্রেমে নিজেকে বসায়, বসিয়ে সে সোসাইটির মতন করে নিজেকে তৈরি করতে থাকে, এবং করতে করতে একটা সময় পর সে ভেতরে ভেতরে প্রচণ্ড যন্ত্রণায় থাকে, তারও কিন্তু স্ট্রেস হয়, কারণ হয়তো সে চেয়েছিল সে একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট হবে বা একজন ডান্সার হবে, কিন্তু সে সেটা না করে ওই যে ঠিক করে দেওয়া হয়েছে, ওই যে সবাই ভাবছে তোর তো এটা করলে ভালো, তুই তো এইটা হলে ভীষণ ভালো হতো, সে না ওই নিজের যে প্রকৃত সত্তা সেটাকে উপেক্ষা করে সমাজের ঠিক করে দেওয়া যে সেলফটা, আইডিয়াল যে সেলফটা, সেটাকেই নিজের সত্তা বানিয়ে বসে থাকে, এবং বানিয়ে সে সেটা করে। কিন্তু মনে রেখো কোনো একটা দিন কিন্তু আউটবার্স্ট হবে, এবং এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তামাশা। এই মুভিটা তোমরা যদি দেখো আমার মনে হয় কথাটা বুঝতে একটু অসুবিধা হবে না। আমরা ওখানে দেখেছিলাম কিভাবে একটা মানুষ তার ওই সোসাইটির ঠিক করে দেওয়া সেলফটাতে নিজেকে বসিয়েছিল, অর্থাৎ আইডিয়াল সেলফটাকে নিজের রিয়েল সেলফ বানিয়ে বসেছিল, কিন্তু তার জীবনে একটা মানুষ এসেছিল, তারা। আমাদের সবার জীবনে তো তারা আসে না, তাই নিজেকেই করতে হয়, তারা থাক তাদের জায়গায়, তারা না হয় এলো না, কিন্তু আমরা পারি আমাদের জীবনটাকে আমাদের ফ্রেমে দেখতে। তাই তোমার রিয়েল সেলফকে তুমি যদি আজকে কোথাও

0: চেপে রেখে দাও সেটা কিন্তু আউটবার্স্ট করবে।
1: ডেফিনেটলি, যে জিনিসটা তোমার জন্য তৈরি হয়নি তুমি যত চেষ্টাই করো না কেন তা কখনো তোমার হবে না। মাঝে মাঝে কিছু ছেড়ে দেওয়া এবং মেনে নেওয়াই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। আর যে জিনিসটা সত্যি তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যা তোমার জন্য নির্ধারিত তা ঠিকই তোমার কাছে আসার পথ খুঁজে নেবে সঠিক সময়ে, সবচেয়ে অপ্রত্যাশিত এবং অলৌকিক উপায়ে তা তোমার জীবনে ধরা দেবেই। হাই প্রিয় চুপ কথা, কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আছি। ইতি মিষ্টি মেয়ে বলছি, গড়িয়া থেকে প্রিয়াঙ্কা আবার ব্র্যাকেটে লিখেছে, প্লিজ টেক্সট পড়ো। প্রিয়াঙ্কা, তুমি আমাদের ওয়ান অফ দ্য ডেইলি লিসেনার, তোমার টেক্সট পড়বো না সেটা কি করে হয়। যাই হোক, 9903653992 তোমরা মেসেজ করতে থাকো, হোয়াটসঅ্যাপ করতে থাকো। তবে আপাতত তোমাদের জন্য রইল একটা মিষ্টি গান, এই বৃষ্টি ভেজা রাতে। গানটা শোনো, ফিরছে বিহু আশ্রয়া, গানের ঠিক পরে।

মনের কথা, চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখতে দেখতে আমাদের প্রায় সেকেন্ড আওয়ার চলছে, সেকেন্ড আওয়ারও শেষের দিকে। পরপর বেশ কিছু মেসেজ একটু তাড়াতাড়ি পড়ে নেব, কারণ একটু পরেই, মানে ধরো যাদেরকে, যাদের মনে হয় যে বিহু এবং শ্রেয়ার তো খালি গলাই শুনি এবং অনেক দিন তো হয়ে গেল ওরা লাইভেও আসে না, মানে শ্রেয়া যাও বা আসে, বিহু তো আসেই না, তো তাদের জন্য একটা গুড নিউজ, আমাদের যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে 107 FM রেইনবো কলকাতা, সেখানে কিন্তু আমরা একটু পরে লাইভে আসতে পারি। এখনও পারি বলছি, কারণ এখনও আমরা নিজেরাই শিওর না, দেখছি। যাই হোক, প্রিয় চুপ কথা, আমি সায়ন্তন দে সোনারপুর থেকে শুনছি, রয়েছি তোমাদের সঙ্গে রাত 3টে পর্যন্ত। ওকে, আচ্ছা, আজকে অনেকেই ক্যারিয়ার নিয়ে প্রচুর মেসেজ আসছে, মানে তারা অনেকেই কি করবে, যখনই ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ার সংক্রান্ত টেনশন নিয়ে মেসেজ করছো, একটা জিনিস, কোন স্ট্রিম থেকে এসছো, কী কী এক্সপিরিয়েন্স রয়েছে পড়াশুনোর, একটু যদি জানাও তাহলে আমার এবং শ্রেয়ার তোমাদের সাজেশন দিতে একটু সুবিধা হয়। শতাব্দী ভদ্র, হাই চুপ কথা, কেমন আছো? আমি সারা সপ্তাহ বসে থাকি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ শতাব্দী, থ্যাংক ইউ। ওকে, আমি রাকেশ, উলুবেরিয়া থেকে। আমার থেকে প্রায় 6 বছরের ছোট্ট ডিফারেন্স আমার প্রিয় অর্ধাঙ্গিনী, ব্র্যাকেটে লিখেছে মিষ্টি বউকে অনেক ভালোবাসি। এরে আবার লিখেছে, তবে আমাদের দুজনের এখনো বিয়ে হয়নি, তবে আমি ওকে বউ বলেই মানি। হয় রাকেশ, হোতা হ্যায়, এসা হি হোতা হ্যায়, সারা জীবন মন মেনে চলবো। আমার একটু আজ মন খারাপ, ওর জ্বর হয়েছে, আমি ওর কাছে নেই, খুব স্বাভাবিক, তাই ওর বান্ধবীকে বলে দিয়েছি কাল ডাক্তার দেখাবো, কিন্তু ও চুপ কথা শোনে, আর আমিও আছি তোমাদের সঙ্গে রাত 2টা পর্যন্ত। আচ্ছা, 1 ঘন্টা নেই, ও ঘুমিয়ে পড়বে। যাই হোক, একটা গান রিকোয়েস্ট করেছো, গান রিকোয়েস্টটা তো ডেফিনেটলি এই সময় রাখতে পারছি না, তবে তোমার মিষ্টি বউ সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেটাই আমরা চাইব।
2: একদমই।
1: সিমরন, কলকাতা মেটিয়া ব্রুজ থেকে লিখছো, আমি একজনকে ভালোবাসি, এটা লাভ জাংশন মেসেজ চলে এসছে, যাই হোক ঠিক আছে, পড়ছি যখন পড়ে ফেলি। আমি একজনকে ভালোবাসি, বাট আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারছি না, আমার বাবা অনেক স্ট্রিক্ট, তাই কিভাবে কনভিন্স করবো কিছুতেই বুঝতে পারছি না, প্লিজ কিছু আইডিয়া দিয়ে আমার হেল্প করো না, কিছু বলবি শ্রেয়া?
2: এক্ষেত্রে একটা জিনিস বলার, আমি জানি না যে তুমি এখন কি করছো, পড়াশোনা করছো না চাকরি করছো। দেখো, একদম শুরুতে না, যখন আমরা ছোট থাকি তখন আমাদের মা বাবারা কেন মানতে চায় না জানো তো, এটা হচ্ছে, মানে আমি যত বড় হয়েছি আমি তত বুঝেছি, সেটা হলো আমরা তো ছোট থেকে ওদের কথা শুনে বড় হচ্ছি, প্রথম অবাধ্য হওয়ার ওই সংকেতটা না তারা পায় সেই সময়তে, মানে প্রথম, ধরো তুমি মা বাবার কথা শোনো, প্রথম তুমি একটা বাড়িতে এমন কিছু একটা বলে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছ, ওই ওই যে প্রথম অবাধ্যতা, সেটার আঁচ মা বাবা পায়, তাই ওরা না ওটা নিতে পারে না, খুব স্বাভাবিক, কে অ্যাকসেপ্ট করতে পারবে এটা। এবার সেই জন্য যেটা হয় যে, কারণ তারা এটা মনে করে যে তুমি এখনও সেই পরিণত নয়, ততটা পরিণত হয়ে ওঠোনি যতটা হলে তুমি মানুষ চিনতে পারো, তুমি সবটা বুঝতে পারো, তাই সেই ভাইবটা তারা পেতে থাকে, এবং যত পেতে থাকে তত তারা চেষ্টা করে যাতে তুমি বিষয়টার মধ্যে খুব বেশি এক্ষণে ইনভলভ না হয়ে পড়ো, এটাই হয়। এবার এক্ষেত্রে একটাই সমাধান, সেটা হলো যে তুমি এখন কি করছো জানি না, নিজেকে না এমন একটা জায়গায় নিয়ে আসো যেই জায়গাটায় আসার পর অটোমেটিক মা বাবাই তোমাকে কোথাও গিয়ে বলবে এবার তুই আমাদের সঙ্গে একটু শেয়ার কর, বা আমরা, ওরা ফিল করতে পারবে, ফিল করতে পারবে না এটা তো খুব একটা হয় না,

0: থাকে হুমায়ুন কবির। রাতে যদি একটু নাইনটিজের কোনো রোম্যান্টিক গান বাজাও তাহলে খুব ভালো ঘুম হবে। আমরা তো চাই না তুমি ঘুমিয়ে পড়ো এখনই, আমরা তো চাই যে তুমি রাত তিনটে অবধি থাকো। এই কারণেই তো নাইনটিজ এখন চালাচ্ছি না, কারণ আমরা তো চাই না যে আমাদের ওপারের বন্ধু এখন ঘুমে একদম নিমজ্জিত হয়ে যাক। যাই হোক, আবার লিখেছে যে আমি বরিশাল থেকে রেডিওতে শুনছি, কোনো সমস্যা হচ্ছে না। থ্যাংক ইউ। আসলে অনেকেই বলো, কমপ্লেন করো, রাগ করো যে নেটওয়ার্ক আসছে না, আমরা ঠিকঠাক পাচ্ছি না। তো সেই কারণেই আজকে শ্রেয়া প্রথমেই বলে দিয়ে যে যদি কারোর এমনিতে আমাদের রেডিওতে টিউন করতে অসুবিধা হয় তাহলে যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে 107 FM রেইনবো কলকাতা লাইভ বলে সার্চ করলেও কিন্তু তোমরা আমাদেরকে শুনতে পাবে। হ্যালো চুপ কথা, তোমাদের শো আমি ডেইলি শুনি কিন্তু মাঝে মাঝে অনেক শো মিস করেছি। কেন? তোমাদের পুরো চুপ কথা পরিবারকে আমার ভালোবাসা। যাই হোক, নামটা লেখনি, নামটা এইটা তো মিষ্টি, এটা এখানে তো নাম না লেখার কিছু নেই। যাই হোক, হাই দিদি ভাই, বিহু দিদি প্লাস শ্রেয়া দিদি, আমি চুপ কথার এখন খুব বড় ফ্যান, তোমাদের শো শুনতে আমার ভীষণ ভাল লাগে। বিহুদি আর শ্রেয়াদি তোমাদের ভয়েসটা খুব মিষ্টি, থ্যাংক ইউ। আমি প্রাঞ্জল ফ্রম উলুবেরিয়া, ক্লাস 10। আচ্ছা দিদি, তোমরা কি কখনো উলুবেরিয়াতে এসেছো? তোমরা কি ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করো? আমি ক্লাসিক্যাল ফ্লুট শিখি, মানে বাঁশি বাজাইও। আমি আমার বাজানো একটা অডিও পাঠালাম, কেমন লাগলো একটু বলো প্লিজ। এই রে, ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমরা এখন অন এয়ার প্লে করতে পারবো না, তবে ডেফিনেটলি শুনবো। আর তুমি যখন এত ভালোবেসে পাঠিয়েছো তখন না শুনে থাকতে পারি? কিন্তু ওর দুটো প্রশ্ন আছে শ্রেয়া। একটা হচ্ছে তোমরা কি কখনো উলুবেরিয়াতে এসছো, নাম্বার 1, আর নাম্বার 2 ইজ তোমরা কি ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করো?
1: ভীষণ পছন্দ করি, আর উলুবেরিয়াতে আমি গিয়েছি, ওর খুব কাছাকাছি একটা জায়গা আছে গড়চুমুক, আমি সেখানে পিকনিক করতে গিয়েছিলাম, আমার বাবার অফিসের পিকনিক ছিল এবং জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো লেগেছিল। এক্স্যাক্ট উলুবেরিয়াতে হয়তো সময়টা কাটাইনি, তবে ওখান দিয়েই গড়চুমুকে গিয়েছিলাম।
0: যাই হোক, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আর একটু আগেই আমাদের একটা কনফেশন এসেছিলো, মানে একটা মেসেজ এসেছিলো যেখানে একজন লিখেছো যে তিনি পেশেন্ট আর কি, ডাক্তার দেখাতে গিয়ে সেই ডাক্তারবাবুর প্রতি সে হালকা ক্রাশ খেয়ে গেছে। তো সেই দুঃখে একজন ডাক্তারবাবু লিখেছেন, ছেলে ডাক্তারদের সঙ্গে এমন হয় না কেন, তাহলে আমাকেও আর ব্রহ্মচারী থাকতে হতো না। হারে, নামটা লেখেনি তাই জন্য বলতে পারা যাচ্ছে না আর কি।
1: দেখো একটা কথা বলি, তুমি হয়তো জানোই না এটা তোমার সাথেও ঘটছে, তুমি বুঝতেই পারছো না। এবং তারা ভাবছে যে না, এইটুকু টাইমের মধ্যে আমি আমার প্রবলেম নিয়ে বলবো নাকি? মানে তুমি যখন ডক্টর হিসাবে রয়েছো তখন তোমার আফতারটা আলাদা থাকে ন্যাচারালি। তো এই যে তুমি এটা চাইছো, তো যদি এমন হয় না, মানে কোথাও মনে হচ্ছে, তো সেই জায়গায় একটু ভেবে দেখতে পারো এমন কি কোনো অ্যাপ্রোচ। তোমার অবশ্যই তোমার প্রফেশনালিজম মেনটেন করে, তার বাইরে গিয়ে কখনোই বলবো না।
0: আচ্ছা, পরের মেসেজটা অর্ক প্রভু আমাদের লিখেছে, প্লিজ রিড মাই মেসেজ, প্লিজ রিড মাই মেসেজ। এরকম করে আমাকে বহুদিন আগে আমার টিচাররা লিখতো যে প্লিজ ডু ইট ইমিডিয়েটলি, প্লিজ প্লিজও লিখতো না, যাই হোক কথাটা প্লিজ লিখেছে তাও। না, ও লিখেছে যে আমি অ্যাস্ট্রোলজি পডকাস্ট ভিডিও করি কিন্তু খুব স্ট্রাগল করছি পডকাস্ট নিয়ে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার সাবস্ক্রাইবার খুবই কম, কী কী ইকুইপমেন্ট কেনা যায় পডকাস্টের জন্য, প্লিজ গাইড মি।
1: এটার, তুমি যখন ইউটিউবার তাহলে তোমাকে বলবো এটার জন্যেও কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে। তুমি যদি একটু দেখো যে একটা পডকাস্ট করার জন্য বা এই ধরনের অ্যাস্ট্রোলজি নিয়ে তুমি করছো সেটার জন্য তোমাকে কী কী জানতে হবে, কী পড়াশোনা করতে হবে এবং আর কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করলে সেগুলো নিয়ে তুমি পডকাস্টে কথা বললে ব্যাপারটা বেশ জমজমাট হবে, এটা খুব সত্যি কথা। তুমি যদি এই ধরনের প্রফেশনে আগ্রহী হও তাহলে না, ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট, ধরতেই হবে ধৈর্য। আর ওই যে একটা রিসেন্টলি আমার, রিসেন্ট বলবো না, আমি যেহেতু নিজে এই বিষয়টার মধ্যে রয়েছি তাই আমি দেখেছি, আমরা যদি কাউকে বলি না সাবস্ক্রাইব করতে, ফলো করতে, তারা হয়তো করলো কিন্তু কোনোদিন আর দেখলো না, যদি এমন কেউ থাকে। বেশিরভাগ লোকজনই হয়তো দেখে কিন্তু অনেকেই আছে সাবস্ক্রাইব করে রেখে দিল আর দেখলো না, তাতে না কোনো লাভ হয় না। অর্গ্যানিক ভিউটা যখন হচ্ছে, ধরো যে দেখছে, দেখে সে কিন্তু আবার পরের দিন ওই ভিডিওটা তোমার, তুমি আর কি আপলোড করেছো সেটা দেখতে কিন্তু সে আসবে। কিন্তু যখন তুমি কাউকে বলছো একটু দেখো, একটু করে দিও, সে ধরো করে দিল কিন্তু দেখলো না, সেটা কিন্তু কাউন্ট হয়, অ্যালগোরিদম বলে একটা ব্যাপার আছে আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমি তোমাকে যেটুকু আমার বুদ্ধি, যেটুকু এই বিষয়ে আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেটা তোমায় বলি, তুমি যখন কোনো একটা পডকাস্ট করলে, সেটাকে আপলোড করলে, করে

0: তুমি অর্গ্যানিক ভিউটা দেখো এবং অ্যালগোরিদম মেনটেন করো। তুমি যদি ঠিক করে থাকো আমি প্রতি মাসের 1 তারিখে আপলোড করব, 1 তারিখ রাত 10টার সময়, তুমি 1 তারিখ রাত 10টাটাই মেনটেন করার চেষ্টা করো, যে করে হোক তোমাকে এফর্টটা দিতে হবে। আর তুমি যদি ভাবো ঠিক আছে আজকে 1 তারিখ, পরের মাসে 5 তারিখ, তারপর 10 তারিখ, না সেটাতে কিন্তু সমস্যা হবে। তাই এইগুলো মেনটেন করো, অর্গ্যানিক ভিউ পাবে এবং অর্গ্যানিক ভিউয়ার্সরাই কিন্তু থেকে যাবে।
1: ডেফিনেটলি তাই। একটা মেসেজ আমি পড়তে গিয়ে কোথায় যেন হারিয়ে গেল, তুমি যদি আবার মেসেজটা যে করেছো, তোমার নতুন আজকে গার্লফ্রেন্ড হয়েছে, তুমি খুব এক্সাইটেডলি লিখেছো, সেটা আমি একটাই লাইন পড়তে গেলাম, তারপর পরপর একসঙ্গে 6টা মেসেজ ঢুকলো, তাই জন্য পুরোটাই হারিয়ে গেল। এনিওয়ে তুমি যদি শোনো, ডেফিনেটলি শুনছো আমি জানি, আরেকবার আমাদের মেসেজ করো, তাহলে ওটা তোমার অনের আমি পড়তে পারবো। নমস্কার, আমি অভিজিৎ কুমার সরকার, কুচবিহার থেকে, অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ, রাত 3টে অবধি থেকো, যেও না। ভয়েস মেসেজ পাঠাচ্ছ, প্লিজ ভয়েস মেসেজ পাঠিও না আমাদেরকে, কারণ অনেয়ার আছি না, ভয়েস মেসেজ তখন শুনতে পারবো না। আমার নাম তানভীর, আমতলা থেকে। আমি ক্লাসের একটা মেয়েকে খুব ভালোবাসি, আরে কিন্তু বলতে পারি না, কেন বলতে পারো না বলো তো তোমরা? সে খুব সুন্দর মেয়ে, আমি তার সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছি না, আমি ওর দিকে তাকালেই যেন ওর গভীর চোখে হারিয়ে যাই, আমি কি করবো একটু বলো। একটা লাভ জাংশন মেসেজ,
0: একদমই লাভ জাংশনের মেসেজ, তাও আমরা যখন পড়ে ফেলেছি বলি, ওই যে তুমি হারিয়ে যাচ্ছ না, তুমি হারাতে থাকো, আমরা তোমায় আটকাবো না, হারাও, কিন্তু তল হারিয়ে ফেলো না, আমরা চাইবো তুমি যতই গভীরে যাও না কেন যেন ফাইনালি তুমি তল খুঁজে পাও। তার কারণ এটাই, আলটিমেটলি সম্পর্কটা কী হবে বা তুমি বলে উঠতে পারবে কি পারবে না সেটা তো তুমিও বুঝতে পারছো না। হ্যাঁ, একটু দেখে বুঝে শুনেই ভাবনাটা ভেবে নিয়ে বলা উচিত কি উচিত নয় সেটা তোমাকে দেখতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা কাজ তুমি করতেই পারো, যে আমরা মানে অনেক সময়তে যেটা হয় যে আমরা ভাবি বলবো কি বলবো না, তারপর একটা সময় পর এত দেরি হয়ে যায়, তখন আর বলা না বলা এক হয়ে যায়। তাই একটু সময় নাও, সময় নিয়ে ভাবো যে তুমি বলবে কি না। দেখো তুমি তো আর খুন জখম করছো না কাউকে, ভালোবাসার কথাই বলছো, ভালোবাসার কথাটা যদি সেইভাবে জানাতে পারো তাহলে জানাও, আর যদি মনে হয় ট্রাই করে দেখি তাহলে না এগিয়েও না। এটা অন্তত আমার মত।
1: ডেফিনেটলি তাই। আপাতত এই বৃষ্টি ভেজা রাতে তোমাদের মেসেজ যেমন পড়ছি, একই সঙ্গে অনেকেই নানান ধরনের গান রিকোয়েস্ট করছো, তেমনই একটা গান আজকে, আকাশটা বেশ সুন্দর, তার সঙ্গে তোমাদের সুন্দর সুন্দর মেসেজ, আর বহুদিন পর আমার ভীষণ পছন্দের একটা গান রইলো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা, আর চুপ কথায় তোমার সঙ্গে আমি শ্রেয়া এবং বিহু। আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঠিক রাত 12টায়, আর এখন 2 বেজে গিয়েছে অলরেডি। হ্যাঁ, তোমাদের একটা কথা আগাম জানিয়ে রাখি, যাতে তোমরা প্রস্তুত থাকতে পারো। আমরা আর কিছুক্ষণ পরেই ইনস্টা লাইভ যাব, আর সেই সময়তে তোমাদের জন্য 3 খুব সুন্দর গান থাকবে। সেই গানগুলো শুনবে আর আমাদের সঙ্গে ইনস্টা লাইভে জয়েন করবে। কিন্তু তার আগে এখন আমাদের হাতে যার মেসেজ রয়েছে একটু চট করে পড়ে ফেলি, দেখি কে রয়েছে। প্রিয় চুপ কথা, কেমন আছো? আমার সবচেয়ে প্রিয় 2 দিদি ভাইরা, শ্রেয়া আর বিহু দিদি ভাই, তোমাকে নতুন করে আর কী বা বলবো। আমাদের সম্পর্কটা আজ প্রায় 5 বছরের, কিন্তু কিছু পরিস্থিতির কারণে এখনও বাবাকে সবটা জানাতে পারিনি। আমার বাবা একটু পুরনো ধ্যান ধারণার মানুষ। আমি এখন চাকরি করি ঠিকই, কিন্তু এখনও এমনভাবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি যে আত্মবিশ্বাসের সঙ্গে সবটা জানাতে পারি। আমার ইচ্ছে আর একটু প্রতিষ্ঠিত হয়ে একটু ভালোভাবে রোজগার করে তারপর বাবার সামনে সবটা বলবো। তবে একটা কথা বলতে চাই, বাবা ছাড়া মোটামুটি পরিবারের সবাই আমাদের সম্পর্কের কথা জানে, আমার মাও জানেন। তাই ওকে লুকিয়ে রাখার কোনো ইচ্ছে বা চেষ্টা আমার কোনোদিনই ছিল না। শুধু বাবাকে কিভাবে বলবো সেই সাহস আর সঠিক সময়টার অপেক্ষায় আছে। কিন্তু ওর অভিমানটা আমি বুঝতে পারছি। ও ভাবছে আমি হয়তো সবার থেকে ওকে লুকিয়ে রেখেছি। কয়েকদিন আগেও আমাদের বাড়িতে এসেছিল, সেদিন বাবা বাড়িতে ছিলেন বলে আমি একটু অপ্রস্তুত হয়ে খারাপভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। সেই ঘটনাটা ওকে খুব কষ্ট দিয়েছে, তবু ও আজও আমার পাশেই রয়েছে, আর সেই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। সত্যি বলতে কি, আমি ওকে 2 ভরে ভালোবাসি। আমার ফোনে ওর ছবি আছে, বাবা অনেকবার দেখেছে, এমনকি আমার কম্পিউটারের ওয়ালপেপারে আমাদের একসঙ্গে ছবি দেখেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলিনি বলেই ওর মনে কষ্ট আর অভিমান জমে আছে। ওর বন্ধুরাও ওকে বলেছে, 5 হয়ে গেল এখনও পরিবারের কাছে পরিচয় করিয়ে দেয়নি, তাহলে সম্পর্কটা নিয়ে ভেবে দেখো। এই কথাগুলো ওকে আরও কষ্ট দিচ্ছে, আর ওর কষ্টটা আমাকেও ভীষণভাবে নাড়া দেয়। আমি জানি না কি করব। একদিকে বাবার প্রতি দায়িত্ব, অন্যদিকে ওর প্রতি আমার ভালোবাসা আর ওর অভিমান। আমি শুধু চাই আর একটু সময় নিয়ে নিজের পায়ে দাঁড়াতে, তারপর সবার সামনে গর্ব করে ওর হাতটা ধরতে। তোমরা কি একটু বলবে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? তোমাদের ভাই স্পন্দন, তোমরা কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি যেও, তোমাদের ভাই সবসময় ভালোবাসা শ্রদ্ধা নিয়ে পাশে আছে।
2: স্পন্দন আমাদের রেগুলার লিসেনার। স্পন্দন, ইউ আর এনাফ লাকি। তুমি সত্যি ভীষণ লাকি যে এমন একটা মিষ্টি মানুষকে তুমি তোমার জীবনে পেয়েছো। সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা মানুষ, স্পেশালি আমরা মেয়েরা, একটু সিকিউরিটি চাই। কী সিকিউরিটি জানো তো? টাকা পয়সা অর্থ ডেফিনেটলি ডেফিনেটলি দরকার। সেদিনকে খুব ভালো একটা পোস্ট দেখেছি যে মানি কান্ট বাই হ্যাপিনেস, বাট পভার্টি কান্ট বাই এনিথিং। তো এটা আমার খুব বেশ ইন্টারেস্টিং লেগেছে যে সত্যি তো, মানে পভার্টি বা গরিবি আনা যাই বলো না কেন, হ্যাপিনেস কেন কিছুই কিনতে পারে না। তো ডেফিনেটলি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা না একটু সিকিউরিটি চাই। কারণ দেখো, সত্যি কথা বলতে দিনকান ভালো তো নয়। অনেক ক্ষেত্রেই হয় যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারপর 5-6 সম্পর্কের পরে আগে আর এগোয় না মানুষটা, সে অন্য কোথাও চলে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সোসাইটাল স্টিগমা এখনও কিন্তু মেয়েদেরকে কুড়ে কুড়ে খায়। মেয়ে কেন, প্রত্যেকটা হিউম্যানকেই কুড়ে কুড়ে খায়। তো সেগুলো আছে এবং থাকবে। তো সেই কারণেই তোমার ভালোবাসার মানুষটা কোথাও গিয়ে ইনসিকিউর ফিল করছে। আর বন্ধুরা তো আছেই, বন্ধুরা যে খুব ভুল বলছে সেটাও বলবো না, কারণ তারা ভাবছে যে তারা তাদের বন্ধুর জন্য কনসার্ন। আমার মনে হয় তুমি না ওকে গিয়ে সম্পূর্ণ কথাটা, এই যে আমাদেরকে লিখলে এত মিষ্টি করে, এই যে বললে যে ঠিক কোন কারণে তুমি এখনও বাবার সামনে ওপেন আপ হতে পারছ না, শুধুমাত্র সেই মানুষটাকে আরেকটু ভালো রাখবে এবং তাকে আরেকটু সম্মানের সঙ্গে পরিবারের সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে বলেই যে তোমার এই প্রতীক্ষা, এইটা তাকে বোঝাও। ও তোমাকে ভালোবাসে আর আমি নিশ্চিত ও বুঝবে সেটা। এটাও ভাববে না যে তুমি ভয় পাচ্ছ, এটাও ভাববে যে আজকে একটা বছর দুটো বছর তুমি সময় নিচ্ছ যাতে আগামী 50 বছর 60 বছর তুমি তার সঙ্গে সারা জীবন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে থাকতে পারো। এমন সুন্দর একটা মানুষকে পাশে পেয়েছো, কোনো দিন হারিয়ে যেতে দিও না। তার জন্য যদি নিজের ক্ষমতার বাইরে গিয়ে তোমাকে আরেকটু বেশি কথা খরচ করে বোঝাতে হয়, ডু দ্যাট স্পন্দন। আমার মনে হয় এই সম্পর্কটা, তুমি যেহেতু তোমার সম্পর্ক নিয়ে বহুদিন বহু মেসেজ বহু হোয়াটসঅ্যাপ আমাদেরকে করেছো, তো কোথাও গিয়ে আমরাও রিলেট করতে পারি তোমার সঙ্গে, সেই কারণেই বলবো অ্যাজ আ দিদি, অ্যাজ আ যাই বলো না কেন বন্ধু, এই সম্পর্কটার জন্য আরেকটু বেশি এফোর্ট দিয়ে ওকে বোঝাও এবং ওকে হাত ধরে বলো যে তুই যে বা তুমি যে ইনসিকিউরিটিটার মধ্য দিয়ে কাটাচ্ছ, প্লিজ এরকম কিচ্ছু না। আর আর জানো তো, তোমার মা তো জানেন বললে ব্যাপারটা, আমার কোথাও জানি মনে হয় তোমার বাবাও জানেন, কারণ মায়েরা মায়েরা কেন, আফটারঅল তিনি তো তার পার্টনার, তার হাজব্যান্ড, তো এই কথাগুলো খুব একটা যে উনি চেপে রেখেছেন কিছুই হিন্টস দেননি এরকমটা কিন্তু নয়। আর বাবাও তো তোমার বয়সটা পার করে এসছেন, তিনি যখন দেখছেন যে তার ছেলের কম্পিউটারে একটি মেয়ের ছবি, তখন তিনিও আশা করি এতদিনে বুঝে গিয়েছেন যে সেই মেয়েটি কে এবং কে হতে পারে। তিনি যখন এখনও কোনো বড়সড় প্রতিক্রিয়া দেননি, তাহলে আমার মনে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি অনেকটাই সেফ, কারণ তাঁর যদি কিছু বলার থাকতো তিনি কিন্তু তখনই রিয়াক্ট করতেন, তখনই জিজ্ঞেস করতেন যে এটা কে, কেন রেখেছিস, কী করে ইত্যাদি নানা প্রশ্ন করতেন। আমার মনে হয় কোথাও গিয়ে মনে মনে তোমার বাবাও ব্যাপারটা বুঝেছেন। তবে হ্যাঁ, বাবা তো নিজে তো আর বলতে পারে না যে এই তুই কার সঙ্গে প্রেম করছেন, হয় না এরকমভাবে বলা যায় না, এত ফ্রেন্ডলি বাবা আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে দেখা সত্যিই যায় না। তো উনি ওয়েট করছেন মেবি ছেলে এসে বলবে আমাকে, তাতে করে যদি তোমার মনে হয় ইটস আ ভেরি গুড থিংকিং স্পন্দন।
1: আমরা তো অমরেশ পুরীকে দেখে বড় হয়েছি,
2: একদমই তাই। আর

0: জানিস তো, মানে আমার খুব ভাল লাগলো যে আমার আমার এই ছেলেগুলোকে বা মেয়েগুলোকে ভীষণ ভাল লাগে যারা নিজেদের সম্পর্ক নিয়ে ভীষণ স্টেডি, যারা ওরকম মানে স্কেপটিক্যাল না যে আমি কি করব জানি না, আমি আদৌ তার সঙ্গে জীবন কাটাবো কি না জানি না, যারা প্রেম করছে এবং ভালোবাসার মানুষকে অ্যাসিওরেন্স দিচ্ছে, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে ভবিষ্যতের, আমার সেই সব মানুষগুলোকে ভীষণ ভাল লাগে। এটাই তো বল কমিটমেন্ট, দুটো আলাদা জায়গার মানুষ, তাদের কোনো ব্লাড কানেকশন নেই, কিচ্ছু নেই, অথচ শুধুমাত্র সোল কানেকশনের ভিত্তিতে তারা আজীবন কাটিয়ে দেয়। এর থেকে মিষ্টি আর কি হতে পারে বলো তো জীবনে। যাই হোক, একটু আগে যেটা শ্রেয়া বললো যে
1: একটা কথা বলো, স্পন্দন যতটা লাকি আমি বলবো ওর গার্লফ্রেন্ডটা ততটাই লাকি, তার কারণ আজকে হয়তো ওকে কারা বলেছে যে 5 বছর হয়ে গেল এখনো স্পন্দন কেন সকলের সামনে বলতে পারছে না, অল ইন্ডিয়া রেডিওর মতন একটা জায়গায় অন এয়ারে স্পন্দন এইভাবে বলছে
0: বলছে এবং নিজের নাম,
1: তাহলে এখনো কি মনে হচ্ছে? তাদেরকে একটু গিয়ে বলো যে তোদের গার্লফ্রেন্ড বা তোদের বয়ফ্রেন্ড এইরকম একটা জায়গায় একদম এইভাবে ওপেনলি নিজের সম্পর্ক নিজের গার্লফ্রেন্ড নিয়ে এইভাবে কথা বলতে পারে, এতগুলো লোকের সামনে কি ভ্যালিডেশন দিতে পারে? ইয়েস, স্পন্দন পারে, এবং এইভাবে বলবে আমার স্পন্দন পারে, আমি আছি তোমার সাথে, একদম
0: লাভলি লাভলি। না না, স্পন্দন খুব শিগগিরই সব কিছু ভালো ভালো হোক, তারপর
1: একদমই আমরা এটাই
0: পাই, আমরাও যাই সবাই মিলে আমার লাইন। যাই হোক যাই হোক, বহুদিন পর বহু মাস পরে ইনস্টাতে আজকে শ্রেয়া আমাকে বাধ্য করছে লাইভে আসতে। 107 FM রেনবো কলকাতার যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে তাদের সেখানে
1: বাধ্যটা যারা করছে, আমি শুধু তোর কাছে মেসেজটা পৌঁছে দিচ্ছি, কারণ আমাদের কাছে প্রচুর মেসেজ এসেছে ইনস্টা লাইভে কখন আসো,
0: হ্যাঁ এসো আমাদের কখন আসবে, তো সেই কারণেই কিছুটা শ্রেয়ার জন্য আর কিছুটা তোমাদের জন্য আমরা আসছি লাইভে, বেশিক্ষণের জন্য না, কিন্তু মাঝে অন এয়ার তো কিছু করতে হবে, তাই ব্যাক টু ব্যাক 3টে গান রইল, গানের পরে মেসেজ হোয়াটসঅ্যাপ করতে থাকো, লাইভ থেকে ফিরে এসেই কিন্তু তোমাদের এক গাদা মেসেজ একসঙ্গে পড়বো। চালা
2: FM Rainbow Tee, 3x

0: 107 FM রেইনবোতে তুমি শুনছো চুপ কথা। আর এই মুহূর্তে আমরা তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম ইনস্টা লাইভে, এবং সেখানে গল্প করতে করতে আমরা এতটাই ঢুকে গেছিলাম যে আমরা জাস্ট গানের একদম শেষ অংশটা যখন হচ্ছে সেই সময়তে টুক করে লাইভে ঢুকেছি। মানে একদম কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, কোথায় পাবো তারে হতে হতে আমরা তোমাদেরকে এতটাই পেয়ে গেছি নিজের মধ্যে, যে আমরা মনে হচ্ছিল যে এবার তো মনের মানুষকে আর খুঁজতেই হবে না। কারণ 107 FM রেইনবো যখন তোমাদের সঙ্গে কানেক্ট করে যায় বা আমরা যখন তোমাদের সঙ্গে কানেক্ট করি, তখন ব্যাপারটা এমনই ঘটে, এমনভাবে আমরা জুড়ে যাই যে তখন মনেই হয় না তোমরা ওই পারে বা আমাদের থেকে অতটা দূরে আছো আর আমরা এই পারে। মাঝের এই দেওয়ালটা ম্যাটারই করে না আমাদের কাছে। তবে আমরা কি লাইফটা বন্ধ করে দিই?
1: আমরা লাইফটা বন্ধ করবো সেকেন্ড লিঙ্কে, কারণ আমরা হুট করে অ্যাব্রাপ্ট এরকম লাইফটা বন্ধ করতে পারি না। যাদেরকে বলছি, যাদেরকে লাস্ট মোমেন্টে, মানে 107 FM রেইনবো যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু বিহু আর শ্রেয়া এখনও লাইভে রয়েছে, আর তোমাদের মেসেজ এবং হোয়াটসঅ্যাপ

তোমরা আমাকে করতে থাকো, আমাদেরকে লাস্ট হাফ অ্যান আওয়ার কোনো বেশি গান বাজানো নয়, প্রমিস, শুধুমাত্র তোমাদের মেসেজ আর হোয়াটসঅ্যাপ। তবে আপাতত একটা গান শুনবো, সেই গানের পরে এসে ব্যাক টু ব্যাক শুধুই মেসেজ আর হোয়াটসঅ্যাপ। আর এখন এই গানটার ফাঁকে যে 3-4 মিনিট পাচ্ছি আমরা, উই উইল বি ব্যাক টু ইনস্টা, কারণ সেখানে আমরা এখনও লাইভে আছি, সেখান থেকে র‍্যাপ করব। গানটা শুনে নাও, গানের পরে শ্রেয়া বিহু ফিরছে শুধুমাত্র চুপ কথা নিয়ে, ওনলি অন 107 FM রেইনবো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: এটাই বলতে চাইছিলাম যে তোমরা এসো এবং থেকে যাও আমাদের সাথে, আমাদের সঙ্গে জুড়ে যাও 107 FM রেনবোতে, শুনছো চুপ কথা। আর এখন ঘড়ির কাঁটা বলছে একদম 2:37, তোমার সঙ্গে আর যে শ্রেয়া এবং আর যে বিহু রয়েছে। আচ্ছা বিহু, আমাদের কাছে এই মুহূর্তে যে মেসেজগুলো জমা হয়েছে আমরা কি সেগুলো পড়ে ফেলবো?
1: একদম পর পর আমরা মেসেজ পড়বো, যেমনটা কথা দিয়েছিলাম, নো ব্রেক, আগামী 10 মিনিট অ্যাটলিস্ট তোমাদের মেসেজ, অনলি তোমাদের মেসেজ।
0: একদমই, চলো তুমি যে এক্ষুনি মেসেজ আবার টাইপ করছিলে আর করো না, পেয়ে গেছি, পড়ছি। মিষ্টি দিদিরা, আজ প্রোগ্রাম দারুণ হচ্ছে, আমার একটা চুপ কথা বলবো, বলো। গম মিলা তো রো না সকে, খুশি মিলে তো মুস্কুরা না সকে, মেরি জিন্দগি ভি ক্যা জিন্দগি হে, জিসে চাহা উসে পা না সকে। এটা টালিগঞ্জ থেকে বিশ্বজিৎ লিখেছে। ওকে, থ্যাংক ইউ। হাই, আমি ঈশা দমদম থেকে, কেমন আছো তোমরা? আমি ফাটাফাটি আছি, অনেক দিন পর SMS করছি। কাল আমার কারাটে এক্সাম, ব্রাউন বেল্টের কি হবে জানি না। তোমাদের অনেক দিন পর শুনে খুব ভালো লাগছে, ভালো থেকো, অল দ্য বেস্ট আমাদের তরফ থেকে, তোমার এক্সাম খুব ভালো হোক। আমার মেসেজটা পড়ো প্লিজ দিদিরা, তোমার মেসেজই তো আসেনি কিছু, এই যে তুমি লিখেছো

0: এই সূর্যমুখী ফুলের এই ডিবিটা বেশ সুন্দর, এটা কোন জায়গা একটু জানিও। আচ্ছা, হাই, চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা। আমার প্রিয় দুই দিদিভাই, তোমরা কেমন আছো? আমি চুপ কথার ডেইলি লিসনার, আমি ক্লাস টেনে পড়ি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, নেক্সট ইয়ারে মাধ্যমিক দেব, স্কুল প্রজেক্ট করতে করতে তোমাদের শুনছি। আমার জন্য একটু প্রে করো ফর মাই এক্সাম। যাই হোক, তোমরা ভালো থেকো, মাই টু ডার্লিংস দিদিভাই,
1: গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।
0: আমাদেরকেও ভালো, হ্যাঁ, আমাদেরকেও প্রচুর ভালোবাসা জানিয়েছে। তানভীর, তানভীরের মেসেজ কিন্তু একবার পড়া হয়ে গেছে, তাই তোমার মেসেজটা পড়ছি না আর। তুমি পিন্টু, আচ্ছা পিন্টু দুবাই থেকে প্রথমে লিখেছে, নীল নীল হার্ট পাঠিয়েছে আমাদের, লিখেছে লাভ ইউ অল। তোমার শহরের কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি। তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর, মাই ডিয়ার ওয়াইফ। তুমি তোমার ওয়াইফকে পাঠিয়েছো, ওকে, আমাদের তরফ থেকে আশা করছি তোমার ওয়াইফের কাছে এই মেসেজটা পৌঁছে গিয়েছে, এমনটাই থাকুক তোমাদের ভালোবাসা। প্রিয় চুপ কথা, জানো তো আজ আমার মনটা খুবই খারাপ, আমি ভেজিটেরিয়ান, ওকে ওকে, পশুদের, বাট আমার কোনো, আচ্ছা দেখো, খাবারের ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত, কেউ ভেজিটেরিয়ান, কেউ নন ভেজিটেরিয়ান, কেউ ভেজিটেরিয়ান, যার যেমন চয়েস সে তেমনভাবে খাবে। তবে সূর্য যেটা লিখে পাঠিয়েছে, ওর এক বন্ধু, ও যে খাবারটা খায় না সেটা ওকে খাইয়েছে জোর করে, না বুঝে, সূর্য না বুঝে খেয়ে ফেলেছে। তো এই জিনিসটা কারোর সাথে করো না, কারণ প্রত্যেকের তো নিজের চয়েস আছে, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। এবং যে করছো সে ভেবে দেখো তো, তোমার সঙ্গে যদি এরকম একটা জিনিস হয় ভালো লাগবে কি? তাই আমরা একদমই, সূর্য, বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে, তুমি পরের দিন তোমার এই বন্ধুকে অবশ্যই গিয়ে জানিও যে এই জিনিসটা সত্যি সত্যি অন্যায় এবং এটাকে আমরাও সাপোর্ট করি না। হ্যালো, আমি শুভেন্দু ভুইয়া নরেন্দ্রপুর থেকে বলছি, আপনাদের প্রোগ্রাম খুব ভালো চলছে, আমি শ্রেয়াদির বিগ ফ্যান। একটা, আচ্ছা, একটা শ্রেয়াদির গলায় গান শুনতে চাই, এটা কোন শ্রেয়ার কথা বলেছ? এনিওয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই চুপ কথা, আমি সৌগত, আমি আজ বেশ খুশি কারণ আজ আমার নতুন গার্লফ্রেন্ড হলো, এইটাই তুই খুঁজছিলি?
1: হ্যাঁ, এটা তখন আমি পড়তে গিয়ে,
0: এই তুই পড়টা, পড়টা পড়,
1: ওকে। আমি আজ বেশ খুশি কারণ আজ আমার নতুন গার্লফ্রেন্ড হলো, তোমরা আশীর্বাদ করো আমাদের বাকি জীবনটা ভালো কাটুক। তোমাদের, আমার শেষ প্রশ্ন, কিছু মনে করো না, তোমাদের কোনো পার্টনার বা বয়ফ্রেন্ড আছে? কিছু মনে করো না, ইচ্ছা হলো তাই শেষ প্রশ্ন করলাম, বলবো না।
0: আমাদের পার্টনার তোমরাই, আমাদের সব কিছু তোমাদের ঘিরে এবং আমাদের জীবনের অনেকটা অংশ তোমাদের ঘিরে।
1: তোমরা তো এত ভালোবাসো আমাদের, তোমরাই একটুখানি ডিসকভার করে বলো তো আছে কি আছে নেই।
0: ওয়াও, কি দিল এটা ভিউ, ওকে। আচ্ছা, আর আর আর তোমাদের এখনো প্রচুর মেসেজ জমছে, পরপর আরেকটা মেসেজ পড়ব। তিনি বলেছেন, কুচবিহার থেকে অভিজিৎ কুমার সরকার, আচ্ছা অনুষ্ঠান শুনছেন উনি, খুবই ভালো লাগছে ওনার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাদেরও খুব ভালো লাগলো।
1: অনেক সময় কি হয়, মানে চুপ কথাতে অনেকেই মেসেজ করেন কিন্তু কি মেসেজ করবেন বুঝতে পারেন না, মানে ওই জন্য অনেকে দেখি লেখে শুধু হাই। এবার হাইটা তো আমরা অনেয়ার, মানে হাই কি করে পড়বো, মানে ধরো যারা সত্যিই সমস্যা নিয়ে মেসেজ করছে বা একটু বড় মেসেজ করছে, তো সেক্ষেত্রে সেগুলোই অগ্রাধিকার পায় খুব স্বাভাবিকভাবেই, তো সেই কারণেই বলছি।
0: না না, বড় মেসেজ মুলে আবার ভেবো না যে প্রচুর বড় মেসেজ করবে,
1: লিখতে বলি, অ্যাটলিস্ট শুধু হাইটা না লিখে একটা দুটো লাইন, নিজের মনে কি হচ্ছে বা আজকে সারাদিন কি হলো, কারোর সঙ্গে কোনো ভালো মোমেন্ট, সেইগুলো যদি একটু লিখে দাও তাহলে আমাদেরও একটু পড়তে ভাল লাগে, আমাদের লিসেনার্সেরও শুনতে ভাল লাগে, আর তোমার মেসেজ একটু বেশিক্ষণ ধরে অনেয়ারও লাইভে যায়।
0: এরপরে রয়েছে, আমি আর্লি ফিফটিজের একজন গৃহপালিত স্বামী, স্ত্রী বছর দুয়েকের ছোট, আমরা দুজনেই ওয়ার্কিং, দুই মেয়ে কলেজে পড়ছে, মা এবং মেয়েদের বন্ডিং এত স্ট্রং, মানে সেখানে আমি মাইনরিটি। অফিস থেকে ফিরে দেখি ওদের আড্ডা চলছে, ওদের একসাথে সিনেমা দেখতে যাওয়া, শপিং করা, ঘোরাঘুরি, সেখানে আমি ব্রাত্য, মানে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। কোথাও বাইরে ঘুরতে গেলে ও ঘুরতে গেলেও একই চিত্র, মেয়েদের এবং মায়ের সেই আনলিমিটেড আড্ডা চলতেই থাকে, এটা যতদিন যাচ্ছে বাড়ছে আর আমিও দিনকে দিন আরও একা হয়ে পড়ছি। আমার বাইরের জগতে বেশ মেলামেশা আছে কিন্তু ঘরে একাকৃত্বের জীবনে 107 FM রেইনবোর সাথে আমার বন্ডিংটা ডিভাইডে স্ট্রং হচ্ছে, সুদীপ জলপাইগুড়ি থাকে।
1: আমি এটা কোনোদিন এভাবে ভাবিনি শ্রেয়া, মানে আমি জানি না আমার বাবারও কি এরকম মনে হয়, নিশ্চয়ই নয়, মানে আমি চেষ্টা করি যে বাবা মা দুজনকে ইকুয়াল টাইম দেওয়ার, তবে কি কিছু কিছু কনভারসেশন বা কিছু কিছু কথা যেগুলো ধরো মায়ের সঙ্গে শেয়ার করা যায় সেটা একটা বয়সের পরে তো বাবার সঙ্গে শেয়ার করা যায় না। আর সত্যি কথা বলতে সংসারের কুটকচালি বা গসিপ বলো সেগুলো বাবারা খুব একটা ইন্টারেস্টেডও হন না আর কি, মানে শোনেন শোনেন না। এবার ধরো আমাদের বাড়ির ব্যাপারে মানে মায়ের শ্বশুর বাড়ির ব্যাপারে যদি কিছু একটা গসিপ হয় সেটা তো বাবা শুনতে ভালো লাগবে না, টু বি ভেরি অনেস্ট। তো সেই কারণেই একটা সময়ের পর গিয়ে মা আমার

0: ওয়েস্টার্ন টাইপ হয়ে যায় সেটা একটা একটা কিছুটা সময়ের পরে, তখন সত্যিই জীবনের সমস্ত কথা বলা যায়, শেয়ার করা যায়, মন খারাপ, ব্রেকআপ, মন ভালো, ঘুরতে যাওয়া এবং ঘুরতে গিয়ে কী কী হয়েছে তার বিশদ বিবরণ সেটা বাবার সঙ্গে শেয়ার করা যায় না কোনো কোনো ক্ষেত্রে, সেগুলো কিন্তু মায়ের সঙ্গে করা যায়। তাই মানে আমি জানি না, মানে লেফট আউট ফিল করা একদমই উচিত নয়, ওরাও কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে এবং আপনি ছাড়া ওরা অচল ডেফিনেটলি, কিন্তু এই হালকা বায়াসনেসটা কিন্তু থাকে, এটাতে দুঃখ পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, আমরা লাকি কারণ আমরা একজন আমাদের এত স্ট্রং লিসেনারকে পেয়েছি। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন।
1: স্কাই ফ্রম আর্থ লিখছে, হ্যালো চুপকথা। আচ্ছা, চুপকথা অনেকটা কাছের মানুষদের কাছে কিছু আশা করাটাও কি অন্যায়? জানি দিন শেষে কষ্ট আমাকেই পেতে হবে, তাও আশা করে যাই। খুব ভালো থেকো দিদিরা, সাবধানে বাড়ি ফিরো।
0: কে লিখেছে, নাম লিখে?
1: স্কাই ফ্রম আর্থ।
0: স্কাই ফ্রম আর্থ, আচ্ছা ইন্টারেস্টিং।
1: প্রিয় দিদিরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ তোমাদের দুজনকে অনেক দিন পর শুনলাম, খুব ভালো লাগছে চুপকথায়। আমার প্রিয় আর যে দিদি তোমরা, এভাবেই যেন তোমাদের পাই। জানো তো, এই ইয়ারে আমার এইচএসটা খুব চাপ, এইচএসের খুব চাপ, কিন্তু আমি রোজই মনে করে পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত পড়ব এটা ভাবি, কিন্তু একটু পরেই মনে হয় উঠে যাই। আর এই ফিজিক্স বায়োলজি সব সিলেবাসে জমে আছে, ক্লাস ইলেভেনে সেম প্রবলেম ছিল, অনেক অসুবিধে হয়েছিল এক্সামের টাইমে। তাছাড়া এখন একটু ফোন অ্যাডিক্টেড হয়ে পড়েছি, কী করব মন বসছে না, প্লিজ বলো। সোদপুর থেকে তোমাদের ভাই শিবাশিস।
0: এই তো তোর বাড়ির পাড়া থেকে, তুই একটু বলে দে।
1: না, আমি এখন ওখানে থাকি না, আমি সাউথে শিফট করে গেছি।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কথা দেখো, একটা সত্যি কথা বলতে, এই যে তুমি আগে থেকে প্ল্যান করছো না যে আমি আজকে সারাদিন পড়বো বা কালকে, আমি না একদম সকাল থেকে প্ল্যান করব। আমি জানি না, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো ব্যক্তিবিশেষে আলাদা, অনেকটা প্ল্যান করে নিলে না আলটিমেটলি কিছুই হয় না। ছোট ছোট গোল সেট করো লাইফে। মানে এটা একটা সময় আমার ইংলিশ অনার্সের সময়তে আমার হতো, যে এত বড় একটা হিউজ সিলেবাস, তখন চারটে পেপার কীভাবে শেষ করবো বুঝতে পারতাম না। তো আমি একদিন, ধরো আজকে আমি ইংলিশ লিটারেচারের এই জায়গাটা নিয়ে বসবো, আজকে ভিক্টোরিয়ান এজ নেবো, কালকে আমি ওই এজ নেবো, কালকে অমুক নেবো, এরকম করে করে ছোট ছোট গোল সেট করে পড়লে কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হয়। এবং আমি বলছি না যে ওই যারা ফার্স্ট সেকেন্ড হয় তার মতো ঘন্টায় কি 17 ঘন্টা, 18 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা তোমাকে পড়তে, কারণ দ্যাট ইজ ইনহিউম্যান আমার জন্য, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তুমি দিনে 6 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, কিন্তু ওই সময়টা তুমি নিজের সবটা দিয়ে পড়ো, একসঙ্গে পড়ো না, তুমি নিজেকে গোল সেট করো যে আগামী 1 ঘন্টা আমার ওয়াশরুম যেতে হলেও আমি যাবো না, আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ফোন করলেও আমি ফোনটা ধরবো না, পড়া ছাড়া কোনো কাজে আমি ফোনটা ব্যবহারই করবো না। নিজেকে টার্গেট দাও, 1 ঘন্টা করে করে টার্গেট দাও আগামী 5 দিন, যে 1 ঘন্টার আগে আমি দেখবো না, আমি কোনো ব্রেক নেবো না। তারপরে আমি উঠে 15 মিনিট ঘুরলাম, এই করলাম, সেই করলাম, নিজের মতো করে সময় কাটালাম, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে তুমি ধরো মনে করলে যে আমি 2টো চ্যাপ্টার শেষ করবই, করেই আমি উঠবো, দ্যাট ইজ মাই গোল। এভাবে 5টা দিন করো, তারপর ক্রমে ক্রমে সেই সময়টাকে বাড়াও, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, এরম করে করে নিজেকে চ্যালেঞ্জ দাও। এবং তারপর সেই চ্যালেঞ্জ যদি সাকসেসফুল হও, তাহলে একটা ছোট্ট ছোট্ট গোল সেট করো। যেমন আমি যদি আজকে 1 ঘন্টা ফোন না দেখে, কারুর কথা না শুনে, একটুও ব্রেক না করে পড়তে পারি এবং পড়াটা আত্মস্থ করতে পারি, তাহলে আমি 15 মিনিটের জন্য বাইরে গিয়ে ফুচকা খেয়ে আসবো। এই গোলটা নিজেকে দাও, সেটাকে সাকসেসফুলি ফুলফিল করো, তারপর ফুচকা খেয়ে এসো, আবার এসে বলো যে আজকে যদি আমি 1.5 ঘন্টা পড়ি এবং তারপর যদি আমি না উঠি, তাহলে আমি আজকে এটা শেষ হওয়ার পরে আবার 15 মিনিট ওই বন্ধুটার সঙ্গে গল্প করব। এরকম করে করে করলে আই থিঙ্ক এফেক্টিভ হয়। তোর কি কিছু বলার আছে এখানে?
1: না, আমি একদমই একমত, সত্যি ছোটো ছোটো গোল সেট করলে সেটা খুব হেল্পফুল হবে। আর ওই অ্যাক্টিভ কাজগুলো করাটা যদি একটুখানি কন্ট্রোল করা যায়, মানে তুমি একটু পড়বে, একটু করে ফোন দেখবে নোটিফিকেশন কি এলো, আমার মনে হয় ফোনটাকে পাওয়ার সেভার মোডে দিয়ে তারপর পড়তে বসো, অনেক হেল্প হবে। এটা আমি নিজে করি। আকাশ, তুমি যে মেসেজটা করেছো অনেকটা বড়, আমরা অবশ্যই পড়বো তোমার মেসেজ, একটু ছোট করে নিচ্ছি। তুমি বলেছো, হাই ডিয়ার চুপকথা, আমি আকাশ বেহালা থেকে। হাই মিষ্টি শ্রেয়া দিদি ভাই আর মিষ্টি বিয়ু দিদি ভাই, তোমরা কেমন আছো? তুমি তোমার একটা রিয়েলাইজেশনের কথা বলেছো, তোমার কিছু অভিজ্ঞতার কথা বলেছো। তুমি বলছো, এটা বুঝলাম যে কে পাশে থাকবে আর কে থাকবে না, কিছু মুহূর্তের জন্য এসেছিল জীবনে। যেমন আমার খুব কাছের বান্ধবী দিয়া, পূজা, এরা কিছু দিনের জন্য এসেছিল। তারা কাজের অজুহাত দিয়ে বললো পরে কথা হবে, বিজি আছি। আর আমার জীবনের

0: সেই বিশেষ মানুষটি আমাকে বলে ফোন করেছিল বলে কাল আর আজ, আচ্ছা ফোন করেছিল কাল, আজকাল আর করছে করেছে এবং আমি বললাম হ্যাঁ, আমাকে বললো যে কল করো না। আচ্ছা, মোট কথা হচ্ছে এরকম একটা বিষয় বারবার ঘটছে, তাই আমাদের কাছেও শেয়ার করলো এবং বললো প্লিজ ডোন্ট মাইন্ড, আর তোমরা কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো। দেখো, মানুষের অ্যাক্টিভিটি তো তোমার কন্ট্রোলে না, কারোর আজকে তোমার সাথে কথা বললো এবং তারপর তার মনে হচ্ছে যে না, তার এই মুহূর্তে কথা বলার ইচ্ছে নেই, এটা নেসেসারি নয় যে তোমাকে ভাল লাগছে না, হতে পারে তার ব্যক্তিগত কারণ, এটাও থাকতে পারে। সবসময় এটা ভেবে নেওয়ার কিছু নেই যে এটা তোমাকে ঘিরেই বোধহয় হচ্ছে, তার নিজেকে ঘিরেও হয়তো হতে পারে। অনেকদিন পর সিনেমায় দেখলাম, আচ্ছা একটা সিনেমায় দেখতে গিয়েছিলে, সেটা নিয়ে কথা বলেছে কৃষ্ণা এবং তার খুব ভালো লেগেছে, এটা আমাদের সঙ্গে শেয়ার করেছে।
1: বাহ, খুব ভালো লাগলো। একটা সিনেমা দেখলাম, ধুরান্ধর 2, যেটা একটা ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, আমি হলে যেতে পারিনি, তো কালকে আলটিমেটলি আমি দেখতে পেয়েছি।
0: এই তো যে সানফ্লাওয়ারের ছবি দিয়েছো, ভীষণ ভালো লেগেছে আমার তোমার ডিবিটা, মানে সানফ্লাওয়ারের খেতে, সূর্যমুখীর খেতে দাঁড়িয়ে আছো এবং সে বলেছে এটা হচ্ছে দেউলা বলে একটা জায়গা। ওকে, আমি যাব এখানে, কোন সময় সানফ্লাওয়ার হয় একটু বলবে, আশা করছি এই সময়তেই। হ্যালো, চুপ কথা, আমি বনি, তুমি বনি, ওকে, গড়িয়া থেকে অনেক দিন।

0: ভালো, অনেক মাস পর আমি টেক্সট করছি। আচ্ছা বিউদি আর শ্রেয়াদি, আমাকে একটা কথা বলো তো, কেউ যদি ভুল করে এবং তাকে তার ভুল ধরিয়ে দেওয়া হয় এবং সে যদি সরি চেয়েও নেয়, তাহলে তাকে কি ফরগিভ করা হবে না? কেন মানুষ শুধু ভুলগুলোকেই খুঁজে পায় বা দেখতে পায়, ঠিক বা ভালো কাজগুলোকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না কেন? আমি বিগত 5 মাস ধরে খুবই ডিপ্রেসড হয়ে আছি, কী করা উচিত?
1: তুমি যেমন ভুল করেছো, তুমি করেছো কিনা জানি না, যাই হোক যে ভুল করেছে সে হয়তো অনুতপ্ত হয়ে সরিও চেয়ে নিয়েছে, কিন্তু যার সঙ্গে ভুলটা হয়েছে তাকেও তো ভোলার সময় দিতে হবে। টাইম হিলস এভরিথিং, সময় সব কিছু ঠিক করে দেয়, এই কথাটা এমনি এমনি তৈরি হয়নি, এই প্রবচনটা এমনি এমনি মানুষ বানায়নি। হয়তো তোমার মনে হচ্ছে যে আমি আমার কাজের জন্য অনুতপ্ত, আমি বারবার করে সরি বলছি, কিন্তু তা সত্ত্বেও মানুষটা এত রুড যে আমাকে একটু ক্ষমা পর্যন্ত করতে পারছে না। আমি কি করব? কিচ্ছু করবে না, ডু নাথিং। মন থেকে ক্ষমা চাও, কিছুটা সময় দাও, দেখবে এভরিথিং উইল ফল ইন প্লেস, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি সেই ভুলের মাত্রাটা একটা বীভৎস, গুরুতর, একদম বিচ্ছিরি, জঘন্য হয়, তাহলে আই ডোন্ট নো, তাহলে সেই মানুষটা এক্সেসিভ দয়ার সাগর না হলে তার পক্ষে ক্ষমা করাটা মুশকিল। হয়তো সে ক্ষমাও করে দেবে, দ্য পার্সন উইল ফরগিভ, বাট দ্যাট পার্সন উইল নেভার ফরগেট। কিন্তু এরকম যদি কিছু না হয়, ছোটোখাটো ভুল হয়, একজন হিউম্যান এরর হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা সময়, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ডিপ্রেসড হয়েও না, 5 মাস তো মোটে, একটা ক্ষমা চাইতে, একটা সত্যিকারের ক্ষমার রিয়াকশান পেতে লোকের 5 বছর লেগে যায়, সেখানে 5 মাসে তুমি এতটা ক্লান্ত হয়ে যাচ্ছ, হয়েও না। হ্যাভ ফেথ, বারবার সরি বলো, সেই মানুষটাকে প্রমিস করাও, প্রতিজ্ঞা করাও যে তুমি আছো, তুমি থাকবে, দেখবে সব ঠিক হবে, হবেই, এটাই নিয়ম পৃথিবীর।
0: দারুণ লাগছে আজও শুনবো বলে সারাদিন জেগে থেকে শোয়ের সময় খানিকটা ঘুম আর মিস, অর্থাৎ ঘুম পেয়েছিল বলে বোধ হয় মিস করেছে, কিন্তু ঘুম ভেঙে চুপ কথা শোনার অভিজ্ঞতাটাই আলাদা ফ্রম কুলনানি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটা গান শোনাই তোমায়। এই যে তোমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যে তুমি আমাদের সঙ্গে জয়েন করলে, চলো তোমায় একটু দার্জিলিং নিয়ে যাই।

0: বলবে, আমার বয়স 42, লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখেছি, এখন খুব বোর লাগে। নামটা বলো না। ওকে, শিওর, নামটা বলছি না এবং কোথা থেকে লিখছো সেটাও বলছি না। তবে হ্যাঁ, সলিউশন তো দিতেই পারি, সেটা হলো যদি কাঁদতে ইচ্ছা করে প্লিজ কাঁদুন, কারণ অনেকেই বলেন মেন ডোন্ট ক্রাই, এটা একদম বাজে কথা। মেন, উইমেন, থার্ড জেন্ডার, এভরি ওয়ান শুড ক্রাই যদি তার কাঁদতে ইচ্ছা করে, তো মন হালকা থাকে, শরীর ভালো থাকে এবং অনেক বেশি এনার্জি পাওয়া যায়,
1: এটা রিলিজ করার একটা প্রসেস।
0: একদমই তাই, একদমই তাই। লাইফে আপস অ্যান্ড ডাউনস 42, জীবনের মধ্য বয়সে পদার্পণ করেছেন প্রায়, অনেকটা বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, কিন্তু অনেকটা বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করা এখনও বাকি, হাফ অফ দ্য লাইফও কিন্তু বাঁচা হয়নি। সুতরাং প্লিজ প্লিজ একটু ডিমোটিভেটেড হবেন না, কাঁদুন, চিৎকার করুন, ইমোশন রিলিজ করুন, কিন্তু বাঁচুন, মন ভরে বাঁচুন। কার জন্য বাঁচবেন? নিজের জন্য বাঁচুন, নিজের থেকে দামি কেউ নয়, নট ইভেন ইউর প্যারেন্টস, নো। যাই হোক, আপাতত এখানেই বিহু আর শ্রেয়াকে সাইন অফ করতে হবে, অনেক মেসেজ পড়তে পারিনি তার জন্য সরি, দুঃখ পেও না। নেক্সট ফ্রাইডে রাত্রিবেলা যারা থাকবে, যে দুজন আর যে, তাদেরকে আবার লেখো, তারা ডেফিনেটলি পড়বে। আর এই বর্ষার রাতে সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসার মানুষগুলোকে আগলে রেখো।
1: ইয়েস, এবং আর তোমরা যদি চাও শ্রেয়ার বিহু আবারও আসবে তোমাদের জন্যে, তোমাদের সঙ্গে আবারও কোনো একটা চুপ কথায় বা অন্য যে কোনো জায়গাতে। তবে আজকের মতো শুভরাত্রি, আর সবাইকে অ্যাডভান্স গুড মর্নিংটাও জানিয়ে দিলাম, সুপ্রভাতটাও জানিয়ে দিলাম। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো 10 FM রেইনবোর সাথে থাকো।

0: এই চ্যাপ্টার ভালোবাসা গেছে
1: ভুলে। আর সময় নেই, মাত্র 4 মিনিট রয়েছে আজকে, আজকে লাস্ট মেসেজটা পড়বো চুপ কথার। হাই শ্রেয়ান, বিহু, আমার মাঝে মাঝে খুব মনে হয়, খুব মন খুলে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু আমার চোখ থেকে জল বেরোয় না। খুব সেন্সিটিভ সিচুয়েশনও, কী করা উচিত?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 3টে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। প্রথমে সুমন কল্যাণপুর এবং মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি ব্রহ্মচারী ফিল্ম থেকে।

আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে মোহাম্মদ রফি এবং সুমন কালিয়ানপুরের গান শুনছি। পরের গান দিল এক মন্দির হয় ফিল্ম থেকে।

শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সুমন কল্যাণপুরের কণ্ঠে পরের গান সুহানা সফর ফিল্ম থেকেই।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত 107 FM রেনবোয়, স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত, তবলায় সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। রাগ ললিত।

এতক্ষণ ললিত রাগে শুনছিলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন বসন্ত মুখারি রাগে সেতার বাদন, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পরিমল চক্রবর্তী, রাগ বসন্ত মুখারি।

বাসন্ত মুখার্জির আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 7ই জুন রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে

আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারটি আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ। আজ চিরন্তনী শুরু করব রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, শ্রাবণী সেনের গাওয়া।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন তার ঐকতান কবিতাতে, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। আসলে মানুষের মনস্তত্ত্ব অসম্ভব জটিল এক মনস্তত্ত্ব, এবং বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, স্রষ্টা যারা, তারা সেই জটিল মনস্তত্ত্বকে ফ্রেমবন্দী করেন, আর তখনই আমরা কিছু অদ্ভুত সাহিত্য পাই। আজকে যে গল্পটা শোনাবো সেটা একটা খুব জটিল মনস্তত্ত্বের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিবেক। গল্পটা একটু বড়, তাই একটু তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। শেষ রাত্রে একবার মণিমালার নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হল। মাথার কাছে ঘনশ্যাম অত্যন্ত সজাগ হয়ে বসেছিল। স্ত্রীর মুখে একটু মকরদ্ধ চিত দিয়ে সে বড় ছেলেকে ডেকে তুলল। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসুন তো, নিখিলবাবু যদি না আসেন, মোড়ের বাড়িটাতে যে নতুন ডাক্তার এসেছেন ওকে আনিস, উনি ডাকলি আসবেন। ঘরে একটিও টাকা নেই, শুধু কয়েকানা পয়সা। ভিজিটের টাকাটা ডাক্তারকে নগদ দেওয়া যাবে না। বাড়িতে ডাক্তার আনলে একেবারে শেষের দিকে বিদায়ের সময় তাকে টাকা দেওয়া সাধারণের নিয়ম, এইটুকুই যা ভরসা ঘনশ্যামের। ডাক্তার অবশ্য ঘরে ঢুকেই তার অবস্থা টের পাবেন, কিন্তু একটা টাকাও যে তার সম্বল নেই এটা নিশ্চয়ই তার পক্ষে অনুমান করা সম্ভব হবে না। মণিমালাকে ভালোভাবে পরীক্ষা করবেন, মরণকে ঠেকানোর চেষ্টার কোনো ত্রুটি হবে না। বাঁচিয়ে রাখার জন্য দরকারি ব্যবস্থার নির্দেশও তার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। তারপর, শুধু তারপর, ঘনশ্যাম ডাক্তারের সামনে দুটো হাত জোর করে বলবে, আপনার ফিটা সকালে পাঠিয়ে দেবো ডাক্তারবাবু। মণিমালার সামনে অদ্ভুত ভঙ্গিতে হাত জোর করে বিড়বিড় করে কথাগুলো বলছে। ঘুম ভরা কাঁদো কাঁদো চোখে বড় মেয়েটা তাকে দেখছে। আঙুলে করে আরো খানিকটা মকরদ্ধ সে মণিমালার মুখে গুঁজে দিল। ওষুধ গিলবার ক্ষমতা অথবা চেষ্টা মণিমালার আছে বলে মনে হয় না, হিসাব হয়তো তার ভুল হয়ে গেছে, আরো আগে ডাক্তার ডাকতে পাঠানো উচিত ছিল। ডাক্তারকে সে ঠকাতে চায় না, ডাক্তারের প্রাপ্য সে দু চার দিনের মধ্যে পাঠিয়ে দেবে, মণিমালা বাঁচুক অথবা মরুক। তবু গোড়ায় কিছু না বললে রোগিণীকে দেখিয়ে ডাক্তারের কাছে ব্যবস্থা আদায় করার হিসেবে একটু প্রবঞ্চনার বটে, এসব হিসেবে গলত থেকে যায়। কিন্তু উপায় কি? ডাক্তার না দেখিয়ে মণিমালাকে তো আর মরতে দেওয়া যায় না। আগুন করে হাতে পায়ে সেঁক দে লতা, কাঁদিস নে, ওঠ, যদি কান্না সবাই শুরু করে তোকে মেরে ফেলবো। মণিমালার একটা হাত তুলে সে নাড়ি পরীক্ষা করার চেষ্টা করল। দুহাতে দুটো রুলি এখনো তার আছে, সজ্ঞানে রুলি সে কিছুতেই খুলতে দেয়নি। কাল সন্ধে জ্ঞান প্রায় ছিল না, তখন

0: একবার খুলবার চেষ্টা করেছিল, চোখ কপালে তুলে যন্ত্রণায় মুখ বিকৃত করে মণিমালাকে খাবি খাওয়ার উপক্রম করতে দেখে সাহস হয়নি। এখন অনায়াসে খুলে নেওয়া যায়, সে টেরও পাবে না। সকালেই ডাক্তারকে টাকা দেওয়া চলবে, কিন্তু ওষুধপত্র আনা যাবে, কিন্তু লাভ কি কিছু হবে শেষ পর্যন্ত, সেটাই ভাবনার বিষয়। রুলি বেচা পয়সায় কেনা ওষুধ খেয়ে জ্ঞান হয়ে খাত খালি দেখে মণিমালা যদি হার্টফেল করে। সন্তু যখন ফিরে এলো চারিদিকে ফর্সা হয়ে এসেছে। মণিমালা ততক্ষণে খানিকটা সামলে উঠেছে, খুঁজে নাড়িও পাওয়া গেছে, নিঃশ্বাস সহজ হয়ে এসেছে। ডাক্তার আসেননি শুনে ঘনশ্যাম আরাম বোধ করল। যাক, কয়েকটা পয়সা তো বাঁচল। নিখিল ডাক্তার বলে দিয়েছেন বেলা 10টা নাগাদ আসবেন। মোড়ের বাড়ির নতুন ডাক্তারটি ডাকামাত্র উৎসাহের সঙ্গে জামা গায়ে দিয়ে ব্যাগ হাতে রওনা হচ্ছিলেন। হঠাৎ কি ভেবে সন্তুকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন খোকা? মা মরে যাবে ডাক্তারবাবু, শেষ অবস্থা নাকি? বলে ডাক্তার নিরুৎসাহ হয়ে পড়লেন। তারপর ভেবে চিনতে চারটে টাকার জন্য সন্তুকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কাছেই তো বাড়ি, তিনি প্রস্তুত হয়ে থাকবেন, টাকা নিয়ে গেলে আসবেন। সন্তুকে তিনি আরো বলে দিলেন, নগদ চারটে টাকা যদি বাড়িতে নাও থাকে, তিনটে কি অন্তত দুটো টাকা নিয়েও সে যেন আসে, বাকি টাকাটা পরে দিলেও চলবে। তুই কাঁদতে গেলি কেন লক্ষ্মী ছাড়া? ডাক্তারটি আসলে মন্দ হতো না, ডাক্তারকে ডাক্তার, ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া, টাকাটা যতদিন খুশি ফেলে রাখা যেত, একবার না দিলেও কিছু এসে যেত না। সব অর্থের কাঙাল নিচু স্তরের মানুষ সম্বন্ধে ঘনশ্যামের মনে গভীর অবজ্ঞা। এদের একজন তাকে মিথ্যেবাদী প্রবঞ্চক বলে জেনে রেখেছে, ভাবলে সে গভীর অস্বস্তি বোধ করে না, মনের শান্তি নষ্ট হয়ে যায় না। মানুষের মনের মধ্যে এভাবেই একটা অ্যান্টিসিনথেসিস চলে, যখন তার ক্ষমতা থাকে না তখন অন্য লোকের উপর ব্লেম করার একটা প্রবণতা নিজেকে বাঁচানোর জন্য। সে টাকা দিতে পারছে না ডাক্তারকে, কিন্তু সেই না দিতে পারার একটা উপায় কিংবা উত্তর তার কাছে খুব স্পষ্ট করে সে ধরে রেখেছে যে ডাক্তার বড় পয়সা পিশাচ। এ শুরু হচ্ছে তার জটিল মনস্তত্ত্ব। গল্পের পরতে পরতে যত এগুব তত এই মনস্তত্ত্ব আরো জটিল থেকে জটিলতর হিসেবে আমাদের সামনে আসবে। আরেকটি এগুনো যাক। ঘরের অপর প্রান্তে মণিমালার বিছানার হাত তিনেক তফাতে নিজের বিছানায় ঘনশ্যাম শুয়ে পড়ল। ভিজে ভিজে লাগছে বিছানাটা, ছোট মেয়েটা সারা রাত চোরকির মতো বিছানায় পাক খায়, কখন এসে এদিকে তার বিছানায় ভিজিয়ে ওপাশে খোকার ঘাড়ে পা তুলে দিয়ে অকাতরে ঘুমাচ্ছে। মারবে, এখন মারলে অন্যায় হয় না, সজোরে একটা চর বসিয়ে দেবে ওর পিঠের ওই পাঁজরায়। আধ ঘন্টা ধরে চিৎকার করবে মেয়েটা, মণিমালা ছাড়া কারো সাধ্য হবে না সহজে সেই কান্না থামালো। মনের মধ্যে একটা অদ্ভুত হিংসা, প্রতিহিংসা নিজের অপারগতার জন্য, চারপাশের অসামঞ্জস্যতা, দারিদ্র ইত্যাদির জন্য। খুব স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন ঘরে ঘরে দেখতে পাই এ অসহিষ্ণুতার প্রকাশ, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা বোধ কাজ করে যে যদি মারে তাহলে চিৎকার হবে, চেঁচামেচি হবে, সেগুলো সামলাবে এটাকে, অসহায়তা। আধ ঘন্টা মরার মতো পড়ে থাকার পর ঘনশ্যাম উঠে পড়ল। অশ্বিনীর কাছে আবার সে কয়েকটা টাকা ধার চাইবে যা থাকে কপালে, এবার হয়তো রাগ করবে, অশ্বিনী মুখ ফিরিয়ে বলবে তার টাকা নেই, হয়তো দেখাই করবে না, তবু অশ্বিনীর কাছেই তাকে হাত পাততে হবে, আর কোনো উপায় নেই। বহুকালের পুরনো পোকায় কাটা সিল্কের জামাটা দিন তিনেক আগে বার করা হয়েছিল, গায়ে দিতে গিয়ে ঘনশ্যাম থেমে গেল। আর জামা নেই বলে সে যে এই জামাটা ব্যবহার করছে, এই জামা গায়ে দিয়ে বাজার পর্যন্ত করতে যায়। অশ্বিনী তা টের পাবে না, ভাববে বড়লোক বন্ধুর সাথে দেখা করতে যাবে বলেই বাক্স প্যান্টটা ঘেঁটে মান্ধাতার আমলের পোকায় কাটা দাগ ধরা সিল্কের পাঞ্জাবিটা সে বার করেছে। মনে মনে হয়তো হাসবে অশ্বিনী। তার চেয়ে ছেঁড়া ময়লা শার্টটা পরে যাওয়াই কি ভালো। শার্টের ভেড়াটুকু সেলাই করা হয়নি দেখে ঘনশ্যামের একটা অপূর্ব সুখকর অনুভূতি জাগল। এক অদ্ভুত মনস্তত্ত্ব, নিজের শার্টের একটা জায়গা ছেঁড়া ছিল, সেই ছেঁড়াটা সেলাই করা হয়নি দেখে তার মনের মধ্যে একটা সুখের অনুভূতি হলো। কেন? ধীরে ধীরে প্রকাশ পাবে তা। সেই জটিল মনস্তত্ত্বের কথা বলছিলাম। কাল লতাকে সেলাই করতে বলেছিল, একবার নয় দুবার, সে ভুলে গেছে। এখন কিন্তু ন্যায়সঙ্গত কারণে মেয়েটাকে মারা চলে। ও বড় হয়েছে, কাঁদা কাটা করবে না, কাঁদলেও নিঃশব্দে কাঁদবে মুখ মুছে।
1: লতা এদিকে এদিকে, লক্ষ্মী ছাড়ি।
0: জ্বর খেয়ে ঘনশ্যামের অনুমান মতো নিঃশব্দে কাঁদতে কাঁদতে লতা শার্ট সেলাই করে, আর ভিড়ি ধরিয়ে টানতে টানতে গভীর তৃপ্তির সঙ্গে ঘনশ্যাম আর চোখে তার দিকে তাকায়। মনের রাগটা প্রকাশ পেয়েছিল যেটা, সেটাকে সে বার করে দিতে পেরেছে। মায়া হয় কিন্তু আফসোস হয় না, অন্যায় করলে মার। আফসোস অনুতাপের কারণ হতে পারে না। অশ্বিনীর মস্ত বাড়ির বাইরের গেটে পার হওয়ার সময় সবিনয় নম্রতায় ঘনশ্যামের মন যেন গলে যায়। দাসানুদাস কীটাণু কীটের চেয়ে নিজেকে তুচ্ছ মনে হয়। সমস্ত ক্ষণে মর্মে মর্মে উপলব্ধি করে যে ধনহীনতার মতো পাপ নাই। রাস্তায় নামিয়া যাওয়ার পর বহুক্ষণ পর্যন্ত এই ভয়াবহ অপরাধের ভারে সে যেন দু এক ডিগ্রির সামনে বেঁকে কুঁজো হয়ে থাকে। তখন সবে আটটা বেজেছে। সদর বৈঠকখানার পর অশ্বিনীর নিজের বসবার ঘর, মাঝখানের দরজাটা পুরু দুর্বৃত্ত পর্দা ফেলা থাকে। এত সকালেও বৈঠকখানায় তিনজন অচেনা ভদ্রলোক ধর্ণা দিয়ে বসে আছেন। ঘনশ্যাম দমে গেল, একটু ইতস্তত করে সাহসে বুক বেঁধে পর্দা ঠেলে ঢুকে পড়ল অশ্বিনীর বসবার ঘরে। ভেতর থেকে অশ্বিনী প্রথমে এ ঘরে আসবে। ঘরে ঢুকেই ঘনশ্যাম সাধারণভাবে বুঝতে পারল ঘরে কেউ নেই। সোনার ঘড়িটার দিকে চোখ পড়ার পর আর একবার বিশেষভাবে সে দেখে নিল ঘর খালি। উনানে বসানো কেটলিতে যেমন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ শুরু হয় এবং খানিক পরে আওয়াজ কমে জল ফুটতে থাকে, ঘনশ্যামের মাথাটা তেমনি শব্দিত হইয়া থাকবে। ভাঙা ভাঙা ছাড়া ছাড়া চিন্তা টকবক করে ফিরবে, হৃৎপিণ্ড পাঁজরে আছাড় খেতে শুরু করবে, গলা শুকিয়ে যাবে, হাত পা কাঁপছে ঘনশ্যামের। নির্জন ঘরে টেবিল হতে তুলে একটা ঘড়ি পকেটে রাখা যে এত কঠিন, কিন্তু দেরি করা বিপজ্জনক। ঘড়িটা যদি তাকে নিতেই হয় অবিলম্বে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেরি করতে করতে হয়তো শেষ পর্যন্ত সে যখন ঘড়িটা তুলে পকেটে ভরতে যাবে ঠিক সেই সময় কেউ ঘরে ঢুকে সব দেখে ফেলবে। কেউ না দেখলে তার কোনো ভয় নেই, সৎ বংশজাত শিক্ষিত ভদ্র সন্তান সে, সকলে তাকে নিরীহ ভালো মানুষ বলেই জানে। যেমনই হোক সে তো অশ্বিনীর বন্ধু, তাকে সন্দেহ করার কথা কেই বা ভাববে। ঘড়ি সহজেই হারিয়ে যায়, চাকর ঠাকুর চুরি করে, সন্ন্যাসী ভিখারি চুরি করে। শেষবার ঘড়ি কোথায় খুলে রেখেছিল মনে পড়েও যেন মনে পড়তে চায় না মানুষের। অশ্বিনীর সোনার ঘড়ি কোথায় ছিল, কে নিয়েছে, কেই বা বলতে পারে। তারপর ঘড়িটা অবশ্য একসময় ঘনশ্যামের পকেটে চলে গেল। বুকের ধরফরানি ও হাত পায়ের কাঁপুনি থেমে তখন তার নিজেকে অসুস্থ দুর্বল মনে হচ্ছে। হাঁটু দুটো যেন অবশ হয়ে গেছে, পেটের ভেতর কিসে যেন জোরে টেনে ধরেছে আর সেই টানে মুখের চামড়া পর্যন্ত শিরশির করছে। বৈঠকখানে পা দিয়ে ঘনশ্যাম থমকে দাঁড়াল। অশ্বিনীর পুরনো চাকর পশুপতি উপস্থিত ভদ্রলোকদের চা পরিবেশন করছে। ঘড়িটা পকেটে রাখতে সে যে এতক্ষণ ইতস্তত করেছে ঘনশ্যামের ধারণা ছিল না। হিসেবে একটা

0: ভুল হয়ে গেল পশুপতি মনে রাখবে। এ ঘর হতে তার বাইরের ঘরে যাওয়া, তার থমকে যাওয়া, তার চমকানো শুকনো মুখ কিছুই সে ভুলবে না।
1: কেমন আছেন ঘনশ্যামবাবু? চা দি
0: দাও একটু। ধোপ দুরস্ত ফর্সা ধুতি আর শার্ট, গায়ে পায়ে স্যান্ডেল, তার চেয়ে পশুপতিকে ঢের বেশি ভদ্রলোকের মতো দেখাচ্ছে। ঘনশ্যাম শুধু এটুকু সান্ত্বনা যে আসলে পশুপতি চোর, অশ্বিনী নিজেই অনেকবার বলেছে সে এক নম্বরের চোর। কিন্তু কি প্রশ্রয় বড়লোকের এই পেয়ারের চোর চাকরের এক কাপ চা দেওয়ার! বড়লোকের বন্ধুর চাকর যে কতখানি অপমান পরিবেশন করতে পারে, খেয়াল করে ঘনশ্যামের গায়ে যেন জ্বালা ধরে যায়। আজ কিন্তু প্রথম নয়, পশুপতি তাকে কোনোদিনই খাতির করে না, একটা অদ্ভুত মার্জিত অবহেলায় তাকে শুধু সহ্য করে যায়। এ বাড়িতে এলে অশ্বিনীর ব্যবহারেই ঘনশ্যামকে এত বেশি মরণ কামনা করতে হয় যে পশুপতির ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়ার অবসর সে পায় না। চায়ে চুমুক দিল, জিভ পুড়ে পশুপতির বাঁকা হাসি দেখতে দেখতে আজ সব মনে পড়তে লাগলো। মনের মধ্যে তীব্র জ্বালা ভরা অনুযোগ পাক দিয়ে উঠতে লাগলো। অসহ্য অভিমানে চোখ ফেটে যেন কান্না আসবে। বন্ধু একটা ঘড়ি চুরি করেছে জানতে পারলে পুলিশে না দিক জীবনে অশ্বিনী তার মুখ দেখবে না। অথচ প্রথমত নিয়মিতভাবে যে চুরি করছে সেই চাকরের কত আদর তার কাছে! অশ্বিনীর সোনার ঘড়ি চুরি করা অন্যায় নয়, কারণ মানুষের দামি জিনিস চুরি করাই উচিত। এক অদ্ভুত চুক্তি নিজের কাছে নিজের দোষ খণ্ডানোর জন্য, এও এক অদ্ভুত মনস্তত্ত্ব। যাই হোক, তারপর এক ঘন্টা পরে মিনিট পাঁচেকের জন্য অশ্বিনীর সঙ্গে দেখা হলো। প্রতিদিনের মতো আজও সে বড় ব্যস্ত, মস্ত চেয়ারে মোটা দেহটা ন্যাস্ত করিয়া অত্যধিক ব্যস্ততায় মেঘগম্ভীর মুখে হাঁসফাঁস করছে। ঘনশ্যামের কথাগুলো সে শুনল কিনা বোঝা গেল না, চিরদিন এমনিভাবেই সে তার কথা শোনে। খানিক তফাতে বসে আধ ঘন্টা ধরে ঘনশ্যামকে দিয়ে সে দুঃখ দুর্দশার কাহিনী আবৃত্তি করায়। নিজে কাগজ পড়ে, লোকজনের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে আচমকা কিছুক্ষণের জন্য উঠেও যায়। ঘনশ্যাম থেমে গেলে তার দিকে তাকায়। হাকিম যেভাবে কাঠগড়ায় ছ্যাঁচড়া চোর আসামির দিকে তাকায়, তেমনিভাবে জিজ্ঞেস করে, হ্যাঁ কি যেন বলছিলে? ঘনশ্যামকে আবার বলতে হয়। আজ পাঁচ মিনিটও গেল না, নীরবে ড্রয়ার খুলে পাঁচ টাকার একটা নোট বার করে ঘনশ্যামের দিকে ছুঁড়ে দিয়ে বলল, বসো। পশুপতি এসে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করল অশ্বিনী,
2: কাপড় কাছে সাবান আছে?
1: আছে বাবু।
2: এই বাবুকে একখানা সাবান এনে দাও, জামা কাপড়টা বাড়িতে নিজে একটু কষ্ট করে কেচে নিও ঘনশ্যাম, গরিব বলে নোংরা থাকতে হবে।
0: ২৫ টাকা ধার চাইলে এ পর্যন্ত অশ্বিনী তাকে অন্তত ১৫টা টাকা দিয়েছে, তার নিচে কোনোদিন নামেনি। আজ ৫ টাকা, এই অপমানটাই ঘনশ্যামের আসহ্য অসহ্য মনে হল। মণিমালাকে বাঁচানোর জন্য ৫টা টাকা, কি অমার্জিত অসভ্যতা অশ্বিনীর, কি স্পর্ধা! পথে নেমে ট্রাম রাস্তার দিকে চলতে চলতে ঘনশ্যাম প্রথম টের পায় তার রাগ হচ্ছে। ট্রামে উঠে বাড়ির দিকে অর্ধেক এগিয়ে যাওয়ার পর সে বুঝতে পারে অশ্বিনীর বিরুদ্ধে গভীর বিদ্বেষে বুকের ভেতরটা সত্যি তার জ্বালা করছে। এ বিদ্বেষ ঘনশ্যাম অনেকক্ষণ জিয়ে রাখবে, হয়তো আজ সারাটা দিন, হয়তো কাল পর্যন্ত। তার কারণ, তার পকেটে যে অশ্বিনীর সোনার ঘড়ি। যদি মনের মধ্যে রাগ না হয়, দ্বেষ না হয়, তাহলে খুব সহজে এই চুরি করাটাকে সে মান্যতা দেবে কি করে? এই যে অদ্ভুত মনস্তত্ত্ব! ঘনশ্যামের একটা বৈঠকখানা আছে, একটু স্যাঁতস্যাঁতে, ছায়াঅন্ধকার, তক্তাপোষের ছেঁড়া শতরঞ্চিতে কিছুক্ষণ বসে থাকলে দেহ মন জুড়িয়ে যায়, চোখ আর জ্বালা করে না, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হয়। মিনিট ১৫ ঘনশ্যামের প্রতীক্ষায় বসে থাকার পর তার বন্ধু শ্রীনিবাস চিত হয়ে শুয়ে চোখ বুঁজেছিল। আরও আধ ঘন্টা হয়তো সেমনিভাবে পড়ে থাকতো, কিন্তু যাওয়ার তাগিদটা মনে তার এতটাই প্রবল যে ঘনশ্যাম ঘরে ঢোকামাত্র ব্যস্তভাবে উঠে বসল, ভালোই হলো এসে পড়েছিস, আর ১ মিনিট দেখেই চলে যেতাম ভাই, ডাক্তার আনলি না?
1: না ডাক্তার ডাকতে যাইনি, টাকার খোঁজে বেরিয়েছিলাম, ঘনশ্যাম উত্তর করল। শ্রীনিবাস ক্লিষ্টভাবে একটু হাসল। হ্যাঁ রে, দুজনেরই সমান অবস্থা, আমিও টাকার খোঁজেই বেরিয়েছিলাম, ওনার বালা দুটো বাঁধা রেখে এলাম, শেষ রাতে খোকারও যায় যায় অবস্থা, অক্সিজেন দিতে হলো। একটু চুপ করে কি ভাবতে ভাবতে শ্রীনিবাস আস্তে আস্তে সিধে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমাদের সব একসঙ্গে এরকম হচ্ছে কেন বলতো? এক মাস আগে পরে চাকরি গেল, একসঙ্গে অসুখ বিসুখ শুরু হলো, কাল রাতে একই সময় এদিকে সন্তুর মা আর ওদিকে আমার খোকা। দুর্ভাগ্যের এই বিস্ময়কর সামঞ্জস্য দুই বন্ধুকে নির্বাক করে রাখলো। বন্ধু তারা অনেক দিনের, সব মানুষের মধ্যে দুজনে তারা সবচেয়ে কাছাকাছি, আজ হঠাৎ পরস্পরকে ঘনিষ্ঠতর নিকটতর মনে হতে থাকলো। দুজনেই আশ্চর্য হয়ে গেল। টাকা পেলি না? ঘনশ্যাম মাথা নাড়ল। গোটা দশেক টাকা রাখ, নিখিলবাবুকে একবার আনিস। পকেট থেকে একটা পুরনো চামড়ার মানি ব্যাগ বার করে কতগুলো ভাঁজ করা নোট থেকে অতি সন্তর্পণে ঘনশ্যামের হাতে দিল শ্রীনিবাস। কিছু আবেগ, কিছু অনির্দিষ্ট উত্তেজনায় সে নার্ভাস হয়ে পড়েছে। তার স্ত্রীর বালা বিক্রির টাকা, মরণাপন্ন ছেলের চিকিৎসার টাকা, আবেগ উত্তেজনে একটু কাবু হয়ে ঝোঁকের মাথায় বন্ধুকে একেবারে দশটা টাকা দিয়ে দিল। গেলাম ভাই, বসবার সময় নেই, একবার ডাক্তারবাবুকে নিয়ে যাব। একটু অতিরিক্ত ব্যস্ততায় সে চলে গেল। নিজের উদারতায় লজ্জা পেয়েই বোধ হয় অস্বস্তি বোধ করছিল। দু মিনিটের মধ্যে আরো ব্যস্তভাবে সে ফিরে এলো, আতঙ্ক ধরা গলায় বলিল, ব্যাগটা ফেলে গেছি। তারপর ব্যাগটা কোথায় গেল? তার স্ত্রীর গয়না বিক্রির টাকা সেই ব্যাগে রয়েছে, তার ছেলের মরণাপন্ন ছেলেকে বাঁচানোর জন্য, যেখান থেকে সে তার বন্ধুকে দশটা টাকা দিয়ে দিয়েছে। গানের পরে ফিরে আসছি।